0: वंदे मातरम,
1: वंदे मातरम, सुजला सुफला मलयज शीतला।

আকাশবাণী কলকাতা, আজ সোমবার, পয়লা আষাঢ় 1948 শকাব্দ, 22 জুন 2026 খ্রিস্টাব্দ, 7ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 58 সেকেন্ড। আজ সূর্যোদয় 4:54 13 সেকেন্ডে, সূর্যাস্ত 6:21 57 সেকেন্ডে।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে, সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল ৬টায় সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুভাশিত।
1: আচার্য বিজয় কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ। কাজ মানবের উদ্দেশ্য বটে, কিন্তু লক্ষ্য নহে। উদ্দেশ্যের মতন মানবের লক্ষ্য বুঝিবার উপায় রহিয়াছে। শিশুকাল হইতেই আমরা বৃহৎ পদার্থ ভালোবাসিয়া থাকি। দুটি সন্দেহ সম্মুখে ধরিলে বালক বড়টি লইবার জন্য আগ্রহ প্রকাশ করে। আর কি না, সুন্দর পদার্থের প্রতি ভালোবাসাও ছোটকাল হইতেই মানব প্রাণে বর্তমান। শিশু ওই সুন্দর চাঁদ, ওই সুন্দর ফুল, ওই লাল কাপড় চাহিতেছে। যাহা কিছু কল্যাণকর তাহার দিকেও শিশুকাল হইতেই প্রাণের আকর্ষণ রহিয়াছে। যে শিশুকে ভালোবাসে শিশুরও তাহাকেই ভালো লাগিতেছে। এরূপ কতগুলি অবস্থা আমাদিগকে কেহ শিক্ষা দেয় না, ছোটকাল হইতে প্রাণের মধ্যে আপনা আপনি উদিত হইয়া থাকে। শিশুকাল হইতেই মানবের প্রাণে নির্ভরের ভাব দেখিতে পাই। শিশুকালে মনে হয় মা সব পারেন। শিশু মার কোলে উঠিয়া সিংহ ব্যাঘ্রকেও পা দেখাইতেছে, ঝড়ে সকলে ব্যাকুল, শিশু মার কোলে থাকিয়া হাসিতেছে, মার কোলে আছি আর ভয় কি। এ সকল ভাব বাল্যকাল হইতেই কাজ করিতে থাকে, কেন করে জানি না। যত বয়স বাড়ে আর আমরা জীবনে যত প্রবেশ করিতে থাকি, ততই পদার্থতত্ত্ব আলোচনা করিয়া চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পর্বত সমুদ্র যত বৃহৎ পদার্থ সন্দর্শন করি, কিছুতেই আমাদের মন উঠে না। এই সকল বড় হইতে আরও বৃহত্তরের দিকে, অনন্তের দিকে প্রাণ ছুটিতে থাকে। এজন্যই ঋষিরা বলিয়া গিয়াছেন, ভূমৈবা সুখং নাল্পে সুখমস্তি। ব্রহ্মাণ্ডের সব সুন্দর পদার্থ দেখিলাম, তাহাতেও তৃপ্ত হইতে পারিলাম না, অনন্ত সৌন্দর্যের পানে ধাবিত হইলাম। সেই প্রকার পৃথিবীর সীমাবদ্ধ ভালোবাসায়ও প্রাণ তৃপ্ত হইল না, অনন্ত প্রেমের দিকে ছুটিল। সেই চিরমঙ্গলের নিকট প্রাণ যাইতে চাহিল। সেই বৃহৎ অনন্ত সুন্দর প্রেমময় মঙ্গলময় নির্ভরের স্থল কে? না, আমার ব্রহ্ম। যাহাকে জানিলে প্রাণ নিত্যানন্দ লাভ করে, ভয় একেবারে দূরে পলায়ন করে। যাহা হইতে এই ভূত সকল জন্মিতেছে, রক্ষিত হইতেছে, প্রলয়কালে যাহাতে প্রবেশ করিতেছে, তিনিই ব্রহ্ম। ইহা ভিন্ন অপর যাহার উপাসনা করি তাহা ব্রহ্ম নহে। সেই ব্রহ্মকেই চাই, তিনি ব্রহ্ম বড়, তিনি সত্যং শিবং সুন্দরং, তাহাকেই জানিতে ইচ্ছা করি। যেমন নদী নিম্ন দিকে দৌড়াইতে থাকে, সেই প্রকার প্রাণীর গতিও সেই অনন্তের দিকে, সেই মঙ্গলের দিকে, সেই সুন্দরের দিকে। যখন প্রাণে এই অবস্থা হয় তখন মানুষ আপন লক্ষ্য বুঝিতে পারে। মানবের লক্ষ্য কি?

সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বিজয় কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি। আজকের প্রথম নিবেদনে ধনঞ্জয় ভট্টাচার্য।

প্রথমে ধনঞ্জয় ভট্টাচার্য, তারপর সুমিত্রা সেনের কণ্ঠে নিবেদিত হল আজকের সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা বিজ্ঞানভিত্তিক আমন ধানের চাষ বলবেন মাধবচন্দ্র ধারা। 6:40 আপনার স্বাস্থ্য বিষয়ে ডায়াবেটিক রোগী কি খাবেন কি খাবেন না বলবেন ডাক্তার রানা ভট্টাচার্য। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। বিজ্ঞানের খবর সকাল 8:00 সংকলন মৌসুমী সোম মজুমদার। 8:05 নজরুল গীতি ইন্দ্রাণী দাশগুপ্তের কণ্ঠে। 8:20 কথিকা অগ্নিযুগের অনামীরা শুনবেন পারুল মুখোপাধ্যায়ের কথা বলবেন কৃষ্ণেন্দু দেব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল উস্তাদ আরশাদ আলী খাঁর কণ্ঠে। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে সমীক্ষা। 9:25 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুগত চট্টোপাধ্যায়। আরও একবার বলছি, 10:00 গানের ভেলা উপস্থাপনায় সৌগত চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান যুবমঞ্চ উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও পৌলমী বাগ। 12:00 পুরাতনী কাজল বিশ্বাসের কণ্ঠে। 12:15 লোকগীতি শিল্পী রমেশ চন্দ্র সরকার। 12:33 উনজমির দুন ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতির অনুষ্ঠান। 1:45 মহিলা মহল অন্দর সংবাদ। অতিথি লেখিকা বিতস্তা ঘোষাল উপস্থাপনায় ব্রততী দাস। 2:30 ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় দশম শ্রেণীর ভূগোল পাঠদানে তারা সুন্দরী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শুভ্রা ঘোষ সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি শিল্পী সতীশ রায় মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে ক্রীড়া বিষয়ক অনুষ্ঠান নতুন প্রতিভা অন্বেষণে ক্লাবের ভূমিকা সাক্ষাৎকারে জ্ঞানদা মান্ডি। এরপর লোকগীতি শিল্পী মতিলাল কিস্কু জলধর হাঁসদা এবং সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর। প্রথমে বর্ষাকালীন অড়হর চাষ বিষয়ে সাক্ষাৎকার। সাক্ষাৎকারে স্বপন কুমার সাময়ী, সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। তারপর লবণাক্ত অঞ্চলে খারিফ ফসলের চাষ। সাক্ষাৎকারে ড সুকান্ত কুমার সারেঙ্গি, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা। 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা বিষয়ে অসুখের জটিল সমস্যা ও তার নিরাময়। অতিথি ডাক্তার সৌভিক দুবে, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 8:50 বিধানসভা পর্যালোচনা। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল উস্তাদ আরশাদ আলী খাঁর কণ্ঠে। 9:30 অনুরোধ কের আসর। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 ভজন সোমলতা বেরার কণ্ঠে। 10:45 পুরাতনী শিল্পী কাজল বিশ্বাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী বিদুষী কল্যাণী রায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানুষ শুনবেন 149তম পর্ব। 6:45 ভজন সোমলতা বেরার কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সৃজনী পাল। 8:30 নজরুল গীতি শ্রীমন্তী দাসের কণ্ঠে। 8:45 পুরাতনী শিল্পী কাজল বিশ্বাস। 9:00 লোকগীতি শিল্পী রমেশ চন্দ্র সরকার। 9:10 রাজধারা উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সুফিয়া সেরেন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। পাশ্চাত্য সঙ্গীতের আরও একটি অনুষ্ঠান শুনবেন 1:10। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শ্যামল লাহিড়ির কণ্ঠে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি ইন্দ্রাণী দাশগুপ্তের কণ্ঠে। 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 গুলগুলশান। 7:10 মজদুর মণ্ডলীর আসর শুনবেন ক্রাফটিং কোকোনাট বিষয়ে সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণের শুভেন্দুবাগ। দর্পণ 7:30 রাত 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান স্পটলাইট। 9:16 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ সারাদিন কখন কি কি অনুষ্ঠান সেই সম্পর্কে জানিয়ে দিলাম। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটু পরেই সকাল 6:20 বাংলা খবর।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবসকে বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সারা পৃথিবীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। তামিলনাড়ুর পেরিয়া পালায়ামে সামুদ্রিক খাদ্যপণ্য রফতানিকারক সংস্থায় অ্যামোনিয়া গ্যাস লিকে 7 শ্রমিকের মৃত্যু। বিশ্বকাপ ফুটবলে আজ নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। উরুগুয়ে কাবুভার্দের খেলা 2-2, গোলশূন্য বেলজিয়াম ইরান। সৌদি আরবকে 4-0 হারালো স্পেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতীয় নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত 3টি প্ল্যাটফর্ম INS দোনাগিরি, সংশোধক এবং অগ্রয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার সময় তিনি গতকাল কথা বলেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশায় এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে নির্মিত এই জাহাজগুলির লক্ষ্য হল যুদ্ধকালীন অভিযান, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষমতা বাড়ানো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার নীতিগত ক্ষেত্রে বহু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে জাহাজ নির্মাণের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
1: ভারত আপনি পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা ইসলিয়ে ভারত আপনে বন্দরগাহো কা আধুনিকরণ কর রাহা নই ক্ষমতা তৈয়ার কর রাহা নই কানেক্টিভিটি বানা রাহা নদী জলমার্গো কা বিস্তার কর রাহা মাল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাহা সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কা হিসসা হ্যায়।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নৌবাহিনীতে এই 3টি জাহাজের অন্তর্ভুক্তি ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস 2026কে একটি বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সারা পৃথিবীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সুস্বাস্থ্যের জন্য যোগব্যায়াম বিভিন্ন দেশের সর্বস্তরের মানুষকে একত্রিত করছে। এই ঘটনা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই দিনটি ভবিষ্যতে আরও বেশি মানুষকে তাদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, গতকাল দেশ বিদেশের বিভিন্ন জায়গায় বিপুল উৎসাহে উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। দেশের মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে, নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী প্রভৃতি দেশে ভারতীয় দূতাবাস এবং স্থানীয় বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক যোগ দিবস পালনের আয়োজন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিবপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় উদ্যান পরিদর্শন করবেন। সকাল 8টা পর্যন্ত তিনি ওই উদ্যানে সাফারি করবেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন। এছাড়া তিনি সাহারিয়া উপজাতির প্রতিনিধি এবং স্থানীয় বনবিভাগের কর্মী ও পর্যটক গাইডদের সঙ্গে মতবিনিময় করবেন। পরিদর্শন শেষে রাষ্ট্রপতি শিবপুর থেকে গোয়ালিয়রের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে নতুন দিল্লি ফিরে আসবেন তিনি। উল্লেখ্য, 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে নামিবিয়া থেকে আনা 8টি চিতা কুনো জাতীয় উদ্যানে ছাড়ার মাধ্যমে ভারতের চিতা পুনর্বাসন প্রকল্পের সূচনা হয়। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে সভাপতিত্ব করবেন। ভারতসহ ব্রিক্স গোষ্ঠীর 11টি সদস্য দেশের নিরাপত্তা প্রধানরা অংশ নিতে চলেছেন এই বৈঠকে। বৈঠকের মূল ভাবনা, বর্তমান বিশ্বে অপ্রচলিত নিরাপত্তা সমস্যা। এতে জাতীয় নিরাপত্তা সমস্যাগুলির দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি এবং নিরাপত্তা ঝুঁকিতে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, ভারত চতুর্থবারের মতো ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উল্লেখ্য, বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই প্রথম বিজেপি এরাজ্যে ক্ষমতায় এসেছে। সভাপতি তাদের প্রথম বাজেট নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে জনমানসে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র যাচাই এবং পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ফলাফলগুলি পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। গতকালই মোট আবেদনের 87%-এরও বেশি ফলাফল ঘোষণা করা হয়েছে। আবেদনের জন্য যাবতীয় তথ্য httpresults.digilocker.gov.in ওয়েবসাইটে দেখা যাবে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল স্নাতক স্তরের চিকিৎসা বিজ্ঞান কোর্সে ভর্তির জন্য নিট ইউজি 2026 পরীক্ষা আবার নেওয়া হয়েছে। ভারতের 551টি এবং বিদেশের 14টি শহরে 22,79,000 বেশি পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়। দুপুর 2টো থেকে বিকেল 5:15 পর্যন্ত ইংরেজি এবং 12টি ভারতীয় ভাষায় এই পরীক্ষাটি নেওয়া হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তামিলনাড়ুর পেরিয়াপালায়ামে গতকাল একটি সামুদ্রিক খাদ্যপণ্য রফতানিকারক সংস্থায় অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় অন্তত 7 শ্রমিক প্রাণ হারিয়েছেন, 70 জনেরও বেশি আহত। উদ্ধার কাজ চলছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এনডিআরএফ এবং রাসায়নিক ও পারমাণবিক পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ দলগুলি দ্রুত উদ্ধার কাজ শুরু করে এবং কঠোর নিরাপত্তা বিধি মেনে গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং 3 সদস্যের একটি কমিটিকে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন। নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সিসিপিএ বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও অন্যায্য ব্যবসায়িক কার্যকলাপের জন্য 2টি FMGC কোম্পানিকে 1 লক্ষ টাকা করে জরিমানা করেছে। এই কোম্পানিগুলি তাদের খাদ্যপণ্যের বিবরণে 100% শব্দ ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করেছে বলে অভিযোগ। সিসিপিএ জানায় 100% একটি সুনির্দিষ্ট গাণিতিক সংখ্যা, এটিকে পণ্যের বিবরণে আনুমানিক হিসেবে ব্যবহার করা উচিত নয়। 62,42,00,000 টাকার ব্যাংক জালিয়াতির ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই মুম্বাইয়ের একটি সংস্থার অংশীদারদের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান এবং অন্যান্য জায়গায় তল্লাশি চালিয়েছে। সিবিআই জানিয়েছে, মুম্বাইয়ের ইন্ডিয়ান ব্যাংকের SAM শাখার অভিযোগের ভিত্তিতে চলতি মাসের 18 তারিখে একটি মামলা দায়ের করার পর এই তল্লাশি অভিযান চালানো হয়। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক শুরু হয়েছে। কাতার ও পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতা করছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাকজি। লেবাননে ইসরায়েলের তরফে হামলার জেরে হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছে বলে তেহরানের তরফ থেকে দাবি করা হলেও মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে এই জলপথটি সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। ইথিওপিয়ার ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বাধীন প্রসপারিটি পার্টি সেদেশের সংসদীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। ইথিওপিয়ার জাতীয় নির্বাচন বোর্ড জানিয়েছে, প্রসপারিটি পার্টি প্রতিনিধি পরিষদের 501টি আসনের মধ্যে 438টিতে জয়লাভ করেছে। আগামী অক্টোবরে নতুন সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জির ম্যাচে আজ নিউজিল্যান্ড মিশরের বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে কিছুক্ষণ পরই সকাল 6:30। এদিকে গতরাতে গ্রুপ এইচের ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কাবোভারদের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়। কেভিন পিনা 21 মিনিটে গোল করে প্রথম কাবোভারদেরকে এগিয়ে দেন। 44 মিনিটে উরুগুয়ের হয়ে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। প্রথমার্ধের সংযুক্ত সময়ে অগাস্টিন ক্যানোব্বিও আবার গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন। কাবোভারদের হেলিও ভারেলা 61 মিনিটে গোল শোধ করেন। গ্রুপ জির ম্যাচে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়। গ্রুপ এইচের খেলায় স্পেন সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 10 মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করেন লামিন ইয়ামাল। 21-24 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারবাল। 49 মিনিটে ইরানের হাসান আল তাম্বাক্তি একটি আত্মঘাতী গোল করেন। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কাউর ও সুনালিতা টপ্পো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। চীনের শাওকসিংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ভারতের মহিলাদের 4x100 মিটার রিলে দল সোনা জিতেছে। দলটি 43.85 সেকেন্ড সময় নিয়েছে। এছাড়া ভারতের মিক্সড 4x400 মিটার রিলে দল 3:17.06 সেকেন্ড সময় নিয়ে রূপ পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। আন্তর্জাতিক যোগ দিবসকে বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সারা পৃথিবীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষা যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর তিনটি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বিজ্ঞান ভিত্তিক আমন ধান চাষ। এ বিষয়ে বলছেন চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের প্রাক্তন যুগ্ম কৃষি অধিকর্তা মাধব চন্দ্র ধারা।
2: আমরা আমন ধানের প্রস্তুতি নিচ্ছি। প্রথমে হচ্ছে সুধা, সুনিশ্চিন্ত পদ্ধতিতে ধান চাষ। সুধা এই পদ্ধতিতে যেটা বলা হচ্ছে, ভালোভাবে বীজ তোলা, দেখো বীজ তোলা আমরা এমনভাবে পরিচর্যা করব যেখান থেকে আমরা বেশি পরিমাণ ফলন পাব। এই বীজ তোলা আমরা শুকনোভাবে করতে পারি, আবার ভিজানো বীজ তোলাতেও করতে পারি, দুটোতেই করতে পারি। কোন বয়সের চারা রোয়া করবো তার উপর, যদি 10-20 দিন বয়সের চারার করি তখন আমাদের বীজ তোলা এবং মূল জমির অনুপাত হবে 1:30, অর্থাৎ শতক জমিতে যদি আমি বীজ তোলা করি তাহলে 30 শতকে রোয়া করা যাবে। এবার 20-40 দিনে যদি আমি রোয়া করতে যাব যখন, তখন হবে 1:20, অর্থাৎ আমরা 1 শতক জমিতে বীজ তোলা করলে 20 শতক জমিতে রোয়া করতে পারবো। এবার যদি আমি সেটা 40-60 দিন বয়সে রোয়া করব মনে করি, তখন সেটা আমরা কি করব, 1:10, যেটা আমরা প্রথাগত পদ্ধতিতে করি। এই অর্থাৎ 1:10 অর্থ হচ্ছে 1 শতক জমি করে 10 শতক রোয়া করা। এখানে বীজ তোলাকে বিশেষভাবে পরিচর্যা করতে হবে। কীভাবে? এখানে প্রতি শতক বীজ তোলার জন্য আমরা যেটা করছি, জৈব সার দিতে হবে প্রতি বর্গ মিটারের জন্য 2.5 কিলোগ্রাম, নাইট্রোজেন দিতে হবে 2.5 গ্রাম, ফসফেট দিতে হবে 10 গ্রাম, পটাশ দিতে হবে 2.5 গ্রাম, জিঙ্ক সালফেট দিতে হবে 2.5 গ্রাম এবং বোরাক্স দিতে হবে 1 গ্রাম। এইটা হচ্ছে প্রতি বর্গ মিটারের জন্য। এবার যদি আমি 10 শতক বীজ তোলা করি সেখানের জন্য, তাহলে আমার জৈব সার লাগবে হচ্ছে 1000 কিলোগ্রাম, নাইট্রোজেন লাগবে 1000 গ্রাম, ফসফেট লাগবে 4000 গ্রাম, পটাশ লাগবে 1000 গ্রাম, জিঙ্ক সালফেট লাগবে হচ্ছে আমরা 1000 গ্রাম এবং বোরাস লাগবে 400 গ্রাম। এইবার পরবর্তী বীজ তোলা আমরা যেটা দেব সেখানে আমরা কি করব, 1000 গ্রাম নাইট্রোজেন দেব এবং সেটা 15 দিন পরে বীজটা তৈরি হওয়ার। এখানে আমাদের আরেকটা প্রশ্ন আছে, যদি আমরা ঠিকমতো জিঙ্ক বা বোরাস না দিয়ে থাকি বা টপ ড্রেসিং বা ওই যে বীজ তোলায় নাইট্রোজেন টপ ড্রেসিং কথা বললাম সেটা যদি না করতে পারি, তাহলে আমাদের আরেকটা রিকমেন্ডেশন আছে যে 15 গ্রাম ইউরিয়ার সঙ্গে 2 গ্রাম জিঙ্ক সালফেট এবং 1 গ্রাম ডাইসোডিয়াম অক্টাবোরেট, এইটা যদি প্রতিটা জলে গুলে আমরা বীজ তোলা স্প্রে করে দিই 2-3 বার, তাহলে বীজ তোলা সম্ভব আমরা তৈরি হবে। এইভাবে বীজ করে যদি আমরা রোয়া করি তাহলে আমরা কি হবে, যে এই যে স্বর্ণ, স্বর্ণটা যেটা আমাদের ধান কেটে অনেকে সর্ষে করতে বা রবি শস্য করতে দেরি হয়ে যায়, পাট কেটে ঠিকভাবে বীজ তোলা পায় না, সেখানে কি হবে না, এই বয়সের চারা যদি আমরা বীজ তোলা এখন থেকে তৈরি করে, বীজ তোলার বয়স বেশি ভালোভাবে হয়ে যাবে, তখন আমরা কি করব, সঠিক সময় রোয়া করতে পারবো এবং জমিটাকে পরবর্তী ফসলের জন্য ফাঁকা করতে পারবো। এইটা হচ্ছে এই জমির লাভ। এবং এখানে আমরা যখন রোয়া করতে যাব তখন কি হবে, তখন আমরা দেখব যে মাত্র একটা গুচ্ছিতে একটা করে রোয়া করব এবং স্বল্প দিনের ধানের ক্ষেত্রে আমরা যেটা দূরত্ব বজায় রাখবো 20-10 সেন্টিমিটার, বেশি দূরত্বের ক্ষেত্রে আমরা বজায় রাখবো 20-15 সেন্টিমিটার। আর চাপান সার আমাদের যা আমাদের রেকমেন্ডেশান যেটা আছে সেই হিসাবে আমরা চাপান সার দেব। আমরা চাপান সার যেটা হচ্ছে আমাদের স্বল্প মেয়াদের ক্ষেত্রে আমাদের প্রতি একরে যেটা রেকমেন্ডেড আছে 24-12-12, আর মধ্যমেয়াদির ক্ষেত্রে হচ্ছে 28-14-14,

0: নাভির ক্ষেত্রে 32 16 16 পারে করে, সেই হিসাবে আমরা নাইট্রোজেনটাকে মূল জমিতে রাখা করবো। এখানে মূল জমিতে যদি পারি আমরা জৈব সারও সঠিকভাবে দেবো। এছাড়া আরেকটা যেটা প্রসেস আছে, জিরো টিলেজ মেশিন। এই জিরো টিলেজ মেশিনের দ্বারা যদি এখন থেকে আমরা, মানে আমাদের 8ই জুন জেনারেলি মনসুন আসে, মনসুন আসার আগে যদি জমিকে ঘাসগুলো আগাছাগুলোকে দমন করে দিয়ে জিরো টিলেজ মেশিন দিয়ে আমরা বীজ বপন করি, সেখানে বীজ লাগবে মাত্র হচ্ছে 15 থেকে 16 কেজি পার একর এইগুলো। এবং সেটা কার ক্ষেত্রে? মোটা ধানের ক্ষেত্রে। সরু ধানের ক্ষেত্রে 11 থেকে 12 কেজি। এর দ্বারা করলে, এই জিরো টিলেজ মেশিনের দ্বারা করলে যেটা সুবিধা কি হবে না, আমরা আগে থেকে ধানটাকে এস্টাবলিশ করে নিচ্ছি, পরে বন্যা হঠাৎ সামার্জেন্স এলে কিন্তু সে ধানের কোনো ক্ষতি হবে না, এক নম্বর কথা। এবং সেখানে বীজটা যখন সোয়িং করে, বীজের সঙ্গে আমরা 2.5 গ্রাম থেকে 3 গ্রাম হচ্ছে কার্বন ডাই মিশিয়ে নিতে পারি, এবং প্রয়োজন বোধে ওর সঙ্গে যদি আমরা জৈব হিসাবে ধনচাকে 2 কেজি পার বিঘের জন্য ওই বীজের সঙ্গে মিশিয়ে দিই। এখানে জিওটিজ মেশিনে দু ধরনের খোপ থাকে, দু ধরনের যন্ত্র থাকে, এক দিক দিয়ে সার বেরোয় আর একদিক থেকে বীজ পড়ে, এবং বীজের সঙ্গে যদি সরে ধনচা বীজও সোয়িং হয়ে যাবে, এবং যখন হয়ে যাবে তখন সেখানে ধানও বেরোবে এবং ধনচা বেরোবে, এবং ঠিক একইভাবে একটা সারও দেওয়া হয়ে যাচ্ছে, তার উপরে উপরে বীজ পড়ে যাচ্ছে, একটা সারিতে রোয়া করা হবে। এবং এই মেশিনের দ্বারা যখনই করা হবে, একটা ট্রাক্টরের দ্বারা আমরা 8 থেকে 10 একর জমি একদিনে বুনে দিতে পারবো, এবং সেখান থেকে ভালো ফসল আশা করতে পারবো, এবং সেখানে যেটা হবে উইড কন্ট্রোল সঠিকভাবে করতে হবে। আরও যে অনেক ধরনের প্রসেস আমরা আছে, যেমন শ্রী পদ্ধতি, ড্রাম সিডারের দ্বারা, এইসব প্রসেসগুলোর মাধ্যমে আমরা যদি নতুন প্রযুক্তি, বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি, এই প্রযুক্তিগুলো সম্বন্ধে আপনারা যদি স্থানীয় কৃষি অফিসে, কৃষি ভবনে, ব্লক লেভেলে, সাব ডিভিশন লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, এবং KVK এই সব জায়গায়, এবং CADC বিভিন্ন জায়গায় যদি যান, সঠিক এই প্রসেসের ডিটেলস আপনারা পেয়ে যাবেন, এবং সেখান থেকে আমরা ভালো ফসল আশা করতে পারেন।
1: শুনলেন বিজ্ঞান ভিত্তিক আমন ধান চাষ, এ বিষয়ে বললেন চুচুড়া ধান গবেষণা কেন্দ্রের প্রাক্তন যুগ্ম কৃষি অধিকর্তা মাধব চন্দ্র ধারা।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হাওড়া জেলার অনেক জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার 2-1 জায়গায় 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলার 2-1 জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া ও হাওড়া জেলার 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা

0: maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন, ডায়াবেটিক রোগী কি খাবেন কি খাবেন না, বলছেন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক রানা ভট্টাচার্য।
3: ডায়াবেটিস হলে অনেকেরই ধারণা আছে যে আমার বোধহয় মেনু থেকে সমস্ত খাবার বাদ হয়ে গেল, আমি আর কোনোদিন মিষ্টি খেতে পারবো না, আমি কোনোদিন কোনো ফল খেতে পারবো না, আমি ভাত খেতে পারবো না, ইত্যাদি প্রভৃতি। কিন্তু যেটা আশার ব্যাপার সেটা হলো যে ডায়াবেটিস থাকলে কিন্তু আজকালকার দিনে আমাদের কাছে আর কোনো ডায়াবেটিক ডায়েট বলে কিছু আমরা কাউকে খেতে বলি না। তবে ডায়াবেটিসে কি যা কিছু যা খুশি যতটা পরিমাণে খাওয়া যেতে পারে সেটাও নয়, আমরা বলি যে কারুর যদি ডায়াবেটিস থাকে তার সেটাই খাওয়া উচিত যেটা একজন নর্মাল মানুষ তার বয়সে, তার হাইটের এবং তার যে শারীরিক যে এক্সারসাইজ করেন তিনি রেগুলার, যে শারীরিক পরিশ্রম করেন সেই অনুযায়ী, যার ডায়াবেটিস নেই তার যা খাওয়া উচিত, যার ডায়াবেটিস আছে তিনিও তাই খাবেন। তাহলে আমরা আরেকটু বিশদে ব্যাপারটাতে যাই যে এই যে ডায়াবেটিস যার আছে তিনি যখন ঠিক করবেন যে আমি কি ধরনের খাবার খাবো, তখন প্রথম মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু খাবারে খুব লম্বা গ্যাপ দেব না। এটা বিশ্ব তো সত্যি যাদের ডায়াবেটিসের জন্য ওষুধ মানে ট্যাবলেট অথবা ইনসুলিন চলে, তাহলে স্মল ফ্রিকুয়েন্ট মিল অর্থাৎ অল্প অল্প বারবার করে খাওয়া এটা গুরুত্বপূর্ণ, এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় কি না, আমি যেটা খাবো তাতে যেন ব্যালেন্সড খাবার হয় অর্থাৎ খাবারটা যেন সুষম হয়। সেটা কিভাবে বোঝা যাবে, না একটা খুব সহজ উপায় ভাবা যে আপনি কল্পনা করুন যে আপনি যে থালাটা নিয়ে খেতে বসেছেন সেই থালার অর্ধেক পরিমাণ থাকবে কিন্তু বিভিন্ন সবজি। এই সবজির মধ্যে আমি আলুটাকে হিসেবে আনছি না, ভাত রুটি মুড়ি চিড়ে এবং আলু, বা আপনি যদি ওটস খান বা এই জাতীয় খাবার খান তাহলে এই কার্বোহাইড্রেটগুলো কিন্তু থাকবে চার ভাগের এক ভাগ প্লেটের, আর বাকি চার ভাগের এক ভাগে থাকবে বিভিন্ন ধরনের প্রোটিন অর্থাৎ মাছ মাংস ডিম ডাল ছোলার তরকারি বা ছানা পনির ইত্যাদি। তো এইটা হলো বিভিন্ন খাবারের প্রপোর্শন। এবার এই খাবারগুলোর মধ্যে আমাদের দেখতে হবে যে আমরা সাধারণত বলি যে তিনটে দিনে মেজর মিল অর্থাৎ যেখানে আমরা ভাত রুটি মুড়ি চিড়ে ওটস ইত্যাদি খাবো এবং তার সাথে সবজিগুলো খাবো, এবং তার মধ্যে মধ্যে আমরা বলি স্ন্যাক্স অর্থাৎ যে আমরা সকালে যে জল খাবার খাচ্ছি এবং দুপুরে যে আমরা লাঞ্চ খাচ্ছি তার মাঝের সময়টাতে কিন্তু একটা স্ন্যাক্স অর্থাৎ আমরা সেখানে একটা ফল খাবো। আবার সেইভাবেই আমরা যে বিকেলে খাচ্ছি বা দুপুরে খাচ্ছি এবং যে রাতে খাচ্ছি তার মধ্যে বিকেলে আমরা আবার একটা ফল বা অল্প পরিমাণে অন্য কোনো খাবার খেতে পারি। এবার ফলের কথা এলে বারবারই আমাদের প্রশ্ন আসে যে আমরা কি ফল খাবো আর কি খাবো না। প্র্যাকটিক্যালি স্পিকিং আমরা কিন্তু সব রকম ফল ডায়াবেটিস থাকলে খেতে পারি, তবে কিছু কিছু ফল যেগুলোতে সুগার কন্টেন্ট তুলনায় বেশি থাকে সেগুলো কিন্তু আমরা কম পরিমাণে খাবো। অর্থাৎ আমরা যদি আম খাই তাহলে আমের একটা চাকা খাবো, আমরা যদি কলা খাই তাহলে একটা ছোট সাইজের একটা কলা খাবো, আর শসা যেটা অবশ্যই ডায়াবেটিস থাকলে খাওয়া হয় সেটা আমরা সাধারণত বলি এটা স্যালাড হিসেবে খেতে, অর্থাৎ এটা দুটো খাওয়ার মাঝখানে না খেয়ে আমরা খাওয়ার ঠিক আগে খেলে শসাতেও আমাদের পেট খানিকটা ভর্তি হতে পারে এবং তার সাথে বিট গাজর ইত্যাদি দিয়ে আমরা একটা স্যালাড বানিয়ে নিতে পারি। সুতরাং এটা হলো খাওয়ার বিষয়বস্তু। তার সাথে আমরা যথেষ্ট পরিমাণে জল খাবো, তার মানে এই নয় যে আমরা প্রচুর পরিমাণে বোতল বোতল জল খাচ্ছি, যতটা জল তেষ্টা পাবে সেই মতো জল খাবো। কারো যদি কিডনির সমস্যা হয়, ডায়াবেটিস সংক্রান্ত কিডনির সমস্যা এটাকে বলি, সেটা হলে খাবার এবং জল এগুলো আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলে তার অ্যাডভাইস মতো আমরা সেগুলোকে কন্ট্রোল করব। আর কি কি খাবার একেবারেই খাওয়া যাবে না বা যত সম্ভব কম খেতে হবে সেগুলো হলো কোল্ড ড্রিঙ্কস, যেগুলো হলো ফ্রুট জুস অর্থাৎ ফলের বদলে ফলের রস, এবং খুব বেশি পরিমাণে নুন বা চিনি খাওয়া, এগুলো অ্যাভয়েড করা কিন্তু অত্যন্ত। অত্যন্ত দরকার এবং যতটা সম্ভব বাড়ির খাবার খাওয়া যায় ততটাই ভালো। সুতরাং খাবার বিরাট কিছু বাদ দেওয়ার দরকার নেই ডায়াবেটিস হলে। আপনি হেলদি ব্যালেন্স ডায়েট অর্থাৎ সুষম খাবার খান, ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ডায়াবেটিক রোগী কি খাবেন কি খাবেন না, বলেন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক রানা ভট্টাচার্য।
4: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

প্রতিটি নতুন দিন নতুন সকালের কাছে আমাদের একটাই প্রার্থনা, পুরনো দুঃখ, শোক, হতাশা, গ্লানি, ব্যর্থতা, মলিনতা, যাবতীয় কলুষ মুছে গিয়ে নতুন আলোয় ভরে উঠুক আমাদের নতুন দিন, নতুন উদ্যমে এগিয়ে চলি আগামীর পথে। সবাইকে সুপ্রভাত এবং নমস্কার জানিয়ে শুরু করি আজকের প্রাত্যহিকী।

শুরুতেই চোখ রাখব ইতিহাসের পাতায়। ইতিহাসের আলোতে আজকের দিন, আজ 26 জুন।

বাইশে জুন, চোখ চলে যাচ্ছে 1912 সালে। এই দিনের সঙ্গে জড়িয়ে আছে সাগরময় ঘোষের নাম। সাগরময় ঘোষ বাঙালি পাঠকের সাহিত্য রুচি নির্মাণে যে পত্রিকাটি অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে তার নাম দেশ পত্রিকা। আর এই পত্রিকাকে কেন্দ্র করে সম্পাদক সাগরময় ঘোষের ভূমিকায়ও আজ কিংবদন্তিতে পরিণত। সম্পাদকের বৈঠক, হীরের নাকছাবি, দণ্ডকারণ্যের বাঘ, একটি পেরেকের কাহিনী, গ্রন্থগুলিতে নিজস্ব লেখনীর অসাধারণত্ব ফুটে উঠলেও সাহিত্য জগতের কাণ্ডারি, তরুণ সাহিত্য প্রতিভা অন্বেষণের জহুরি হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে সাগরময় ঘোষের অবদান। বাবা কালীমোহন ঘোষ ছিলেন রবীন্দ্রনাথের অত্যন্ত কাছের মানুষ, শ্রীনিকেতন শান্তিনিকেতন গড়ার অন্যতম কারিগর। সেই হিসেবেই রবীন্দ্রনাথের স্নেহ ও সান্নিধ্য পান সাগরময়। কলকাতার সিটি কলেজের স্নাতক হলেও তার প্রকৃত শিক্ষা আশ্রমিক শান্তিনিকেতনেই। এখানেই তার অভিনয় ও সঙ্গীত প্রতিভার বিকাশ। অভিনেতা হিসেবে তার সবচেয়ে বড় স্বীকৃতি রবীন্দ্রনাথের অনুপস্থিতিতে শান্তিনিকেতনের বাইরে নাট্যাংশ পাঠে ডাক পড়ত সাগরময়ের। তার উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষা পণ্ডিত ভীমরাও শাস্ত্রীর কাছে।

0: আর রবীন্দ্রসঙ্গীত শেখেন স্বয়ং রবীন্দ্রনাথ ও দীনেন্দ্রনাথের কাছে। বাবা কালীমোহনের কাছ থেকে রাজনৈতিক উত্তরাধিকারও পান সাগরময়। এজন্য 1932 আইন অমান্যে গ্রেপ্তার হয়ে 6 মাস কারাবাসও করেন তিনি। সেখানেই অশোক কুমার সরকারের সঙ্গে তার পরিচয়। এই পরিচয় সূত্রেই সরকারি প্রকাশনা বিভাগ, বেঙ্গল ইমিউনিটি, নবশক্তি, যুগান্তর হয়ে যোগদান আনন্দবাজার পত্রিকায়। সেখান থেকে 1939 দেশ পত্রিকার সম্পাদকীয় বিভাগে যোগ দেন আর 1976 আনুষ্ঠানিকভাবে সম্পাদকের পদ গ্রহণের আগেই 1956 থেকেই কার্যত তিনিই ছিলেন এর সম্পাদক। একদিকে শান্তিনিকেতনের আশ্রমিক রুচিবোধ, অন্যদিকে আধুনিকতম সমাজ ও সাহিত্যবোধের আশ্চর্য সমন্বয় ঘটেছে সাগরময় ঘোষের মধ্যে। এজন্য যথার্থ প্রতিশ্রুতিবান তরুণ সাহিত্যিকদের প্রতিভা আবিষ্কারই শুধু নয়, এদের পরীক্ষামূলক লেখাগুলির সমস্ত রকমের দায়িত্ব, প্রয়োজনে কুৎসা ও মামলা মোকদ্দমার দায়ও নিজের কাঁধে তুলে নিয়েছেন সাগরময়। সাহিত্য সম্পাদনায় রামানন্দ চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি সাগরময় ঘোষের জন্ম বাংলাদেশের চাঁদপুরে 1912 সালের আজকের এই 22 জুন তারিখটিতেই।
1: থ্যাংক ইউ।

সঙ্গীত আয়োজক, আবহ সঙ্গীত পরিচালক ও যন্ত্রসঙ্গীত শিল্পী ভি বালসারার জন্ম ব্রিটিশ ভারতের বোম্বাইতে 1922 খ্রিস্টাব্দের 22 জুন এক পার্সি পরিবারে। তার আসল নাম ভিয়েস্তাপ আরদিশির বালসারা। তার সঙ্গীত শিক্ষা শুরু মা নাজাময়ীর কাছে। মাত্র 6 বছর বয়সে বোম্বাইয়ের এক মঞ্চে সঙ্গীত পরিবেশনে আত্মপ্রকাশ। তার বাবার ফ্রেঞ্চ, পার্সি, জার্মান ভাষা শিক্ষার পাশাপাশি সায়েন্স ও মিউজিক শিক্ষার টিউটোরিয়াল ছিল। ভি বালসারা 15 বছর বয়সে কাজের সন্ধানে বাড়ি থেকে পালিয়ে যান। প্রথমে কিছুদিন মিলিটারি ক্যাম্পে ঘোড়াকে স্নান করানোর কাজ করেন, কিন্তু সে কাজ পছন্দ না হওয়ায় বাড়ি ফিরে আসেন এবং পার্সি বিয়েবাড়িতে জ্যাজ বাজানো শুরু করেন। তারপর ভায়োলিন, ম্যান্ডোলিন, পিয়ানো সহ একাধিক বাদ্যযন্ত্র সাবলীলভাবে বাজানোই পারদর্শী হয়ে ওঠেন। পাশ্চাত্য সঙ্গীতেও তার বিশেষ আগ্রহ ছিল। জার্মানির সঙ্গীত বিশারদ হিলদাফিল্ডের কাছে শিখেছিলেন পিয়ানো বাদন। বালসারা হিন্দি চলচ্চিত্রে উস্তাদ মুস্তাক হোসেনের সহকারী হিসাবে 1942 খ্রিস্টাব্দে বাদল ছবি দিয়ে কর্মজীবন শুরু করেন। 1943 খ্রিস্টাব্দে সার্কাস গার্ল ছবির অন্যতম সঙ্গীত পরিচালক ছিলেন। সহকারী সঙ্গীত পরিচালক হিসাবে প্রায় 35টি হিন্দি ছায়াছবিতে কাজ করেছেন। আর কে ব্যানারে, গোলাম হায়দার এবং নৌসাদের সঙ্গেও কাজ করেন। জ্ঞানপ্রকাশ ঘোষের আহ্বানে তিনি 1954 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে চলে এলেন কলকাতায়। প্রথমে থাকতেন সুইন হো স্ট্রিটে, পরে অক্রূর দত্ত লেনের এক ছোট্ট ঘরে, যেখানে পিয়ানো আর বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে সাধনায় উদ্ভাবন করেন মেলোডিকা ও ইউনিভক্স যন্ত্রের। 1956 থেকে 1987 সালের মধ্যে প্রায় 32টি বাংলা ছবিতে তিনি সঙ্গীত পরিচালনা করেন। উল্লেখযোগ্য ছবিগুলি হল মা, চলাচল, পঞ্চতপা, কাঞ্চনকন্যা, শুভা ও দেবতার গ্রাস। সঙ্গীত আয়োজক হিসাবে জয়দেব, চিরকুমার সভা, হাঁসুলি বাঁকের উপকথা, পলাতক, হাসপাতাল, ধন্নিমে, সন্ন্যাসী রাজার মতো 112টি ছবিতে কাজ করেছেন। এছাড়া যাত্রা, নাটক ইত্যাদিতেও আবহ সঙ্গীত পরিচালনা করেছেন।

করছেন। বোম্বে সিনে মিউজিশিয়ান অ্যাসোসিয়েশন এবং বোম্বে সিনে মিউজিক ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সম্পাদক বালসারা সঙ্গীত জীবনে বহু সম্মান ও পুরস্কার পেয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য পুরস্কারগুলি হল ইন্দিরা গান্ধী পুরস্কার, রাজীব গান্ধী পুরস্কার, সত্যজিৎ রায় স্মৃতি স্মারক হিউম্যানিটি মিশন পুরস্কার, কমলা দেবী রায় পুরস্কার, মোহর পুরস্কার। 1990 খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গের আলাউদ্দিন খাঁ পুরস্কার এবং সৃষ্টিশীল সঙ্গীতের জন্য 1994 খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দেশিকোত্তম উপাধি দ্বারাও সম্মানিত হয়েছেন তিনি। আজ জন্মদিনে তাঁকে জানাই আমাদের শ্রদ্ধা।

বিশিষ্ট সুরকার, চলচ্চিত্র অভিনেতা এবং নবনাট্য আন্দোলনের অন্যতম পুরোধা পুরুষ তুলসী লাহিড়ী, বলবো তাঁর কথাও। 1959 সালের এমনই এক 22 জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তুলসী লাহিড়ী। বিএ ও বিএল পাশ করে তিনি ওকালতি শুরু করেন, পরে সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দেন গ্রামোফোন কোম্পানিতে। 50টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। 40-এর দশকে বাস্তবধর্মী নাটকের রচনা ও অভিনয়ের পরীক্ষা নিরীক্ষায় যে নবনাট্য আন্দোলনের সূচনা, তাতে অভিনয় ও দুঃখীর ইমান, ছেঁড়া তার, পথিক প্রভৃতি নাট্য রচনার মাধ্যমে এক অবিস্মরণীয় ভূমিকা নেন তুলসী লাহিড়ী। আজ তার প্রয়াণ দিবস।

স্মরণ পর্বে আজ আমরা শুনলাম সাগরময় ঘোষ, উই বালসারা এবং তুলসী লাহিড়ির কথা।

0: শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: জানিয়ে দেব আজকের অনুষ্ঠানের কথা, যে খবর আমাদের দপ্তরে এসে পৌঁছেছে আজ, অর্থাৎ 22 জুন।
2: সঙ্গীত স্রষ্টা ভি বালসারার জন্মদিন উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান বিকেল 5টা থেকে রবীন্দ্র সদনে। আয়োজনে ক্যালকাটা ইউনাইটেড কালচারাল সোসাইটি এবং ভি বালসারা মেমোরিয়াল কমিটি। জানিয়ে দিলাম অনুষ্ঠানের খবর।

এই অবসরে আমরা একটুখানি স্মরণ করে নিলাম পথে হলো দেখা ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গান, যে গান গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছেন, সুর করেছেন ভি বালসারা।

এবারে চলে আসি সেরা পত্রদাতার ঘোষণায়। মার্চ ২০২৬ প্রথম পক্ষে বিষয় ছিল জেগে থাকা রং। সেরা পত্রদাতার নাম গোপা ব্যানার্জি, ঠিকানা বেতাইতলা, হাওড়া। গোপা ব্যানার্জিকে আমাদের অনুরোধ, তার ফোন নম্বরটি যেন প্রাত্যহিকীর ইমেল আইডিতে অতি অবশ্যই মেল করেন। জানিয়ে দিই, মার্চ ২০২৬ দ্বিতীয় পক্ষের বিষয় ছিল সুখ নামের সুখ পাখি। সেরা পত্রদাতার নাম সাধন দাস, ঠিকানা ভৈরবটোলা, লবণচুয়া, মুর্শিদাবাদ। জানিয়ে দিলাম সেরা পত্রদাতাদের নামগুলি।

0: চলতি পক্ষের চিঠিতে। তার আগে আরেকবার মনে করে নেব এ মাসের বিষয়।
1: এ মাসের বিষয়, এই পক্ষের বিষয়, জুন মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, জ্বরের নাম বিশ্বকাপ। চার বছর পরপর মাসখানেকের জন্য তার আগমন। ফুটবল প্রেমীরা তো মুখিয়ে থাকেনি, এমনিতে ততটা আগ্রহ যাদের নেই তারাও আক্রান্ত হন ফুটবল জ্বরে। রাত জেগে খেলা দেখা, আর পরদিন পথে ঘাটে অফিসে বাজারে সেই নিয়ে আলোচনা তর্ক বিতর্ক। হাজার হাজার কিলোমিটার দূরের কোনো দেশের পতাকায় সজ্জিত হয়ে আমাদের চেনা গলি ঘুঁজি কেমন অচেনা ঠেকে। ওই কটা দিন বিদেশি খেলোয়াড়েরা যেন হয়ে ওঠেন নিতান্তই ঘরের ছেলে, আপনজন। বিশ্বকাপের এমনই মহিমা। ঐতিহাসিকভাবে বাঙালি ফুটবল প্রেমী ও সমর্থকদের মধ্যে আড়াআড়ি বিভাজন থাকলেও বৃহত্তর ভাবনায় ফুটবল কিন্তু মানুষকে মিলিয়েও দেয়। আপনারা লিখছেন এই বিষয়ে আপনাদের অনুভূতির কথা আমাদের ইমেল আইডি chithijanpi chithirjhapi.air@gmail.com-এ, আর চিঠি পাঠাচ্ছেন এই ঠিকানায় প্রাত্যহিকী প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জ্বরের নাম বিশ্বকাপ।
0: বীরশিক সেজন, যে বিশ্বকাপের জ্বরে না ভোগে। লিখেছেন প্রদ্যুৎ প্রিয় চক্রবর্তী, রাজারহাট, কলকাতা 136 থেকে। সেকালে ক্রিকেট হতো শীতকালে, বাকি সময় জুড়ে রাজত্ব করত ফুটবল। হাড় ভাঙার সঙ্গে ফুটবল ম্যাচ, গোপালদা ফাঁকা বল দিল, অবধারিত গোল, কিন্তু আমি শট মারলাম মাঠের বাইরে, দাদা কান টেনে ধরল, আর সেদিনই আমার ফুটবল জীবনের ইতি ঘটল। কিন্তু প্রেমটা রয়ে গেল। তখন বাতাসে গান, ফুটবলের রাজাকে ব্রাজিলের পেলে, পেলে। মনে আছে পেলে যখন কলকাতায় খেলতে এলেন, ষষ্ঠী গড়িয়ায় বড় স্ক্রিনের আয়োজন হল, ঝিরঝিরে ছবি, তবু আবাল বৃদ্ধ বনিতার ভ্রুক্ষেপ নেই, সে কিউন মাদানা। আর গানেই তো আছে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আমার কাঠবাঙাল পাঁড় মোহন বাগান সমর্থক মেশো হল্লাগোল্লা করে শেষে ইস্টবেঙ্গল জিতলে সবাইকে রসগোল্লা খাওয়াতেন। 74-এর বিশ্বকাপ ঝাপসা হলেও 78 থেকে আজও স্মৃতিতে পরিষ্কার। 1982-তে ইতালির কাছে ব্রাজিলের হার, এতটাই মন খারাপ হয়েছিল যে সেদিন ক্লাসেই যায়নি। 1986-তে চন্দ্রপুরার ক্লাবে রাত জেগে টিভিতে খেলা দেখা, ব্রাজিলের ফ্রান্সের কাছে হার, দুঃখে বাকি রাতটা ঘুমই এল না। 1990-এ মারাদোনা কেনিজিয়ার এক ঝলক জাদুতে ব্রাজিলের বিদায়। 1994-এ রোমারিও বেবেতোদের হাতে চতুর্থ বিশ্বকাপ। 2002-এ রোনাল্ডো রোনাল্ডিনহোদের জাদুতে পঞ্চম বিশ্বকাপ, স্মৃতিতে অমলিন। 2014-তে নিজের মাঠে দুঃখজনক জার্মানির কাছে 7-1 হার। 2018-তে বেলজিয়ামের কাছে ধরাশায়ী হওয়া। 2022-এ ক্রোয়েশিয়ার কাছে হার। 20 বছর বিশ্বকাপ অধরা ব্রাজিলের, কম দুঃখের নাকি? রাত যতই হোক, ব্রাজিল খেলবে আর আমি দেখব না, এ হতে পারে না। এক অদ্ভুত জ্বর। বিশ্বকাপ ফুটবল তাই এক সংক্রামক আনন্দের মহামারী। 4 বছর অন্তর শরীরে নয় হৃদয়ে জ্বর ওঠে, যখন প্রত্যেক বাঙালি তথা ভারতবাসী, কেউ স্প্যানিশ, কেউ ফ্রেঞ্চ, কেউ আর্জেন্টাইন, কেউ পর্তুগিজ হয়ে ওঠে। আমি কিন্তু চিরকালের ব্রাজিল ভক্ত। লিখেছেন প্রদ্যুৎ প্রিয় চক্রবর্তী, রাজারহাট, কলকাতা 136 থেকে।

ধন্যবাদ জানাই। এর জন্মশাল ১৯৩০ আর আঁতুড় ঘর উরুকুয়ে। সারা বছর যাদের মধ্যে ইস্টবেঙ্গল না মোহনবাগান এই নিয়ে ঠোকাটুকি লেগেই আছে, এই জ্বরের সুবাদে তারাও একসঙ্গে এক সুরে চেঁচিয়ে ওঠে গোল। তখন আর তারা লাল হলুদ বা সবুজ মেরুন নয়, আর্জেন্টিনা নইলে ব্রাজিল বা জার্মানি। বিশ্বকাপের জ্বর যে সকলকে কাবু করেছে তা টের পাওয়া যায় বাসে, ট্রামে, স্কুলে, কলেজে, কর্মস্থলে, সবখানে। বেশভূষা, আলোচনা বা শরীরী ভাষাই বদলে যায়, হয়ে ওঠে মানুষটির প্রিয় দেশের মতো বা প্রিয় খেলোয়াড়টির মতো। শুধু আমাদের দেশ নয়, বিশ্বের প্রায় সমস্ত দেশের মানুষ কম বেশি এই জ্বরে আক্রান্ত হয়। জ্বরে যেমন কখনো কখনো মানুষ প্রলাপ বকে, তেমন ফুটবল জ্বরে হঠাৎ হঠাৎ হাসি বা দুঃখে মুখ গোমড়া। যে মানুষটা ভীষণ সময়নিষ্ঠ, কোনো কাজে একটুও দেরি হবার জো নেই, সেও রাত জেগে ম্যাচ দেখে, পরের দিন অফিসে লেট করতেও রাজি, এমনই ক্ষমতা ফুটবলের, এমনই ঘোর বিশ্বকাপ জ্বরের। আদায় কাঁচকলায় শত্রুকে পাশাপাশি বসিয়ে রাখার ক্ষমতা যেমন, তেমনই দেশ বিদেশ ভেদাভেদ ভুলিয়ে জার্সির রঙকে পরিচয় বানিয়ে দেওয়ারও ক্ষমতা ফুটবলের। তাই তো সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, তাই বলি ধন্য তুমি ফুটবল, ধন্য বিশ্বকাপ। লিখলেন সুমেধা রজক, বেরেন্ডা, পূর্ব বর্ধমান থেকে।

সুমেধা রজকের লেখা আমার হাতে, আপনি লিখেছেন বেরেন্ডা পূর্ব বর্ধমান থেকে। যেসে জ্বরে পড়লে নিষ্কৃতি পাওয়া যায় ওষুধে হাসপাতালে, আর এ জ্বর হলে ওষুধ ও ডাক্তার দুটোই পাওয়া যায় বিদেশি খেলার মাঠে। এ জ্বরের নাম যে বিশ্বকাপ। এক মাস ধরে এই জ্বরে ভুগে মনে মনে এর প্রবর্তক জুলেরিমে মহাশয়কে

রাতে ঘুমোচ্ছে নিশ্চিন্ত মনে, হঠাৎ কোল শব্দ শুনে ঘুম ভেঙে গেল। চেয়ে দেখি নাতি এমন জোরে পা চালিয়েছে যে পাশে শোয়া গিন্নি আ করে একেবারে কোঁকিয়ে উঠেছে, আর নাতি চেঁচাচ্ছে গোল গোল বলে। বুঝলাম এটা আমার মতো নাতিরও ফুটবল জ্বরের ফল। এই আমি হলেন সঞ্জীব রাহা, কৃষ্ণনগর নদিয়ার। মুহূর্তে চলে গেলাম সেই ছোটবেলার দিনগুলোতে, যখন কাগজ বা কাপড়কে দড়ি দিয়ে বেঁধে অথবা বাতাবি লেবু দিয়ে চলতো আমাদের গরিবের ফুটবল খেলা। ব্যাডমিন্টন, ক্রিকেট এগুলো ছিল রাজার খেলা। পরে যখন ক্লাব অথবা স্কুলের হয়ে খেলতে গিয়েছি, তখনকার চর্ম গোলকটি ছিল অনেকগুলো ইংরেজির টি অক্ষরের অথবা পঞ্চভুজের চামড়ার বল, তার ভেতরে ছিল রবারের তৈরি ব্লাডার। বৃষ্টি হলে আমাদের খেলার উৎসাহ যেত আরও বেড়ে। খালি পায়ে খেলতে গিয়ে বলের লেসে কতবার আঘাত পেয়েছি তার ঠিকানা নেই। একটা কথা কিছুতেই ভেবে পাই না, স্কুল ছুটির পর এক ছুট্টে বাড়িতে এসে ঢাকা দেওয়া ঠান্ডা ভাত তরকারি কোনো ক্রমে গোগ্রাসে গলাধ্যকরণ করে ফিরতি ছুটে কি করে 1 কিলোমিটার দূরের মাঠে ফুটবলের মতো পাওয়ার প্লে খেলতাম। আমার মনে হয় আজকের এই ভাগাভাগি দলাদলির দিনে ফুটবল হলো একটা সত্যিকারের সাম্যবাদী খেলা, যেখানে উঁচু নিচু, ধর্ম বর্ণ সব একাকার হয়ে যায়। খেলতে যাওয়ার আগেই স্থির হয়ে যায় একজনের হার অথবা জিত হবে। খেলা শেষে দুই দলের খেলোয়াড়েরা হাতে হাত মিলিয়ে অনায়াসে মাঠ ত্যাগ করে, যা পড়াশুনোর জগতে অথবা সমাজের অন্য কোনোখানে একদম দেখা যায় না। সেখানে শুধুই প্রথম হওয়ার লড়াই। 1986 সালে পাড়ায় মধুদাদের বাড়িতে প্রথম টিভি আসলে রাত বিরেতে বিশ্বকাপে মারাদোনাকে দেখার উন্মাদনা ছিল তুঙ্গে। সেই নির্ভেজাল সোনালি দিনের শুভেচ্ছা সহ সঞ্জীব রাহা লিখেছেন কৃষ্ণনগর নদিয়া থেকে।

গ্রাম পোস্ট গণেশনগর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থেকে লিখছেন সুব্রত সুন্দর জানা। বিশ্বকাপ মানেই সারা বিশ্বের কোটি কোটি মানুষের আবেগ, উত্তেজনা ও উন্মাদনার এক মহামিলন। ফুটবল বিশ্বকাপ শুরু হলেই যেন এক বিশেষ জ্বরে আক্রান্ত হয় মানুষ। এই জ্বর কোনো রোগের জ্বর নয়, এটি আনন্দ, প্রত্যাশা ও ভালোবাসার জ্বর। বিশ্বকাপের সময় শহর থেকে গ্রাম সর্বত্র ফুটবলের আলোচনা চলে। চায়ের দোকান, স্কুল, কলেজ, অফিস কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই প্রিয় দলের জয় পরাজয় নিয়ে তর্ক বিতর্ক হয়। কেউ সমর্থন করেন আর্জেন্টিনাকে, কেউ ব্রাজিলকে, আবার কেউ জার্মানি, ফ্রান্স বা অন্যান্য দলকে। প্রিয় দলের পতাকা টাঙানো, জার্সি পরা এবং খেলা দেখার জন্য রাত জেগে থাকা তখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায়। বিশ্বকাপ শুধু একটা ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের মধ্যে বন্ধন সৃষ্টি করে। খেলাধুলার মাধ্যমে জাতি, ধর্ম ও ভাষার ভেদাভেদ ভুলে মানুষ একত্রিত হয়। একটি সুন্দর গোল, অসাধারণ পাস বা রোমাঞ্চকর ম্যাচ বিশ্ব জুড়ে আনন্দের ঢেউ তোলে। আবার প্রিয় দলের পরাজয়ে সমর্থকদের মন খারাপও হয়। বিশ্বকাপ তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ায়। অনেক শিশু ও কিশোর তাদের প্রিয় খেলোয়াড়দের অনুসরণ করে ফুটবল খেলতে উৎসাহিত হয়। এর ফলে খেলাধুলার প্রসার ঘটে এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি হয়। তবে বিশ্বকাপের উন্মাদনা যেন কখনো অসুস্থ প্রতিদ্বন্দ্বিতায় পরিণত না হয় সে বিষয়েও সচেতন থাকতে হবে। খেলাকে খেলা হিসেবেই গ্রহণ করা এবং প্রতিপক্ষকে সম্মান করা একজন প্রকৃত ক্রীড়াপ্রেমীর পরিচয়। ১৯৮০ সালের ১৬ই আগস্ট ইডেন গার্ডেনে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি আর আমরা দেখতে চাই না। সব মিলিয়ে বিশ্বকাপ এমন এক উৎসব যা মানুষকে আনন্দ, উত্তেজনা ও ঐক্যের বার্তা দেয়। তাই বলা যায় পৃথিবীর সবচেয়ে আনন্দময় ও সংক্রামক জ্বরের নামই হল বিশ্বকাপ। লিখলেন সুব্রত সুন্দর জানা, গ্রাম পোস্ট গণেশনগর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন থেকে।

পার্থ সারথি ভট্টাচার্য লিখেছেন নতুনগঞ্জ পূর্ব বর্ধমান থেকে। বিষয় জ্বরের নাম বিশ্বকাপ। প্রিয় প্রাত্যহিকী, 1977-এ পেলে যখন মোহনবাগানের সঙ্গে খেলতে ইডেনে নামলেন, রেডিওতে কান পাতা দেয়। আসলে পুষ্পেন সরকার, অজয় বসু, জয়ন্ত চক্রবর্তী, সুকুমার সমাজপতিদের গলায় বলায় রেডিওর দৌলতে কান দিয়ে দেখা সেই ফুটবলের সত্যিই ছিল আলাদা অনুভূতি। 1978-এর একটি ফাইনাল এবং 1982 বিশ্বকাপের সেমিফাইনাল ফাইনাল, এই ছিল আমাদের বিশ্বকাপের দূরদর্শন। ফলে এক ধরনের গা ছ্যাকছ্যাকে হালকা জ্বর ছিল, সেটি ধুম জ্বরে পরিণত হল যখন ঘোষণা হল যে 1986 মেক্সিকো বিশ্বকাপের সমস্ত ম্যাচ দূরদর্শন সম্প্রচার করবে। তখন অনুভূতিটাই আলাদা হয়ে গিয়েছিল। সাদা কালো টিভি, অ্যান্টেনা, বুস্টার এসবের আধিক্য তখন। সেই সাটার টানা সাদা কালো বড় টিভি কোনো দোকানে মনে হয় না একটাও অবশিষ্ট ছিল। এই বিশ্বকাপের পরই পরিভাষা, যাকে বলে প্যারাডাইম শিফট বা আমূল পরিবর্তন, এলো বিশ্বব্যাপী ফুটবলের সমর্থকদের মধ্যে। ডিয়েগো আর্মান্দো মারাদোনা নামে একজন ফুটবল রাজপুত্র তার ফুটবলের জাদুতে হ্যামলিনের বাঁশিওয়ালার মতো ব্রাজিলের বিশ্বজোড়া বিশ্বস্ত জনসমর্থনের অর্ধেক অংশকে নিজের পিছনে পিছনে নিয়ে গেলেন। তারা পরিণত হলেন আর্জেন্টিনার সমর্থকে। কৈশোরের ওই দিনগুলোতে দিনের পর দিন রাত জাগার ক্লান্তিকে ভুলিয়ে দিয়েছিল ওই মহাকাব্যিক ফুটবল। প্রয়াত বিদগ্ধ ফুটবল প্রশিক্ষক শ্রদ্ধেয় অমল দত্ত ফুটবল জ্বরে চির আক্রান্ত ছিলেন। নিজে একটি প্রজেক্টর মেশিন, স্ক্রিন ইত্যাদি কিনেছিলেন নিজের পয়সায়। বিশ্ব ফুটবলের বহু স্মরণীয় ম্যাচ, বহু স্মরণীয় ফুটবলারের খেলার ফিল্ম উনি গাঁটের টাকা খরচ করে আনাতেন বিদেশ থেকে, আর কাঁধে করে ওই প্রজেক্টর মেশিন নিয়ে জেলা মফস্বল শহরে ঘুরে দেখিয়ে বেড়াতেন।

যে আধুনিক ফুটবল কি, বিশ্ব ফুটবল কি, আমরা ঠিক কতটা পিছিয়ে এবং আমাদের কি কি করা দরকার একবার ভাবুন তো। ময়দানের পানুদা, প্রয়াত শ্রদ্ধেয় পান্নালাল চট্টোপাধ্যায় আর ওর সহধর্মিনী চৈতালী চট্টোপাধ্যায়ের কথা, 1982 স্পেন থেকে 2018 রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত মোট 10টি বিশ্বকাপে ওরা মাঠে হাজির থেকেছেন। 4 বছর ধরে তারা সংসারের দৈনন্দিন খরচ থেকে কিছু বাঁচিয়ে রাখতেন বিশ্বকাপ ফুটবল মাঠে বসে দেখার জন্য। ভাবতে পারেন এই আত্মত্যাগ, এই ভালোবাসা! পেলে, গ্যারিনচা, বেকেনবাওয়ার, প্লাতিনি, রোনাল্ডো, ফিগো, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এমবাপে, নেইমার, এই নামগুলি ফুটবল প্রেমীদের কাছে পরম আদরের, পরম শ্রদ্ধার। এছাড়াও কত শত নাম যারা এই জ্বরের কারণ। শুধুমাত্র তো তথাকথিত শক্তিশালী দেশগুলি নয়, ছোট ছোট দেশগুলি তাদের হাজারো সীমাবদ্ধতা নিয়েও মাঠে এমন জানকবুল মানকবুল লড়াই করে তা শিক্ষণীয়। পাড়ায় রাস্তাঘাটে রংবেরঙের ভিনদেশী জাতীয় পতাকা পতপত করে ওড়ে। মোহনবাগান ইস্ট বেঙ্গলের সীমানা ভুলে আমরা এই পৃথিবীর ফুটবল নাগরিক হিসেবে ওম নিতে চাই বিশ্ব ফুটবলের দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপের। তাই তো ফুটবল প্রেমীরা বলি, পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। লিখেছেন পার্থ সারথি ভট্টাচার্য, নতুনগঞ্জ, পূর্ব বর্ধমান থেকে।

0: চিঠির পাতা থেকে চোখ সরিয়ে এবারে চোখ রাখতেই হচ্ছে আবহাওয়া বার্তার দিকে।
1: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি, সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৮%, সর্বনিম্ন ৬৯%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৬২.১ মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। একটি সতর্কবার্তা আছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু এলাকায়। পরবর্তী ২-১ ঘন্টা সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে।

0: সেই প্রয়োজনীয়, জরুরি এবং প্রতিদিনের কথাগুলো আর একবার আপনাদের জন্য। প্রাত্যহিকীতে যারা চিঠি বা ইমেল পাঠান, পাঠাতে চান তাদের জন্য শব্দ সংখ্যা 250-এর মধ্যে সীমিত রাখতে চেষ্টা করবেন। ইমেলে পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে অ্যাটাচমেন্ট হিসেবে লেখা পাঠাবেন না, চিঠির ছবি তুলেও পাঠাবেন না, সরাসরি মেল বডিতে লিখুন। একই ইমেল একাধিকবার পাঠাবেন না, হয় চিঠি না হয় ইমেল পাঠান, দুটি একসঙ্গে কখনোই নয়। বিশেষ কোনো বাণিজ্যিক পণ্যের ব্র্যান্ড নেম ব্যবহার না করাই ভালো। আর মাসের প্রথম পক্ষে চিঠি বা ইমেল পড়া হলে দয়া করে দ্বিতীয় পক্ষে আর পাঠাবেন না। তাহলে আজ এখানেই শেষ করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়
1: আর চন্দ্রজিৎ প্রামাণিক।
0: এখন বাংলা সংবাদ।

0: এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। চলছে রুদ্ধদ্বার বৈঠক। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। উরুকুয়ে কাবুভারদের খেলা 2-2, গোলশূন্য বেলজিয়াম ইরান। সৌদি আরবকে 4-0 হারালো স্পেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতীয় নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত 3টি প্ল্যাটফর্ম INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার সময় তিনি গতকাল একথা বলেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশায় এবং গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে নির্মিত এই জাহাজগুলির লক্ষ্য হল যুদ্ধকালীন অভিযান, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষমতা বাড়ানো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার নীতিগত ক্ষেত্রে বহু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে জাহাজ নির্মাণের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
1: ভারত আপনে পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা হ্যায়, ইসলিয়ে ভারত আপনে বন্দরগাহো কা আধুনিকরণ কর রাহা হ্যায়, নই ক্ষমতা তৈয়ার কর রাহা হ্যায়, নই কনেক্টিভিটি বনা রাহা হ্যায়, নদী জলমার্গো কা বিস্তার কর রাহা হ্যায়, মাল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাহা হ্যায়, সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কা হিস্সা হ্যায়।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নৌবাহিনীতেই 3টি জাহাজের অন্তর্ভুক্তি ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস 2026কে একটি বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সারা পৃথিবীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সুস্বাস্থ্যের জন্য যোগব্যায়াম বিভিন্ন দেশের সর্বস্তরের মানুষকে একত্রিত করছে। এই ঘটনা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই দিনটি ভবিষ্যতে আরও বেশি মানুষকে তাদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গতকাল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, ইসরায়েল, কাতার, ডেনমার্ক, ব্রাজিল প্রভৃতি দেশে ভারতীয় দূতাবাস এবং স্থানীয় বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক যোগ দিবস পালন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিবপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন। সকাল 8টা পর্যন্ত তিনি ওই উদ্যানে সাফারি করবেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করবেন। এছাড়া তিনি সাহারিয়া উপজাতির প্রতিনিধি এবং স্থানীয় বনবিভাগের কর্মী ও ট্যুরিস্ট গাইডদের সঙ্গে মতবিনিময় করবেন। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ভারত সহ ব্রিক্স গোষ্ঠীর 11টি সদস্য দেশের নিরাপত্তা প্রধানরা অংশ নিতে চলেছেন এই বৈঠকে। বৈঠকের মূল ভাবনা, বর্তমান বিশ্বে অপ্রচলিত নিরাপত্তা সমস্যা। এতে জাতীয় নিরাপত্তা সমস্যাগুলির দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি এবং নিরাপত্তা ঝুঁকিতে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, ভারত চতুর্থবারের মতো ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা শুরু হচ্ছে। সর্বভারতীয় স্তরের এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা চলবে 30 জুন পর্যন্ত। প্রতিদিন 2টি শিফটে পরীক্ষা নেওয়া হবে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ GRF, সহকারী অধ্যাপক পদে নিযুক্তির জন্য যোগ্যতা অর্জন এবং PhD কোর্সে ভর্তির লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইউজিসি নেট পরীক্ষাটি আয়োজন করে। NTA পরীক্ষা প্রার্থীদের তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এবং পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিবরণ সতর্কতার সঙ্গে যাচাই করে নিতে পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র যাচাই এবং পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ফলাফলগুলি পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। গতকালই মোট আবেদনের 87%-এরও বেশি ফলাফল ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট আবেদনগুলির ফলাফলও ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে CBSE জানিয়েছে। আবেদনের জন্য যাবতীয় তথ্য http://results.digilocker.gov.in ওয়েবসাইটে দেখা যাবে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার আজ তাদের প্রথম বাজেট

পেশ করবে। দুপুর ১২টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উল্লেখ্য, বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই প্রথম বিজেপি এরাজ্যে ক্ষমতায় এসেছে। স্বভাবতই তাদের প্রথম বাজেট নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে জনমানসে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডে বার্গেনস্টক রিসর্টে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। আলোচনা এখনও চলছে বলে খবর। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইরানের নেতৃত্বে রয়েছেন স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানের পারমাণবিক কর্মসূচি ছাড়াও ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি নিয়েও এই বৈঠকে কথা হবে বলে মনে করা হচ্ছে। লেবাননের পরিস্থিতি এবং সেখানে ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, কূটনৈতিক বার্তালাপে ইতিবাচক ইঙ্গিত মিলছে, তবে দীর্ঘস্থায়ী সমাধানের ব্যাপারে এখনও মত পার্থক্য রয়ে গেছে। ইথিওপিয়ার ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বাধীন প্রসপারিটি পার্টি সেদেশের সংসদীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। ইথিওপিয়ার জাতীয় নির্বাচন বোর্ড জানিয়েছে, প্রসপারিটি পার্টি প্রতিনিধি পরিষদের ৫০১টি আসনের মধ্যে ৪৩৮টিতে জয়লাভ করেছে। আগামী অক্টোবরে নতুন সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। উল্লেখ্য, ১ জুন সেদেশে সংসদীয় নির্বাচনে ভোট নেওয়া হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের উপর লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের চাপ বাড়ছে। একই সঙ্গে সমালোচকরা অ্যান্ডি বার্নহ্যামকে ওই পদের উত্তরসূরি করার দাবি জানিয়েছেন। এদিকে কিয়ের স্টারমার পার্টির নেতৃত্বের পদ ছাড়তে নারাজ। আফগানিস্তানের পূর্বাঞ্চলের পারওয়ান প্রদেশে একটি পথ দুর্ঘটনায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে, আহত আরও ৭ জন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফজল রহিম মুশকেনিয়ার জানিয়েছেন, কোহি সাফি জেলার মন্দিকুল অঞ্চলে একটি গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চালক নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত কাবুলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মহিলাদের এফআইএইচ নেশনস কাপ হকিতে ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কর এবং সুনেলিতা টপ্পো। প্রতিযোগিতা জুড়ে ভারত অপরাজিত ছিল। নেশনস কাপে এই খেতাব জয়ের ফলে ভারতীয় মহিলা দল হকি প্রো লিগের পরবর্তী সিজনে জায়গা করে নিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। পুরুষদের এফআইএইচ প্রো লিগ হকিতে রটারডামে অনুষ্ঠিত শেষ ম্যাচে গতকাল ভারত নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন যুবরাজ সিং, অভিষেক এবং রাজিন্দর সিং। অধিনায়ক হার্দিক সিং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে আজ ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। প্রথমার্ধের শেষে নিউজিল্যান্ড 1-0 গোলে এগিয়ে। এদিকে গতরাতে গ্রুপ এইচের ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কাবোভার্দের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়। কেভিন পিনা 21 মিনিটে গোল করে প্রথমে কাবোভার্দেকে এগিয়ে দেন। 44 মিনিটে উরুগুয়ের হয়ে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহ। প্রথমার্ধের সংযুক্ত সময় অগাস্টিন ক্যানোবিও আবার গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন। কাবোভার্দের হেলিও ভারেলা 61 মিনিটে গোল শোধ করেন। গ্রুপ জির ম্যাচে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। গ্রুপ এইচের খেলায় স্পেন সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 10 মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করেন লামিন ইয়ামাল। 21 ও 24 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারবাল। 49 মিনিটে ইরানের হাসান আল তাম্বাক্তি একটি আত্মঘাতী গোল করেন। গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে 10:30। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। চলছে রুদ্ধদ্বার বৈঠক। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে। রাজ্যে নতুন সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। আর্থিক রূপরেখার পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়নে বাজেটে নতুন কোনো দিশা মেলে কিনা সেদিকে তাকিয়ে রাজ্যের মানুষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী জুলাই মাস থেকে সরকারিভাবে জনতার দরবার কর্মসূচির সূচনা করবেন। জলপাইগুড়ির উল্লা ডাবরিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারবর্গের জন্য 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা রাজ্য সরকারের। আহতদের জন্য দেওয়া হবে 1 লক্ষ টাকা। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে আগামী 7 দিন বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রয়্যাল টাইগার্স পুরুষদের বেঙ্গল টি-20 ক্রিকেট লীগ খেতাব জয় করেছে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ আবার পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি জাহাজ INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রহ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধজাহাজগুলি নৌসেনা যুদ্ধকালীন তৎপরতা, জললেখচিত্র সংক্রান্ত সমীক্ষা এবং সাবমেরিন বিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
1: জব সমুদ্রী বিরাসত কি বাত হতি হ্যায় তো বঙ্গাল কা নাম স্বাভাবিক রূপসে সামনে আতা হ্যায়। ইয়ে ভারত কে সমুদ্রী সম্পর্কো কি ভি মহত্বপূর্ণ ভূমি রহি হ্যায়। হুগলি কি ধারাও নে ইতিহাস কো বদলতে হুয়ে দেখা হ্যায়। ব্যাপার কে নয়ে অধ্যায় দেখে হ্যায়, বিকাশ কি নয়ী যাত্রায় দেখি হ্যায় অর সংযোগ দেখিয়ে। ইয়ে পোর্ট বঙ্গাল কে হি সপুত দেশ কে পহলে উদ্যোগ মন্ত্রী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি কে নাম পর হ্যায়।
0: রাজ্যে নতুন সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় চলতি আর্থিক বছরের বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অষ্টাদশ বিধানসভার প্রথম বাজেট ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক আগ্রহ। নতুন সরকারের আর্থিক রূপরেখার ইঙ্গিত মিলতে পারে বাজেটে। পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়নও রাজ্যে ঋণের বোঝা সামাল দিতে বাজেটে নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। একটি প্রতিবেদন।
2: ভোটের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। তার উপর কেন্দ্রের তরফে বিপুল আর্থিক সহায়তার আশ্বাস এবং ডবল ইঞ্জিন সরকারের সুবিধা সব মিলিয়ে মানুষের প্রত্যাশাও এবার অনেক বেশি। নির্বাচনী সংকল্পপত্রে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএর উপরে। একই সঙ্গে নজরে রয়েছে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, প্রবীণদের ভাতা, কৃষকদের সহায়তা বৃদ্ধি, যুবকদের কর্মসংস্থান এবং নতুন শিল্পে বিনিয়োগের মতো বিষয়গুলি। জনকল্যাণ শিবির, অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং সরাসরি পরিষেবা প্রদানের জন্য অতিরিক্ত বরাদ্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিকাঠামো উন্নয়নও বাজেটে অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে। শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক সম্মান, সেচ ব্যবস্থা, ফসল সংরক্ষণ, মৎস্যচাষ এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন প্রকল্প বা অতিরিক্ত বরাদ্দের আশা করছেন গ্রামীণ এলাকার মানুষ। অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা আরও সরাসরি মূল্যবৃদ্ধির চাপের মধ্যে স্বস্তি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য পরিষেবা, ভালো রাস্তা, দ্রুত প্রশাসনিক পরিষেবা এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পে আরও বেশি সুবিধা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রাজ্য বাজেটে কর্মসংস্থান সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ।
3: আমার ব্যক্তিগত মত হচ্ছে, আমি চাই ভাতা নির্ভর পশ্চিমবঙ্গ নয়, কর্ম নির্ভর পশ্চিমবঙ্গ গড়ে উঠুক নতুন সরকার হাত ধরে। আমার প্রচুর ছাত্র যারা হাল ফিলে পাশ করে বেরিয়েছে তারা কিন্তু বেকার, তারা কর্মসংস্থান পাচ্ছে না। কাজেই আমি চাই যে আমাদের এই ছেলেপুলেরা যেন কর্মসংস্থানের সুযোগ পায়।
4: আমাদের এখান থেকে যে সমস্ত ছাত্ররা পাস করছে, মানে পশ্চিমবঙ্গের ছেলেরা, যাতে এখানে কর্মসংস্থানের একটা সুযোগ পায়। ওরা বারবার ধরে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, এটাকে কিভাবে আটকানো যায় আমাদের বর্তমান সরকারের কাছে, এটাই আমার একান্ত মানে ইচ্ছা।
0: রাজ্য বাজেটে ডিএ নিয়ে কোনো ঘোষণা থাকে কিনা সেদিকে নজর রয়েছে সরকারি কর্মীদের।
5: বাজেটে প্রত্যাশা হলো যাতে আমরা যে দৈনন্দিন মধ্যবিত্ত বাঙালি তারা যাতে সুষ্ঠুভাবে জীবনটা যাপন করতে পারে, যাতে জিনিসপত্রের দাম, গ্যাসের দাম যে বেড়ে গেছে এগুলো যাতে ঠিকঠাক থাকে, আমরা যাতে ঠিকঠাক চলতে পারি আর।
6: বাজেট তো আমাদের কাছে অনেকটা প্রত্যাশার, কারণ দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য পাওনা থেকে আমরা বঞ্চিত। অন্তত পুরোটাই ঠিকঠিকভাবে দিয়ে দেওয়ার জন্য যেন আন্তরিকভাবে তারা চেষ্টা করেন।
7: নির্বাচনের আগে ইস্তাহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি যথাযথভাবে পালন করা হবে বলে কংগ্রেস নেতা অধীর চৌধুরী আশা প্রকাশ করেছেন। চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এগুলি তার দলের দাবি বলেও মন্তব্য করেছেন অধীরবাবু।
8: একটা পার্টি তার ভবিষ্যৎ পরিকল্পনা প্রথম তার রূপরেখা দেয় তার নির্বাচনী ইস্তেহারে। এই পার্টি ক্ষমতা আসার আগে যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে সেই নির্বাচনী ইস্তেহারে মানুষকে কি প্রতিশ্রুতি দিয়েছে আমরা বাজারে তার প্রতিফলন দেখতে চাই। বাজারে যদি তার প্রতিফলন না থাকে তাহলে আমরা বলবো মানুষের সঙ্গে বিশ্বাস নিয়ে ধোকাধারী করেছে। তাই স্বাভাবিকভাবেই আগে তারা প্রতিশ্রুতি পালন করুক আর বাংলার মানুষের, বাংলার যুবকদের যে দাবি, যে আবেদন, যে প্রত্যাশা তা পূরণ করুক। পশ্চিমবঙ্গের শিল্প হোক, স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, এগুলোই আমাদের দাবি।
7: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী জুলাই মাস থেকে সরকারিভাবে জনতা দরবার কর্মসূচি শুরু করবেন। বর্তমানে সল্টলেকের বিজেপি দপ্তর থেকে এই কর্মসূচি চলছে। বিধাননগরের সেচ দপ্তরের অতিথিশালাকে বেছে নেওয়া হয়েছে এর জন্য। মুখ্যমন্ত্রী গতকাল ওই অতিথিশালা ঘুরে দেখেছেন। জনতা দরবারের জন্য পরিকাঠামোয় সামান্য পরিবর্তন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী এ বিষয়ে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। বিধানসভায় সইজাল কাণ্ডে উদ্ধার হওয়া রেজলিউশনের কপি আসল না নকল এবার তা নিয়েও তদন্ত শুরু করেছে সিআইডি।

0: জানিয়েছিলেন যে একজন বাদে বাকি বিধায়করা সকলেই সই করেছিলেন ওই রেজলিউশনে। সেই সইগুলো আসল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যাও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গে বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামী মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শঙ্কর ঘোষ এবং পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন গতকাল জলপাইগুড়ি মেডিকেল কলেজের উল্লাডাবি বাস দুর্ঘটনায় আহতদের দেখতে যান। তারা কথা বলেন নিহতদের পরিবারবর্গের সঙ্গেও। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে রাজ্য সরকারের পক্ষ থেকে সবরকম সাহায্যের বার্তা দেওয়া হয়। আগেই জানানো হয়েছে জলপাইগুড়ির উল্লাডাবরি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় একটি সরকারি বাসের 6 জনের মৃত্যু হয়েছে, আহত 25-এরও বেশি। নিহতদের নিকট আত্মীয়কে রাজ্য সরকার 5 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেবার কথা ঘোষণা করেছে। পুরুলিয়ার আরশা থানার শটরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফুচু প্রামাণিক নামে বছর 40-এর ওই ব্যক্তি গতকাল বাড়ির উঠোনে ভিজে কাপড় মেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী কৃষ্ণ দাসের দেহ গতকাল উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার এফবি সাবিত্রী নামে একটি ট্রলারে করে মাছ ধরে ফেরার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের অক্ষয়নগরের বাসিন্দা কৃষ্ণ দাস। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলেছে। কলকাতা ও আশেপাশের এলাকাতেও বৃষ্টি হবে বলে আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন।
1: এমনিতে মনসুন ট্রফ, যেটা সিজনাল ট্রফ, সেটা মোটামুটি ভাবে পাঞ্জাব থেকে শুরু করে আর বিহার অবধি অবস্থান করছে, ইউপি এবং হরিয়ানার মধ্যে দিয়ে। এছাড়াও আরেকটি ওয়েস্টার্লি ট্রফ, যেটা মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতায় রয়েছে, সেটা অবস্থান করছে বিহার থেকে আর গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অবধি। এই যে সিনপটিক সিচুয়েশন, এর ফলে প্রচুর ময়েশ্চার প্রবেশ করছে বে অফ বেঙ্গল থেকে এবং এর ফলে নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল দুটো বঙ্গে বৃষ্টি হচ্ছে।
0: রাড টাইগার্স প্রথমবার পুরুষদের বেঙ্গল টি-20 ক্রিকেট লীগ খেতাব জয় করেছে। ইডেনে গতরাতে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে তারা ডিএলএস মেথডের স্ম্যাশার্স মালদাকে 9 রানে হারিয়ে দেয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে। রাজ্যে নতুন সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: বিজ্ঞানের খবর সংকলন মৌসুমি সোম মজুমদার। নাতিশীতোষ্ণ অঞ্চলের সমুদ্রতীরে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। মাটির ক্ষয় রোধ করা, ঘূর্ণিঝড় বা সুনামি থেকে তীরের ভূমিকে রক্ষা করা, মাছ কাঁকড়া আর চিংড়িদের ছোট অবস্থায় আশ্রয় দেওয়া, প্রভূত বনসম্পদের যোগান দেওয়া, বন্যপ্রাণীদের আশ্রয় দেওয়া প্রভৃতি উপকারিতা আমরা এই অরণ্য থেকে পেয়ে থাকি। সেই সঙ্গে ম্যানগ্রোভ অরণ্যের ঘন সন্নিবিষ্ট বৃক্ষগুলো বাতাস থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে মাটিতে আবদ্ধ করে রাখে। প্রকৃতপক্ষে এখানের মাটিতে এক বিশাল কার্বনের ভাণ্ডার গড়ে উঠেছে, আর অন্যদিকে বাতাসেও বেশি কার্বন ডাই অক্সাইড জমা হচ্ছে না। কিন্তু এখন বিশ্ব উষ্ণায়নের কারণে হিমবাহ গলছে, তাই সমুদ্রের জল বাড়ছে। ম্যানগ্রোভ অরণ্য আগের থেকে বেশি পরিমাণে বন্যার কবলে পড়ছে। প্রতিবছর সমুদ্রের জল বৃদ্ধি পাওয়ার যে স্বাভাবিক হার, তাতে কার্বন ভাণ্ডারের কার্বন সঞ্চয়ে কোনো সমস্যা হয় না, বরং কখনো কখনো তা বাড়ে। কিন্তু বন্যা বেশি হলে অরণ্যের গাছগুলো ডুবে যাচ্ছে, অনেক গাছ মারাও যাচ্ছে, ফলে মাটির ক্ষয় বেশি হচ্ছে। মাটি থেকে আটকে থাকা কার্বন পরিবেশে বেশি পরিমাণে উন্মুক্ত হচ্ছে, অন্যান্য সমস্যার সঙ্গে পরিবেশ দূষণও তখন বৃদ্ধি পাচ্ছে। এই বিপদের মোকাবিলা করার জন্যে বিজ্ঞানীরা চেষ্টা করছেন। সম্প্রতি আর্টস ফিউচার জার্নালে এই তথ্য জানা গেছে। বিভিন্ন শিল্পে ছাঁকনির দরকার হয়, যেমন বস্ত্রশিল্পে বিভিন্ন রঙকে, ওষুধ শিল্পে বিভিন্ন রাসায়নিককে, জল পরিশোধনের সময় জলের অবাঞ্ছিত দ্রব্যগুলোকে আলাদা করার দরকার হয়। এজন্য সাধারণত বাষ্পীভবন আর পাতন প্রক্রিয়ার উপরেই ভরসা রাখা হয়, তবে এতে প্রচুর পরিমাণে শক্তির দরকার হয়। তার ফলে বাতাসে ভালো পরিমাণে কার্বন ডাই

0: অক্সাইড মেশে। সম্প্রতি আইআইটি গান্ধীনগরের বিজ্ঞানীদের তত্ত্বাবধানে এক নতুন ধরনের পর্দা তৈরি করা হয়েছে, যা আসলে একটা উন্নত ধরনের ছাঁকনি। জার্নাল অব দ্য আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে এই খবর জানা গেছে। বিজ্ঞানীরা এই জন্যে পলি অক্সোমেটালিক বা পোম ক্লাস্টার ব্যবহার করেছেন। প্রতিটি ক্লাস্টারের একটা করে স্বাভাবিক ও স্থায়ী ছিদ্র আছে, যার ব্যাস 1 ন্যানোমিটার। প্রতিটা ক্লাস্টারেই তারা নমনীয় রাসায়নিক শৃঙ্খল আটকে দিয়েছেন। এই রকম প্রায় কয়েক কোটি ক্লাস্টারকে জলের উপরে রাখলে একটা পাতলা স্তরের মতো সেগুলো সজ্জিত হয়েছে। এইভাবে তৈরি হয়েছে উন্নত প্রযুক্তির একটা ছাঁকনি। এতদিন শিল্পক্ষেত্রে পিভিসির তৈরি যে ছাঁকনি ব্যবহার করা হতো, তার থেকে প্রায় 10 গুণ উন্নত এই নতুন ছাঁকনি। বিজ্ঞানীদের দাবি, নমনীয় স্থায়ী এই ছাঁকনি ব্যবহারে বেশি শক্তি লাগে না এবং পরিবেশও দূষিত হয় না, ফলে খরচও কম হয়। প্রতি বছর পৃথিবীতে প্রায় 8% মানুষ অস্টিও আর্থ্রাইটিসে আক্রান্ত হন। এই অসুখে অস্থিসন্ধির কার্টিলেজ নষ্ট হয়ে যায়, তার ফলে আঙুল, কোমর ও হাঁটুর অস্থিসন্ধি ফুলে শক্ত হয়ে যায় ও অসহ্য যন্ত্রণা হয়। রোগীর হাঁটা চলা করা দুঃসাধ্য হয়ে ওঠে। যন্ত্রণা কমাবার জন্যে পেনকিলার ছাড়া আর কোনো ওষুধ নেই। রোগের চূড়ান্ত পর্যায়ে অস্ত্রোপচার করে হাঁটুতে কৃত্রিম অস্থিসন্ধি লাগানো হয়। সম্প্রতি সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে এই বিষয়ে কিছু আশার আলো দেখা গেছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্থিসন্ধিতে আঘাত পেলে বা দেহের ওজন বৃদ্ধি পেলে অস্থিসন্ধিতে থাকা হায়ালাইন বা আর্টিকিউলার কার্টিলেজের মেরুদণ্ড কোলাজেন ভাঙতে থাকে, ফলে কার্টিলেজ নরম ও পাতলা হয়ে যায়। ব্যথাও ফোলার এখানেই উৎপত্তি। বিজ্ঞানীরা ইঁদুরের দেহে 15-PGDH বা জেরোজাইম নামে এক ধরনের প্রোটিনের সঙ্গে কার্টিলেজের নষ্ট হয়ে যাওয়ার একটা সম্পর্ক খুঁজে পেয়েছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রোটিনের পরিমাণ বাড়তে থাকে। এই প্রোটিনের প্রভাবেই আর্টিকুলার কার্টিলেজ নষ্ট হয়ে যায়। দেখা গেছে যে ওষুধের মাধ্যমে দেহে এই বিশেষ প্রোটিন তৈরি বন্ধ করা গেলে কার্টিলেজ নষ্ট হয়ে যাওয়া আটকানো যায়। দেহে তখন নতুন নতুন কার্টিলেজ তৈরি হতে থাকে। বিজ্ঞানীরা প্রাথমিকভাবে মানুষের কার্টিলেজ নিয়ে এই পরীক্ষা করে সফল হয়েছেন। এই বিষয়ে আরও গবেষণা চলছে। বিজ্ঞানের খবর আজ এই পর্যন্তই। সংকলন মৌসুমী সৌম্য জমদার।
1: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুল গীতি, শিল্পী ইন্দ্রাণী দাশগুপ্ত।

0: নজরুল গীতি শুনলেন ইন্দ্রাণী দাশগুপ্তর কণ্ঠে। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কথিকা, অগ্নিযুগের অনামীরা। এই পর্যায়ে আজ শুনবেন পারুল মুখোপাধ্যায়ের কথা, বলছেন কৃষ্ণেন্দু দেব।
1: কয়েক বছর আগের ঘটনা। দক্ষিণ কলকাতার বিদ্যাসাগর কলোনিতে কাজ করছিল এক নির্মাণকারী সংস্থা। ইতিমধ্যে একাধিক পুরনো নির্মাণ তারা ভেঙে ফেলেছিল, কেটে ফেলেছিল একাধিক পুরনো গাছও। কেউ কোনো আপত্তি জানায়নি। কিন্তু 2024 সালের জুলাই মাসে হঠাৎই একটা বিশাল তেঁতুল গাছকে রক্ষা করার জন্য এলাকার বাসিন্দা ও পরিবেশকর্মীরা আন্দোলন এবং স্বাক্ষর অভিযান শুরু করলেন। কারণ গাছটা একদিকে ছিল বহু প্রজাতির পাখি ও প্রাণীর আশ্রয়স্থল, পাশাপাশি গাছটা জড়িয়েছিল এলাকার মানুষের আবেগের সঙ্গেও। কারণ আজ থেকে প্রায় 70 বছর আগে নিজের বাড়ির সামনে ওই গাছটি পুঁতেছিলেন এক বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী। এলাকাবাসীরা তাই গাছটিকে সংরক্ষণের পাশাপাশি গাছটির পাশেই ওই স্বাধীনতা সংগ্রামীর একটি স্মৃতিস্তম্ভ তৈরি করারও দাবি জানালেন। ওই প্রায় বিস্মৃত স্বাধীনতা সংগ্রামীর নাম পারুলবালা মুখোপাধ্যায়, যিনি অবশ্য পারুল মুখার্জি নামেই বিপ্লবী মহলে সুপরিচিত। পারুল মুখার্জির জন্ম 1915 সালে কলকাতায়। বাবা গুরুপ্রসন্ন মুখার্জি, মা মনোরমা দেবী। ওদের আদি নিবাস ছিল ঢাকায়। পারুলের দাদা অমূল্য ছিলেন বিপ্লবী দল ঢাকা অনুশীলন সমিতির নেতা। তিনি নিজের বাড়ির উঠোনে লাঠি খেলা অনুশীলন করতেন। দাদাকে দেখেই পারুল ও তাঁর বোন উষা অনুশীলন সমিতিতে যোগ দেন। দ্রুত অনুশীলন সমিতির আখড়ায় দুই বোনই লাঠি চালনায় পারদর্শী হয়ে ওঠেন, ছোড়া আর তরোয়াল খেলাও শেখেন। 1929 সালে কুমিল্লায় একটি ব্রিটিশ বিরোধী সাংস্কৃতিক সম্মেলন হয়েছিল। কলকাতার অনুকরণে নারী স্বেচ্ছাসেবী সমিতি গঠন করেছিলেন কিশোরী পারুল, বোন উষাও যোগ দিয়েছিলেন তাতে। এরপর পারুলের বিপ্লবী কার্যকলাপ চলতে লাগল পুরো দমে। মূলত সংগঠন গড়ে তোলার কাজ করতেন তিনি। দিনরাত পরিশ্রম করে বিপ্লবী দলের সদস্য জোগাড়ের চেষ্টা করতেন। অনুশীলন সমিতির বিপ্লবী দাদাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন গোপনে। অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করলেও একসময় পুলিশের নজর পড়ল তাঁর দিকে। 1932 সালে কুমিল্লায় তাকে নিজের বাড়িতে অন্তরীণ করে রাখা হল। পুলিশ সবসময় তাঁর দিকে নজর রাখত, কিন্তু পারুলকে বেশিদিন নজরবন্দি করে রাখা সম্ভব হয়নি। কিছুদিন বাদেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিলেন তিনি। গা ঢাকা দিয়ে ঘুরে বেরিয়েছেন রংপুর, দিনাজপুর, বরিশাল, খুলনার মতো নানা জায়গায়। সেসব জায়গায় গোপনে সংগঠন মজবুত করার কাজ করেছেন। ছেলেদের অস্ত্রচালনা থেকে বোমা বানানো সবই শেখাতেন তিনি। পুলিশকে বোকা বানানোর জন্য পারুল একাধিক ছদ্মনাম নিয়েছিলেন সেই সময়। তাকে কখনো নিহার, কখনো শান্তি, কখনো আরতি, কখনো সুরমা দেবী, আবার কখনো বা খুকি নামে চিনতেন বাকি বিপ্লবীরা। আলিপুর জেলের দুই পলাতক বিপ্লবী পূর্ণানন্দ দাশগুপ্ত এবং শ্যামবিনোদ পালচৌধুরী ছাড়া কেউই তাঁর আসল পরিচয় জানতেন না। সেই সময় টিটাগড়ের একটি আখড়ায় বোমা তৈরির বিপুল কর্মকাণ্ড চলছিল। বাড়িটি সন্দেহমুক্ত রাখার জন্য একজন মহিলার উপস্থিতি খুবই জরুরি ছিল। কে সেই গুরুদায়িত্ব পালন করবেন? খুলনা থেকে নিয়ে এসে পূর্ণানন্দ দাশগুপ্ত ওই কাজের ভার দিলেন পারুলকেই। অস্ত্রশস্ত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথি, বোমা তৈরির মালমশলা সবই থাকত পারুলের হেফাজতে। পুরোদমে কাজ চলছিল, কিন্তু কিভাবে যেন এই খবর চলে গেল পুলিশের গোয়েন্দাদের কাছে। 1935-এর 20 জানুয়ারি ভোররাতে পুলিশ ঘিরে ফেলল বাড়িটাকে। টের পেয়ে পূর্ণানন্দ দাশগুপ্ত ও শ্যামবিনোদ পালচৌধুরী ছাদ থেকে বাইরে লাফিয়ে পালাতে গেলেন। কিন্তু দুর্ভাগ্যবশত দুজনেই ধরা পড়ে গেলেন পুলিশের হাতে। পারুল কিন্তু পালানোর কোনো চেষ্টাই করলেন না, কারণ তখন তার প্রধান উদ্দেশ্য ছিল প্রমাণ লোপাট করা। তিনি ওই বাড়ির একটা নির্দিষ্ট ঘরে ঢুকে যাবতীয় গোপন কাগজপত্রে আগুন ধরিয়ে দিলেন। কিন্তু ততক্ষণে পুলিশ ঘরে ঢুকে পড়েছে। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমেত বিস্ফোরক তৈরির নানা উপাদান, গুলিভরা পিস্তলের সঙ্গে বিপ্লবীদের বই আর আতপোড়া কাগজগুলি পুলিশ হাতে পেয়ে গেল। টিটাগড় ষড়যন্ত্র মামলায় 31 জন বিপ্লবীর বিচার শুরু হল একটি বিশেষ ট্রাইব্যুনালে। ওদের মধ্যে দুজন, সন্তোষকুমার সেন এবং বিজয়কৃষ্ণ পাল, রাজসাক্ষী হয়ে গেলেন। পুলিশের মূল উদ্দেশ্য ছিল অবশ্য পারুল মুখার্জিকে রাজসাক্ষী করার। স্বীকারোক্তি আদায় করার জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে তাঁর ওপর অকথ্য অত্যাচার শুরু হল। গোয়েন্দা অফিসারেরা তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করল। কিন্তু এত কিছু করেও স্বীকারোক্তি আদায় ব্যর্থ হয়ে এক অফিসার রেগে গিয়ে ওকে মারতে গেল। পারুলও তখন রেগে গিয়ে চিৎকার করে তার দিকে জুতো ছুড়ে মারলেন। অগত্যা ওই অফিসার রণে ভঙ্গ দিল। এরপর পারুল মুখার্জিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনেছিল পুলিশ। পুলিশ বলল ওই বিপ্লবীরা ভারত থেকে ব্রিটিশ সরকারকে উৎখাত করতে চায় এবং তাদের আচরণ সরকারের সার্বভৌমত্বের পক্ষে বিঘ্নস্বরূপ। কিছুদিন বাদে অভিযুক্তদের মধ্যে 17 জনকে আন্তঃরাজ্য ষড়যন্ত্র আইন, অস্ত্র আইন ইত্যাদিতে দোষী সাব্যস্ত করে সাজা দিল আদালত। পূর্ণানন্দ দাশগুপ্ত, শ্যামবিনোদ পালচৌধুরী এবং পারুল মুখার্জিকে বিস্ফোরক পদার্থ আইনে সাজা দেওয়া হল। টিটাগড় ষড়যন্ত্র মামলায় পারুল মুখার্জির 3 বছরের সশ্রম কারাদণ্ড হল। পারুল মুখার্জিকে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলে রাখা হয়েছিল। 1936 সাল নাগাদ তাকে নিয়ে আসা হয় প্রেসিডেন্সি জেলে। প্রেসিডেন্সি জেলে মেট্রনরা জেলের নিয়মের দোহাই দিয়ে বন্দীদের ওপর নানা ধরনের অত্যাচার করত। একদিন এক মেট্রন নিজের ডিউটি তাড়াতাড়ি শেষ করতে গিয়ে পারুলকে জোর করে সময়ের 1 ঘন্টা আগেই লক আপে যেতে বলল। কিন্তু পারুল সময়ের আগে লক আপে যেতে অস্বীকার করলেন। তখন মেট্রন পারুলকে ওয়ার্ডে জোর করে ঢোকাতে গেলে পারুল ওই মেট্রনের গালে চর কষিয়ে দিলেন। মেট্রন মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে জেলের জমাদারনি এবং অন্যান্য কর্মীরা ছুটে এসে পারুল মুখার্জিকে মাটিতে ফেলে মারতে উদ্যত হল। সেই সময় অন্যান্য রাজবন্দী মেয়েরা এসে পারুলকে রক্ষা করেছিলেন। তবে সেদিন জেলের অফিসাররা প্রতিশোধ নিতে ছাড়েনি। জেল কোড অনুসারে মেট্রনের গায়ে হাত দেওয়ার অপরাধে পারুল মুখার্জিকে কঠিন শাস্তি দিয়েছিল জেল কর্তৃপক্ষ। অনেক পরে 1939 সালে গান্ধীজির প্রচেষ্টায় পারুল মুখার্জি ও অন্যান্য রাজনৈতিক বন্দীরা মুক্তি পান। মুক্তিলাভের পরে বিপ্লবী সংঘ ছেড়ে পারুল একটা স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলেছিলেন। এরপর প্রায় নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন তিনি। স্বাধীনতা ও দেশভাগের পর তিনি দক্ষিণ কলকাতার একটি উদ্বাস্তু শিবিরে চলে আসেন, যার নাম পরবর্তীকালে বিদ্যাসাগর কলোনি রাখা হয়। পারুল নিজে হাতে সেখানে একটা তেঁতুল গাছ বসিয়েছিলেন, সেই গল্পটা তো শুরুতেই বলেছি। 1990 সালের 20 এপ্রিল মহান বিপ্লবী পারুল মুখার্জির জীবনাবসান ঘটে। দুঃখের বিষয়, তাঁর কথা আমরা প্রায় ভুলেই গিয়েছি। পারুল মুখার্জিদের মতো বিপ্লবীদের বিস্মৃতির অতলে হারিয়ে না যেতে দেওয়া, স্বাধীনতা সংগ্রামে তাঁদের অবদানের কথা আরও বেশি করে তুলে ধরা আজ একান্ত প্রয়োজন।
0: অগ্নিযুগের অনামীরা এই পর্যায়ে কথিকায় আজ শুনলেন পারুল মুখোপাধ্যায়ের কথা। বললেন কৃষ্ণেন্দুদেব। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, শিল্পী উস্তাদ আরশাদ আলী খাঁ, রাগ ভূপাল টোড়ি, তবলা সহযোগিতায় বিভাস সাংহাই, সারঙ্গিতে উস্তাদ আল্লা রাখা কালাবন্ত এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী।

0: শুনলেন ভূপাল টুরি রাগে খেয়াল ওস্তাদ আরশাদ আলী খার কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন বিভাস সাংহাই, সারিঙ্গিতে ওস্তাদ আলরা রাখা কলাবন্ত এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আসল নোট কি খেলছিস কেন
2: ব্রো? এটা তো ছেড়া।
1: শোন, ভাটা ছেড়া বা পুরনো নোট গুলো
3: ব্যাংক ব্রাঞ্চে গিয়ে এক্সচেঞ্জ করে নেওয়া যায়।
2: ওয়াও, নতুন নোট পেয়ে যাব।
1: হ্যাঁ, যেটা দিয়ে তুই আমাদের পিৎজা পার্টি দিবি।
4: আরবিআই এর কথা বলে স্মার্ট হোন কুল ঠাকুর।
0: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে শুনুন একান্ত আপন ছবির গান শিল্পী আশা ভোসলে।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন সরকারের আজ প্রথম বাজেট পেশ। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হয়েছে। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এখনও চলছে রুদ্ধদ্বার বৈঠক। বিশ্বকাপ ফুটবলে আজ মিশর নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, জললেখচিত্র সংক্রান্ত সমীক্ষা অর্থাৎ হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে।
1: জব সমুদ্রী বিরাসত কি বাত হতি হয় তো বঙ্গাল কা নাম স্বাভাবিক রূপ সে সামনে আতা হয়। ইয়ে ভারত কে সমুদ্রী সম্পর্ক কি ভি মহত্বপূর্ণ ভূমি রহি হয়। হুগলি কি ধারাও নে ইতিহাস কো বদলতে হুয়ে দেখা হয়। व्यापार के नए अध्याय देखे हैं, विकास की नई यात्राएं देखी है और संयोग देखिए, ये पोर्ट बंगाल के ही सपूत देश के पहले उद्योग मंत्री डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के नाम पर है।
0: নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ভারতসহ ব্রিক্স গোষ্ঠীর 11টি সদস্য দেশের নিরাপত্তা প্রধানরা অংশ নিতে চলেছেন এই বৈঠকে। বৈঠকের মূল ভাবনা, বর্তমান বিশ্বে অপ্রচলিত নিরাপত্তা সমস্যা, এতে জাতীয় নিরাপত্তা সমস্যাগুলির দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি এবং নিরাপত্তা ঝুঁকিতে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হবে। প্রতিনিধিরা সাইবার নিরাপত্তা, ডিজিটাল দুর্বলতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সমস্যার বিষয়গুলিও পর্যালোচনা করবেন। উল্লেখ্য, ভারত চতুর্থবারের মতো ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় চলতি আর্থিক বছরের বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অষ্টাদশ বিধানসভার প্রথম বাজেট ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক আগ্রহ। নতুন সরকারের আর্থিক রূপরেখার ইঙ্গিত মিলতে পারে বাজেটে। পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন ও রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটে নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। একটি প্রতিবেদন,
2: ভোটের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। তার উপর কেন্দ্রের তরফে বিপুল আর্থিক সহায়তার আশ্বাস এবং ডবল ইঞ্জিন সরকারের সুবিধা, সব মিলিয়ে মানুষের প্রত্যাশাও এবার অনেক বেশি। নির্বাচনী সংকল্পপত্রে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএর উপরে। একই সঙ্গে নজরে রয়েছে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, প্রবীণদের ভাতা, কৃষকদের সহায়তা বৃদ্ধি, যুবকদের কর্মসংস্থান এবং নতুন শিল্পে বিনিয়োগের মতো বিষয়গুলি। জনকল্যাণ শিবির, অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং সরাসরি পরিষেবা প্রদানের জন্য অতিরিক্ত বরাদ্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিকাঠামো উন্নয়নও বাজেটে অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে। শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক সম্মান, সেচ ব্যবস্থা, ফসল সংরক্ষণ, মৎস্যচাষ এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন প্রকল্প বা অতিরিক্ত বরাদ্দের আশা করছেন গ্রামীণ এলাকার মানুষ। অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা, আরও সরাসরি মূল্যবৃদ্ধির চাপের মধ্যে স্বস্তি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য পরিষেবা, ভালো রাস্তা, দ্রুত প্রশাসনিক পরিষেবা এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পে আরও বেশি সুবিধা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রাজ্য বাজেটের দিকে তাকিয়ে সাধারণ মানুষও, কর্মসংস্থান সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলে জানিয়েছেন অনেকেই। রাজ্য বাজেটের ডিএ নিয়ে কোনো ঘোষণা থাকে কিনা সেদিকে নজর রয়েছে সরকারি কর্মীদের।
3: বাজেট তো আমাদের কাছে অনেকটা প্রত্যাশার, কারণ দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য পাওনা থেকে আমরা বঞ্চিত। অন্তত পুরোটাই ঠিকভাবে দিয়ে দেওয়ার জন্য যেন আন্তরিকভাবে তারা চেষ্টা করেন।
0: চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হয়েছে। সর্বভারতীয় স্তরের এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা চলবে 30 জুন পর্যন্ত। প্রতিদিন 2টি শিফটে পরীক্ষা নেওয়া হবে। উল্লেখ্য, জুনিয়র রিসার্চ ফেলোশিপ জিআরএফ, সহকারী অধ্যাপক পদে নিযুক্তির জন্য যোগ্যতা অর্জন এবং পিএইচডি কোর্সে ভর্তির লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA UGC নেট পরীক্ষাটি আয়োজন করে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মঙ্গোলিয়া এবং দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ডক্টর জয়শঙ্কর মঙ্গোলিয়ায় সেদেশের বিদেশমন্ত্রী বি বাতসেৎসেক সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বার্তালাপ করবেন। বিদেশমন্ত্রী চলতি মাসের 24 ও 25 তারিখে দক্ষিণ কোরিয়া যাবেন। সফরকালে তিনি সেদেশের বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গে বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামীকাল 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। DTH পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও

ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডে বার্গেনস্টক রিসর্টে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। আলোচনা এখনও চলছে বলে খবর। ইরানের পারমাণবিক কর্মসূচি ছাড়াও ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি নিয়েও এই বৈঠকে কথা হবে বলে মনে করা হচ্ছে। লেবাননের পরিস্থিতি এবং সেখানে ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, কূটনৈতিক বার্তালাপে ইতিবাচক ইঙ্গিত মিলছে, তবে দীর্ঘস্থায়ী সমাধানের ব্যাপারে এখনও মতপার্থক্য রয়ে গেছে। কলম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছেন দক্ষিণপন্থী তথা রক্ষণশীল দলের প্রার্থী অ্যাবেলার্দো দেলো এসপ্রিলা। তিনি অত্যন্ত সামান্য ব্যবধানে বামপন্থী সেনেটর ইভান সেপেদাকে পরাজিত করেছেন। প্রাথমিক ভোট গণনার ফলাফল অনুযায়ী এসপ্রিলা পেয়েছেন প্রায় 1,29,00,000 ভোট, যা মোট ভোটের প্রায় 49.7%। অন্যদিকে সেপেদা পেয়েছেন প্রায় 1,27,00,000 ভোট, যা মোট ভোটের প্রায় 48.7%। এসপ্রিলার এই জয়কে স্বাগত জানিয়েছেন আর্জেন্টিনার জাভিয়ের মিলেই এবং চিলির হোসে আন্তোনিও কোস্তের মতো ল্যাটিন আমেরিকার অন্যান্য দক্ষিণপন্থী রাষ্ট্রনেতারা। এবার ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে আজ মিশর নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। ফিন সুরম্যান 15 মিনিটে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন। এরপর মিশরের মোস্তাফা জিকো 58 মিনিটে, মোহাম্মদ সালা 67 মিনিটে এবং ট্রেজেগুয়ে 82 মিনিটে গোল করে দলকে জয়ের রাস্তায় ফিরিয়ে আনেন। এদিকে গতরাতে গ্রুপ এইচের ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুকুয়ে কাবোভার্দের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়। গ্রুপ জির ম্যাচে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। গ্রুপ এইচের খেলায় স্পেন সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কর এবং সুনেলিতা টপ্প। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। পুরুষদের FIH প্রো লীগ হকিতে রটারডামে অনুষ্ঠিত শেষ ম্যাচে গতকাল ভারত নেদারল্যান্ডসকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন যুবরাজ সিং, অভিষেক এবং রাজিন্দর সিং। অধিনায়ক হার্দিক সিং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে। পশ্চিমবঙ্গে নতুন সরকারের আজ প্রথম বাজেট পেশ। চলতি বছরের প্রথম UGC নেট পরীক্ষা আজ শুরু হয়েছে। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এখনও চলছে রুদ্ধদ্বার বৈঠক। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 10:10।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম, যোগ দিবসের ভাবনা। লিখেছেন প্রবীর ভট্টাচার্য। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থে লিখেছেন, যুক্ত করহে সবার সঙ্গে, মুক্ত করহে বন্ধ। মনের বন্ধ জানালাগুলি সব খুলে দিয়ে সকলের সঙ্গে জুড়ে থাকা, এটিই যোগ। যোগ শব্দের সঙ্গে তাই যোগাযোগ, এই শব্দটির ঘনিষ্ঠতা আছে তা বলাই যায়। মানুষের সঙ্গে মানুষের, মানুষের সঙ্গে প্রকৃতির, মানুষের সঙ্গে পরমা প্রকৃতির, সকলের সঙ্গে এই মিলেমিশে থাকার যে আনন্দ, তাই মানুষকে শান্তি আর ঈশ্বর অনুভূতি এনে দেয়। এর ফলে জীবনের কোনো অপ্রাপ্তি থাকে না, কোনো দুঃখবোধও থাকে না। অনেকেই বলে থাকেন ভালো নেই। এই ভালো থাকা বা না থাকার মধ্যে একটা মনের সম্পর্ক রয়েছে। শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো যেমন সচল রাখতে নিয়মিত শরীর চর্চা করতে হয়, তেমনি মনের সুস্থতার জন্যও তাকে নিয়মিত চালনা করতে হয়। সঠিক অর্থে মনের বিকাশ ঘটার অর্থই পূর্ণ মানব সত্তার বিকাশ, যে সত্তায় উত্তীর্ণ হলে একজন মানুষের মধ্যে অতি মানবীয় গুণের প্রকাশ পায়। শ্রী অরবিন্দের কথায়, পৃথিবীতে শান্তি, ঐক্য ও পূর্ণতার জীবন গড়ে তুলতে মানুষকে অতিমানব বা দিব্য চেতনায় উন্নীত হতে হবে। যে সাধনার মধ্যে দিয়ে মানুষের মনের বিকাশ ঘটিয়ে অতিমানবীয় সত্তায় উত্তীর্ণ হতে পারে, তাই হল যোগ সাধনা। ভগবত গীতায় চতুর্যোগের উল্লেখ রয়েছে, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ ও রাজযোগ। পরবর্তীকালে মহর্ষি পতঞ্জলি যোগসূত্রের কথা উল্লেখ করেছেন, যেখানে সাধক প্রাণায়াম ইত্যাদির মধ্যে দিয়ে এগিয়ে যান উচ্চতর সাধনার পথে। এর সঙ্গে স্বাভাবিকভাবেই এসেছে শারীরিক শুদ্ধতা ও সুস্থতার সম্পর্ক। শুদ্ধ ও সুস্থ শরীর এবং মন জগৎ কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে। ভারতের এই সুপ্রাচীন বিদ্যা যাতে সমগ্র পৃথিবীর কল্যাণে আসতে পারে, সে কারণেই 2014 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ 21 জুন তারিখটিকে ঘোষণা করে আন্তর্জাতিক যোগ দিবস বলে। এবছরের যোগ দিবসের মূল ভাবনা, সুস্থ বার্ধক্যের জন্য যোগ। মানুষকে আরও সুস্থ, কর্মচঞ্চল ও পরিতৃপ্ত জীবনযাপনে উৎসাহিত করাই এই দিবস উদযাপনের তাৎপর্য। যোগ অভ্যাসের জন্য যে ভঙ্গিমায় শরীরকে রাখলে শরীর ও মন স্থির থাকে, অথচ কোনো কষ্ট থাকে না, তাকে যোগাসন বা আসন বলে। পতঞ্জলি যোগসূত্রে 8টি অঙ্গকে যোগের সংজ্ঞায় নির্ধারিত করেছেন। এগুলি হল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এখানে যম কথাটির যথার্থ অর্থ সংযম। মহর্ষি যমকে পাঁচটি প্রকারভেদে ভাগ করেছেন, অহিংসা, সত্য, অস্তেয় অর্থাৎ চুরি না করা, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ অর্থাৎ লোভ না করা। অষ্টাঙ্গের প্রতিটি অঙ্গের মহর্ষি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এর সঠিক অনুশীলন হলে হিংসা ও ক্রোধ শূন্য একটি নির্মল পৃথিবী আমরা গড়ে তুলতে পারব। জীবনের বেশিরভাগ সমস্যার গভীরে রয়েছে মানসিক অস্থিরতা। দৈনিক যোগাভ্যাস মানুষকে সুস্থ ও সবল মনের অধিকারী করে তুলবে। সকলের সঙ্গে মিলেমিশে থাকার যে আনন্দ তা যোগাভ্যাসের মধ্যে দিয়েই গড়ে ওঠে। রবীন্দ্রনাথ শ্যামলী কাব্যগ্রন্থে আমি কবিতার মধ্য দিয়ে যে অন্তরস্থ শক্তিকে জাগরিত করার কথা বলেছেন, একমাত্র যোগ চর্চার মধ্যে দিয়েই সেই শক্তির প্রকাশ ঘটে। তাই আসুন, জীবনকে সুস্থ, সবল ও নিত্য আনন্দময় করে তুলতে যোগাভ্যাস শুরু করি। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন প্রবীর ভট্টাচার্য।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। দ্বিতীয় পর্বে প্রথমে শুনুন ধন্নি মেয়ে ছবির কয়েকটি গান। এ ছবির প্রথম গানের শিল্পী মান্না দে।

ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত সিংহ সে যে নেই তার জারি জুড়ি নেই তেজ, তবু মানতে তো

0: ধন্যী মেয়ে ছবির এবারের গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: আমি কি বউ যে কথা কইব? যা পালা। গিরস্তে খোকা হোক,

আমার বউ কথা কও, গা জুলে যায়। কিছুতে সই কোন শাশুড়ি রে।

0: ধন্যি মেয়ে ছবির এবারের দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: চোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই, যদিও শরৎকাল তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ এ সময়। লেগেছে বিষম চোট, কি জানি কি হয়,

শুনছেন গানে গানে, সন্ন্যাসী রাজা ছবি থেকে এরপরের গানটি মান্না দের কণ্ঠে।

ফুল সাজতে লাগে, পুজোয় লাগে, লাগে মালা গেঁথে নিতে, লাগে জন্মদিনে ফুল সজ্জায়, লাগে মৃতদেহ সাজিয়ে।

শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এই পর্বে শুনলেন ধন্নী মেয়ে এবং সন্ন্যাসী রাজা ছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গানের ভেলা।

হে শিবে, তুমি সকলের আশ্রয়দাত্রী, দয়াময়ী দুর্গা, তোমাকে প্রণাম করি। তুমি জগৎ ব্যাপিকা ও বিশ্বরূপা, তোমাকে প্রণাম করি। সমস্ত জগৎ তোমার পাদপদ্ম পূজা করে। তুমি জগতের ত্রাণকারিণী দুর্গা, তুমি আমাকে পরিত্রাণ করো। সমস্ত জগৎ তোমার স্বরূপ চিন্তা করে, তোমাকে প্রণাম করি। তুমি মহাযোগিনী ও জ্ঞানরূপা, তুমি সদানন্দের আনন্দ স্বরূপা, তুমি জগতের ত্রাণকারিণী দুর্গা, তোমাকে প্রণাম করি। তুমি নিরাশ্রয়, দীন, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ভীত ও বদ্ধ জীবের একমাত্র নিস্তারকারিণী। অরণ্যে, দারুণ রণস্থলে, শত্রু মধ্যে, অগ্নিতে, সাগরে, দুর্গম স্থানে, রাজদ্বারে তুমি একমাত্র নিস্তার হেতু। তুমি জগতের ত্রাণকারিণী দুর্গা, তোমাকে প্রণাম করি।

তুমি একমাত্র গতি ও সমস্ত বিঘ্ন নাশিনী, তুমি আমায় পরিত্রাণ করো। তুমি অদ্বিতীয়া, বিষ্ণু আরাধিতা, সত্যবাদিনী অসীমা, অপরাজিতা, সন্তুষ্টা ও ক্রোধ নিষ্ঠা। তুমি ইড়া, পিঙ্গলা ও সুষুম্না নারী। তুমি দেবী দুর্গা, শিবা, ভীমনাদিনী, সরস্বতী, অরুন্ধতী, সত্যস্বরূপা। তুমি বিভূতি, শচী, কালরাত্রি ও সতী। তুমি দেব, সিদ্ধ, বিদ্যাধর, মুনি, দৈত্য ও মানবদিগের এবং ব্যাধিপীড়িত, রাজোদ্দারগত, দস্যু পরিবৃত জনগণের একমাত্র আশ্রয়। হে দেবী দুর্গে, তুমি সন্তুষ্ট হও। হে দেবী দুর্গে, তুমি সন্তুষ্ট হও।

দুর্গাপূজার বাকি আর 115 দিন। মনের মধ্যে ঢাকের বাদ্যি বাজতে শুরু করেছে অনেকেরই। দুর্গাপূজায় একটি পূজা হয় যাকে বলা হয় কলাবউ স্নান। মহাসপ্তমীর ভোরে 9টি বিশেষ উদ্ভিদ বা পাতার সমষ্টি, যার নাম নবপত্রিকা, যাকে বাংলার সাধারণ মানুষের কাছে প্রচার করা হয়েছে কলাবউ নামে। এটা দেবী দুর্গার 9টা ভিন্ন শক্তির জীবন্ত প্রতীক। এখানে দুর্গা, এখানে কলাবউ আসলে গণেশের স্ত্রী নন, বরং দেবী দুর্গারই 9টা ভিন্ন রূপ। কদলী মানে কলা, যার মধ্যে দেবী রয়েছেন অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী, কচুতে দেবী কালিকা, হরিদ্রায় মানে হলুদে দেবী উমা, জয়ন্তীতে দেবী কার্তিকী, বিল্ল বা বেলে দেবী শিবা, ডালিম্ব বা ডালিমে দেবী রক্তদন্তিকা, অশোকে দেবী শোকহরা, মানকচুতে দেবী চামুণ্ডা এবং ধানের মধ্যে রয়েছেন অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। এই নিয়ে নবপত্রিকা। এই নবপত্রিকার কথা বলবো আর শুনবো দুর্গার গান।

নবপত্রিকার প্রথম পত্রিকা কলা। কলার অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী, আর আরেক রূপে হংসবাহনা সরস্বতী, যিনি প্রজ্ঞা, শিল্প এবং সমৃদ্ধির দেবী এবং নদী ও জলাশয়ের অধিকারিণী। জলাশয়ের আশপাশে কলা গাছ লাগানোর নিয়ম সে কারণে এখনও মেনে চলেন কৃষানীরা। ক্রমাগত নতুন ফল বা অঙ্কুর উৎপাদনের কারণেই পৃথিবীর নানান প্রান্তে অনেক সংস্কৃতিতে কলাকে উর্বরতা এবং

প্রাচুর্যের প্রতীক হিসেবে দেখা হয়। প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ায় কলা চাষ হয়েছিল। পাপুয়া নিউগিনিতে আরও আগে কলা চাষের প্রমাণ মেলে, আর ভারতবর্ষের চাষ ও বাসে কলার প্রাচীনত্বের প্রমাণ মেলে খনার বচনেই। কি বলেছিলেন খনা? ডাক ছেড়ে বলে রাবণ, কলা লোবে আষাঢ় শ্রাবণ, তিন শত ঝাড় কলা রুয়ে থাক গৃহী ঘরে শুয়ে, রুয়ে কলা না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। এভাবেই প্রথম পত্রিকা কলার কথা বললাম।

নবপত্রিকার দ্বিতীয় পত্রিকা কচু, কচুর অধিষ্ঠাত্রী দেবী কালিকা। বাংলার মাটিতে দুধ কচু, মান কচু, কাঁটা কচু, মুখী কচু, এইসব জানা অজানা অসংখ্য প্রজাতির মতোই কালী পূজারও নানান চর্চা ছড়িয়ে রয়েছে সারা বাংলায়। ভদ্রকালী, শ্যামকালী, কাঞ্চনকালী, শ্মশানকালী, রূপের শেষ নেই। কিন্তু বেশ কিছু গল্প আছে কচুকে কেন্দ্র করে। দুর্গাপূজার দশমীতে বিসর্জনের দিন পূজার বাড়িতে পালিত হয় অরন্ধন। এদিন বাড়িতে আগুন জ্বলে না। নবমীর দিন রাতে রেঁধে রাখা হয় কচু শাক আর পান্তা ভাত। এই কচু শাক আর পান্তা ভাত খেয়ে মায়ের বাড়ি থেকে বিদায় নেন গৌরী, যাত্রা করেন কৈলাসে। কথিত আছে, চারদিন তিনি মায়ের বাড়িতে কত আনন্দ করেছেন, কত খেয়েছেন তা শুনলে শিব হয়তো কষ্ট পাবেন। আর সেই কারণেই শেষ দিন পান্তা আর কচু শাকের আয়োজন হয় দেবীর জন্য। আরেক দেবী দক্ষিণা কালী, কলকাতার কালীঘাটে যার অধিষ্ঠান, রোজ দুপুরে কিন্তু তাকে ভোগে কচু শাক দিতেই হয়।

রম্ভা কচ্ছি হরিদ্রাচ নবপত্রিকার তৃতীয় পত্রিকা হলুদ। হলুদের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা। দেবী রূপে যিনি অসুর নাশ করেন, শস্যরূপে তিনিই নাশ করেন দুর্গতি। অনেক কাল আগে দুর্গার রূপ যখন কেউ কল্পনা করেনি, যখন হলুদের জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক গুণাগুণের সাথে টের পাচ্ছেন আমাদের পূর্বনারীরা, তখন কি হলুদকেই দুর্গা হিসেবে পুজো করা হতো? দুর্গতি নাশিনী কি তবে ওষুধের নাম, আর দুর্গতি কি রোগ? তবে যেটা বলতে হয়, হলুদের ব্যবহার নিষিদ্ধ কেবলমাত্র শোক সমাগমে, শ্রাদ্ধানুষ্ঠান বা এমন কোনো অশুভ কাজের বাড়িতে হলুদের ব্যবহার নেই। এইটুকু ছাড়া আসমুদ্র হিমাচল জুড়ে হলুদ অপরিহার্য, আনন্দময়ী এবং আদরণীয়।

নবপত্রিকার চতুর্থ পত্রিকা জয়ন্তী। জয়ন্তীর অর্থ বিজয়িনী, আর এর অধিষ্ঠাত্রী দেবী কার্তিকা বা কুমারী দেবী। তিনি দেবী কন্যা কুমারী রূপেও পূজিত। তামিলনাড়ুর যেখানে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং আরব সাগর একসঙ্গে মিলিত হয়েছে, সেখানে কন্যাকুমারী বা কুমারী আম্বানের মন্দির। পরবর্তীকালে দেবী সতী বা দুর্গার একটি রূপ হিসেবে হিন্দু পুরাণে গৃহীত হয়েছিল কার্তিকা বা কুমারী দেবী। তবে যেটা বলার যে এই সমস্ত পাতাগুলো, এই নটি পাতার প্রত্যেকটার ঔষধি গুণ স্মরণীয়, চিরস্মরণীয়। ঠান্ডা লাগা, হাড়ের ব্যথা, বাত, পালা জ্বর, বিষাক্ত কীট পতঙ্গের দংশন, এমন অনেক রোগের চিকিৎসায় জয়ন্তীর ব্যবহারের উল্লেখ পাওয়া যায়।

নবপত্রিকার পঞ্চম পত্রিকা বেল, বেলের অধিষ্ঠাত্রী দেবী শিবানী, আরেক নাম মাহেশ্বরী, সাদা বা ছাই রঙের ষাঁড়ের পিঠে উপবিষ্ট ত্রিনয়নী এই দেবীর সঙ্গে শিবের অনেক মিল পাওয়া যায়। উভয়ই ছাইভস্য মাখা ব্যাঘ্র চর্মধারী। অসুররাজের রাজমাতা দিতির ধ্যানভঙ্গ করার জন্য শিবের ছদ্মবেশে এই দেবী বেলগাছের নিচে আবির্ভূত হয়েছিলেন। দিতি তাকে চিনে ফেলায় সন্তুষ্ট হয়ে অসুরকুলের দেবী হিসেবে প্রতিষ্ঠিত হন শিবানী। পশ্চিমবঙ্গের হুগলি জেলার রত্নাকর নদীর তীরে রত্নাবলী শক্তিপীঠে এই শিবানীর পুজো হয়। কিন্তু এই বেলের আরও একটা গুণ আছে। কৃষি বিশ্বাস অনুসারে বেলগাছ ভূগর্ভের জলের সংকেত দেয়। যে এলাকায় বেশি বেলগাছ জন্মায় সেই এলাকায় মাটির তলে সুপেয় জল পাওয়া যায় বলে মনে করা হয়।

রম্ভা কচ্ছে হরিদ্রাচ জয়ন্তী বিল্ল দাড়িমং, নবপত্রিকার ষষ্ঠ পত্রিকা দাড়িম্ব বা দাড়িমং বা ডালিম। ডালিম গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা, রক্তবর্ণ শরীর এবং লাল রঙের দাঁত নিয়ে বৈপ্রচিত্য নামক অসুরকে বধ করেন তিনি। প্রায় 4000 বছর আগে মিশরীয় চিকিৎসা বিজ্ঞানে ডালিম গাছের শিকড়ের ব্যবহার পাওয়া যায়। পারস্যের মহাকাব্য শাহনামার বীর ইস্ফান্দার এই ডালিম খেয়েই হয়ে উঠেছিলেন অপরাজেয়। জরথুষ্ট্রবাদে ডালিম অনন্তের প্রতীক খ্রিস্টানরা একে মনে করে পুনরুত্থানের ফল। আর সেই দাড়িম্ব নবপত্রিকার ষষ্ঠ পত্রিকা।

নবপত্রিকার সপ্তম পত্রিকা অশোক। অশোকের অধিষ্ঠাত্রী দেবী বিপদ তারিণী, কৃষ্ণবর্ণী দেবী বিপদ নাশিনী বা শোকরহিতা নামেও পূজিত হন। অঞ্জনপ্রিয়া, অপশোক, কঙ্গেলি, কর্ণপূরক, কেলিক, চিত্র, দোষহারী, নট, প্রপল্লব, মঞ্জুলদ্রুম, বিশোক, মধুপুষ্প, শোকনাশ, সুভগ, সরাধিবাস, সীতাশোক, হেমপুষ্প, ভাবছেন এগুলো কিসের নাম? আসলে এমন অজস্র শব্দে অশোককে নামাঙ্কিত করা হয়েছে প্রাচীন সাহিত্যে। আর এর ঔষধি গুণ, নারীদের স্বাস্থ্য ভালো রাখা এবং সন্তান কামনায় অশোকের ব্যবহার বহু প্রাচীন। এছাড়াও চর্মরোগ, বাতরোগ, রক্ত পড়া বন্ধ, এসব নানান চিকিৎসায় অশোকের ফুল, বাকুল এবং বীজের ব্যবহার রয়েছে চক্রদত্ত বা সুশ্রুত সংহিতার মতো গ্রন্থে। অশোক ফুল ধোয়া জল খেলে বিষাদ মুক্তি ঘটে বলেও অনেকে বলেন। সেই অশোক নবপত্রিকার সপ্তম পত্রিকা।

এরপর চলে আসব নবপত্রিকার অষ্টম পত্রিকা মানকচুর কথা বলতে। মানকচুর অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডা বা চামুণ্ডেশ্বরী, চণ্ড মুণ্ড নামক অসুর বধের জন্য সন্ধিক্ষণে তিনি আবির্ভূত হন। সর্বজনীন দুর্গাপূজায় সবচেয়ে গুরুত্বপূর্ণ লগ্ন ধরা হয় এই সন্ধি পূজার লগ্নটাকে। মানকচুর গাছকে প্রতীক হিসেবে রেখে এই সময় সেই আদিম দেবী চামুণ্ডার আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। মৃণালিনী দেবী আর রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রেসিপি মানকচুর জিলিপি পশ্চিমবঙ্গের জনপ্রিয় খাবার। এছাড়াও মানকচুর ভর্তা, তরকারি সহ নানান উপাদেয় পদের অভাব নেই আমাদের রেসিপির বইতে। মানকচু স্বাস্থ্যের পক্ষে ভালো, আর মানকচু নবপত্রিকার অষ্টম পত্রিকা।

আজ বলছি নবপত্রিকার কথা, শেষ পত্রিকা ধান, যার অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। গভীর রাতে তিনি পেঁচার পিঠে চড়ে নেমে আসেন কৃষাণীর চালগোলা আলপনার উঠানে। চঞ্চলা সেই কিশোরীকে স্থায়ী করার জন্য উঠোনে উঠোনে ছড়িয়ে যায় সৌন্দর্যের সাধনা। দেবীর সিঁদুর থেকে জন্মায় মৌলতা ধান, মতিহার ধান গাছ দেবীর মাথা ভেদ করে গজিয়ে ওঠে, কপালে জন্মায় লীলাবতী, চোখের কাজল থেকে হয় লক্ষ্মী কাজল, তাঁর গলায় জন্মে গন্ধমালতি, বুক থেকে আসে আউশ মাকড়ি, কার্তিক শাইল, চন্দন কাঠি, চড়ই নখা, পিঠে পায়রা রস, পাতসা ভোগ, সূর্যভোগ, চন্দ্রমণি, কোমরের বিছা। দেবীর পায়ের আলতা হল কিরণ ধান, পায়ের আঙুলে কনকচূর, পারিজাত ধানের মালা দিয়ে গড়া তার সাতনরি হার, কামিনী জটা দিয়ে চুল বাঁধেন লক্ষ্মী। এভাবেই বিভিন্ন চাল, বিভিন্ন ধান দেবীর বিভিন্ন অঙ্গকে ছুঁয়ে জন্ম নেয়, এমনই বিশ্বাস। নবপত্রিকার শেষ পত্রিকা ধান। এই গান শুনতে শুনতে বিদায় নেব। গানের ভেলা থেকে আপনাদের সঙ্গে ছিলাম সৌগত চট্টোপাধ্যায়।

শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুবমঞ্চ, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় এবং পৌলমী বাগ।

0: আচ্ছা ব্রতদীপ, আমাকে একটা কথা বলো, এই যখন স্কুলের রিপোর্ট কার্ডটা বেরোতো সেই দিনটার কথা মনে পড়ে?
1: হ্যাঁ বাবা, সে আর বলতে, সে এক অবিস্মরণীয় সময় আমার জীবনের। এবং যখনই এই নির্দিষ্ট দিনটি আসতো না আমার জীবনে, আমি না ভাবতাম যে কেন কেন আসে এই দিনটা, বারে বারে ফিরে আসে দিনটা। কিন্তু অদ্ভুতভাবে বারে বারে ফিরে আসতো সেই দিনটা, এখন আর আসে না, কিন্তু এখনো আসছে
0: একেবারেই। আর সেটাই বলার, মানে স্কুলের রিপোর্ট কার্ডের দিনটা দেখলে সবসময় আমার মনে হতো, মানে যেরকম প্রতর মনে হতো, যে আমার এবং আমার মায়ের দুজনের দুই পক্ষের একটা অদ্ভুত বিরোধ রয়েছে তো এইটা নিয়ে। তো
1: মানে একটা একটা একটা মা বাবার সঙ্গে একটা চাপানুতুর সম্পর্ক তৈরি হতো সেই সময়ে
0: দাঁড়িয়ে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই সময়টায় মনে হতো যে এই দিনটা কেন আসে। আর আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে ভাগ্যে সেই দিনটা আসে, তার কারণ আজকে আমাদের সেই রিপোর্ট কার্ডের দিন, মানে যুববাণীর সেই রিপোর্ট কার্ডের দিন, যেখানে মোটামুটি আমরা পুরো মাসের যা যা কীর্তিকলাপ রয়েছে এবং আগামী মাসের যদি কিছু কীর্তিকলাপ নতুন করে তোমাদের বলার থাকে, সেই গোটা বিষয়টা নিয়ে কিন্তু আমরা আড্ডায় থাকি।
1: আসলে বছরের এমন একটা সময় এসে আমরা দাঁড়িয়েছি যেখানে যুববাণীর যে আগাম কীর্তিকলাপের যে কথাগুলো বললে সেটা ঘট, মানে হওয়ার সমূহ সম্ভাবনা এবার আসতে চলেছে
0: একেবারেই। ঠিক আছে, একেবারেই। আর সেই জন্যই যুবমঞ্চের আড্ডায় আজকে তোমাদের সঙ্গে রয়েছি আমি পৌলমী, আর আমার সঙ্গে ব্রতদীপ। আর আজকে আমরা দুজনই নেই, বরং তোমরা খুব ভালো করেই জানো, কালকে পোস্টারও চলে গেছে। আমাদের সঙ্গে আজকে আড্ডায় রয়েছেন আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ শাহনাজ আব্দুর রফ ম্যাম।
1: হ্যালো ম্যাম।
2: নমস্কার,
1: কেমন আছেন? ওয়েলকাম টু আওয়ার স্টুডিও।
2: থ্যাংক ইউ। সেই হিসাবে আমার প্রথম যুবমঞ্চ, একটু টেনশনে আছি। যুববাণী পরিবারের নতুন সদস্য আমি। এই যেটা ওরা বললো রিপোর্ট কার্ড, সত্যি এটা রিপোর্ট কার্ড। যতটা আপনারা শ্রোতা বন্ধুরা আপনারা এই দিনটার জন্য, মাসের চতুর্থ সোমবার আপনারা অপেক্ষা করে থাকেন এই দিনটার জন্য, ততটা আমরা যারা আকাশবাণী ভবনের 44 নম্বর ঘরে বসি, আমরা ততটাই অপেক্ষায় থাকি এই দিনটার জন্য। তার কারণ হচ্ছে এই দিনটা একমাত্র যেদিনকে আমরা সরাসরি আপনাদের মনের কথা, আপনাদের কি ভালো লাগা না লাগা সেগুলো আপনারা আমরা জানতে পারি সরাসরি আপনাদের কাছ থেকে, ফোনের মারফত হোক, ফেসবুকের মারফত হোক। তো এই দিনটার জন্য খুব অধীর আগ্রহে বসেছিলাম। তো আজকে শুরু করা যাক আমাদের প্রথম যুবমঞ্চ।
1: একচুয়ালি ম্যাম বলছিলেন না, প্রথম ম্যামের একদম, ম্যাম তো প্রথম আমরা আমাদের যুবমানী পরিবারও আমরা ম্যামকে পেয়েছি, এবং ম্যাম বলছে টেনশন হচ্ছে, কিন্তু ইউজুয়ালি টেনশনটা এইখানে হয়, মাইক্রোফোনের এপারে বসে থাকা আমাদের দুজনের হচ্ছে সব থেকে বেশি টেনশন, জানেন তো।
0: ঠিক আছে, তোমরা আজকে আমাদের সঙ্গে এই আড্ডায় সামিল হতে গেলে, আর তোমাদের যদি ম্যামের থেকে কিছু জিজ্ঞাসা থাকে বা ম্যামকে কিছু বলার থাকে বা আমাদেরকে কিছু বলার থাকে, তাহলে তোমরা কিন্তু চলে আসতে পারো আমাদের ফোন লাইনে। আমাদের ফোন 0332213 1342, এই নম্বরে চলে আসতে পারো, অথবা চলে আসতে পারো আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়। সেখানে এসে আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমার মনের কথা।
1: বেশ, আমাদের প্রশ্নোত্তর পর্ব এবার শুরু করব, এবং আমাদের একদম প্রথম প্রশ্ন যেটা, সেটি হচ্ছে ম্যামের কাছে যে এইরকম এই প্রশ্ন যেহেতু বিগত বেশ কিছুদিন ধরেই আসছে আমাদের কাছে, সেটি হচ্ছে
0: কারণ যেহেতু এখন অডিশনের সময় চলছে এবং কিছুদিন আগেই অডিশনের ফর্ম ফিল আপ শেষ হয়েছে, তো এখন যুববাণীর ঘরে একটা বেশ একটা মাহল রয়েছে আর কি। তো সেক্ষেত্রে এখন ওই নিয়েই বেশি সবার কৌতূহল রয়েছে। তো প্রথম প্রশ্ন আমাদের কাছে এসেছে যে আকাশবাণীর জন্য যে ফর্ম দেওয়া হয়েছিল তার কি কোনো আপডেট এসেছে?
2: স্টেপ বাই স্টেপ বলি, অডিশনের জন্য যে ফর্ম আমরা দিয়েছিলাম সেগুলো আপনারা ফিল আপ করে জমা দিয়েছেন। এরপরে তো আমাদের কিছু প্রসিডিওর থাকে, ঝাড়াই বাছাই পর্ব একটা চলে, সেটাই এখন চলছে, সেটা খুব বৃহৎ একটা কর্মকাণ্ড যেটা আমাদের ঘরে চলছে এই মুহূর্তে। তো অডিশন শুরু হতে এখনও আমাদের একটু সময় লাগবে, কখন শুরু হবে সেটা আমরা অদূর ভবিষ্যতে এই অনুষ্ঠানেই জানিয়ে দেবো।
0: একেবারে একেবারে। তো যারা জানতে চাইছিলে যে কবে জানতে পারবে, মোটামুটি একটা আপডেট পাবে, সেটা কিন্তু ম্যাম মোটামুটি খোলসা করে বলে দিয়েছে যে একটু বুকে পাথর চাপা দিয়ে কতদিন, কিছুদিন ওয়েট করতে হবে আর কি। তো ওটার কিছু করার নেই।
1: হ্যাঁ, মানে এই এর পরবর্তী প্রশ্নগুলো প্রায় একই রকমের।
0: হ্যাঁ, যে এই যে ফর্ম তো জমা দেওয়া হয়েছিল, সায়ন্তিকা মিত্র জিজ্ঞেস করেছে আমাদেরকে যে ফর্ম দেওয়া হয়েছিল কিন্তু আমাদের দ্বিতীয় রাউন্ডের জন্য আমাদেরকে কিভাবে যোগাযোগ করা হবে, মেল বা পোস্টের মাধ্যমে কি কিছু আসবে নাকি অন্য কোনো উপায়?
2: হ্যাঁ, সেটা বলে দিই সবার কাছেই, আপনারা সবাই আমাদেরকে আপনাদের যোগাযোগের নাম্বার দিয়েছেন, সেই নাম্বারে আমরা ফোন করে জানাবো, এবং আপনাদের যে মেল আইডি সেই মেল আইডিতে আমরা মেল করব, দুটোই করা হবে। তাই সবার কাছে অনুরোধ, সবাই ফোনটা একটুখানি ধরবেন, কারণ অনেক সময় আমরা ফোনের মারফত যোগাযোগ করতে পারি না, এবং দ্বিতীয় অপশন যেটা মেল, মেলের ইনবক্সটাও সবাই একটুখানি খালি করে রাখবেন। অনেক সময় আমরা মেল পাঠাই বাট সেটা আপনাদের ইনবক্সটা ফুল থাকার কারণে ঢোকে না, তো সেই জন্য এই দুটো অপশন, দুটো অপশনই একটুখানি সবাই একটু খেয়াল রাখবেন।
1: বেশ, আমাদের টেলিফোন লাইনেও কিন্তু বন্ধু ইতিমধ্যে এসে গেছে। দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো? হ্যালো, না।

0: বন্ধুর সঙ্গে যোগাযোগ করা গেল না কোনোভাবে, বাট ঠিক আছে আমরা আছি। আমাদের আমাদের 0332131342 এই নাম্বার, অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে আজকে যে যুবমঞ্চের পোস্টারটা রয়েছে, চলো।
1: হ্যাঁ বন্ধু, কিন্তু আমাদের সঙ্গে রয়েছে, হ্যালো কে বলছো কোথা থেকে? না বন্ধুকে পাওয়া যাচ্ছে না, কিন্তু বন্ধুর প্রশ্ন তো আমাদের কাছে আছে, তো আমরা বরং সেই দিকেই একটুখানি

0: হয়, মানে সবারই একই চিন্তা হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো আনসার আসেনি।
1: আসছে না কেন? আবার একই কথাই বলবো, যা আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন একটু ধৈর্য ধরুন, আমরা সবাই এই প্রসেসের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। তবে এটাও বলে রাখি, আমরা কোনো কনফার্মেশন মেল পাঠাই না যে আপনাদের ফর্মটা আমরা পেয়ে গেছি, তো সেইটা আমরা পাঠাই না কিছুই। তবে যখন পরীক্ষা হবে আমরা অবশ্যই আপনাদের ফোন করে এবং মেল করে সমস্ত কিছু জানিয়ে দেবো।
0: একেবারেই তো বেশি দিন আশা করি সেটার জন্য সময় লাগবে না,
1: আশা করছি।
0: একেবারেই তো সেক্ষেত্রে এত চিন্তার কিছু নেই, বরং আজকে আড্ডায় তোমরা যারা যোগাযোগ করছো অলরেডি আমাদের সঙ্গে কমেন্ট বক্সে বা ফোন করে, তারা কিন্তু যোগাযোগ করতে থাকো। আর যারা কিছু প্রশ্ন করতে চাও, তারা যদি ফোন লাইন বিজি পাও তাহলে কিন্তু তোমরা আমাদের
2: অফিসিয়াল ফেসবুক পেজ যৌবনী কলকাতার পোস্টারে চলে এসো, সেখানে কিন্তু অলরেডি একজন কমেন্ট করেছে, সেই কমেন্টও আসবো আমরা। তবে এই যে এত সুন্দর একটা আড্ডা শুরু হয়েছে,
0: একেবারে
2: আড্ডাটা গতিটাকে আরেকটু গতি বাড়ানো যাক।
0: একেবারেই, তাহলে চলো আপাতত মোহিনের ঘোড়াগুলি থেকে এই গানটা রইল তোমাদের জন্য। ফিরছি গানের পর সঙ্গে নিয়ে যুবমঞ্চ, সঙ্গে রয়েছি আমি পৌলমী, আমার সঙ্গে প্রতদীপ,
2: এবং আমাদের সঙ্গে রয়েছে আকাশবাণী কলকাতার প্রোগ্রাম এক্সিকিউটিভ শাহনাজ আব্দুর রফ।

0: এই যে এই এত সুন্দর একটা গান সুদিন কাছে আসবেই জানি, তো সুদিনের আপাতত অপেক্ষা না করে আমরা যে আজকে যে মাসিক রিপোর্টটা নিয়ে বসেছি, তোমাদের অংশগ্রহণও কিন্তু চাইছি এটাতে পুরো দমে। তো যেখানে এই মুহূর্তে চাইছি যে আমাদের টেলিফোন লাইন কিন্তু রয়েছে খোলা 0332213 1342, এবং ফোনটি করার সময় অনুগ্রহ করিয়া আপনারা বা তুমি ওই রেডিও সেট থেকে একটু মানে মোটামুটি 2-3 হাত দূরে গেলেই হবে আর কি, ঠিক আছে, যাতে আমাদের না হলে আমরাই আমাদের কথা শুনতে পাই। টেলিফোন লাইনে বন্ধু, দেখি বন্ধু কি বলছে।
1: হ্যালো, হ্যালো,
0: নমস্কার,
1: কে বলছেন কোথা থেকে? হ্যালো,
2: আমি বাংলা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ বলো।
2: প্রথমে ম্যামকে স্বাগত জানাই,
1: ধন্যবাদ।
2: আর আমি একটি বিশেষ ভালো লাগার কথা যুব মঞ্চে শেয়ার করতে চাই, এই যে ওয়াইভি অরিজিনালস একটি নাটক সম্প্রচারিত হয়েছিল, সেখানে যে নাটকটি মাল্যদান ব্যবহার করা যায় এবং দৃশ্যটাকে বুঝে, আর এত সুন্দর করে তুমি গল্পটি পাঠ করেছো আমার খুব ভালো লেগেছে। আর প্রচুর এক্সপেকটেশন রয়েছে আমার যুবাণীর কাছে, আমার কিন্তু যুবাণীর কাছে কোনো অভিযোগ নেই, এক রাস ভালোবাসা ভালো লাগা শ্রদ্ধা রয়েছে। ভালো থেকো, ভালো দেখো, কেমন?
1: ধন্যবাদ। আপনাদের এই অফুরান ভালোবাসার জন্যই আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি যুবাণীকে, আমাদের সঙ্গে থাকুন।
0: ধন্যবাদ। বেশ, আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। নমস্কার ম্যাম, আমি সোহিনী ভট্টাচার্য, সাইকোলজিস্ট এবং মিউজিক থেরাপিস্ট। আমি আপনাদের মেন্টাল হেলথের অনুষ্ঠানে মিউজিক থেরাপি নিয়ে মানুষকে জানাতে চাই, আমাকে যদি কাইন্ডলি জানান খুব ভালো হয়।
1: খুবই ভালো বিষয়, আমরা এক্ষুনি কিছু ভাবছি না এই বিষয় নিয়ে আপাতত করার জন্য, অদূর ভবিষ্যতে যদি আমরা এই বিষয় নিয়ে কিছু করি অবশ্যই আপনার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব।
3: একেবারেই, কিন্তু আরেকটাও বিষয় রয়েছে যে ওনার সঙ্গে যোগাযোগ কিভাবে করা যাবে, তো সেই ক্ষেত্রে যদি উনি নিজের একটা কন্ট্যাক্ট নাম্বার আমাদের মেইল করতে পারেন
0: সেটাও ভালো হয়। আমাদের মেইল আইডি yuvavanikolkata@gmail.com, অর্থাৎ yuvavanikolkata@gmail.com এ আপনার যোগাযোগ মাধ্যমের নাম্বারটি অন্তত আমাদের সঙ্গে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বেশ, পরবর্তী প্রশ্নে যাব।
3: এরপর আমাদের কাছে প্রশ্ন এসেছে, সোমা বেরা জিজ্ঞেস করেছে যে মিউজিক্যাল প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে চাই, কিভাবে করতে পারি একটু বলুন।
1: খুব সম্প্রতি আমাদের যুববাণীর সঙ্গীত শিল্পীদের জন্য একটা অডিশন হয়ে গেছে, তো সেইটার জন্য আপাতত আর কিছু অপশান নেই। তবে যদি মিউজিক প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান, তার একটাই আমাদের রয়েছে হচ্ছে ওয়াইভি কমন রুম, সেখানে যদিও সেটা একটা কুইজের অনুষ্ঠান, বাট যদি আপনি কোনো রকম কোনো সঙ্গীত, আপনি যদি কোনো শিল্পী হন বা কোনো ইনস্ট্রুমেন্ট বাজান, সেক্ষেত্রে আপনার একটা ভয়েস স্যাম্পল দিয়ে, 2 মিনিটের একটা ভয়েস স্যাম্পল দিয়ে আমাদের যে মেল আইডি yuvavanikolkata@gmail.com, এখানে আপনার নাম, বয়সের প্রমাণপত্র এবং যোগাযোগের নাম্বার দিয়ে সেটা মেল করতে পারেন, সেখান থেকে আমরা বেছে নিতে পারি।
3: একদম, তো মোটামুটি হ্যাঁ, এখন তো মিউজিক্যাল প্রোগ্রামগুলোর জন্য এটাই অপশন রয়েছে। এবং তার সঙ্গে কিন্তু আমাদের সঙ্গে বন্ধু ফোন লাইনে চলে এসেছে, দেখে নিই বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো কোথা থেকে?
0: হ্যালো, আমি বলেছি আপনাদেরকে যে রেডিও সেটটা থেকে একটু দূরে থাকবেন, বন্ধুর সঙ্গে যোগাযোগ করা গেল না, কিন্তু আবারও বলছি যখনই আপনারা ফোন করবেন রেডিও সেটটা থেকে একটু দূরে থাকবেন। ধন্যবাদ।

0: সঙ্গে থাকার জন্য। বেশ, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটা ইউজুয়ালি আসে না, তবু এবার এসেছে। নতুন লেখকেরা, এই আমাদের যে সমস্ত গল্প আসছে, নতুন লেখকেরা আপনাদের গল্প কিভাবে পাঠাবে?
1: এই মুহূর্তে নতুন লেখকের গল্প আমরা মানে পাঠাতে অবশ্যই পারেন আমাদের যে YB পোস্টবক্স বলে যে অনুষ্ঠানটা হয়, সেখানে আপনারা আপনাদের গল্প, মৌলিক গল্প লেখা পাঠাতেই পারেন। সেখান থেকে আমরা গল্প নির্বাচন করে, আপনাদের লেখা নির্বাচন করে সেই লেখা আমরা পাঠ করি হচ্ছে YB পোস্টবক্সে। আর হচ্ছে আমাদের যে মেল আইডি, সেখানে jobanikolkata@gmail.com, সেখানে আপনারা বয়সের প্রমাণপত্র এবং আপনাদের যোগাযোগ নাম্বার দিয়ে তবেই সেই মৌলিক লেখাটি পাঠাবেন।
0: বেশ, এবং আমি শ্রোতা বন্ধুদেরকে এইটুকুনিও একটু যোগ করে দিতে চাই ম্যামের অনুমতি নিয়ে, সেটি হচ্ছে যে লেখা পাঠানোর ক্ষেত্রে দয়া করে 300 শব্দের মধ্যে লেখাটা পাঠিও, না হলে কিন্তু বড় হয়ে গেলে আমরা কিন্তু লেখাটি বেছে নিতে পারবো না।
1: একদম।
2: বেশ, তো আমরা
0: টেলিফোন লাইনে বন্ধু এসে গেছে। বন্ধু কি বলছে শুনি। হ্যালো, এসেই যদি চলে যাও তুমি, এভাবে তো হবে না, একটু ধরা দিন।
2: আরেকটা জিনিস নোটিস করলাম, জানো তো তুমি যতবার বলছো বন্ধু ফোন লাইনে ততবার কেটে যাচ্ছে।
0: এবার থেকে তুমি বলবে বন্ধু ফোন লাইনে, ঠিক আছে?
2: না না, ঠিক আছে। বেশ, আচ্ছা, এরপর আমাদের কাছে প্রশ্ন এসেছে যে যুবমানি অরিজিনালসে নতুন লেখকদের গল্প চাই। এটা খানিকটা কানেক্টেড প্রশ্ন, কিন্তু বেশ,
1: নতুন লেখকদের গল্প আমরা নেব কি না এটা একটু বিবেচনা সাপেক্ষ, সেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটু আলোচনা করে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব এবং তারপরেই আমরা এটা জানাব।
2: বেশ বেশ, মোটামুটি যারা আমাদেরকে এই যে অরিজিনালস নিয়ে বা নতুন লেখা নিয়ে প্রশ্ন করেছিল সেইটা কিন্তু তাদের মোটামুটি সমাধান হয়ে গেছে। তো আপাতত আমাদের সঙ্গে বন্ধু রয়েছে ফোন লাইনে, দেখে নি কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে? এইটা দারুণ সমস্যা,
0: আকাশবাণী কলকাতা প্রোগ্রাম এক্সিকিউটিভ শাহনাজ আব্দুর রফ ম্যাম। এবং আমাদের কাছে এক ঝুরি প্রশ্ন এখনো রয়েছে এবং ফেসবুকে কমেন্টসও কিন্তু ইতিমধ্যে এসেছে। আমরা একটু ফেসবুক কমেন্টসের দিকে নজর রাখবো ঝটপট, কারণ
2: আমাদের কিন্তু সৌভিক সরকার কমেন্ট করেছে যে এমনি অনুষ্ঠান খুব ভালো হয়, তাও কিছু প্রশ্ন থেকে যায় বা সাজেশন দেওয়ার আছে। সেটা হচ্ছে যে যদি ভারতের ইতিহাসে রাজা বা মহারাজাদের নিয়ে কোনো অনুষ্ঠান হয় তাহলে সেটা ভালো হবে।
0: আরেকটি অ্যাডিশনাল প্রশ্ন আছে তার সঙ্গে, যে অডিশন ফাইনালিস্ট কি ফেসবুকেও বের হবে?
1: প্রথম প্রশ্নের উত্তরে বলি, রাজা মহারাজাদের নিয়ে আলাদা করে তো আমরা কিছু করি না, তবে অল্প অল্প গল্প কথা যেটা আমাদের মৈত্রী চ্যানেলে হয় দুপুর 12টার সময়, সেখানে আমরা অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে অনুষ্ঠান করে থাকি, সেটা আপনি শুনতে পারেন। আর দ্বিতীয় প্রশ্নটা কী ছিল?
2: দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অডিশনের যে ফাইনাল লিস্ট সেটা কি ফেসবুকে বেরোবে?
1: না, আমরা আমাদের কোনো রকম প্রার্থীর লিস্ট সেটা আমরা কোনো কিছুই আমরা ফেসবুকে পাবলিশ করি না। যা হয় আমরা সরাসরি প্রার্থীকে মেলের মারফত, চিঠির মারফত পাঠিয়ে থাকি।
2: বেশ বেশ, তো আমাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত বিরাট বড় একটা প্রশ্নের ঝুড়ি আছে। তো তোমরাও যদি কিছু বলতে চাও, কিছু জানাতে চাও বা কিছু জিজ্ঞেস করতে চাও, তাহলে কিন্তু তোমরা চলে আসতে পারো আমাদের ফোন লাইনে। আমাদের ফোন নাম্বার 0332213 1342, অথবা আসতে পারো আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়, সেখানে এসে এই যে অনুষ্ঠানের পোস্টারে যেরকমভাবে কমেন্ট আসছে সেইভাবে কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে পারো যে তোমাদেরও যদি কিছু সাজেশন দেওয়ার থাকে। তবে আপাতত মানে আড্ডা তো চলছে, চলবে, কিন্তু আপাতত তোমাদের জন্য ভূমি ব্যান্ডের তরফ থেকে এই গানটা রইল। আর ফিরছি গানের পর সঙ্গে নিয়ে যুবমঞ্চ।

0: ফিরে এলাম গানের পর, সঙ্গে নিয়ে যুবমঞ্চের আড্ডা। আর এই আড্ডায় মোটামুটি বেশ অনেকটা প্রশ্নই কিন্তু কভার করা হয়ে গেছে, তবে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো এখনো বাকি আছে। তার সঙ্গে বন্ধুও কিন্তু ফোন লাইনে আসতে শুরু করে দিয়েছে, দেখেনি বন্ধু কি বলছে।
1: হ্যালো, কি বলছো, কোথেকে বলছো?
2: হ্যালো,
1: হ্যাঁ কি বলছো, কোথেকে বলছো?
2: আমি আমি দেবশঙ্কর মাইতি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: হ্যাঁ বলুন।
2: বলছি নমস্কার।
1: নমস্কার
2: ম্যাডামকেও নমস্কার।
0: নমস্কার।
2: আগে আগে শুভঙ্কর বাবু থাকতেন, আজকে ম্যাডাম এসছেন। তা আমার বক্তব্য হচ্ছে যে চোখের আলো যুববাণীতে কবে হয়। হ্যাঁ, আর একটা কোশ্চেন হচ্ছে এই মাল্যদান যে নাটকটা হয়েছিল খুব সুন্দর লেগেছে বদ্রী বাবু নির্দেশনায়, আর পটলের ভূমিকায় সায়নী মজুমদার খুব ভালো অভিনয় করেছেন। এইরকম যদি কোনো নাটক যদি আবার হয় খুব ভালো লাগে। হ্যাঁ, আর একই শ্রোতা ওই যে ফোনগুলো বুক করে রাখেন যার ফলে আমরা ফোন করতে পারি না, আমরা আমাদের ছোট ফোন তো আমরা করতে পারি না, সেই জন্য ম্যাডামের কাছে প্রশ্ন যে এর জন্য কিছু করা যায়।
1: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, ম্যামের কাছে চলে যাব।
3: প্রথমেই আপনাকে ধন্যবাদ, আমাদের এই প্রচেষ্টাগুলোকে এভাবে আপনারা তুলে ধরছেন। আর ফোন লাইন নিয়ে এটা নিয়ে আমরা বারবারই বলেছি যে এটা হচ্ছে এটা আপনাদেরই বিষয়, এটা আপনারাই যতটা মানে সচেতন হবেন এই ব্যাপারটা নিয়ে যে একবার ফোন করে না পেলে ওই লাইনটাকে ব্যস্ত না রাখা সেটা আপনাদেরই হাতে, এটা আমাদের এখান থেকে কিছু করার নেই। তাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে সবাইকে ফোন করার সুযোগটা করে দিন। আরেকটা কি প্রশ্ন, প্রথমে আপনি যে প্রশ্নটা করেছিলেন এই রকম কোন প্রোগ্রামের কথা আমাদের যুববাণীতে হয় না, আমি জানি না আপনি কোন অনুষ্ঠানটার কথা বলতে চাইছেন।
1: চোখের আলো নিয়ে কোনো আমাদের অনুষ্ঠান নেই। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ঘড়ি কাটা কিন্তু ইতিমধ্যে 11:28, আজকের আড্ডার আধ ঘন্টা প্রায় আমরা কভার করে ফেলেছি, কিন্তু প্রশ্ন অনেক।
0: আর ফোন লাইন নিয়ে যাদের মানে একটু বেশি সমস্যা রয়েছে তার কারণ ফোনে পাচ্ছি না বা যোগাযোগ করতে পাচ্ছি না, বা একবারের জায়গায় অনেকবার যারা ফোন করছে, বা একটা প্রোগ্রামে দু তিনবার ফোন করছে, এরকম তো এর আগে এই ঘটনার তো সাক্ষী আমরা, তো সেক্ষেত্রে তাদের জন্য এটা বলার যে তারা যদি দয়া করে একটুখানি ফেসবুক
4: বিশেষ কিছু আমার বলার নেই, তবে অনুষ্ঠান ভালো লাগে, অনুষ্ঠান শুনি, যুবমঞ্চ কে এত ভালোবাসি, আর ভালোবাসি যুববাণীর নানান ভাবনাগুলো, তার যুববাণীকে সঙ্গী করে মনের যাতনা দূর হয়। এখানে যে নানান ভাবনাগুলো নিয়ে আলোচনা হয় সত্যি প্রশংসনীয়।
1: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জীবনে আমি একটা জিনিস এখন রিয়েলাইজ করি, একটা সময়ের পর এসে জীবনে পজ খুব ম্যাটার করে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আমাদের শ্রোতা বন্ধুকেও। বেশ, এরপরে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। এবার প্রশ্নেই যাই। বিশেষ অনুষ্ঠানগুলি অর্থাৎ শরীর স্বাস্থ্য, নতুন তারা, অপরাজিত বা নির্দিষ্ট দিনের কোনো বিশেষ অনুষ্ঠানে আপনারা যেহেতু পুনঃসম্প্রচার করতে পারেন না, সেটা যদি অন্য কোনো প্ল্যাটফর্মে আপনারা রেকর্ডেড ভার্জনটা শোনাতেন, ম্যামের কাছে চলে যাব।
3: এই অনুরোধ আমি আগেও শুনেছি যুবমঞ্চে, তবে আমারও একই কথা যে লাইভ প্রোগ্রামের যে একটা আলাদা এসেন্স রয়েছে, একটা আলাদা মাধুর্য রয়েছে, সেটাকে আমরা রেকর্ড করে এই মুহূর্তে এখন অবধি কোনো প্ল্যাটফর্মে দেওয়ার মতো পরিস্থিতি এখনও আমরা তৈরি করতে পারিনি, তবে এটা এখন আলোচনার সাপেক্ষ রয়েছে। দেখা যাক, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আরও একবার এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব, সেখান থেকে অনুমতি পেলে অদূর ভবিষ্যতে হয়তো এটা সম্ভবপর হলেও হতে পারে।
0: বেশ, আর এর সঙ্গে রিলেটেড আরেকটা প্রশ্ন, মানে ওই সব কিছুই একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে আর কি, কলকাতার রাস্তার মতো। তো এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যুববাণীর নির্দিষ্ট যদি একটা ইউটিউব চ্যানেল হতো তাহলে প্রত্যেক সপ্তাহে একটি করে নাটক উপহার পাওয়া যেত, মানে ওয়াও।
1: গল্প করব অল্প কেন? হ্যাঁ ম্যামের কাছে
3: যাও। একই উত্তর যে এখনো অবধি আমাদের কোনো পরিকল্পনা নেই। আপাতত আমাদের যে দুটো সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, সেখানেই আমরা রয়েছি, উপস্থিতি আমাদের ওখানেই রয়েছে। ইউটিউবে হবে কিনা সেটাও আলোচনা সাপেক্ষ দেখা যাক।
0: বেশ বেশ, প্রত্যেক সপ্তাহে নাটক হওয়াটা একটুখানি
1: চাপের। ধন্যবাদ, তবে এত সুন্দর একটা আমাদের সাজেশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
0: কিন্তু ব্রতদীপের মুখের দিকে তাকিয়ে আমার ভয় লাগলো, প্রত্যেক সপ্তাহে নাটক শুনে ব্রতদীপের মুখটা যেরকম হয়েছিল না। হ্যাঁ, তো এরপর আমরা আমাদের কাছে কিন্তু বহু প্রশ্ন এসেছে, এবং তার মধ্যে সিনেস্কোপের অনুষ্ঠানে অর্ণব আর পৌলমীর মুভি রিভিউগুলো দারুণ লাগে, বিশেষ করে আপনাদের দুজনের পাল্লা দিয়ে ডায়লগ বলাটা। আগামী দিনে কি এই অনুষ্ঠানে হলিউড বা বলিউডের স্পেস মুভি নিয়ে কোনো বিশেষ পর্ব শোনার সুযোগ পাবো?
1: বলিউডের স্পেস মুভি আছে কিনা আমার জানা নেই। হ্যাঁ আছে, হাতে গোনা দু তিনটে, ম্যামের কাছে যাবো।
0: যাই হোক, হলিউডের স্পেস মুভি
3: অবশ্যই আপনাদের এই সমস্ত সাজেশনগুলো আমরা শুনে নিচ্ছি, নোট ডাউন করে নিচ্ছি, দেখা যাক, নিশ্চয়ই আমরা চেষ্টা থাকবো।
1: বেশ,
0: স্পেস মুভি
1: সময়ে অনেকটা এগিয়ে গেছে, আর এই যে এতক্ষণ ধরে আমরা বকবক করছি, এত গল্প করছি, এবার এবার একটু গানে গেলে খুব কি মন্দ হয় বলো? আমি
0: না, একেবারেই হয় না। তাহলে চলো, অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য, ফিরছি গানের পর সঙ্গে নিয়ে যুব মঞ্চ।

0: আমাদেরও এরকম একটা ভিড় বসবে জানো তো, খুব শীঘ্রই মন বলছে আমারও বসবে তো।
1: হ্যাঁ
0: সেটা নিয়ে তো আমরা আসছি ক্রমশ প্রকাশ্য। আমরা চলো
1: একেবারেই মানে যুববাণীতে সবাই যখন একসঙ্গে হয় তখন ওটা মেলার মতোই লাগে,
0: একদম একদম একটা কার্নিভাল,
1: একটা কার্নিভাল। আর এই যে যুববাণীর এত আড্ডা এবং তার সঙ্গে যে যুবমঞ্চের আড্ডা, সেই যুবমঞ্চের আড্ডায় তোমাদের জন্য কিছু মানে নতুনত্ব অপেক্ষা করে? বেশ কয়েকবার তোমরা এরকম কিছু অ্যানাউন্সমেন্ট পেয়েছো যেখানে তোমাদের মন খুশি হয়ে গেছে, আমাদের মন খুশি হয়ে গেছে,
0: মন খুশি উর্বশী সেই রাতে
1: না, উর্বশী উর্বশীর ব্যাপারটা আমি জানি না, ওটা তুমি বুঝে নাও।
0: আচ্ছা
1: হ্যাঁ, আমি বরং এই অ্যানাউন্সমেন্টের দিকে যাই যে এইবার আগামী মাস থেকে যুববাণীর বেশ কিছু চেঞ্জেস রয়েছে যেগুলো কিন্তু ম্যাম এবার তোমাদেরকে বলবে, এবং সেটা বেশ ভালো করে শুনে নাও। এবং আমি জানি যে এর মধ্যে বেশ কিছু অ্যানাউন্সমেন্ট আছে যেগুলো শুনে তোমাদের একেবারে মনটা খুশিতে ভরে উঠবে আর কি। উর্বশী টুর্বশী হবে কিনা আমি জানি না, কিন্তু খুশি হবে।
0: বেশ
1: ম্যাম, কি অ্যানাউন্সমেন্ট আছে?
2: হ্যাঁ, আগামী মাস অর্থাৎ জুলাই মাস থেকে আমাদের কিছু রদবদল হচ্ছে অনুষ্ঠানে, বিশেষ করে এটা আমাদের মৈত্রী প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠান সন্ধ্যে 7টায় যেগুলো যায় সেখানেই বিশেষ করে কিছু চেঞ্জেস রয়েছে। প্রথমত বলি গানের সুরে, যেটা আমাদের যেত হচ্ছে প্রত্যেক দ্বিতীয় এবং তৃতীয় বৃহস্পতিবার, সেটা এখন থেকে প্রত্যেক মাসে প্রত্যেকটি বৃহস্পতিবার অর্থাৎ প্রথম থেকে চতুর্থ বৃহস্পতিবার প্রত্যেক দিন মৈত্রীতে সন্ধ্যে 7টায় যাবে। এরপরে হচ্ছে গল্প বলি শোনো, আপনাদের খুবই পছন্দের অনুষ্ঠান, সেটা হচ্ছে চতুর্থ বৃহস্পতিবারের বদলে যাবে হচ্ছে চতুর্থ মঙ্গলবার। এরপরে আসি দিশারি, দিশারি হচ্ছে যেটা যেত তৃতীয় মঙ্গলবার, তার বদলে যাবে হচ্ছে পঞ্চম মঙ্গলবার। এই সমস্ত প্রোগ্রামই হচ্ছে মৈত্রীতে সন্ধে 7টায় যাচ্ছে। এরপরে আসছি যুগের হাওয়া, যুগের হাওয়া যেত হচ্ছে চতুর্থ মঙ্গলবার, তার বদলে এটা যাবে তৃতীয় মঙ্গলবার। লোকগাথা, এটাও সবার একটি পছন্দের অনুষ্ঠান, সেটিও যাবে হচ্ছে প্রথম বৃহস্পতিবারের বদলে পঞ্চম বৃহস্পতিবার। আর আপনাদের বহু কাঙ্ক্ষিত একটি অনুষ্ঠান পেশার সন্ধানে, সেটাকে আমরা আবার ফিরিয়ে আনছি প্রত্যেক রবিবার মৈত্রীতে দুপুর 12টায় পেশার সন্ধানে আপনারা শুনতে পাবেন।
0: বেশ কি সুন্দর সুন্দর সারপ্রাইজ পেলাম কিন্তু আমরা।
1: হ্যাঁ একেবারেই দারুণ কিছু সারপ্রাইজ পেলাম। আর সেখানে মানে অলরেডি আমি জানি যে যারা যারা এই অনুষ্ঠানগুলো ভীষণ পছন্দ করে তাদের মনের কোনো একটা ওই বাতি জ্বলতে শুরু করে দিয়েছে, টিং টিং টিং টিং,
0: মনমেলার ডুফুটা,
1: মনমেলার ডুফুটা, এরকম একটা ব্যাপার। তবে হ্যাঁ, আমাদের কাছে কিন্তু প্রশ্ন এখনো বেশ কিছু রয়েছে যেগুলো একটু চটপট করে জিজ্ঞেস করে নিলে সেটা ভালো হয়। সেটা হচ্ছে, একটা প্রশ্ন ছিল যে আপনাদের যুববাণীর টিমে অনেকে রয়েছে এবং সেই সবাইকে নিয়ে যদি একটা মেগা শো টাইপের করা যায়, ও মা, এটা তো আমারই এক্সাইটিং লাগছে শুনে।
2: এরকম কোনো অনুষ্ঠান এখনো অবধি তো আমরা ভাবিনি। আপনাদের এই সাজেশনের জন্য খুবই ধন্যবাদ। দেখা যাক আগামী দিনে অদূর ভবিষ্যতে এরকম কিছু প্ল্যান করা যায় কি না, অবশ্যই আমরা জানাবো।
1: বেশ, আর আমাদের কাছে কিন্তু এই যে এতগুলো মাস ধরে তোমরা যে কমেন্টগুলো করে রেখেছো যে যে প্রোগ্রাম তোমাদের ভালো লেগেছে, এবং মানে এইবার হচ্ছে ওই রিপোর্ট কার্ডের ব্যাপারটা আর কি যেটা আসছে, তো এই যে এতদিন ধরে তোমরা কমেন্ট করেছো এবং আমাদেরকে জানিয়েছো যে তোমাদের কোন কোন অনুষ্ঠানগুলো ভালো লেগেছে, তো সেইগুলো এবার সেই দিকে একটুখানি ঝটপট করে আসা যাক। আমাদের কাছে এসছে যে সাধন মুখার্জি কমেন্ট করেছে দেবজিৎ প্রিয়াশার শরীর স্বাস্থ্য অনুষ্ঠান।

0: যে অনুষ্ঠান খুব ভালো লেগেছে। সুমিত রায় কমেন্ট করেছে সৈকতের অজানার সন্ধানে অনুষ্ঠানে, যে দারুণ লাগছে সৈকতদা, যেমন সুন্দর অজানা অচেনা গল্প বলেন ফাটাফাটি, গা ছমছমে, বেশ ভালো লাগছে শুনছি বেশ। আর বিশ্বজিৎ গায়েন কমেন্ট করেছে অর্ণপ্রিয়াশার বেরিয়ে পড়ি অনুষ্ঠানে, যে বেড়ানোর খুব ইচ্ছে ছিল এবারের গরমের ছুটিতে, কিন্তু জামাইবাবু অসুস্থ থাকার জন্য এবার যাওয়া হয়নি, তো সে চারধাম যাত্রা সম্পর্কে আলোচনা শুনতে চায় বেশ। আর সাধন মুখোপাধ্যায় অল্প অল্প গল্প কথা স্বাগতার অনুষ্ঠানে বলেছে যে খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠান, ধ্রুপদী সাহিত্যের অঙ্গনে প্রকৃতিকে এত সুন্দর করে তুলে ধরলো স্বাগতা, খুব ভালো লেগেছে। আর মিন্টু দালাল কমেন্ট করেছে খেলাধুলা অর্ণব আর ঋত্বিকের, যে অর্ণব এলেই আসরটা জমে যায়। আচ্ছা, আর হ্যাঁ, আমাদের খুব ভালো একটা কমেন্ট যেটা আমার খুব ভালো লেগেছে স্পেশালি, সেটা হচ্ছে আমাদের এখন শুরু হয়েছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ, তো সেটার জন্য কমেন্ট এসছে কুণাল চৌধুরী, বলেছে যে প্রথম পর্ব খুব ভালো লেগেছে, প্রতিদিন সঙ্গে থাকবো।
1: আমরা ইতিমধ্যেই অনেকটা সময় কভার ফেলে করে গেছি, এবং যেমনটা আর কি বললো ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপেরও প্রায় সময়ের আমরা খুব কাছাকাছি। আমরা একবার ঝটপট ফেসবুক কমেন্টসের দিকে চোখ দেবো, সেখান থেকে কমেন্ট এসেছে তুনিষ্ঠা মাইতি জিজ্ঞেস করেছে UGC নেট এক্সামের প্রিপারেশন নিয়ে প্রোগ্রাম করলে খুব ভালো হয়।
2: নিশ্চয়ই আমরা এটা মাথায় রাখবো এবং এটা আগামী দিনে নিশ্চয়ই করা হবে।
0: বেশ বেশ। আচ্ছা, আমাদের কাছে অসীম কুমার মণ্ডল বলেছেন যে এখন বর্ষার মরশুম, কৃষকরা এখন সবসময় মাঠে ঘাটে অক্লান্ত পরিশ্রম করছেন এবং চাষ করতে গিয়ে আর কি তারা বিভিন্নভাবে আহত হন বিভিন্ন পতঙ্গের কামড়ে আর কি, তো তাদের প্রাথমিক চিকিৎসা নিয়ে যদি একটা আলোচনা হয় তাহলে সেটা খুব ভালো হয়, বিশেষত শরীর স্বাস্থ্যের কথা বলতে চেয়েছেন উনি।
2: এইরকম অনুষ্ঠান আমাদের আকাশবাণীতে ফার্ম অ্যান্ড হোমের যে অনুষ্ঠান হয় সেখানে আমরা করেই থাকি, তবে যুববাণীতে এটা করা যাবে কি না সেটা আমাদের ভাবতে হবে, আপনারা অন্যান্য অনুষ্ঠানে শুনতে থাকুন।
1: বেশ
0: বেশ।
1: ভারতের বিশ্বজিৎ গায়েন বলছো ভারতের ইতিহাস বা ভারতের গৌরব নিয়ে অনুষ্ঠান চাই, আরও যা হবে অচেনা অজানা অচেনা ইতিহাস। বিশ্বজিৎ গায়েন বলছেন জয়রামপুর থেকে।
2: হ্যাঁ নিশ্চয়ই, এরকম অনেক অনুষ্ঠান আমরা করেই থাকি এবং ভবিষ্যতে আরও এরকম অনুষ্ঠান আপনাদের উপহার দেওয়ার ইচ্ছা রইল।
1: বেশ, এবং সর্বশেষ কমেন্টটি পড়ে নিই, সব্যসাচী কর্মকার বলছেন যুববাণী কলকাতায় বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে অনুষ্ঠান খুব কম হয়, আমি চাইব তাঁদের বিষয়ে অনুষ্ঠান হোক, তাদের সুযোগ সুবিধা, তাদের পড়াশোনা ইত্যাদি বিষয়ে আলোচনা হোক।
2: বিগত কিছু মাসে আমরা এরকম অনুষ্ঠান করেছি এবং সামনের দিনেও করার ইচ্ছা রইল, আপনাদের এই সাজেশনের জন্য অসংখ্য ধন্যবাদ।
0: বেশ বেশ। আর আমাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত ফোন লাইনে বন্ধু চলে এসেছে, তো শেষ কিছু ফোন কল, মানে এখন তো আর আমরা বেশি কথা বলতে পারবো না, তো লাস্ট কিছু ফোন কল আমরা নিয়ে দেখে নিই বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
3: হ্যালো নমস্কার, সুমন ঘোষ থেকে বলছিলাম, বর্ধমান থেকে। আপনাদের খুবই ভালো লাগছে অনুষ্ঠান, আমার শুনছি, আমি রোজই শুনি এবং আমার একটা বাউ গান দিলে ভালো হতো।
0: আচ্ছা
1: একদম ভুলো না। দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কি বলছো, কোথেকে বলছো?
3: হ্যালো নমস্কার।
1: নমস্কার,
3: আমি লালগোলা থেকে বলছি, মুর্শিদাবাদ জেলা।
0: বলুন।
3: বলছি যে বিজ্ঞানের যে খবরটা দেয় প্রত্যেক কিবারের দিন হয়,
1: বিজ্ঞান বার্তা কি কি বার হয় সেটা জিজ্ঞেস করছে।
0: হ্যাঁ, তো বিজ্ঞান বার্তা বিশারা সুন্দর, আমার তো খুব ভালো লাগে,
1: আমারও ভালো লাগে।
2: বিজ্ঞান বার্তা আমাদের হয় হচ্ছে সোমবার, তৃতীয় সোমবার সকাল 11টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
0: বেশ,
1: তাহলে আজকের এই যে গোটা যুবমঞ্চের এই যে এত সুন্দর একটা আড্ডা, এটা প্রায় এবার গুটিয়ে নেওয়ার পালায় এসে গেছে, কিন্তু আমাদের টেলিফোন লাইন এখনো করছে ব্লিঙ্ক, বন্ধু কি বলছে শুনি। হ্যালো,
3: আপনাদের ওই যে এই যুবগণের বড় বড় ব্যক্তিরা আসেন, তারা মত প্রকাশ করেন, শুনি ভালো লাগে, কিন্তু তাদের ইচ্ছা মতো শুনে একটা গান শুনতে পায় না, শুধু আপনাদের ইচ্ছা মতোই গান শোনান, ওদের ইচ্ছা মতো গান শুনেছেন।
1: বেশ,
2: আমাদের আকাশবাণীতে অনেক অনুরোধের আসরে

0: যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতে আপনারা আপনাদের ইচ্ছা প্রকাশ করতেই পারেন। যুবাণীতে না হয় আমরা আমাদের ইচ্ছা মতো গানই বাজালাম।
1: ধন্যবাদ।
2: মানে কিছু জায়গা তো আমাদেরও দরকার, যে আমাদের একটুখানি নিজের পছন্দ
1: হয়েছে। ওই যে গানই গানেই তো আমরা বললাম না, আমাদের আমাদের যন্ত্র জীবন মুক্তি পাবে, ঘন্টা তিনেক মেলায় যাবে।
2: একেবারে। তো সেক্ষেত্রে হ্যাঁ, যাদের মানে অনুরোধের আসর রয়েছে তার জন্য গান শোনানোর জন্য ম্যাম অলরেডি বলে দিয়েছেন। আর আজকে এই যে পুরো আড্ডায় আমরা বেশ অনেক কিছু কিন্তু জানতে পারলাম।
1: একদম একদম।
2: তার মধ্যে কিছু এরপর আমরা কিছু অনুষ্ঠান নতুন করে পেতে চলেছি, কিছু অনুষ্ঠান বেড়েছে, সেগুলো সবই কিন্তু আমরা জানতে পেরেছি।
1: এবং তোমরাও যদি এই যে আজকে তো কমেন্টস করলি তোমরা, কিন্তু এই যে তোমরা কিন্তু এই সারা মাসের কমেন্ট এবং সাজেশনটা করতে আমাদের ভুলো না। আমাদের ফেসবুক কমেন্ট খোলা রয়েছে, আমাদের মেসেঞ্জার খোলা রয়েছে, আমাদের মেইল আইডি খোলা রয়েছে yuvavanikolka@gmail.com। সেখানে এসে অর্থাৎ yuvavanikolka@gmail.com গিয়ে কিন্তু তোমরা তোমাদের সাজেশন, তোমাদের যদি কোনো মনুক্ষুণ্ণ হওয়ার মতো কিছু ঘটে থাকে সেটাও কিন্তু আমাদের সরাসরি জানাতে পারো।
2: একেবারেই। আর শুধু তাই নয়, তোমরা তার সঙ্গে প্রত্যেক মাসে যেভাবে আমাদের পাশে থাকো, সেইভাবে কিন্তু প্রত্যেক মাসে প্রত্যেকটা অনুষ্ঠানে যেভাবে তোমরা আমাদের সঙ্গে সহযোগিতা করো, আমাদেরকে জানাও, সেইভাবে কিন্তু তোমরা জানাতেই পারো। যেভাবে ফেসবুক কমেন্টসে জানাও, যেভাবে মেসেঞ্জারে জানাও, সেইভাবে তোমরা কিন্তু আমাদের মেইল আইডিতেও আমাদেরকে জানাতে পারো যে তোমাদের কোন অনুষ্ঠান ভালো লেগেছে বা তোমাদের যদি কোনো সাজেশন থাকে। এবং তার জন্য কিন্তু আমাদের মেইল আইডি সব সময় খোলা রয়েছে, তো সেখানে কিন্তু তোমরা জানাতেই পারো। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেক দিন একটা যে নতুন সেগমেন্ট শুরু হয়েছে সেটা ওয়ার্ল্ড কাপের জন্য।
1: একদম, সেটা তো আমরা আসবই। তবে তার আগে একটি একটি প্রশ্ন এসেছে। দীপায়ন শতপথী আমাদেরকে জানিয়েছে শিক্ষাঙ্গন থেকে প্রোগ্রামে সাউথ বাঁকুড়ার শতাব্দী প্রাচীন এডুকেশনাল ইনস্টিটিউশন হারমাস্টার হাই স্কুল সম্পর্কে এবং মৈত্রীর পথ চলতে প্রোগ্রামের রেডিও রিপেয়ারিং নিয়ে আলোচনা করুন। ফ্রম দীপায়ন শতপথী বাঁকুড়া থেকে।
0: হ্যাঁ, অবশ্যই আপনার এই সাজেশন দুটো আমরা মাথায় রাখবো এবং ওদের ভবিষ্যতে এটা নিয়ে আমরা একটা প্রোগ্রাম করার চেষ্টা করব।
1: বেশ।
2: আর আমাদের যেটা বলার ছিল সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ এখন প্রতিদিন চলছে, তার কারণ জানি এখন ওয়ার্ল্ড কাপের মরশুম, সবাই এখন আর্জেন্টিনা পোর্তুগাল ইত্যাদি জার্সি নিয়ে মেতে উঠেছে,
1: একদম শহর জুড়ে ফুটবল ফিভার।
2: একেবারে একেবারে। তো সেই জন্য আপাতত তোমাদের জন্য ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে এই পর্বটা রয়েছে
1: কিংসুকের তরফ থেকে।
2: একেবারে,
1: চলো শুনে নি।
3: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। রাউন্ড অফ 32 তে কিন্তু ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে তিনটে দল, গ্রুপ এ থেকে মেক্সিকো, গ্রুপ ডি থেকে ইউএসএ আর গ্রুপ ই থেকে জার্মানি। বাকি 29টি যে আসন রয়েছে তার জন্যই কিন্তু চলছে ভয়ঙ্কর এক লড়াই। আমি তোমাদের যুবাণীর বন্ধু কিংসুক চলে এসেছি আপডেট নিয়ে। গতকাল রাত থেকে আজ ভোরবেলা পর্যন্ত যে ম্যাচগুলো হয়ে গেছে সেগুলোতে ঠিক কী কী হলো, এবার যদি তোমাদেরকে একদম তাড়াতাড়ি একটা সামারি করে বলে দিই, তাহলে কালকের প্রথম ম্যাচ ছিল স্পেন আর সাউদি আরেবিয়ার, যেখানে স্পেন সাউদি আরেবিয়াকে হারিয়ে দেয় 4 গোলে। দ্বিতীয় ম্যাচের কথা বলতে বেলজিয়াম আর ইরানের মধ্যে, যেখানে কেউ কাউকে কোনো গোল দিতে পারেনি, স্কোর লাইন শেষ হয় 0-0। তৃতীয় ম্যাচ উরুগুয়ে আর কাবো ভার্দে, যাদের আবার ড্র হয় কিন্তু স্কোর লাইন 2-2। এবার এইসব ম্যাচের বিস্তারিত তথ্যে আসলে, একদম প্রথমেই প্রথম ম্যাচ অ্যাটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং এশিয়ার শক্তিশালী দল সৌদি আরেবিয়া। আগের ম্যাচে ড্র করার পর এই ম্যাচে স্প্যানিশ আর্মাডা মাঠে নেমেছিল আক্ষরিক অর্থেই একদম আগুন ছড়াতে। তারা সৌদিকে এক ফোঁটাও রেয়াত করেনি পুরো ম্যাচ জুড়ে। স্পেনের এক চেটিয়া আধিপত্যের পর স্কোর লাইন দাঁড়িয়েছিল স্পেন 4-0। 10 মিনিটের মাথায় প্রথম গোল, মাঝমাঠ থেকে তৈরি হওয়া এক চমৎকার আক্রমণ থেকে প্রথম গোলটি চলে আসে। ডান দিক থেকে কাটিন করে বক্সের ভেতরে ঢুকে বাঁ পায়ের এক কোনাকুনি নিখুঁত শটে গোল স্টপের জাল কাঁপিয়ে দেন স্পেন তরুণ জাদুকর ল্যামিন ইয়ামাল। 21 মিনিটের মাথায় দ্বিতীয় গোল, মাঝমাঠের পাশের খেই ধরে বাঁ দিক থেকে ডিফেন্স চেরা এক মাইনাস পাস আসে বক্সের ঠিক মাঝখানে, আর সেখানে ওত পেতে দাঁড়িয়ে থাকা স্প্যানিশ ফরওয়ার্ড মাইকেল ইয়ারজাবাল আলতো টোকা দিয়ে বল জালে জড়িয়ে দেন। 24 মিনিটের মাথায় তৃতীয় গোল, ঠিক 3 মিনিট পরে আবার সেই এক জুটির ম্যাজিক। এবারেও চমৎকার 1-2 পাসের কম্বিনেশন থেকে বল পান মাইকেল ইয়ারজাওয়াল এবং গোলকিপারকে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে 3-0 এগিয়ে দেন। সেকেন্ড হাফ শুরু হতেই বিপত্তি। স্পেনের একটি বিপজ্জনক ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন, মানে ওন গোল করে বসেন সৌদির ডিফেন্ডার হাসান আলতাম্বাক্তি। সহজ জয়ে এই ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন জোড়া গোলদাতা।

0: মাইকেল ইয়ারজাবাল। চলে আসি দ্বিতীয় ম্যাচে। লস অ্যাঞ্জেলাস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইউরোপের রেড ডেভিলস বেলজিয়াম আর এশিয়ার জায়ান্ট ইরান। ফার্স্ট হাফে 3 মিনিটের মাথায় বেলজিয়ামের তারকা রোমেলো লুকাকু একটি হলুদ কার্ড দেখেন। পুরো ম্যাচে বেলজিয়ামের বল পজিশন এগিয়ে থাকলেও ইরানের জমজমাট ডিফেন্স এবং ধারালো প্রতি আক্রমণ তাদের কালঘাম ছুটিয়ে দিয়েছিল। 26 মিনিটের মাথায় ইরানের মেহেদি তারেমি একটি গোল করলেও ভিএআরে সেটি অফসাইডের কারণে বাতিল করে দেওয়া হয়। খেলার আসল নাটক শুরু হয় কিন্তু 66 মিনিটের মাথায়, যখন বেলজিয়ামের ডিফেন্ডার নেথান নিগয় সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। 10 জনের বেলজিয়ামকে পেয়ে ইরান কিন্তু শুরু করে দেয় অল আউট আক্রমণ, কিন্তু বেলজিয়ামের গোলকিপার পিবট কর্টোয়েস দেওয়াল হয়ে দাঁড়িয়ে যান। অন্যদিকে কিন্তু বলতেই হবে, ইরানের বারের নিচে চীনের প্রাচীর তুলে দিয়েছিল তাদের গোলকিপার আলিরেজা বিরাবান। ম্যাচটি শেষ হয় স্কোর লাইনে যে বেলজিয়াম 0-0। চলে আসি তৃতীয় ম্যাচ, উরুগুয়ে বনাম কাবো ভার্দে গ্রুপ এইচ এর খেলা। আরও একবার বলবো মায়ামি স্টেডিয়ামে রাতের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটির কথা, যেখানে লাতিন আমেরিকার জায়ান্ট উরুগুয়েকে আক্ষরিক অর্থে একদম চমকে দিয়েছিল আফ্রিকার একটা ছোট্ট দল কাবো ভার্দে। দুই দলেরই দুর্দান্ত কাউন্টার অ্যাটাকিং ফুটবলের পর এই ম্যাচটি শেষ হয় উরুগুয়ে 2-2 এই স্কোর লাইনে। প্রথম গোল চলে আসে 21 মিনিটের মাথায়, একদম মানে ম্যাচের শুরুতেই সবাইকে অবাক করে দিয়ে এগিয়ে যায় কিন্তু কাবো ভার্দে। মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে উইং দিয়ে দ্রুত গতিতে বক্সে ঢুকে পড়েন তাদের মিডফিল্ডার কেভিন পিনা, আর ডান পায়ের দুর্দান্ত এক কোনাকুনি শটে বল জালে ঢুকিয়ে দেন এবং চলে আসে ফার্স্ট গোল। 44 মিনিটের মাথায় মানে ফার্স্ট হাফ শেষ হওয়ার ঠিক আগেই উরুগুয়ে তাদের সমতা ফেরায়। বাঁ দিক থেকে এক উইঙ্গারের ওড়ানো নিখুঁত ক্রসে চলন্ত বলেই মাটি কামড়ানো এক জোরালো বলি মারেন উরুগুয়ের ম্যাক্সিমিলিয়ানো রাউজো। তেল্লাফাতে ম্যাচ 1-1। ফার্স্ট হাফের অতিরিক্ত সময় উরুগুয়েকে এগিয়ে দেন অগাস্টিন ক্যানোবিও। ডিফেন্সের একটি ভুলে যেটা কাবো ভার্দে করে, যে বক্সের ঠিক বাইরেই ফাঁকা বল ছেড়ে দেয়, আর সেই বল পেয়ে যান তিনি, আর ডান পায়ের এক বুলেট গতিতে দূরপাল্লার শটে গোলকিপারকে পরাস্ত করেন এবং এগিয়ে যায় উরুগুয়ে 2-1। চলে আসে সেকেন্ড হাফের কথায়, যেখানে কিন্তু আবারও কামব্যাক করে আফ্রিকার দল কাবো ভার্দে। সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে মাঠে নামেন হেলিও ভারেলা। উরুগুয়ের ডিফেন্ডারদের গতিকে পরাস্ত করে বক্সে ঢুকে একটি চতুর শটে গোল করে দেন এবং টিমের স্কোরকে নিয়ে চলে যান 2-2 এই স্কোর লাইনে। নিজেদের ডিফেন্স ধরে রেখে এবং আক্রমণের ঝড় তুলে উরুগুয়েকে আটকে দেওয়া কাবো ভার্দের গোলকিপার ভোজিনহা, হ্যাঁ সেই গোলকিপার যাকে নিয়ে আমরা এর আগে অবশ্যই চর্চা করেছি এবং বারবার আমরা কিন্তু ভোজিনহার কথা বলেছি। শুধু তাই নয়, উনি কিন্তু আমাদের এটাও আবারও শিখিয়ে দিচ্ছেন যে বয়স কিন্তু শুধুই একটা নাম্বার। এই ম্যাচেও কিন্তু বেশ কিছু দারুণ সেভ করেন তিনি, বিপরীতে উরুগুয়ের বারের নিচে ছিলেন অভিজ্ঞ ফার্নান্ডো মুসলেরা। কাবো ভার্দের এই দুর্দান্ত ড্র কিন্তু গ্রুপ এইচ এর লড়াইটাকে একদম খাদের কিনারায় এনে দাঁড় করালো। এই ছিল মোটামুটি সব খেলার আপডেট যেগুলো হয়ে আসে। এবার আসি যে খেলাগুলো আজকে রাত থেকে রয়েছে। সবচেয়ে বড় খেলা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা ফেস করবে অস্ট্রিয়াকে। আমরা কিন্তু অলরেডি এই বছরে আর্জেন্টিনার পারফরমেন্স দেখেছি, আর আগের ম্যাচে LM10 এর হ্যাট্রিক। এই ম্যাচেও কি তার এরকম কোনো পারফরমেন্স আমরা দেখতে পারবো? চোখ রাখবো। তারপরে খেলা রয়েছে ফ্রান্স আর ইরাকের, সঙ্গে খেলা রয়েছে নরওয়ে আর সেনেগালের। একদম কালকে সকালে খেলা রয়েছে জর্ডান আর আলজেরিয়ার। সব খেলার সব আপডেট সবাই পেয়ে যাবে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি তোমাদের জোবানির বন্ধু কিংসু।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের একটা টানটান উত্তেজনাময় পর্ব কিন্তু আমরা পেলাম কিংসুকের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ কিংসুক, এবং তোমরা আজকে রাতের জন্য নিশ্চয়ই তৈরি হয়ে গেছো, প্রস্তুতি নিয়ে রেখেছো। এবং আমি ভাবতে পারছি না যে মানুষজন কীভাবে সারাদিন কাজকর্ম করে গিয়ে ফুটবল দেখছে। এটাই বোধ হয় ফুটবল ফিভার, বোধ হয় এটাকেই বলে।
3: একেবারেই তাই। আর আজকে এই আড্ডা কিন্তু আমাদের একেবারে শেষ পর্বে, তো যেতে যেতে ম্যামের কাছে জানতে চাইবো যে আজকে পুরো অনুষ্ঠানে ম্যামের কেমন লাগলো, আর ম্যামের যদি কিছু বলার থাকে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য।
4: অবশ্যই, শ্রোতাদের সঙ্গে কথা বলতে তো খুবই ভালো লাগে সবসময়ই, তাদের ফিডব্যাক সরাসরি পেতে খুবই ভালো লাগে। এরকম অনুষ্ঠান আপনারা কী কী চাইছেন সেগুলো আমাদের জানাতে থাকুন, ভালো লাগা খারাপ লাগা সবগুলোই শেয়ার করুন আমাদের সঙ্গে। এবং খেলাধুলো নিয়ে যে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ, সেটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। এটা নিয়ে খুব কম

0: ফিডব্যাক পাচ্ছি, একটু যদি জানান খুব ভালো লাগবে। এবং ভবিষ্যতে আরও কী কী প্রোগ্রাম আপনারা চাইছেন যুবাণীর কাছ থেকে সেগুলোও জানাতে পারেন। আজকের মতো এখানেই আমি বিদায় নিতে চাইছি। ধন্যবাদ।
1: চলো তাহলে আজকের মতো ভালো থেকো, ভালো রেখো, ভালোবেসো, আর থেমে নয় বরং প্রেমে থেকো। আজকের মতো টাটা। সঙ্গে ছিলাম আমি ব্রততীপ, আমার সঙ্গে ছিল পৌলমি, এবং আমাদের সঙ্গে ছিলেন আকাশবাণী কলকাতার প্রোগ্রাম এক্সিকিউটিভ শাহনাজ আব্দুর রফ ম্যাম। এবং থ্যাংক ইউ সো মাচ সবাইকে সঙ্গে থাকার জন্য। আপাতত তোমাদের জন্য রইল অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান যুবমঞ্চ। উপস্থাপনায় ছিলেন ব্রতদীপ মুখোপাধ্যায় এবং পৌলমী বাগ। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন পুরাতনী গান, শিল্পী কাজল বিশ্বাস।

এতক্ষণ শিল্পী কাজল বিশ্বাসের কণ্ঠে শুনলেন রামনিধি গুপ্ত, গিরিশচন্দ্র ঘোষ এবং হরিনাথ মুখোপাধ্যায়ের লেখা পুরাতনী গান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন লোকগীতি, শিল্পী রমেশচন্দ্র সরকার।

প্রচলিত কথায় সুরে লোকগীতি শুনলেন। প্রথম গানের কথা শিল্পী স্বয়ং রমেশচন্দ্র সরকার, তার কণ্ঠে শুনলাম লোকগীতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই গ্রামীণ সংবাদ।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী জুলাই মাস থেকে সরকারিভাবে জনতার দরবার কর্মসূচি শুরু করবেন। বর্তমানে সল্টলেকে বিজেপি দপ্তর থেকে এই কর্মসূচি চলছে। বিধাননগরে সেচ দপ্তরের অতিথিশালাকে বেছে নেওয়া হয়েছে এর জন্য। মুখ্যমন্ত্রী গতকাল এই অতিথিশালা ঘুরে দেখেন। জনতার দরবারের জন্য পরিকাঠামোয় সামান্য পরিবর্তন প্রয়োজন। মুখ্যমন্ত্রী এ বিষয়ে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ ও অশান্তির আবহে মানুষের কাছে সম্প্রীতি ও শান্তির বার্তা পৌঁছে দিতে সাইকেল নিয়ে রাজস্থান সফরে রওনা হয়েছেন দুর্গাপুরের এক ব্যক্তি। শ্যামাপদ শর্মা নামে ওই ব্যক্তি পেশায় ঘুগনি বিক্রেতা। দুর্গাপুরের এডিডিএ ভবনের সামনে গতকাল তাঁর সাইকেল যাত্রার সূচনা করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র খড়ুই। যাত্রাপথে কলকাতায় পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করারও ইচ্ছে প্রকাশ করেছেন শ্যামাপদ শর্মা। এর আগেও একাধিক সামাজিক বার্তা নিয়ে অতীতে বেশ কয়েকবার দীর্ঘ সাইকেল সফর করেছেন তিনি। 2019 সালে সন্ত্রাসমুক্ত ভারত জঙ্গিমুক্ত দেশের বার্তা নিয়ে তিনি সাইকেলে মহারাষ্ট্র যাত্রা করেন। এছাড়া পোলিও মুক্ত ভারত সম্পর্কিত সচেতনতার প্রচারে সাইকেলে লাদাখ ও কন্যাকুমারী সফর করেন তিনি। শিলিগুড়ির ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকায় আজ সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃতদের নাম মিন্টু শীল ও কৃষ্ণ হালদার। ফুলবাড়ি এলাকায় একটি চানাচুর কারখানায় কাজে যাওয়ার সময় তাদের স্কুটির সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রাণ হারান ওই দুই তরুণ। তদন্ত শুরু করেছে পুলিশ। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঙ্গে বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী সাত দিনই বৃষ্টির পূর্বাভাস। এদিকে শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাস্তায় দুধিয়ার কাছে ভেসে যাওয়া হিউম সেতু দ্রুত মেরামতির কাজ চলেছে। নতুন করে পাহাড়ে কোথাও ধস নামার খবর মেলেনি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী কৃষ্ণ দাসের দেহ গতকাল উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার এফবি সাবিত্রী নামে একটি ট্রলারে করে মাছ ধরে ফেরার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের অক্ষয়নগরের বাসিন্দা কৃষ্ণ দাস। গতকাল বিকেলে কে প্লট ঠাকুরান নদী সংলগ্ন এলাকায় তার দেহটি ভাসতে দেখা যায়। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে চাকরি দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিযোগ দায়ের হয়েছে। এর আগে জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের সময় সুমিত রায়ের প্রসঙ্গ উঠে আসে। তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে, যদিও সুমিত রায় এখনও নিখোঁজ। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গের বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামীকাল গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। গ্রামীণ

0: সংবাদ শেষ হলে পরের খবর বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা, এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুর দুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। কৃষকদের জন্য এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। বৃষ্টিপাতের পরিমাণ থাকবে 7-20 সেন্টিমিটার। অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু জায়গায়। সেক্ষেত্রে বৃষ্টি হবে 7-11 সেন্টিমিটার। ঝোড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় পশ্চিম, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হাওড়া জেলার দু একটি জায়গায়। বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 30-40 কিলোমিটার। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এখন শুনবেন উনজমির দুনো ফসল।

অনুজমির তনু ফসল, সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আর আমি যখন এসেছি আর সঙ্গে রয়েছে আপনাদের অনুরোধের পছন্দের গান। আজকে যে গানটির অনুরোধ প্রথমেই রয়েছে, সে অনুরোধটি করেছেন বেতালন মঙ্গলপুর বাঁকুড়া থেকে অসীম মণ্ডল, এবং সেই সঙ্গে ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে শান্তনু বসাক, সুচিত্রা বসাক, সুজয়, সোমা এবং রুশিকা বসাক। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী মান্নাদের কণ্ঠে এই গানটি।

চলে যাই পরের গানের অনুরোধে। পরের গানটি অনুরোধ করেছেন গ্রাম গোংরা চাপড়া নদিয়া থেকে নিয়মিত শ্রোতা বন্ধু হীরামন শেখ ও রেহানা শেখ। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

একেবারেই তাই। আর মনকে বলে যেতেই হবে সুখের কথা এবং ভালোবাসার কথা, তবেই তো ভালোবাসা আরও আরও মানুষের মধ্যে পৌঁছে যাবে, একসূত্রে বেঁধে বেঁধে থাকতে পারবো আমরা। পরের গানের অনুরোধে চলে যাই। পরের গান অনুরোধ করেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে দীপঙ্কর মাল, দেবাশিস মাল, সুব্রত মাল ও রিকি মাল। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী শ্যামল মিত্রর কণ্ঠে এই গানটি।

বন্ধুরা যারা চিঠি লিখছেন তারা তো আমাদের ঠিকানা জানেনি, কিন্তু নতুন নতুন বন্ধু তো আমরা পেতেই চাই না, সেই জন্য তাদেরকেও আর একবার আমাদের ঠিকানাটা জানিয়ে দিই। প্রথমে বলে দিই আমাদের চিঠি লিখবার ঠিকানা, সেটা হলো উনজমির দুনো ফসল কৃষি বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর আমার নতুন বন্ধুরা, একেবারে নতুন বন্ধুরা যারা আমাদের ইমেল করে গানের অনুরোধ পাঠাচ্ছেন, তাদের জন্য আমাদের ইমেল আইডিটি aircolagri@gmail.com। আপনার পছন্দের গান বা পছন্দের শিল্পী অনুরোধ করে চিঠি লিখে বা ইমেল করে আমাদের জানিয়ে দিন, আমরা নিশ্চয়ই সেই অনুরোধ রাখবই, এ কথা কিন্তু দিলাম। আর পাশাপাশি একটি ছোট্ট ঘোষণা কৃষি ভাই বোনেদের জন্য, দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাঁদের আর্থিক সুরক্ষার যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ যোজনা, যার মাধ্যমে প্রতি বছর 3টি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। আপনিও এই সুযোগ নিতে পারেন আপনার নিকটস্থ গ্রাম পঞ্চায়েত বা ইডিও অফিস বা কৃষি বিভাগের যে সমস্ত অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনিও এই সুযোগ নিতে পারেন। চলে যাই পরের গানের অনুরোধে। পরের গানের অনুরোধটি করেছেন মেজিয়া বাঁকুড়া থেকে রুদ্রনীল অধিকারী এবং মিত্রপাড়া নৈহাটি থেকে চন্দ্রিমা শ্যামলী ও রামানন্দ ব্রহ্মচারী। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী নির্মলা মিশ্রের এই গানটি।

এরপর যে গানটি শোনাব সেই গানটির অনুরোধ করেছেন ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে ধীরেন বসাক, অখিল বসাক, সনদ বসাক ও কৃষ্ণ প্রামাণিক। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

আজকের অন্য জমির দোনো ফসল এই পর্যন্তই। কথা হবে আবারও আগামী সোমবার, আর নিশ্চয়ই থাকবো আপনাদের অনুরোধের গান নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

শুনলেন অনুজমির দুনো ফসল। উপস্থাপনায় ছিলেন স্বাগতা মণ্ডল মল্লিক। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন নির্বাচিত লোকগীতি। আজকের শিল্পী দীনেন্দ্র চৌধুরী এবং প্রতিমা বড়ুয়া। প্রথমে শিল্পী দীনেন্দ্র চৌধুরী।

0: Σουλίνη.
1: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাস স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্গ ভাতার কথা বাজেটে বলা হয়েছে। রাজ্যে 100,000 শূন্যপদ পূরণের করার কথাও ঘোষণা করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতিদের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রজেক্ট চিতায় তাঁদের অবদানের প্রশংসা করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। কাতারে প্রাকৃতিক গ্যাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত এবং নিখোঁজ প্রায় 18 জন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি আধা সরকারি কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্গ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। বিধানসভায় আজ নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্গ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধা পাবেন পেনশন প্রাপকেরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী।
2: আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্গ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মোট এ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবে। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে।
1: আগামী দিনে 100,000 শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। মোট নিয়োগে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। পাশাপাশি অগ্নিবিদদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে 10% সংরক্ষণের কথাও জানানো হয়েছে।
2: রাজ্য সরকারি অফিসগুলোতে 100,000 শূন্যপদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক অধ্যাপক এবং শিক্ষককর্মী। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে।
1: অর্থমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে রাজ্যে মোট ঋণের পরিমাণ 8,15,891 কোটি টাকা। এর ফলে একদিকে সামাজিক প্রকল্প, অন্যদিকে আর্থিক শৃঙ্খলা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করায় সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। 60,70,00,000 টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন, এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নকেও। কৃষি বিভাগে 8,565 কোটি টাকারও বেশি, খাদ্য সরবরাহ বিভাগে 8,053 কোটি টাকা, উচ্চশিক্ষা ক্ষেত্রে 7,000

কোটি টাকারও বেশি, স্বরাষ্ট্র পার্বত্য বিভাগে 17,925 কোটি টাকারও বেশি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনডিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশাকর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছে অর্থমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনিদেরও 1,000 ভাতা বৃদ্ধির টাকা ঘোষণা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন যে ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে বিশেষ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে ফলপ্রসূ আলোচনায় অপেক্ষায় রয়েছেন তিনি। সফরে বিদেশমন্ত্রী মঙ্গোলিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন, সেদেশে বিদেশমন্ত্রী বি বাৎসেগের সঙ্গে আলোচনা করবেন। বুধ ও বৃহস্পতিবার তিনি দক্ষিণ কোরিয়া সফর করবেন। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের সিওপুর জেলার কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন এবং বলেন যে এই উচ্চাকাঙ্ক্ষী সংরক্ষণ কর্মসূচির সাফল্যে স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে রাষ্ট্রপতি কুনো জাতীয় উদ্যান ঘুরে দেখেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতিরও পর্যালোচনা করেন। তিনি চিতা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পরিদর্শন করেন। বন আধিকারিকেরা রাষ্ট্রপতিকে জানান যে বর্তমানে ভারতে মোট 52টি চিতা রয়েছে। এর মধ্যে 49টি কুনো জাতীয় উদ্যান এবং 3টি গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে রাখা হয়েছে। এছাড়াও চিতাদের জন্য বনের ভেতরে গড়ে তোলার গতিবিধির অনুসরণ বা ট্র্যাকিং ব্যবস্থা, সংরক্ষণ উদ্যোগ এবং পানীয় জলের সুব্যবস্থা সম্পর্কেও তাকে অবহিত করা হয়। 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামিবিয়া থেকে আনা 8টি চিতাকে কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসার মধ্য দিয়েই প্রজেক্ট চিতার সূচনা হয়েছিল। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা ও বাতসোয়ানা থেকেও আরও চিতা আনা হয়। ধারাবাহিক সংরক্ষণ ও প্রজনন প্রচেষ্টার ফলে কুনোতে চিতার সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচিতে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে চিহ্নিত হয়ে আছে। সাংসদ শশী থারুরের নেতৃত্বে গঠিত বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি কৌশলগত নিরাপত্তা ও বিদেশ নীতি সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করতে জম্মু কাশ্মীর ও লাদাখে 4 দিনের সমীক্ষা শুরু করেছেন। জুন মাস ছানি নিবারণ মাস হিসাবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গে বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামী মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। DTH পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। কাতারের প্রাকৃতিক গ্যাসের গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত হয়েছেন এবং নিখোঁজ প্রায় 18 জন। সরকারি সূত্রে জানা গেছে আঞ্চলিক সমস্যার জেরে সৃষ্ট বিঘ্ন কাটিয়ে কাজকর্ম পুনরায় চালুর চেষ্টার সময় গতরাতে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি কেন্দ্র রাস লাফান শিল্প এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এর ফলে বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে চলে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অস্পষ্ট। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাতার সরকার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের পিছনে কোনো নিছক দুর্ঘটনা নাকি নাশকতার ঘটনা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী 14 জুলাই থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সফরের জন্য ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড BCCI 15 সদস্যের ওয়ান ডে দল ঘোষণা করেছে।
শুভমান গিলের নেতৃত্বে ঘোষিত এই দলে ফিরেছেন বিরাট কোহলি ও জসপ্রীত বুমরার মতন অভিজ্ঞ খেলোয়াড়েরা। দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আয়।

আর এছাড়াও দলে রয়েছেন রোহিত শর্মা, কেএল রাহুল, ঈশান কিশান ওয়াশিংটন সুন্দর, অক্ষয় প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, হরসিত রানা, অর্শদীপ সিং এবং গুরনুর ব্রার। শেষ করবার আগে খবর বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার কথা বাজেটে বলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। কাতারের প্রাকৃতিক গ্যাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত হয়েছেন এবং নিখোঁজ 18 জন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য সরকার সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বিধানসভায় আজ নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। 60 কোটি 70 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন, এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও। পয়লা অক্টোবর থেকেই এই হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
1: বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে উপর অতিরিক্ত 20% মোট এ হার হবে 38%।
0: আগামী দিনে 100,000 পদে নিয়োগের কথাও ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। মোট নিয়োগের 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। পাশাপাশি অগ্নিবিদদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে 10% সংরক্ষণের কথাও ঘোষণা করা হয়েছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড়ের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যে কোচিং সেন্টার। অর্থমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে রাজ্যে মোট ঋণের পরিমাণ 8,15,891 কোটি টাকা। এর ফলে একদিকে সামাজিক প্রকল্প, অন্যদিকে আর্থিক শৃঙ্খলা, এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা।
1: আমাদের নতুন সরকারের লক্ষ্য বিকশিত ভারত, এবং এর একটি প্রাণবস্ত অংশ হিসেবে বিকশিত বাংলা গড়ে তোলা। আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখা তৈরি করেছি।
0: বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নকেও। কৃষি বিভাগে 8,565 কোটি টাকার বেশি, খাদ্য সরবরাহ বিভাগে 8,053 কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশাকর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মিড ডে মিলে রাঁধুনিদের 1,000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা। গ্রামীণ এলাকায় নিযুক্ত প্রাণীবন্ধু, প্রাণীমিত্র, প্রাণীসেবী, মৈত্রী এবং অন্য কর্মীদের পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। চা শ্রমিকদের সুবিধার্থে গড়ে তোলা হবে টি বোর্ড। পরিযায়ী শ্রমিকদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড এবং এক দেশ এক রেশন প্রকল্প ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও। পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরি করা হবে। শিলিগুড়ি, দুর্গাপুর ও আসানসোলে মেট্রো প্রকল্পের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে নতুন আইআইটি, আইআইএম, এইমস এবং ক্যান্সার হাসপাতাল তৈরির প্রস্তাব রাখা হয়েছে। আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ এবং ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে বাজেটে। ভরসা কর্মসূচিতে গ্র্যাজুয়েটদের মাসে 3,000 এবং অন্যদের 2,000 টাকা ভাতার কথাও ঘোষণা হয়েছে। মুম্বাই বা ভেলরে চিকিৎসার জন্য গেলে কম খরচে থাকার ব্যবস্থা করা হবে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী দীর্ঘদিনের বঞ্চনা দূর করে 20% মহার্ঘ ভাতা ঘোষণা করার জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন। তবে জুলাই মাস থেকেই তা কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি। বাজেটে আশাকর্মীদের মাসে 5,000 টাকা ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে

0: জানিয়েছেন রাজ্য আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক ইসমত আরা খাতুন।
1: আমরা মনে করছি এটাই ঘোষণা আজকের আমাদের আংশিক জয়। আমরা চেয়েছিলাম 15,000 টাকা, কিন্তু 5,000 টাকা বাড়িয়েছে। কর্মীরা খুশি, কিন্তু আমাদের বহু সমস্যা এখনো থেকে গেছে। সেই আন্দোলনের যে ফল আজকের এই বর্ধিত টাকা যেটা ঘোষণা হয়েছে।
0: রাজ্য বাজেট পশ্চিমবঙ্গের সব ক্ষেত্রে গতি আনবে বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য।
2: এই বাজেট সর্বব্যাপী বাজেট এবং এই বাজেট সর্বস্পর্শী বাজেট, পশ্চিমবঙ্গের জীবনে নতুন গতির সঞ্চার করবে। এই বাজেট মহিলাদের শুধু সুরক্ষিত করবে না, আত্মনির্ভর করতে সাহায্য করবে। একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যদি রাজ্য কেন্দ্র সংঘাত থাকে, সেখানে উন্নয়ন ব্যাহত হয়ে যায়, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হবে না।
0: অধ্যয়নের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সচেতনতাকে অগ্রাধিকার দিতে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যসভার সাংসদ বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। কলকাতায় আজ এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের ওপর আক্রমণের অভিযোগে দলের তরফে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপনব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে মামলা দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন আইনজীবী শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট সম্পর্কে বলেছেন, এই বাজেট মানুষের প্রয়োজনের প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দিয়েছে। নাগরিকদের সুরক্ষা মর্যাদা ভয়মুক্ত পরিবেশ গড়ার পাশাপাশি সাংস্কৃতিক পুনরুত্থান এবং কর্মসংস্থানের বিষয় গুরুত্ব পেয়েছে এখানে। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই মহিলা মহল।
4: তিনটে কলেজেই
5: অত ভেবো না,
4: ফিস তো দেখো। কি খবর,
6: কি হলো কি?
5: ফিজ নিয়ে টেনশন।
6: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4,00,000 টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়?
7: লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় ব্রততী দাস।

0: নমস্কার, আজকে মহিলা মহলে অন্দর সংবাদ। অন্দর সংবাদ সবসময় যে ঘরের অন্দরের কথা হবে তা নাও হতে পারে। আজকে আমাদের যিনি অতিথি আছেন তার অন্তরের অন্দরের কথা শুনব, কিভাবে তার সেই প্রতিবন্ধকতা, তার জীবনের কিছু প্রতিবন্ধকতা ছিল, সেটা কিভাবে তিনি অতিক্রম করে আজকে একজন প্রতিষ্ঠিত লেখিকা, প্রতিষ্ঠিত সম্পাদিকা কি করে হলেন। আজ আমার অনুষ্ঠানের অতিথি লেখিকা ও সম্পাদিকা বিতস্তা ঘোষাল। নমস্কার দিদি।
1: নমস্কার।
0: আবার বসেছি আপনার সঙ্গে আড্ডা দিতে।
1: একেবারে।
0: আপনার সঙ্গে আড্ডা মানে কিছু নতুন নতুন শুনব এবং খুব মন ভালো করা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করব। আগে তো আপনার সঙ্গে লেখিকা হিসেবে কথা বলেছি এবং সেই কথা বলতে গিয়ে অনেক কিছু জেনেছি। আজকে একদম একটা অন্য দিক নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আপনি যখন ছোট ছিলেন সেই সময়ে আপনি একটা প্রতিবন্ধকতার সঙ্গে বড় হচ্ছিলেন, সেইটা কিভাবে আপনি প্রথম জানতে পারলেন বা

0: ওই থেকে প্রতিবন্ধকতাটা শুরু, আপনি কথা বলতে পারতেন না, সেটা কি জন্মগত নাকি কোনো দুর্ঘটনার জন্য হয়েছিল সেইটা একটু আগে শুনে নিই।
1: তার আগে অনেক ধন্যবাদ এরকম একটি বিষয় নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, কারণ অনেক সময়ই আমরা নিজেদের যে প্রতিবন্ধকতা সেগুলো সচরাচর বলতে চাই না, সেগুলো যে আপনারা ভেবেছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ। না, এটা আমার জন্ম থেকেই ছিল। আসলে এই ব্যাপারটা বলতে গেলে একটু আগে পেছোতে হবে, মানে আমার জন্মের আগের কথা। আমার বাবা মৈশম্পায়ন গোহেল, শ্রদ্ধেয় মৈশম্পায়ন গোহেল, তিনি আমার মাকে বলেছিলেন যে আমাদের যে সন্তান পৃথিবীতে আসছে সেই সন্তানের একটি খুঁত থাকবে, এবং সেই সন্তান পরবর্তীকালে সেই খুঁত এবং আমার নাম নিয়েও যে বিতস্তা হবে তখন তিনি জানিয়ে রেখেছিলেন মাকে। তো আমি যখন জন্মাই সচরাচর ই হয় মানুষের হাত বা এই সমস্ত কান এগুলো পরীক্ষা করা হয়, তো ডাক্তাররা সমস্ত পরীক্ষা করে দেন, সব কিছু ঠিক আছে। তো মা নিশ্চিত যে বাবার গণনা ভুল, এরকম বাবা সারাক্ষণ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন আমাকে। তো তখন আমি এক বছর বয়স, একটু একটু কথা বলছি, কিন্তু তখনও তো সেরকম কিছু বোঝার মতো নয়, এবং আমাদের বাড়িতে ঠাকুমা বলতেন সবাই একটু দেরি করেই কথা বলেছি, ফলে খুব একটা চিন্তার বিষয়ও ছিল না। এরকম বাবার মধ্যে একটা হচ্ছিল সমানে যে এই মেয়ের তো কিছু একটা হওয়া উচিত। সেই সময় আমার অন্নপ্রাশনের পরে, মানে এক বছর হয়েও গেছে, তখন আমার ঠাকুমা একবার এসেছেন, ঠাকুমা ছিলেন ডাক্তারের মেয়ে। তো ঠাকুমা হঠাৎ বাবার কথা শুনতে শুনতে মুখটা হা করেছে, দিয়ে বলছে পেয়েছি, ইহুদের কথা বলছে আমার ছেলে। তো মা দৌড়ে গেছে যে ই হয়েছে, তখন দেখা গেল যে আমার আলজি তিনটে আলজি এবং কোনোটাই কারোর সাথে যোগ নেই, ফলে যে শ্বাসনালি দিয়ে গলায় দিয়ে শব্দটা বেরোবে সেটা বেরোচ্ছে না। সঙ্গে সঙ্গে বাবা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলেন এবং ডাক্তার বললেন এটা সেই সময় আমার যখন জন্ম হয়েছে তখন বিরলতম একটা রোগ, কারণ যে রোগটার নাম হচ্ছে ক্লেফট প্যালেট, এবং সেই রোগটা সচরাচর সেই সময় দেখা যেত সামনে ঠোঁট কাটা, যেটাকে গণা কাটা বলা হতো, কিন্তু আমার তো ওরকম কিছু নেই। এইবার তাহলে কী করে সেটাকে করা হবে, আর ওইটুকুনি বাচ্চা ধরা পড়েছে এবং এটা একটা জীবন সংশয় হবার মতো অপারেশন হবে।
0: আচ্ছা,
1: তখন বাবা বললেন যে যাই হোক আমি জানি আমার মেয়ে বাঁচবে এবং তার জন্য যা যা করার আপনারা করুন। তখন দিল্লিতে বাবা ওখানকার তখন সত্যবোধায় এইমস তৈরি হচ্ছে বা হবে এরকম কিছু, সেখানে একটি সেমিনার হচ্ছে এবং সেখানে তখন বিদেশ থেকে প্রচুর ডাক্তার আনা হয়েছে। বাবা সেখানে গেলেন এবং আমার এই সমস্যাটা নিয়ে কথা বললেন। তো আমার সৌভাগ্য যে বিদেশে তখন এই বিষয়টা নিয়েই কাজ করছিলেন এমন দুজন ডাক্তার সেখানে ছিলেন, তারা এলেন কলকাতায় আমাকে দেখার জন্য, কারণ এটা ভারতের ইতিহাসে খুবই কম অপারেশন হয়েছে এরকম এই সময়, ফলে আমি তাদের কাছে কিছুটা হয়তো গিনিপিগও ছিলাম। তো তারা প্রথম অপারেশন করলেন তখন আমার দেড় বছর বয়স, দেড় বছর অপারেশন করার পরে তারা বললেন যে অনেকটা সময় লাগবে, হয়তো যে শব্দগুলো আসবে সেগুলো খুব একটা পরিষ্কার হবে না। এবার আড়াই বছরে আর একটা অপারেশন হলো, আড়াই বছর যখন অপারেশন হলো তখন যিনি বাঙালি ডাক্তার ছিলেন সন্তোষমোহন দাস, তিনি মাকে বললেন ওকে এখন থেকে বাঁশি গান এসব শেখাতে শুরু করো এবং শাঁখ বাজানো, মানে দম নেবার মতো অবস্থা আমার থাকতো না আর কি, কিন্তু মাও নাচবেন না। আর আমারও তখন মার চোখে জল দিয়ে মনে হতো যে কিছু একটা করি এরকম একটা ফিলিং। খুব অস্পষ্ট মনে পড়ে, মানে আমি খুব কাঁদতাম, ভীষণ কষ্ট হচ্ছে দেখে। মা তখন আমাকে গল্প বলতেন আর বলতেন যে এইটা করে ফেল, তাহলে তো একটা বই উপহার দেবো। মানে তখন ছবিতে বই পড়ি আর এই বছরে আর কি বই। তো সেই করতে করতে বাবা আমাকে কী করলেন, স্কুলে ভর্তি করে দিলেন 3 বছর বয়সেই। যে অনেক বাচ্চার সাথে কথা বললে তখন হয়তো

0: 气候呗。那么，要屋里给老婆呢，把菜烧了，他不得不得，我俩妈的，他不落，没落，他烧了完了。啊，因都一边吃了边的，你如果你有了菜，哎，妈的，哎，我那妈你这干的这，他不落没的，哎，你多还没那还没因为，我那边吃了边，还就你。
1: তার মানে স্পিচ থেরাপি কিন্তু একটা বিজ্ঞানসম্মত একটা উপায়, এইভাবে যে মানুষরা অসুবিধের মধ্যে রয়েছেন তাদের সেই প্রতিবন্ধকতাটা কাটানোর।
0: এইবারে এবং অনেক বাজে হেল্পিও কিন্তু নিয়মিত স্পিচ থেরাপি করাই, কারণ স্বপ্ন উচ্চারণের জন্য, কারণ স্বপ্ন তো ব্রহ্ম এবং সেটা যদি ঠিকঠাক আমরা যে ওম স্বপ্ন উচ্চারণ করি সেটাও যদি সঠিকভাবে না করতে পারি তাহলে সেটার কোনো মানে দাঁড়ায় না। আরেকটাও কারণ ছিল, সেই সময় তো আমি মানে যা হয়ে উনি উনি বাচ্চা প্রচুর রাস্তাঘাটে বেরোচ্ছি, সবাই কথা বলছে, বা আমি হয়তো ঈশ্বরের উত্তর নেবার চেষ্টা করছি, বড়রা খুব ভেঙা তো আমাকে, তো সেই সময় কী হতো আমি না ভেঙানিটা খুব একটা বুঝতে পারতাম না যে কেন ভেঙাচ্ছে বা ই আমার কোথায় ভুল হচ্ছে এগুলো খুব একটা বুঝতে পারতাম না। তো এরকমই একটা দিন আমাকে যখন মানে কেউ একটা কিছু বলেছে আমি শুনতে পেলাম মা সেই ভদ্রলোক মানে আমরা কাউ বলতাম তিনি আমাদের বাড়িতে খবরে কাউ দিতে আসতেন, তো মা তাকে বউকে বলছেন যে ওই ভদ্রলোকের চোখে একটা সমস্যা ছিল, যে তোকে যদি এরকমভাবে সবাই চোখের সমস্যা নিয়ে বলতে শুরু করে তাহলে তোর আত্মবিশ্বাস কোথায় যাবে, কাজে যাদের এরকম আছে তাদের এরকমভাবে আত্মবিশ্বাসটা নষ্ট করিস না। তো আমার সেদিনই প্রথম একটা অনুভূতি হলো যে আমার একটা কোথাও সমস্যা আছে। তো সন্ধ্যেবেলা বাবা যখন ফিরেছেন আমি তখন বসে বসে কাঁদছিলাম, কী সমস্যা সেটা কিন্তু আমি তখনও বুঝতে পারিনি। তো বাবা আমাকে জিজ্ঞাসা করলেন, তো আমি বললাম যে ইনি আমাকে সবাই ভেঙায় মা যে একজন কাউকে বলছিলেন, তো মা বাবা বললেন যে তোমার কী সমস্যা হলো, তার বললাম না আমার বন্ধুরা যদি কথা না বলে আমার এতে। তো বাবা আমাকে ঠাকুর ঘরে নিয়ে গেলেন, ঠাকুর ঘরে রামকৃষ্ণ বিবেকানন্দ সারদার তিনটে ছবি তাদের সামনে দাঁড় করালেন, নিয়ে বললেন আপনি এই মুহূর্ত থেকে যদি বাইরের জগতে তোমার কথা বলার একজনও বন্ধু না দেয় এরা তোমার বন্ধু হলো, তোমার যা বলতে ইচ্ছে করবে যা করতে ইচ্ছে করবে এদের সঙ্গে তুমি ভাগ করে নাও। এবং ওইটা মানে আমার রেগুলার জীবনের একটা অংশ হয়ে গেছে, মানে এখনো পর্যন্ত মানে ওই যে অভ্যাসটা তৈরি হলো আমার অভিমায় মনে হতো যে ঠিক আছে বন্ধুরা না শুনলে না শুনলো একজন তো বন্ধু আছে যে আমার শুনবে কথা,
1: মানে ছোটবেলায় ওটা একটা থেরাপির কাজ করেছে
0: একেবারে, মানে এটা আমার আত্মবিশ্বাসটাকে ওইটুকুনি বয়স এই খুব বাড়িয়ে দিয়েছিল।
1: হ্যাঁ, এই যে সমস্যার কথাটা বললেন এটাতেই আমি আসছিলাম যে একটা ছোট বাচ্চা বড় হচ্ছে তার কাছে আশেপাশের মা বাবার সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষজনেরও অনেক কিছু এক্সপেকটেশন থাকে, মানে ভাবেন যে ছোট বাচ্চা একটু নাচ করে দেখাও একটু গান করে শোনাও এগুলো তো আমরা সাধারণত করে থাকি বা দেখিয়েও থাকি। তো ওই সময় যখন কথা বলার একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন আশেপাশের লোকের কাছ থেকে যেরকম ব্যবহার পেয়েছেন নিজের মধ্যে তখন বাবা এরকমভাবে পাশে দাঁড়িয়েছেন ঠিক আছে, কিন্তু তবুও কি কোনো একটা সময় নিজের মনের বা নিজের কাছে মনে হয়েছিল যে আমি কেন এরকম?
0: না আসলে ওই যে মানে আমার না ছোটোবেলা থেকে হয়তো অনেকের মনে হতে পারে সেটা, কিন্তু আমার হয়নি, তার কারণ হচ্ছে যে যখন আমি বুঝতে শিখলাম যে আমার এই সমস্যাটা তখন আমি কোনোদিন সমস্যাটাই নিয়ে ভাবিনি, আমার সবসময় মনে হতো সমস্যাটাই করে দূর করা যেতে পারে, আমার স্কুল বলুন বা আমার পরবর্তী জীবন বা পাড়ার প্রতিমেয়ে অনেক সময় এটাকে নিয়ে ব্যঙ্গ করেছে, স্কুলে আমাকে একের পর এক অনুষ্ঠান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এমনকি আমি যখন ক্লাস সেভেনে পড়ি বা নটির পুজো হবে প্রথম রাউন্ডে আমি সিলেক্টেড যে হবে ওই হবে কারণ আমি নাচ করতাম তখন, তো শ্রীমতীর ভূমিকা সব কিছুটি শেষ মুহূর্তে এসে আমাকে বলা হলো না ওর গলার স্বর ভালো না ওকে বাদ দিতে হবে। তো আমি সবসময় ভাবতাম কি যে এই যে বাদগুলো আমাকে দিচ্ছে এর থেকে আমি ই করে বেরোতে পারি এবং তার জন্য আমাকে ই ই করতে হতে পারে, সেটাতেই আমি সবসময় নজর দিয়েছি। এবং সেই সময় আমার মা একটি গল্প বলেছিলেন যে একজন মা ঘোরা ব্যক্তি

0: har jag ju ordet så. Något om man är om hon har hon har hon så det blir hemma där. Ja. Då har vi då nej. Bara det då det är inte så vi måste göra. Då vi lämna. Men jag tar ju ni månader jag tar det bara det. Då har jag något tag med. Då ingen hela mig och jag med hon måste göra ett hela mig. Då hela mig och jag med hon den måste nej ni jag med mot hon och då om att du är så. Ami hab hemai ihna ordet si prajun manu hehate miste. Are yo ondi na mege mari ami ni ne barchina e ato hamala jana ato hamos na kichu deke ba de ba bengu ba bengano na hoy na mi ho hane jelo jetam ama chodo bala ti na umbe jelo ba ba hange ho hane ni ra tanu din anu ba ba jo to hadona urten to uyo me na wa ma ikhu ajin ni ese anu hane amar bondhu jara hoten tara dom নমেন অদ্ভুত জীবন দর্শন থাকে ওরা কিন্তু আমাদের এই চারিপাশের জীবন নিয়ে খুব একটা ভাবিত হয় না ওরা ভাবিত হয় যে পরপারে ই হতে পারে ওরা যে আস্থা উঠছে প্রতি মুহূর্তে এত এত মানুষ তারা অগ্নিতে উঠছেন
1: সংস্কার
0: উঠছেন তার পরবর্তী জীবনের ফল নিয়ে তারা মেহে হতেন তো তারা আমাকে না প্রতিদিন আমার এই যখন আমি বলতাম যে তোমরা আমার এই সব গল্প কেন বলো আমাকে তো অলকাতায়রা ওম বলে স্কুলেরা ওম বলে ওরা আমাকে অদ্ভুতভাবে মানে এমন এমন গল্প বলতো তাতে আমার মনে হতো সত্যি তো আমি এরকম ভাবছি কেন মানে যারা উড়ছেন যারা বলছেন এটা তাদের সমস্যা আমার নয় আমার চেষ্টা হচ্ছে আমি কী করে বোঝাতে পারছি এটা সেটা বোঝানো এবং সেই অতে অতি আছে কিন্তু এখানে
1: আচ্ছা পরিবার যেমন শুধু বাবা মা নিয়ে হয় না ঠাকুমা দাদু তার সঙ্গে তো আমাদের একটা বৃহত্তর পরিবারও থাকে আত্মীয় স্বজন ভাই বোন খুড়তুতো জাঠতুতো সেই পরিসরে আপনি সেখানে কীরকমভাবে আপনার সমস্যা নিয়ে কীভাবে গিয়ে দাঁড়াতেন বা তারা কীভাবে আপনাকে গ্রহণ করেছিল সেখানের সমস্যা বা সেখানকার কথা যদি একটু বলেন
0: আত্মীয় স্বজন বা আমার পরিবার মানে বৃহত্তর বাবার পরিবার মায়ের পরিবার তাদের কাছে না আমি মংসের বড় মেয়ে ছিলাম ফলে আমার এই না নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না তারা মনে হতো আমি যে কথাটা বলছি বা এটা হচ্ছে সেটাই হচ্ছে পৃথিবীর সেরা উপহার তাদের কাছে এবং তারা সময় আমাকে সাহস জোগাত মনে খুব বলতো না না একদম ঠিক নর্মত করে কেউ বলতে পারে না কথা এরকমভাবে এবং আজও সেই প্রশ্নটা তারা আমাকে দেয় এবার আমার দুটো বোন তাদের কথা একটু না বললে এখানে হয় না আমার মেজো বোন যেহেতু পাড়ার কেউ আমাকে কিছু বলবে সেই জন্য সে আর আমি একদম পিঠোপিনি মানে এক বছরের তাদের সঙ্গে আমার পার্থক্য হ্যাঁ সবসময় আমাকে গাইড করে রাখত মানে মানুষজন জেনে গেল যেমন দিদি এসে বললে বোন আছে কোনো তাকে হায়স্তা করার জন্য ফলে পাড়ার লোকেরা আমাকে বা স্কুলের ছাত্রছাত্রীরা কেউ আর বিরক্ত করার সাহস পায়নি কিন্তু যেটা হয়েছে আমি বুঝতে পারতাম মানে অনেকেই আক্ষেপ করতেন যে ঘোষাল মামুরি মেয়েটাকে দেখতে শুনতে এত ভালো পড়াশোনায় এত ভালো কিন্তু এমন গলা সত্তা ওর কোনোদিন বিয়ে হবে বা
1: এই প্রশ্নটাতেই আসতাম আমি এটা তো সবার আগে মানে মা বাবার থেকেও মাথা ব্যথা থাকে আশেপাশে
0: এবং এই প্রশ্নটাও করতাম যে স্কুলে নয় পাড়ার মধ্যে কলেজেও কি করে পড়বে কলেজের বন্ধুরা টিচাররা ও এই ক্লাস করতে দেবে এরকম সমস্যা নিয়ে তো এইগুলো বাবা মা শুনতেন আমাদেরও মেহে তারা শুনতেন এবং জানি না তারা ই করে সামলাতেন কিন্তু সেই ধাক্কাটা আমার উপরে পড়েনি কারণ সবসময় তারা আমার পাশে ছিলেন
1: আপনার কি মনে হয় যে একজন মানুষ যখন এইরকম কোনো সমস্যার মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে যেতে হয় তখন পরিবারের ভূমিকাটা কোন দিক থেকে বেশি জরুরি হয় মানে চিকিৎসাগত দিক থেকে বেশি সচেতন হওয়া দরকার নাকি বাচ্চাটার পাশে সর্বক্ষণের জন্য একটা দাঁড়ানোর দরকার হয়
0: আমার মনে হয় চিকিৎসাটা তো মানে ওষুধ বা কিছু নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে চলবে সেটা ডাক্তারের কাজ কিন্তু বাবা মা এবং পরিবার যদি পাশে না থাকে এবং সন্তান যদি কোনোরকম প্রতিবন্ধকতা শুধু গলার নয় যে কোনো প্রতিবন্ধকতা থাকে বাবা মা পাশে না থাকলে সে কোনো মনে জোর পেতে পারে না এবং যে আত্মবিশ্বাস তৈরি হয় এটা তো ছোটো থেকেই তৈরি হয় সেই আত্মবিশ্বাসের জায়গাটা পুরো ঘেঁটে যায় তার ফলে পরিবার এবং বাড়ি আর বাবা মা,

0: না হুমি না হুমি এলি পিলার আমাদের জীবনে, যারা না থাকলে হুমি সমস্যা।
1: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন যে দিদি কি বলছেন, যে যদিও থেকে থাকে কেউ আপনার আশেপাশে নিজেদের পরিবারে এরকম কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের পাশে কিন্তু শক্ত হয়ে দাঁড়ান, যাতে তারাও নিজেদের পথটা বেছে নিতে পারে। যেমন আজকে দিদি একজন প্রতিষ্ঠিত লেখিকা শুধু নয়, অধ্যাপিকাও বটে। তো এই যে পথটা পেরিয়ে এসেছেন দীর্ঘ যাত্রা, সেটা কিন্তু এই মনের জোরের জন্যই সম্ভব হয়েছে। তাই তো আমার মনে হয় যে মনের জোরটা থাকলে সব রকম দিক থেকেই আমরা এগিয়ে যেতে পারি, তাই না?
0: আমি আরেকটা কথা যে এই মনের জোর প্রসঙ্গে, প্রতিটি বাচ্চাকে না বিশেষ করে এই ধরনের বাচ্চাদের একটা বড় থেরাপি হচ্ছে মেডিটেশন। তার কারণ মেডিটেশন করলে আমরা নিজের মনটাকে বুঝতে পারি। স্কুল কলেজগুলোতে তো এই বিদ্যা দেয় না মেডিটেশনের, কিন্তু বাবা মা যদি ছোটো থেকে যোগাভ্যাস এবং মেডিটেশন দেন, তাই এই মনের জোরটা কিন্তু খুব বেড়ে যায়। আমার যেটা অভ্যাস হয়েছিল একেবারেই ওই শ্মশান কাটানো দিনগুলোর সময় থেকে বাবার পায়ে বয়ে যাতে থাকতে, সেটা তো সকলের ক্ষেত্রে ঘটে না, কিন্তু বাড়িতে যদি এইরকম একটা কিছু করা যায় এবং তার পাশাপাশি যদি মা, যিনি সবসময় বা

0: অভিভাবক হয়ে যাই বা বাবা মা হয়ে যাই, তখন অনেকটা দায়িত্ব বেড়ে যায় এবং ভবিষ্যৎটাকেও অনেকটা দেখে নিতে হয় যে কিভাবে আমরা বাচ্চাটাকে পথটা দেখাবো। এটা একটা খুবই বড় দায়িত্ব, গুরুভার। এইবারে আসি বিবাহ। এই বিবাহ সংক্রান্ত যে সমস্ত বিজ্ঞাপনগুলো আছে, সুগৃহিণী হতে হবে, সুন্দরী হতে হবে, অনেক কিছু, ফর্সা হতে হবে, সুগায়িকা হতে হবে, তারপরে রন্ধনে পটু হতে হবে, তো এই সমস্ত পটুতার পরেও তো আর একটা পটুতাও থাকে, ভালো কথাও বলতে হবে। যিনি জীবন সঙ্গী হবেন তার সঙ্গে মনের কথাটা ভালোভাবে ভাগ করে নিতে পারবেন, এই জায়গাটায় এই আপনার অ্যাচিভমেন্টটা একটু শুনব।
1: আমার সঙ্গে যারা বিবাহিত সূত্রে যিনি আমার সঙ্গে রয়েছেন এখনো পর্যন্ত, তাকে আমি খুব ছোটো থেকে চিনতাম, কিন্তু হ্যাঁ বিয়ের কথা তার হয়নি কখনো। তো যখন দুইবারের মধ্যে বিয়ের কথা হচ্ছে, তখন আমার কানে এলো আমাদের এক পরিচিত মানুষের কথা, তিনি বলেছিলেন হবে তো ভালো, আমার বিয়েও কম বয়সে হয়ে গেছে, মানে গ্র্যাজুয়েশনও তখন আমি কমপ্লিট করিনি, আর আমার বড়ো তখন হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কলকাতায় এসছে। তো তাকে আমার বাবাকে জিজ্ঞাসা করতে যে তোমাকে প্রচুর টাকা পয়সা দিতে হবে এইরকম বিয়ে দেবার জন্য, বা এইরকম মেয়ে কেনই বা বিয়ে
0: করবে কি
1: করে উড়বে কি করে। তো আমি জানি না, তারপরে আমার শোনার ইচ্ছে হয়নি, কিন্তু আমি আমার শ্বশুরকে সঙ্গে যখন কথা বলতে এলেন বাবার সঙ্গে, শ্বশুর প্রথমেই বললেন আমি জানি যে আমাদের যিনি বৌমা হতে চলেছেন তিনি এখনো পর্যন্ত কোনো বিষয়ে দ্বিতীয় হননি, মানে উচ্চ মাধ্যমিক অবধি তখনও আমি মানে ফার্স্ট ডিভিশন পেয়েছি এবং গ্র্যাজুয়েশনের দুটো সেমিস্টারই তখন আমার ফার্স্ট ক্লাস। উনি বললেন এ বড় যোগ্যতা কিছু দরকার নেই, আর যারা বলছেন গলার জন্য ও যদি বিয়ের পরে কোনো দুর্ঘটনা ঘটতো সেটা তো আমাদের মেনে নিতে হতো, ফলে ওই ব্যাপার নিয়ে আমরা এও মাথা ঘামাচ্ছি না। ফলে আমি বলবো যে আমি খুবই ভাগ্যবতী আমার শ্বশুর বাড়ি, বিশেষ করে পরবর্তীকালেও যারা আমার কখনো বলেছেন এই বিষয়টাকে নিয়ে কোনো কথা, তারা একবারে গুরুত্বই দেননি, তারা সবসময়ই মনে করেছেন যে তারা একটি সেরা বৌমা পেয়েছেন, যে পড়াশোনায় এত ভালো, যে ভবিষ্যতে তাদের সঙ্গে দায়িত্ব নিতে সক্ষম হবে, এবং তারা মনে করেন আমার থেকে ভালো বৌমা তারা পেতেন না। ফলে আমি এদিকটাতে অন্তত অত্যন্ত ভাগ্যবতী।
0: এবারে আর একটা কথা জানতে চাইব, সন্তান, আপনার একটি মেয়ে আছে, সন্তান যখন বড় হচ্ছে সে তো মায়ের একটু তফাত দেখছে অন্য মায়ের সাথে বা অন্য কারোর সাথে, সেক্ষেত্রে তার প্রশ্নের সম্মুখীন কি হতে হয়েছে?
1: না, তার কারণ হচ্ছে আমার বাচ্চা যখন হবে বলে ঠিক হয়েছিল, আমার বাবা তখনও বলে দিয়েছিল মেয়েই হবে এবং এর নাম এই হবে। তো আমার এই বাবাকে জিজ্ঞাসা ছিল যে বাবা ওরও কি আমার মতো সমস্যা হবে, তা বাবা বলেছিলেন না তুমি ওকে নিয়ে একদম চিন্তা করবে না। তো কিন্তু যা হয় মায়ের মন না, ফলে ডাক্তার হবার মানে ডাক্তার ও হয়েছে আমাকে দেখানোর পরে আমি প্রথম জিজ্ঞাসা করেছিলাম যে ও না মুখ কিছু দেখতে হবে না, ওগুলো আমি দেখতে পাচ্ছি গলাটা আগে দেখুন, এবং ও যখন

0: ইনি উলে পুনে এহি আনে মুলে লিখেছিলাম যে যদি এরকম কোনো বাচ্চা হে যদি কোনো গলারই নয় অন্য কোনো বিষয় নিয়েও যদি দেখেন যে বাচ্চারা অন্য বাচ্চা যদি একটু আলাদা আমার এটা একদিন আমি তার সঙ্গে কথা বলবো। তো ও সেটা বারবার দেখেছে যে মা এরকম যায় সব সময় এবং সেই বাচ্চারা অন্য প্রাণ হয়ে যায় তারপর থেকে, এবং হয়তো আগে পেছনে মেঘে বসতো তারা ক্রমশ সামনে মেঘে বসতো বসতে, ফলে ওর কাছে এইগুলোর কোনো গুরুত্বই ছিল না।
1: এই সব কিছুর শেষে না কিছু ভালো কথা মনকে খুব ভালো করে দেয়। প্রতিবন্ধকতা তো জীবনে থাকেই, আজকে আপনার একরকম আমার একরকম, কিন্তু প্রতিবন্ধকতাকে পেরিয়ে যখন আমরা একটা কোনো আলোর পথ দেখি বা আলোতে পৌঁছতে পারি তখনই কিন্তু আমাদের সেই মনের আসল ভালো লাগাটা কিন্তু আমরা পাই। আপনার জীবনে তো ভালো লাগার একটা জায়গা তৈরিই হয়েছে, কেননা সবাই পাশে এসে দাঁড়িয়েছে। প্রতি উল্টো দিকে হয়তো প্রচুর মানুষও ছিল কিন্তু তাদেরকে অতটা মনে হয়নি প্রতিবন্ধকতা, যেহেতু পাশে অনেকজনকে পেয়েছেন।
0: আসলে আমার যেটা সবসময়ই মনে হয়েছে, মানে যবে থেকে আমি সচেতনভাবে বুঝতে শিখেছি তখন থেকে আমার মনে হয়েছে যে মানুষের শারীরিক প্রতিবন্ধকতাটা বড় প্রতিবন্ধকতা নয়, প্রতিবন্ধকতাটা মানুষের মনের জীবন দর্শনের। তুমি আরেকজনকে এমন করে দেখছো, কারণ মনে হতে পারে আমার গলাটা দারুণ, আমার কারণ মনে হতে পারে যে না ওর গলাটা একেবারেই সহ্য করা যাচ্ছে না, কারণ মনে হতে পারে ও তো হুঁড়িয়ে হাঁটলে ই হবে রেজাল্টটা তো খুব ভালো, কিন্তু আরেকজনের মনে হতে পারে ওটাই ওর সবচেয়ে বেশি।
1: আমি একটা কথা দিদি আপনাকে বলবো যে আজকে যেহেতু আপনি এরকম জায়গায় একটা রয়েছেন, তো শ্রোতা বন্ধুদের যদি একটু বলেন যে কোনো বাচ্চার এরকম সমস্যা আছে কি না সেটা বুঝতে গেলে বাবা মাকে কীভাবে সেই পরীক্ষাটা করতে হবে, যেটা একদম শুরুতেই করতে পারেন তারা ঘরে, সেটা যদি দেখে তারপরে তো ডাক্তারের কাছে যেতেই হবে, কিন্তু তার আগের পদক্ষেপটা কি হতে পারে?
0: এখন কিন্তু ডাক্তাররা যখন জন্মায় তখনই ভালো করে সব পরীক্ষা করে দেখে নেয়, খালি গলাটা হয়তো বুঝতে পারে না কিন্তু বাজাবাকি সমস্যাগুলো মোটামুটি বোঝা যায়। এবং এখন আমি বিভিন্ন এই আমার নিজের বিষয় নিয়েই গবেষণা করতে গিয়ে দেখেছি যে এখন অনেক স্পিচ থেরাপি আছেন বাচ্চা হওয়া মাত্রই তারা এসে করে নেন যে এরকম সমস্যা আছে কিনা, এবং একদম ছোটো থেকেই তারা তাদেরকে গুরুত্ব দিতে শুরু করেন। কিন্তু আবারও বলবো যে বাবা মা তো সবচেয়ে আগে বুঝতে পারে যে তার সমস্যাটা কী, যেই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাচ্চার অন্য একটা সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে যদি সেই বিষয়ে ডাক্তারের পরামর্শ দেন আমার মনে হয় কোনো সমস্যাই কিন্তু দূরে করা যাবে না এমন নয়। হয়তো হ্যাঁ
1: সচেতনতাটা ভীষণ
0: দরকার, হয়তো আমাদের দেশে সেই সচেতনতাটা অভাব আছে, বাবা মার গাফিলতি রয়েছে এবং অনেক সময় তারা লজ্জায়ও জানে না
1: যে এটাই আমি বলতে যাচ্ছিলাম,
0: লজ্জাতে জানে না যে আমার সন্তান এরকম
1: বলবো
0: পাড়া প্রতিবেশী কি বলবে, তার থেকে বাচ্চা নাকি ঘরে রেখে
1: নিই লুকিয়ে রাখার চেষ্টা করা হয়।
0: সেইটা না করে যদি আমরা সমস্যাটাকে সমাধান করার দিকে জোর নিই এই ধরনের বাচ্চাদের বাবা মার যৌথভাবে থেরাপি করা উচিত, তার কারণ বাবা মা যদি স্বপ্ন না থাকে বাচ্চাকে তো তারা কিছুই করতে পারবেন না, বাচ্চাকে তো একটা থেরাপির মধ্যে দিয়ে যেতেই হবে, তার পাশে থেকে নিজেদেরও একটা থেরাপি করা যে এই ধরনের বাচ্চাকে সচরাচর যেভাবে প্যারেন্টিং করা হয় সেভাবে তো করা হচ্ছে না, ফলে সেই প্রসেসটাও জানা জরুরি যে কী কী করতে হবে। আমার মা যেমন জেনেছিলেন যে আমাকে বাঁশি বাজাতে হবে, শাক বাজাতে হবে, সরগম প্র্যাকটিস করতে হবে রেগুলার ওয়েতে, তো এইরকম বাচ্চাদের জন্য নির্দিষ্ট একটা থেরাপি থাকে, সেই থেরাপিটা নিজে যদি সচেতন না হন তাহলে তো বাচ্চাকে করাতে পারবে না। এটা যেটা নিয়মিত করি আমি এখনো সেটা হচ্ছে আয়না সামনে দাঁড়িয়ে, আমার মনে আছে যখন আমি প্রথম স্পিচ থেরাপি করাতে শুরু করেছিলাম সেই ডাক্তারে ওনার বেটিও নেই, তিনি সত্য লন্ডন থেকে বাস করে এসেছিলেন, অনেক দূরে যেতে হতো তখন উত্তর পাড়ায় যেতে হতো, তিনি আমাকে একটা এ দিয়েছিলেন প্রসেস বলেছিলেন যে তুমি আয়নার সামনে দাঁড়াবে আর ছোট উনি নড়ছে সেটা দেখে দেখে কথা বলবে।
1: আচ্ছা,
0: তো এইটা আমি এখনো করি, মানে ধরো তোমার কাছে আসবো তার আগেও কিন্তু আমি অনেকবার দেখেছি যে কোন কোন শব্দগুলো বলবো তাহলে শব্দগুলো ভালো আসবে।
1: আচ্ছা,
0: এইটা আমার একটা
1: এই অভ্যাসটা এখনো আছে,
0: রয়ে গেছে
1: এবং সেটা করতে মনে হয় ভালোও লাগে।
0: ভালোও লাগে, তার কারণে যে শব্দটা নিজের কানে আসে যে না এটা আর হলো না, তার আরেকটি শব্দ

0: দিদি, আজকে আপনার কাছ থেকে এত পজিটিভ কথা শুনলাম যে কোনো কিছুই আটকে থাকে না কোনো কিছুর জন্য। পাশে যদি কেউ থাকে থাকলো, না থাকলে না থাকলো, নিজে নিজের জন্য আছি এটাই ভেবে যদি এগোনো যায়। শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে রয়েছেন লেখিকা এবং সম্পাদিকা বিতস্তা ঘোষাল। তাঁর থেকে শুনলাম তাঁর জীবনের গল্প। আজ অন্দর সংবাদে এই অন্দরের কথাটা আপনাদের জন্য রইল। দিদি, আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, শেষ কথা কি বলবেন?
1: আমি ধরে নিচ্ছি আমার এই কথা সমস্ত মা বাবা শুনবেন, এবং বাচ্চারা যারা শুধুমাত্র বা একটি মেয়ের সমস্যায় নয়, আরও অনেক সমস্যার মধ্যে দিয়ে তাদের জীবন কাটে, তাদের প্রত্যেকের জন্যে বলছি, পৃথিবীতে তুমি এসছো কিছু করার জন্য, হেরে যাওয়ার জন্যে নাও। এবং বাবা মাদেরও বলছি, সন্তানকে বলুন যে তারা একটি বিশেষ কিছু করার জন্যই তাদের এই ঘটনাটা জীবনে ঘটেছে, এবং সেটা তাদের উত্তীর্ণ হতে হবে, উত্তীর্ণ করতে হবে। আপনারা থাকুন, বাচ্চারা পারবেই, আমিও পেরেছি, তারাও পারবে।
0: অনেক ধন্যবাদ দিদি, আপনি আপনার কথা ভাগ করে নিলেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করলেন, প্রতিবন্ধকতাকে কাটিয়ে এগিয়ে যাওয়ার কথা বললেন। আপনাকে অনেক ধন্যবাদ,
1: তোমাদেরও ধন্যবাদ। তার কারণ এই কথাগুলো আমার বারবার মনে হয়, সব সময় বলি, তার কারণ আমাকে দেখি যদি একটুখানি কিছু ভালো ভাবতে পারে।
0: একদম, নমস্কার দিদি, আবার দেখা হবে নিশ্চয়ই। এতক্ষণ শুনছিলাম লেখিকা সম্পাদিকা বিতস্তাদির কথা, বিতস্তা ঘোষাল, তাঁর জীবনের অভিজ্ঞতার কথা। এবার আসি আপনাদের চিঠিপত্রের কথায়। আমার কলম, বিষয় জীবনের সন্ধ্যা তারা। সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরে যে সব সময় নক্ষত্রের মতো পথ দেখায়। যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয়, তাতে কি, নিজেও তো হতে পারি। তোমার জীবনের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যা তারা শিরোনামে 150 শব্দের মধ্যে। আমাদের মেল আইডি mohilamahol.aircolkata@gmail.com। আর চিঠি পাঠানোর শেষ তারিখ, চিঠি বা মেল দুটোই, পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। আর চিঠি পাঠানোর ঠিকানা, আমার কলম, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এবার আসি এক কলমে দুই নারীর বিষয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবতী চরিত্র, নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে। সেই রকমই এই উপন্যাসের মধ্য দিয়েই আমরা তাদের জীবনযাপনের মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। মেল করুন mohilamahol.aircolkata@gmail.com, mahilamahol.aircolkata@gmail.com। আর চিঠি পাঠানোর ঠিকানা, এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এক্ষেত্রেও কিন্তু চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। বললাম চিঠিপত্রের কথা, আপনারা চটপট নতুন বিষয় নিয়ে লিখতে শুরু করে দিন, কেননা কালকেই 23 জুন, আগের বিষয়ের শেষ দিন, আবার নতুন বিষয়ের শুরুর দিন। আজ মহিলা মহল নিয়ে সঙ্গে ছিলাম ব্রততী। সবাই খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবাইকে ভালো রাখবেন।

সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার দু এক জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় এবং সিকিম, ওড়িশায়, বিহার ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু জায়গা এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতার বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জে 41.8 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য এলাকার কালিম্পংয়ে 25 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ কলকাতা, ক্যানিং, আসানসোল, পূর্ব মেদিনীপুর 6 সেন্টিমিটার, হুগলির হরিণখোলা, উত্তর চব্বিশ পরগনার দমদম, পশ্চিম বর্ধমানের বার্নপুরে 5 সেন্টিমিটার, ডায়মন্ড হারবারে 4 সেন্টিমিটার, আসানসোল, বীরভূমের রামপুরহাটে 3 সেন্টিমিটার, মাঝের বাড়ির চা বাগানে 4 সেন্টিমিটার, হাসিমারায় 4 সেন্টিমিটার, কালাহান্ডি কলমপুরে 3 সেন্টিমিটার। আগামী 7 দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং সিকিমের বেশিরভাগ অঞ্চলে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি অঞ্চলে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওড়িশায় মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ির জেলার বেশিরভাগ অঞ্চলে, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার বেশ কিছু অঞ্চলে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বিহার, ওড়িশা, সিকিমের বেশ কিছু অঞ্চলে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিহারের দু এক জায়গায় এবং ঝাড়খণ্ডে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি অঞ্চলের এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সিকিমের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে প্রবল ঝোড়ো হাওয়ার কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আগামী 5 দিনে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন, 5:30টায় বিদ্যার্থীদের জন্য, বিষয় দশম শ্রেণীর ভূগোল, পাঠদানে তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শুভ্রা ঘোষ, সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। সন্ধ্যে 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ। 6:38 কৃষি কথার আসর, বিষয় বর্ষাকালীন অড়হর চাষ, সাক্ষাৎকারে স্বপন কুমার সাময়ী, সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। লবণাক্ত অঞ্চলে খরিফ ফসলের চাষ, সাক্ষাৎকারে ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গি, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। সন্ধ্যে 7:30 শুনবেন সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় অসুখের জটিল সমস্যা ও তার নিরাময়, অতিথি ডক্টর সৌভিক তুপে, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী ওস্তাদ আরশাদ আলী খান। 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 ভজন, শিল্পী সোমলতা বেরা। রাত 10:45 শুনবেন।

পুরাতনী। শিল্পী কাজল বিশ্বাস 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী বিদুষী কল্যাণী রায়। সঞ্চিতা প্রচার তরঙ্গে দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী শ্যামল লাহিড়ী। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শুনবেন নজরুল গীতি, 5:20 উর্বশী, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ, সন্ধ্যে 7:10 মজদুর মণ্ডলীর আসর, 7:30 দর্পণ, রাত 8 ছায়াছবির গান, 8:15 শুনবেন নানা রঙের গান, রাত 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন ছায়াছবির গান। ছায়াছবির গানে প্রথমেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে দেয়ানিয়া ছায়াছবি থেকে রইল এই গানটি।

0: সত্যি এই গান দিয়ে শুরু হলো আজকের ছায়াছবির গান। পরের গান আবারও দেয়ানিয়া ছায়াছবি থেকে শ্যামল মিত্রর কণ্ঠে।
1: জীবন খাতার প্রতি পাতায় যত

0: এবারে শুনবেন স্ত্রী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্নাদের দ্বৈত কণ্ঠের গান।
1: সখী কালো আমার ভালো লাগে না,

তাই তো ওকে ভালো লাগে না। ও সে যতই কালো হোক আমার,

0: শুনছেন স্ত্রী ছায়াছবি থেকে।
1: এই তোমাদের পৃথিবী।

শুনছেন ছায়াছবির গান। এবারের গান চিরদিনের ছায়াছবি থেকে, মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, তুমি আমার চিরদিনের।

শুনলেন মন পলাশির কথা বলে ছায়াছবি থেকে শ্যামল মিত্রর কণ্ঠে এই গানটি। আজকের ছায়াছবির গানের শেষ গান বসন্ত বিলাপ ছায়াছবি থেকে।

0: দাও দাও দাও জলে দুরন্ত বন্নি, খটকের জ্বালায় যে ঝুলছেন তন্নি, জল দে
1: জল দে
0: ওরে জল দে
1: জল দে,
0: দমকল দমকল যতই চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না।

0: ना ना ना ना जोले पूड़े जा या जोले पूड़े जा।
1: এতক্ষণ শুনলেন ছায়াছবির গান, আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। স্টুডিওর ঘড়িতে এখন 5টা বেজে 58 সেকেন্ড, 3টে বেজে 58 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা। শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন 5:10। অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে।

অব্দি কৃষ্ণনগর, খড়গপুর, মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্সে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন।

0: নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন আর উপভোগ করছেন ফিফা বিশ্বকাপ 2026। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে চলছে দেশ বিদেশে অন্যান্য খেলাও, আর এই সব খেলার খবর ও পর্যালোচনা নিয়ে আমরা উপস্থিত হই প্রতিদিন এই সময় আপনাদের সঙ্গে ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিকেল 5টায়। আজ সোমবার, অর্থাৎ আজ সময় হ্যালো ক্রীড়াঙ্গনের। হ্যাঁ বন্ধুরা, হ্যালো ক্রীড়াঙ্গন মানে খেলার খবরের সঙ্গে বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা। আর আজ আমাদের আলোচনার বিষয় স্বভাবতই ফিফা বিশ্বকাপ 2026। আর আমাদের সঙ্গে আজ স্টুডিও রয়েছেন প্রাক্তন ফুটবলার শুভ কুমার। শুভ, আপনাকে স্বাগত জানাই ক্রীড়াঙ্গনে।
1: ধন্যবাদ।
0: হ্যাঁ বন্ধুরা, হ্যালো ক্রীড়াঙ্গন মানেই তো আপনাদের অংশগ্রহণ। আপনারা তো জানেনই, আপনারা চলে আসুন আপনাদের প্রশ্ন থাকলে, অর্থাৎ ফিফা বিশ্বকাপ 2026-এর খেলা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে। আমাদের সকলের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ হিসেবে প্রাক্তন ফুটবলার শুভ কুমার। আপনারা ফোন করুন 2213134221342 নম্বরে।

হ্যাঁ বন্ধুরা, ফিফা বিশ্বকাপ 2026-এর আলোচনায় যাওয়ার আগে আপনারা তো জানেনই আমরা একবার চোখ বুলিয়ে নিই দেশ বিদেশের খেলার খবরের দিকে এক নজরে। ফিফা বিশ্বকাপে ছন্দে ফিরল স্পেন, বড় ব্যবধানে হারালো সৌদি আরবকে। গোল করলেন ল্যামিনে ইয়ামাল, জোড়া গোল ওয়াজিরবালের। ইরান রুখে দিল বেলজিয়ামকে, খেলা শেষ হল গোল শূন্য অবস্থায়। আবার চমক ক্যাবো ভার্ডের, স্পেনের পর এবার উরুগুয়ের সঙ্গে ড্র আফ্রিকার এই দেশটির। এদিকে আফ্রিকার আর এক দেশ মিশর 3-1 গোলে হারালো নিউজিল্যান্ডকে। এই নিয়ে এটাই মিশরের বিশ্বকাপের মূল পর্যায়ে প্রথম জয়। আজ রাতে অস্ট্রিয়ার মুখোমুখি আর্জেন্টিনা, ফ্রান্স খেলবে ইরাকের বিরুদ্ধে। মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হল ভারত। দক্ষিণ আফ্রিকা জিতল 6 উইকেটের ব্যবধানে। প্রথমে ব্যাট করে ভারত করে 7 উইকেটে 158 রান। নির্ধারিত 20 ওভারে 158 রান করে ভারত। শেফালি ভার্মার ব্যাট থেকে আসে 31 রান। তিনি একটি জোরো ইনিংস খেলেন, 15 বলে করেন 31। হরমনপ্রীত কৌর করেন 24-22 বলে, কিন্তু এছাড়া অন্যান্য ব্যাটারদের কাছ থেকে তেমন রান পাওয়া যায়নি। দক্ষিণ আফ্রিকা 161 রান করে 4 উইকেটে 19.1 ওভারে। ম্যারিজান ক্যাপ 81 রানের একটি অনবদ্য ইনিংস খেলেন, মাত্র 45 বলে তিনি 81 করেন। তার ইনিংসে ছিল 7টি 4 এবং 4টি 6। ভারতের হয়ে শ্রী চারণী 3টি উইকেট নিয়েছেন 24 রান দিয়ে। মহিলাদের ক্রিকেট থেকে এবার চলে আসব পুরুষদের ক্রিকেটের খবরে। ইংল্যান্ডে একদিনের জন্য যে সিরিজ, সেই সিরিজের ভারতীয় দল ঘোষিত হয়।

0: ভারত ইংল্যান্ডের তিনটি একদিনের ম্যাচ খেলবে 14 জুলাই এডবাস্টনে, 16 জুলাই কার্ডিফে এবং 19 জুলাই লন্ডনের লর্ডসে। ভারতীয় দলে রয়েছেন অধিনায়ক শুভমন গিল, শ্রেয়াস আয়ার রয়েছেন সহ অধিনায়ক হিসেবে। এছাড়া দলে রয়েছেন রোহিত শর্মা, কে এল রাহুল, ঈশান কিশান, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, অর্শদীপ সিং ও গুরনূর ব্রার। এদিকে ভারতীয় টি টোয়েন্টি দলে নেওয়া হল প্রসিদ্ধ কুমারকে, তিনি এলেন বরুণ চক্রবর্তীর জায়গায়। বরুণ চক্রবর্তী চোট পাওয়ায় তিনি দল থেকে শেষ মুহূর্তে বেরিয়ে গেলেন এবং তার জায়গায় প্রসিদ্ধ কুমার এলেন। টি টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের আয়ারল্যান্ডের বিরুদ্ধে, দুটি টি টোয়েন্টি খেলবে ভারত। বেলফাস্টে খেলা হবে 26 এবং 28 জুন, এরপর ইংল্যান্ডে যাবে ভারতীয় দল, সেখানে রয়েছে 5টি টি টোয়েন্টি ম্যাচ। হকিতে ভালো খবর, FIH প্রো লিগে ভারত নেদারল্যান্ডসকে 3-2 গোলে হারিয়েছে। ভারতের হয়ে গোল করেছেন যুগরাজ সিং, অভিষেক এবং রাজিন্দর সিং। সপ্তম বায়ুসেনা অর্জন সিং মেমোরিয়াল হকি টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল। এই প্রতিযোগিতার আসর বসছে বেঙ্গালুরুতে। জানিয়ে দিলাম দেশ বিদেশের খবর
1: এক নজরে।
0: এবার চলে আসবো হ্যালো ক্রীড়াঙ্গনে। আর হ্যালো ক্রীড়াঙ্গনে আগেই বলেছি আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবলার শুভ কুমার এবং আমাদের আজকের আলোচনার বিষয় ফিফা বিশ্বকাপ 2026। শ্রোতা বন্ধুরা, আপনারা চলে আসতে পারেন আপনাদের প্রশ্ন নিয়ে 2213134212 নম্বরে আপনারা চলে আসতে পারেন আপনাদের প্রশ্ন নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওয়ে শুভ কুমার, প্রাক্তন ফুটবলার। শুভ, প্রথমেই জিজ্ঞেস করি, এখনো পর্যন্ত যা খেলা হয়েছে কেমন লাগছে এবারে বিশ্বকাপ?
2: বিশ্বকাপ দেখো এবারে একটা যেটা বেন ব্যাপার, 32টা টিম থেকে আমরা এবারে চলে গেছি 48টা টিমে। হ্যাঁ, তো আরও প্রায় 16টা টিম ইনক্লুড হয়েছে। তো প্রথম রাউন্ডের খেলা শুরু করেছেন ম্যাক্সিমাম টিমই, প্রায় সেকেন্ড রাউন্ড খেলা খেলে নিয়েছে। তো বিশ্বকাপ বিশ্বকাপের মতনই শুরু হয়েছে বলবো। যে সমস্ত টিমরা ফেভারিট, মানুষ যাদের খেলা দেখতে পছন্দ করে, যে সমস্ত টিমের, তারা শুরুটা ভালোই করেছে, এক্সেপ্ট ব্রাজিল। কিন্তু ব্রাজিল সেকেন্ড ম্যাচ রিকভারি করে নিয়েছে, বেলজিয়াম দুটো ম্যাচ ড্র করেছে ফেভারিট টিমদের মধ্যে। স্পেন প্রথম ম্যাচটা কেভারদের কাছে আটকে গিয়েছিল, পরবর্তীকালে আবার বড় জয় পেয়েছে। আর্জেন্টিনা যথারীতি জয় দিয়ে শুরু করেছে, আজকে তাদের ম্যাচ আছে। তো বিশ্বকাপ যেরকম শুরু হওয়ার কথা সেরকমভাবেই শুরু হয়েছে, যত দিন যাবে তত আরও বেশি উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা দেখতে পাবো এবং বিশ্বকাপ বিশ্বকাপের মতনই খেলা হবে।
0: অর্থাৎ এখনো পর্যন্ত যা খেলা হয়েছে, বড় দলগুলো দুই একটা জায়গায় অনেকে আটকে গেছেন, কিন্তু তারপর আস্তে আস্তে ছন্দে ফিরছেন। যেমন ব্রাজিল ছন্দে ফিরেছেন, কিছুটা সাম্বা ছন্দে ফিরেছে ব্রাজিল হাইতির বিরুদ্ধে, কিন্তু প্রথম ম্যাচে ব্রাজিল আটকে গিয়েছিল মরক্কোর কাছে। কেমন লাগছে ব্রাজিলের খেলা, কেমন লাগছে?
2: দেখুন, ব্রাজিল প্রথম যে টুর্নামেন্টটা, ব্রাজিলের প্রথম, প্রত্যেকটা টুর্নামেন্টের প্রথম ম্যাচটা খুব ক্রুশিয়াল হয়, আমরা জানি একটা ইম্পর্টেন্ট ম্যাচ থাকে। এবং আমরা যদি খুব ভালো করে দেখি, ব্রাজিল যখন এবছরের বিশ্বকাপ 2026 শুরু করে, তখন সেই প্রথম যে ম্যাচটা খেলে মরক্কোর সাথে, আমাদের মনে রাখতে হবে মরক্কো কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট একটা টিম,
0: একদম।
2: হ্যাঁ, তো সেই জায়গা থেকে ব্রাজিলের প্রতিপক্ষটা কিন্তু প্রথমেই একটা শক্ত প্রতিপক্ষ ছিল বলেই আমার মনে হয়। আর আমরা এমন একটা খেলা দেখে, যাদের খেলা দেখে আমরা ব্রাজিলকে খুব ভালোভাবে চিনি, ধরুন রোনাল্ডো, রবার্টো কার্লোস, বেবেতো, রোমারিও, রোনাল্ডিনহো, রিভাল্ডো, তো লুসিও। হ্যাঁ, তো এদের খেলাটা আমাদের মনের মধ্যে, বা আমাদের যে সমস্ত সমর্থক, আমরা ব্রাজিল ভক্ত, সেই খেলাটা এত রকমভাবে আমাদের মনের মধ্যে গেঁথে গেছে না। তো আমরা ভাবি বোধ হয় ব্রাজিল এখনও সেইভাবেই খেলাটা খেলবে। তো যখনই তাদের মতন আমরা খেলাটা দেখতে পাই না, তখনই আমরা ভাবি বোধ হয় ব্রাজিলের সেই ছন্দটা বোধ হয় ব্রাজিল হারিয়ে ফেলেছে। তা কিন্তু নয়, আমরা ভাবতে হবে যে ব্রাজিল যে টিমটা শুরু করেছে সেই টিমটা একটা গত বছরের সেমিফাইনালিস্ট ফার্স্ট টিম, তার সেমিফাইনাল ফার্স্ট ম্যাচ খেলেছে।
0: শুধু তাই নয়, মরক্কো গতবার বেলজিয়াম, পর্তুগাল ও স্পেনের মতো দলকে
2: হারিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্রাজিল একটা, প্রথমেই বললাম কি, যে প্রথম ম্যাচটা একটা যে কোনো টুর্নামেন্টের কাছে খুব ভাইটাল ম্যাচ। তো সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে ব্রাজিল প্রথম শুরু করেছে, সেটা ম্যাচটা ড্র করে, দেখুন ব্রাজিল কিন্তু পরবর্তী আবার হাইটিকে 4-3-0 গোলে হারিয়ে আবার কিন্তু কামব্যাক করেছে। তো ব্রাজিল ব্রাজিলের জায়গাতেই ফিরবে এটা আমি আশা করি, এবং ব্রাজিলের যারা সমর্থক তারা যথেষ্টই আনন্দ পাবে যে ব্রাজিলের এই ফুটবল দেখে। এখন এই প্রথম রাউন্ডে বা দ্বিতীয় রাউন্ডের শেষেই বলা উচিত না যে ব্রাজিল সেই খেলা খেলতে পারছে না। আমি দর্শকদের কাছে অনুরোধ করব, একটু ধৈর্য ধরুন, ব্রাজিল ব্রাজিলের ছন্দে ফিরবে।
0: আমরা একজন বন্ধুকে পেয়ে গেছি, দেখা যাক তিনি কোন দলের সমর্থক এবং তার কি প্রশ্ন রয়েছে। হ্যালো,
3: আব্দুল রাজ্জাক মন্ডল বলছি।
0: হ্যাঁ বলুন।
3: বসিয়ার দেব।
0: হ্যাঁ বলুন।
3: বলছি আমি সাপোর্ট।

0: বিভ্রান্ত হচ্ছি।
1: আসলে এবারে তো আপনারা জানেনই বিশ্বের একেবারে অন্য দিকে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং ক্যানাডায় খেলা হচ্ছে, তাই জন্য সেখানে যখন খেলা হচ্ছে তখন আমাদের ঘুমের সময়, তবে আমরা তো রাত জেগে খেলা দেখতে অভ্যস্ত,
2: আমরা তো ফুটবল প্রেমী একদম একদম দেখতে অভ্যস্ত। তো আপনি যে প্রশ্নটা করেছেন সেটা দেখুন, আপনি যে কোনো গুগল লিংকে গিয়ে দেখুন আপনার ভারতীয় সময় স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে, আপনার কোথায় খেলা, কখন কী ক্যামে খেলা দেখতে পাবেন। আর দেখুন এখানে এবারে 48 টিমের খেলা, তো আপনাকে আমি এটা বলি যে এই 48 টিম থেকে 12 টিম, 12 গ্রুপ করা আছে, সেই 12 গ্রুপের ফার্স্ট 2 টিম আসবে, তারপর যে 12 টিম আরও আসবে, মানে আমরা আটটা টিম যেটা আসবে, তারা বেস্ট থার্ড যে পজিশনটা পাবে সেইখান থেকে তারা এসে আমরা 32 পাবো, ঠিক আছে? তো সেটা আপনি একটুখানি দেখে নিন আপনার যে কোনো গুগল ম্যাপে গিয়ে বা এআইতে, এখন তো আমার হাতের মুঠোয় দুনিয়া, তো এআইতে গিয়ে দেখে নিন, আপনি নিশ্চয়ই সেই ভারতীয় সময় স্ট্যান্ডার্ড টাইমটা পাবেন যে আমরা কোন সময় সেই খেলাগুলোকে দেখতে পাবো এবং কোথায় কোথায় কবে খেলা দেখতে পাবো।
1: আরও একজন বন্ধু রয়েছেন, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন?
3: আমি আমি দেবশঙ্কর মাইতি বলছি।
1: হ্যাঁ বলুন, কোথা থেকে
3: বলছেন? 24 পরগনা থেকে।
1: হুম বলুন বলুন।
3: আর আমি ব্রাজিলের ভক্ত, আমি আমি আশা করছি বা আপনাদেরকে আপনাদের কাছে আমি করছি মানে নিবেদন যে ব্রাজিল কি ফাইনালে উঠতে পারবে, আমরা কি ফাইনালে দেখতে পাবো?
1: হ্যাঁ সেটা আমাদের কাছে নিবেদন করে লাভ নেই, আর কি প্রশ্ন আছে?
3: আপনাদের আপনারা একটু
2: আমাদের আবেগ অনেক বেশি, আমরা চাইবো আমাদের ফেভারিট টিমটাই চ্যাম্পিয়ন হোক। তো কিন্তু আমি তো অ্যাস্ট্রোলজার নয়, তো আমি তো এরকম ভাবে গণনা করে বলতে পারবো না, তবে আমার আপনি একটু ধৈর্য ধরুন, ব্রাজিল ব্রাজিলের ছন্দে ফিরবে আশা করি, আপনার আপনি খুব একটা আশান্বিত হবেন না, এটুকুনি আমি বলতে পারি। আমি ধৈর্য ধরে ব্রাজিলের খেলা দেখুন
1: অবশ্যই, এবং ব্রাজিলের খেলা দেখলে যে সমস্ত নামের উল্লেখ করলেন সেই নামগুলোর সঙ্গে বর্তমানের খেলোয়াড়দের একটা প্রতিযোগিতা যেন চলেই আসে, তাই জন্য একটা বাড়তি চাপ যেন থেকেই যায়, তাই না?
2: এটা মনে হয় আমার, সেটাই মনে হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা বলো না যে এত অগণিত ব্রাজিলের সমর্থক সারা বিশ্বে, আর আর যে ফুটবল আমরা ব্রাজিলের সম্মান ছন্দ দেখে এসেছি, তো আমাদের সেই জায়গাটা সেই মনের মতন খেলাটা না হলেই তখন একটা মনে হয় যে সেই আমরা ব্রাজিলকে পাচ্ছি না। এটা কিন্তু যারা এখন বর্তমান প্রজন্মে ব্রাজিলের খেলছে তাদের কাছে একটা ভীষণ মনস্তাত্ত্বিক চাপ, তো সেই চাপটাকে কাটিয়ে উঠে তারা নিশ্চয়ই ভালো খেলবে। অলরেডি তারা কামব্যাক করেছে, আরও কামব্যাক করবে, আর এসব কী হয় বড় টিম না, বড় মঞ্চে যত দিন যায় তত নিজেকে আরও বেশি পারফর্ম করে, ব্রাজিল সেই জায়গাটাই করবে।
1: আর্জেন্টিনা আজ আবার খেলতে নামছে, কিন্তু প্রথম ম্যাচেই মন জয় করে ফেলেছেন লিওনেল মেসি, মনেই হয়নি যে তিনি এবার তার শেষ বিশ্বকাপ খেলবেন, তার কাছে বয়সটা যেন শুধুই সংখ্যা।
2: একদমই তাই, আসল মেসির মতন প্লেয়ারকে আমাদের আমরা বিচার করাটা একটুখানি মানে বাতুল্যতা হয়ে যাবে, কিন্তু মেসি সবসময় চায়, মেসির মতন একটা প্লেয়ার সবসময় হারতে চায় না, যখনই যে মঞ্চে সে নামে সেই মঞ্চটাকে সে তৈরি করে নেয় যে কীভাবে সে চ্যাম্পিয়ন হবে। অতএব আমরা যে সবাই বলছি না যে মেসি একটা ওয়ার্ল্ড কাপ পাওয়া হয়ে গেছে, সব কিছু পাওয়া হয়ে গেছে, তার কেন তবুও তার এই খিদেটা, এই খিদেটার জন্যই আজকে সে লিওনেল মেসি এবং সেই জায়গাটাকে তিনি ধরে রেখেছেন এই জন্য।
1: আচ্ছা এর জন্য কি চাপ একটু কম হচ্ছে, মানে যেটা প্রাপ্তি মানে পরম প্রাপ্তি সেটা হয়ে গেছে, অর্থাৎ পেলে মারাদোনার সঙ্গে একই ব্র্যাকেটে তার নাম আসছে না বা আসবে না এই একটা আশঙ্কা ছিল তার, কিন্তু সেটা হয়ে গেছে 2022 তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছেন, এবারে কি সেই কারণে চাপটা অনেকটা কম?
2: একদমই না, আমার মনে হয় চাপ আরও বেশি, তার কারণ হচ্ছে তাকে আবার প্রুফ করতে হবে যে আমি সেই জায়গাটায় রয়েছি, ঠিক আছে? এই যে সবাই বলছে যে চ্যাম্পিয়ন হয়ে গেছে আমরা, না তা নয়, সে চ্যাম্পিয়ন হয়েছে, সে আবার একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে চাইছে এবং পরপর দুবার, এটা একটা হিস্ট্রি তৈরি হবে, তো সেই জায়গাটা থেকে তার চাপ তো কমই না। এবং সবচেয়ে বড় কথা, তিনি একজন টিম দলনায়ক, তো তার চাপটা সারা বিশ্বের জন্য তার উপর আছে, তো সেই চাপটা নিয়ে তিনি খেলছেন এবং আমি আশা করি আরও ভালো খেলবেন এবং তার হাতে আবার দ্বিতীয় পরপর দুবার বিশ্বকাপ আমি দেখতে পাবো।
1: হ্যাঁ পরপর দুবার বিশ্বকাপ জেতার কৃতিত্ব একমাত্র ইটালির আছে এবং তারপর ব্রাজিলের আছে, ব্রাজিল 58-62 এবং 62, এবং এই দুবারই ব্রাজিলে একজন কিংবদন্তি ছিলেন যার নাম পেলে, তিনি 17 বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলেছিলেন 1958 সালে। এবার কিন্তু 20 তলায় একাধিক 22 জন খেলোয়াড় আছেন, তা 17 থেকে শুরু হয়েছে, সুতরাং এবারেও বেশ কয়েকজন খুবই উদীয়মান খেলা, যাদের আমরা টিনেজার বলি সেরকম বেশ কয়েকজন আছেন,
2: সেই তরুণ প্রতিভাকে আমরা দেখতে পাবো
1: একদম ঠিক, তার মধ্যে
2: ভবিষ্যতে আরো নিজেদেরকে মেলে ধরবে।
1: অবশ্যই তার মধ্যে একজন গোল করেছেন
2: কালকে, পেলের গোল করেছেন, তো তার মানে তার তো নাম আমরা সবাই জানেন, তো আশা করি সে আরো নিজেকে আরো স্পষ্ট করবে এই ওয়ার্ল্ড কাপে। এবং এটা ওয়ার্ল্ড কাপ এমন একটা মঞ্চ না যেখানে নিজেকে প্রতিষ্ঠা করার একটা বড় সুযোগ, হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা এই এই ধরনের যারা প্লেয়ার, যারা এত বড় মাপের প্লেয়ার, তারা চায় যে একটা বড় মঞ্চকে আঁকড়ে ধরতে।

0: অবশ্যই আমরা ল্যামিনা ইয়ামালকে নিয়ে কথা বলবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন, তার কি প্রশ্ন রয়েছে দেখে নি। হ্যালো,
1: নমস্কার দাদা।
0: নমস্কার, বলুন।
1: আমি সুব্রত মাল বলছি,
0: গঙ্গাধরপুর হাওড়া। বলুন বলুন, আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু, বলুন।
1: খেলা তো দেখছি, মানে বড় টিম গুলো যেরকম ভালো খেলছে, ছোট দলগুলো ভালো খেলছে,
0: অবশ্যই।
1: তো আমার যেটা প্রশ্ন হচ্ছে, যেটা দেখুন খেলা হয়তো বড় টিমরা প্রথম ম্যাচ একটু খারাপ খেলেছে বা ছন্দে নেই, কিন্তু পরবর্তী ছন্দে ফিরবে হয়তো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ছোট দল, মানে ছোট দল বলতে নতুন কোন দল চ্যাম্পিয়ন হওয়ার কি দৌড়ে থাকতে পারে? আর আর একটা হচ্ছে দুটো ছোট জনবসতির দল, যে কে ভাগছে, আর হচ্ছে কুড়াসা, ওদের দুটো গোলকিপার মারাত্মক খেলছেন, কুড়াসা গোলকিপার ছোটটা সেভ করে মানে রেকর্ড করে ফেলেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে এটি যে ছোট মানে নতুন কোন দল কি সম্ভাবনার তালিকা থাকতে পারে চ্যাম্পিয়ন হওয়ার?
0: আচ্ছা, এমন একটা সম্ভাবনা হয়েছিল 2002 এ যখন দক্ষিণ কোরিয়া সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল, ক্রোয়েশিয়াও গতবার অনেকটা পৌঁছেছিল, 2018 অনেকটা এগিয়েছিল, এরকম বেশ কয়েকটা দল এগিয়েছে, এবারে কি সেরকম কোনো সম্ভাবনা আছে?
2: আমি আমাদের আমি এশিয়ান কান্ট্রির একটা টিমের কথা বলবো, জাপানের কথা। আমি জাপানকে কিন্তু খুব বহু দূর দেখতে পাচ্ছি, জাপান যে ফুটবল খেলছে বা যেভাবে এবার ওয়ার্ল্ড কাপ শুরু করেছে, তাতে জাপান যদি কিছু ওয়ার্ল্ড কাপে করে ফেলে তাহলে আমি খুব একটা আশ্চর্যজনক আশ্চর্য হব না। তার কারণ হচ্ছে জাপানের যে টিম স্কোয়াড এবছর এবং যে ক্যাপাবিলিটি জাপানের টিমে আছে, তারা কিন্তু অনেকটা দূরই যেতে পারবে, এবং তারা যদি কোনো অঘটন, আমি কথাটা বলবো না, যদি কাউকে বড় কোনো টিমকে হারিয়ে দেয় তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আর দেখুন এখানে বড় মঞ্চ, তো একটা বড় মঞ্চে একটা এক্সপিরিয়েন্স লাগে এবং প্রচুর দিনের একটা এই প্রেশারটা তাদেরকে নিতে হয়, তো এই প্রেশারটা যে সমস্ত দেশ যত বেশি তাড়াতাড়ি ওই মাঠে নেবে ওভারকাম করতে পারবে, তারাই এই মঞ্চটা কিন্তু জয় করতে পারবে, এটা আমি বিশ্বাস করি।
0: এখনো পর্যন্ত আমাদের শ্রোতা বন্ধুদের মনে করিয়ে দিই যে জাপান খুব ভালো খেলছে, প্রথম ম্যাচে তারা প্রবল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করে, 2-2 হয় সেই ম্যাচে, এবং পরের ম্যাচটিতে বড় ব্যবধানে টিউনিশিয়াকে তারা হারায় 4-0 গোলে হারায়, এবং এটা একটা অবশ্যই খুব ইতিবাচক দিক এশিয়ার ফুটবলের ক্ষেত্রে। দক্ষিণ কোরিয়াও খুব ভালো খেলেছে, খুব দুর্ভাগ্য বলতে হবে গত ম্যাচে মেক্সিকোর কাছে যেভাবে,
2: কিন্তু আমার মনে হচ্ছে দক্ষিণ কোরিয়ার চেয়ে এবারে জাপান অনেক বেশি এগিয়ে রয়েছে, তাই দক্ষিণ কোরিয়া আশা করি সেকেন্ড রাউন্ডে আমরা দেখতে পাবো দক্ষিণ কোরিয়াকে।
0: হ্যাঁ, অবশ্যই এশিয়ার দেশগুলো যথেষ্ট সম্ভাবনা দেখাচ্ছে। আমরা আরেকটা ফোন নিয়ে নেব, দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো,
3: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
3: চন্দন সাধুকা বলছি কৃষ্ণনগর থেকে।
0: হ্যাঁ বলুন।
3: সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল মান্না দে বলেছিল, কিন্তু ফুটবল সারা বিশ্বের ভীষণ প্রিয় খেলা, কিন্তু আমরা ভারতবাসীরা বড্ড অপেক্ষায় থাকি রয়েছি, যেখানে 48 দেশ অংশগ্রহণ করছে, আমাদের মনে প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, এত কোটির একটা দেশ ভারত কবে ফুটবল বিশ্বকাপে সুযোগ পাবে বা খেলবে? এটা যিনি আছেন আজকে তার মুখ থেকে আমরা ভারতের ফুটবল খেলা আগামী কত বছর পর বিশ্বকাপে এই সম্ভাবনাটা জানার ইচ্ছে রইল আমার।
0: কুরাসাও খেলছে, কাবো ভার্ডে খেলছে, কোথাও 1.5 লক্ষ মানুষের বাস, কোথাও 3 লক্ষ, তারাও খেলছে, 48 দল হয়ে গেছে, তবু ভারত খেলতে পারছে না।
2: তো এটা আমি অ্যাজ এ ফুটবলার হিসেবে আমারও একটা প্রচুর দুঃখের জায়গা আমার কাছে, আমি যে কোনো জায়গায় গেলে এই প্রশ্নটা শুনতে হয়, কিন্তু কিছু করার নেই, কিন্তু কি বলবো, আসলে জানেন তো আমাদের ফুটবলটা ফুটবলটাকেই খেলতে হবে, তার জায়গায় কিন্তু অন্য কিছু ঢোকালে হবে না। আজকে আপনি কেলভারদে বলুন, রাশিয়া বলুন, এই সমস্ত যারা টিমটা খেলছে না, যে সমস্ত দেশ আজকে ওয়ার্ল্ড কাপে খেলছে, তারা ফুটবলের জন্যই মনোনিবেশ করছে, আমরা কিন্তু আমার মনে হয় সেই জায়গাটা একটু খামতি থেকে যাচ্ছে। ফুটবলটা ফুটবলের জায়গায় রেখে যেভাবে ফুটবলের ডেভেলপমেন্টটা হওয়া উচিত সেই জায়গাটায় নিজেকে একদম 100% সঠিক রেখে, এবং সেই জায়গাটা কীভাবে আমরা উন্নতি করতে পারবো, সেই জায়গাটায় সঠিক নির্বাচন, সঠিক কোচ, সঠিক লোক, সঠিক ম্যানেজমেন্টকে রেখে সেই জায়গাটা এগোতে পারলে আমরা কেন খেলবো না, আমরা নিশ্চয়ই খেলবো, কিন্তু আমি ওই যে বললাম ফুটবলের জায়গাটাকে ফুটবলে রাখতে হবে, ফুটবলের জায়গায় কিন্তু অন্য কিছু ঢোকালে সেখানে কিন্তু আমাদের সাফল্য পাওয়া মুশকিল, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
0: আমরা আশা করব যে পরিকাঠামো ভালো হবে, ফুটবলের জায়গায় ফুটবলই থাকবে, আর সব খেলার সেরা বাঙালির ফুটবল, আমরা এখন যেমন কেউ আর্জেন্টিনার সমর্থক, কেউ ব্রাজিলের সমর্থক, নিশ্চয়ই আমরা সবাই মিলে ভারতকে সমর্থন করতে পারবো কোনো না কোনো দিন।
2: একদম।

সব খেলার সেরা ফুটবল, আর ফুটবল নিয়েই আমাদের আলোচনা। তার কারণ সব প্রতিযোগিতার সেরা ফুটবল বিশ্বকাপ, সেটাই চলছে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে, মেক্সিকো এবং ক্যানাডায়। আর এ নিয়ে আমাদের

0: আলোচনা করছি। আজ ক্রীড়াঙ্গনে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবলার শুভ কুমার। আমরা ব্রাজিল আর্জেন্টিনার কথা বললাম, জার্মানি কিন্তু এবার ভালো খেলছে, বড় জয় পেয়েছে, তারপর আবার আইভরি কোস্টকে হারিয়েছে, যদিও আইভরি কোস্ট কিন্তু যথেষ্ট বেগ দিয়েছে জার্মানিকে।
1: জার্মান এমন একটা জাত না, মানে যতক্ষণ না সে হারে ততক্ষণ হারে না, হারানো যায় না। তো জার্মান এমন একটা জাত, সে টেনিস বলুন, আমরা স্টেফি গ্রাফকে দেখেছি, বরিস বেকারকে দেখেছি, ফুটবলেও তাই। আমরা 86 ওয়ার্ল্ড কাপ যদি আপনারা মনে করেন, দেখেন আর্জেন্টিনা 2 গোলে এগিয়ে গিয়েছিল, সেই 2 গোল পরিশোধ করে তারপর তারা হেরে যায় আজ 86 ওয়ার্ল্ড কাপে। 90 কিন্তু তার মধুর পরিশোধ নেয়, তারা 1 গোলে ব্রেহেমার গোলে পেনাল্টিতে আর্জেন্টিনাকে হারায়। তো জার্মান এমন একটা টিম, যতক্ষণ না আপনি জার্মানকে 90 মিনিট বা 100 মিনিটের মধ্যে জার্মানকে হারাচ্ছেন, ততক্ষণ আপনি বলতে পারবেন না যে জার্মান এই ম্যাচটা হেরে গেল। তো জার্মানের মতন এই টেনাসিটি, এই মোটিভেশন অনেক টিমের দেখে শেখার আছে, এবং সেটাই তো জার্মান যথেষ্ট ভালো টিম, প্রত্যেকবার সেই ভালো টিমটা নিয়ে তারা ওয়ার্ল্ড কাপ খেলে, এবং তাদের যে মানসিকতা থাকে তারা জিতবো বলেই আসে। এবং তারা প্রথম ম্যাচে রুশাকে 7-1 গোলে হারিয়েছে, তারপরে আইভরি কোস্টের কাছে ম্যাচটা হয়তো একটু আত্মতুষ্টির ব্যাপার ছিল, তারা 1 গোলে পিছিয়ে পড়েছিল, কিন্তু ওই যে বললাম জার্মানের যার যতক্ষণ না তারা মাঠ খেলাটা শেষ হয় মাঠে হারে না, অথচ সেই কিন্তু ম্যাচটা ঠিক 2-1 বার করে নিয়েছে, এবং জার্মান যার টিম তাতে তারা অনেক দূরই যাবে বলে আমার বিশ্বাস।
0: একদম ঠিক, এবং এই ব্যাপারে একটু মনে করিয়ে দিই আমাদের বন্ধুদের, এই 1986 এবং 1990 কথা বললে, একবার জার্মানি 2 নম্বরে শেষ করলো, অর্থাৎ আর্জেন্টিনার কাছে হারলো, কিন্তু মনে আছে তো সেই ম্যাচটাতে ফাইনাল ম্যাচে 2 গোলে কিন্তু আর্জেন্টিনা এগিয়ে গিয়েছিল, কিন্তু জার্মানি 2টি গোলই শুট করে দিয়েছিল, এবং এরপরে যদি আরও কয়েক বছর পরে আসি, আরও 20 বছর পরে যাই, 2006 রিকেলমেকে হঠাৎ করে তুলে নিয়েছিলেন প্রশিক্ষক, কোয়ার্টার ফাইনাল ছিল জার্মানির বিরুদ্ধে, এবং তখন মনেই হচ্ছিল যে আর্জেন্টিনা জিতে যাবে, 1 গোলে এগিয়েছিল, কিন্তু রিকেলমেকে 72 মিনিটে তুলে নেওয়া হলো, 80 মিনিটের মাথায় ক্লোজে গোল করলেন এবং 1-1 হয়ে গেল, তারপর টাই ব্রেকারে জার্মানি জিতে গেল। অর্থাৎ জার্মানিকে কখনোই ধরে নেওয়া যায় না, তারা পরাজিত।
1: আমি যখনই বললাম যতক্ষণ না ম্যাচটা রেফারি শেষ হুইসিল বাজে যে জার্মানি পরাজিত, ততক্ষণ কিন্তু জার্মানি পরাজিত এই কথাটা বলা যাবে না, যে কোনো মুহূর্তে তারা ফিরে আসবে ম্যাচের মধ্যে।
0: একদম, বিশ্বকাপের রঙ্গমঞ্চে আজ আমরা কথা বলবো আফ্রিকাকে নিয়ে। মিশর আজকে জিতল, হ্যাঁ, এই মিশরই প্রথম আফ্রিকার দেশ যারা বিশ্বকাপের মূল পর্যায়ে খেলেছিল, সেই 1934 সালে। তারপর দীর্ঘ বেশ কয়েক দশক আফ্রিকা থেকে কোনো দেশই বিশ্বকাপের মূল পর্যায়ে পৌঁছয়নি। 1974 জাইর খেলেছিল, কিন্তু জাইর প্রতিটি ম্যাচেই পরাজিত হয়েছিল। 1978 তিউনিশিয়া প্রথম আফ্রিকার দেশ যারা বিশ্বকাপের মূল পর্যায়ে ম্যাচ জিতেছিল, তারা মেক্সিকোকে হারিয়েছিল 3-1 গোলে। তারপর 1982 সালে অনেকেরই হয়তো মনে আছে, আলজেরিয়া সাবেক পশ্চিম জার্মানিকে হারায় এবং চিলিকে হারায়, কিন্তু তা সত্ত্বেও তারা পরের রাউন্ডে উঠতে পারেনি। পরের রাউন্ডে প্রথম আফ্রিকান দেশ হিসেবে উঠেছিল মরক্কো 1986 সালে। আর মরক্কো গতবার আমরা এ নিয়ে আলোচনাও করেছি, মরক্কো গতবার 2022 সেমিফাইনালে পৌঁছেছে। এর মধ্যে জায়ান্ট কিলার হয়েছে বেশ কিছু আফ্রিকার দল, যেমন ক্যামেরুন 1990 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়েছিল, এবং রজার মিলার সে 38 বছর বয়সে গোল করেছিলেন এবং সবচেয়ে বেশি বয়সে গোল করার কৃতিত্ব অর্জন করেছিলেন। এবং তারপর সেনেগাল 2002 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়েছিল, এবং সেটা ছিল তাদের প্রথম বিশ্বকাপ। এবার ক্যাবু ভার্ডের মতো দল খেলছে, যারা এবারে কিন্তু চমক সৃষ্টি করছে। আফ্রিকা থেকে 10টি দল বলে যেতেই পারে আফ্রিকা কিন্তু একটা সারপ্রাইজ প্যাকেজ হতেই পারে, অনেকটা দূরে এগোতে পারে।
1: একদম একদম, যেভাবে আমরা আফ্রিকার ফুটবলকে আমরা এগিয়ে আসতে দেখছি, আগামী ভবিষ্যৎটা কিন্তু অনেকটাই উজ্জ্বল তাদের পক্ষে। এবং মরক্কো বলুন, মিশর 3-1 জিতেছে, হ্যাঁ, তারপর কেপ ভার্ডের মতন এই ছোটো ছোটো দেশগুলো যেভাবে আফ্রিকা থেকে উঠে আসছে, তাতে বিশ্ব মঞ্চে তাদের আফ্রিকার অবস্থানটা তারা খুব খুব তাড়াতাড়ি আমার মনে প্রতিষ্ঠা করতে পারবে। এবং মিশর তো আজকে জিতেছে, তাদের সালার মতন একজন প্লেয়ার রয়েছে, আর মরক্কো তো আমি খুবই আশাবাদী, মরক্কো আবার একটা ভালো রেজাল্ট করবে,
0: সালা গোলও করেছেন
1: আজকে, এবং মরক্কোর জন্য আমার খুবই আশাবাদী আমি, এবং আশা করি মরক্কো এবছরও একটা সারপ্রাইজ প্যাকেজ হতে পারে ওয়ার্ল্ড কাপ ফুটবলে।
0: আমরাও আশা করব নতুন নতুন দেশ উঠে আসবে এবং বিশ্বকাপ আরও উপভোগ্য হবে, আরও হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর আমাদের আলোচনা বজায় থাকবে ক্রীড়াঙ্গনে, অর্থাৎ মৈত্রী ক্রীড়াঙ্গনে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে 5:50 থেকে 6:20 পর্যন্ত আপনারা শুনতে পারেন।

0: আগামীকাল গীতাঞ্জলি নিয়ে আবার আমরা ফিরে আসবো আকাশবাণী গীতাঞ্জলিতে। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আমাদের অবশ্যই লিখে পাঠান, আমাদের মেইল করতে পারেন, আমাদের চিঠি দিতে পারেন। আজ পর্যন্তই অনেক ধন্যবাদ শুভকুমারকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ আপনাদেরও আমাদের সঙ্গে থাকার জন্য। আবার ফিরবো আগামীকাল, সবাই ভালো থাকবেন, নমস্কার।

ক্রীড়াঙ্গন শুনলেন এতক্ষণ। উপস্থাপনায় ছিলেন নীলাদ্রি সেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী দীপঙ্কর মণ্ডল, ঠিকানা চাকবেড়িয়া, কুষ্টিয়া, সোনারপুর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে শ্রীমতী লিসা মণ্ডল, মাঝারিকরণ, বয়স 32 বছর, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 25 মে 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী রবীন সাধুখা, ঠিকানা ধারসা মনসাতলা জাগাছা হাওড়া থেকে জানাচ্ছেন যে শ্রী সুব্রত সাধুখা, স্বাস্থ্যবান গড়ন, বয়স 42 বছর, উচ্চতা 4 ফুট 4 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 24 মে 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সমীর মণ্ডল, EE 31/11, সেক্টর 2, সল্টলেক, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা 91 থেকে জানাচ্ছেন যে শ্রী সুপ্রদীপ, সুপ্রদীপ মণ্ডল, গড়ন মাঝারিকরণ, বয়স 31 বছর, উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 21 মে 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী প্রদীপ সরকার, নদীপুর ছোটখান্ডা মেমারি পূর্ব বর্ধমান থেকে জানাচ্ছেন যে শ্রীমতী শেফালী সরকার, রোগাটে গড়ন, বয়স 67 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 30 মে 2026 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী নারুগোপাল বিশ্বাস, গোবরডাঙ্গা সরকারপাড়া, ডাকঘর গোবরডাঙ্গা, থানা গোবরডাঙ্গা, উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী পারমিতা বিশ্বাস, মাঝারিকরণ, বয়স 15 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, গত 28 মে 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সন্তোষ দাস, 43H2, নারকেলডাঙ্গা নর্থ রোড, নারকেলডাঙ্গা, কলকাতা 11 থেকে জানাচ্ছেন যে শ্রীমতী ললিতা দেবী, মানসিক ভারসাম্যহীন, রোগাটে গড়ন, বয়স 30 বছর, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা হিন্দি, গত 5 জুন 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, CID, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বিদ্যার্থীদের জন্য,
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দশম শ্রেণীর ভূগোল বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন তারা সুন্দরী বালিকা বিদ্যাভবনের শিক্ষিকা শুভ্রা ঘোষ ও দুই শিক্ষার্থী।
2: নমস্কার, আজকে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর ভূগোল বিষয় নিয়ে আমি একটি অনুষ্ঠান করতে চলেছি। তো আমার সঙ্গে দুজন দশম শ্রেণীর ছাত্রী রয়েছে, তারা হলো,
3: নমস্কার, আমি অর্থিতা সরকার।
4: নমস্কার, আমি সম্প্রীতি খরা।
2: আচ্ছা, আজকে আমি যেটা বলতে চলেছি সেটা এই সময়ের সাথে হয়তো খুবই প্রাসঙ্গিক। গরমকালে দার্জিলিং, সিকিম, সিমলা, কুলু মানালি ও কাশ্মীরে পর্যটকদের কেন ভিড় দেখা যায়, আবার পুরী, দীঘা, বিশাখাপত্তনম, মুম্বাইয়ে সারা বছর পর্যটকদের ভিড় হয়, উল্টো দিকে দিল্লিতে গরমকালে ভীষণ গরম আবার শীতকালে ভীষণ ঠান্ডা হয়, কেন? তো এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের পড়তে হবে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় পার্বিকের প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ সম্পর্কে আলোচনা করব। কতগুলো কারণের ওপর নির্ভর করে বায়ুমণ্ডলের উষ্ণতার পার্থক্য দেখা যায়, সেগুলো কি কি? নাম্বার ১ অক্ষাংশ, নাম্বার ২ উচ্চতা, নাম্বার ৩ জলভাগ ও স্থলভাগের বণ্টন, ৪ আসছে বায়ুপ্রবাহ, ৫ নম্বরে সমুদ্রস্রোত, ৬ ভূমির ঢাল, ৭ নম্বর পয়েন্ট মেঘাচ্ছন্নতা বা মেঘমুক্ততা, সেই সঙ্গে অধঃক্ষেপণ। আর এর সঙ্গে আরও কয়েকটি কারণ রয়েছে, সেগুলি হলো স্বাভাবিক উদ্ভিদের উপস্থিতি, মাটির প্রকৃতি, নগরায়ন ও শিল্পায়ন। এবার দেখা যাক এই সমস্ত কারণগুলো কিভাবে উষ্ণতার তারতম্য ঘটায়। প্রথমে বলি অক্ষাংশ নিয়ে। বায়ুর উষ্ণতার একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হলো স্থানটির অক্ষাংশগত অবস্থান। পৃথিবীর মেরুরেখা 65.5 ডিগ্রি কোণে খেলে থাকার জন্য ভূপৃষ্ঠে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য হয় ও দিন রাত্রিরও দৈর্ঘ্যের পার্থক্য হয়। এটা আমরা বিভিন্ন ক্লাসে পড়েও এসেছি। তো দেখা যাক কতটা পার্থক্য হচ্ছে। প্রতি এক ডিগ্রি অক্ষাংশে 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে। আবার এই যে অক্ষাংশগত অবস্থানের আমরা পার্থক্য দেখছি, সেখানে কতগুলো কারণ রয়েছে, যেমন সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য এবং দিনরাত্রির দৈর্ঘ্য, এগুলোও নির্ভর করছে বা এগুলোর ওপরেও নির্ভর করে যে উষ্ণতা কোথায় কীরকম হবে। যেমন নিরক্ষীয় অঞ্চল বরাবর সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পড়ে এবং নিরক্ষরেখা থেকে যত উত্তর ও দক্ষিণ মেরুর দিকে সূর্যরশ্মি মানে যাওয়া যায় তত দেখা যায় যে সূর্যরশ্মি ক্রমশ তির্যক থেকে অতি তির্যকভাবে পড়ে। তো তির্যকভাবে পতিত সূর্যরশ্মির থেকে লম্বভাবে পতিত সূর্যরশ্মি কম বায়ুস্তর ভেদ করে আর কম জায়গায় ছড়িয়ে পড়ে, সেজন্য বেশি উত্তপ্ত হয়। তো এক্ষেত্রে আমি একটা উদাহরণ তোমাদেরকে বলতে পারি, যেমন 10 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত ব্যাংককের উষ্ণতা, ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের রাজধানী, তার উষ্ণতা 36 ডিগ্রি উত্তরে অবস্থিত বেজিংয়ের তুলনায় 12 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি। এবার বেজিং হচ্ছে চীনের রাজধানী, সেটি অবস্থিত 36 ডিগ্রি উত্তর অক্ষাংশে, আর ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের রাজধানী, সেটির অবস্থান 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে। তো স্বাভাবিকভাবে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে অক্ষাংশগত অবস্থানের পার্থক্যের জন্য বেজিংয়ের থেকে ব্যাংককের উষ্ণতা বেশি হবে, এটা নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের। এবার দেখো যে ভারতবর্ষের কেরালার তিরুবনন্তপুরমের উষ্ণতা তুলনায় 34 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত শ্রীনগরের উষ্ণতা কম হয়। উল্টোভাবে আমরা বলতে পারি যে কেরালার তিরুবনন্তপুরম তার অক্ষাংশগত মান হচ্ছে 8 ডিগ্রি 30 মিনিট উত্তর, তার তুলনায় শ্রীনগরের অবস্থান 34 ডিগ্রি উত্তর অক্ষাংশ, তাহলে

0: এবার নিশ্চয়ই এটা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে না যে তিরুবনন্তপুরমের তুলনায় শ্রীনগরের উষ্ণতা কম। তো এরকমই আমরা যখন দেখব অক্ষাংশ অনুযায়ী উষ্ণতার যে পার্থক্য হচ্ছে, কোনো স্থানে উষ্ণতা বেশি, কোনো স্থানের উষ্ণতা কম, সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এখানে অক্ষাংশগত অবস্থানের পার্থক্য রয়েছে। এবার দিন রাতের দৈর্ঘ্য, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে অক্ষাংশ বৃদ্ধির সঙ্গে দিন বা রাতের দৈর্ঘ্য বড় বা ছোট হতে থাকায় উষ্ণতার তারতম্য হয়। এটাও আমরা নবম শ্রেণীতে পড়েছি যে বার্ষিক গতি বা আহ্নিক গতির ক্ষেত্রে কিভাবে নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমরা মেরুর দিকে যাচ্ছি সেখানে দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হচ্ছে, তো সেটাও উষ্ণতার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। এবার পরের পয়েন্টে আসছি যে উচ্চতা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা যতই বাড়তে থাকে তাপমাত্রা ততই কমতে থাকে। দেখা যাক কতটা কমে। প্রতি 1000 মিটার ওপরে উঠলে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমতে থাকে। একে কি বলা হয় সম্প্রীতি?
1: নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার।
0: হ্যাঁ, এটা তোমরা পড়েওছ, বিভিন্ন শ্রেণীতে তোমরা পড়ে এসেছো, এখানে সেই পয়েন্টটি আলোচনা করা হচ্ছে। এবার নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও কিলিমাঞ্জারো, যে কিনা আফ্রিকার কেনিয়া দেশে অবস্থিত, সেখানকার যে কিলিমাঞ্জারো যে পর্বত শৃঙ্গ, সেখানে সারা বছর বরফ জমে থাকে। আবার শিলিগুড়ি অপেক্ষা দার্জিলিং বেশি শীতল হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই অবস্থান নিরক্ষীয় অঞ্চলে কিলিমাঞ্জারো, এবং এদিকে দেখছি যে শিলিগুড়ি থেকে দার্জিলিং বেশি ঠান্ডা। এই যে দুটো আমরা উদাহরণ পাচ্ছি, এই উদাহরণের ক্ষেত্রে যে প্রথমটা বলি, নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও কিলিমাঞ্জারোতে কেন সারা বছর বরফ জমে থাকে, অর্থিতা তুমি এটা কি বলবে?
1: কিলিমাঞ্জারো শৃঙ্গটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 5,895 মিটার উঁচুতে অবস্থান করে। উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার অনুযায়ী প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায়। তাই বলা যায় কিলিমাঞ্জারোতে সারা বছর তাপমাত্রা থাকে -10.76 ডিগ্রি সেন্টিগ্রেড, ফলে সারা বছর ধরে বরফাবৃত থাকে।
0: আচ্ছা, তাহলে এই পয়েন্টটা আমরা বুঝতে পারলাম যে উচ্চতা অনুযায়ী উষ্ণতা হ্রাসের ক্ষেত্রে আমরা কিলিমাঞ্জারোর কেন সারা বছর বরফাবৃত থাকে সেটা বুঝতে পারলাম। এবার যেটা আসছিল যে শিলিগুড়ি অপেক্ষা দার্জিলিং কেন বেশি ঠান্ডা, সেটাও আমরা বুঝতে পাচ্ছি যে শিলিগুড়ির তুলনায় দার্জিলিংয়ের উচ্চতা বেশি, সেই জন্যই এখানে শিলিগুড়ির থেকে ঠান্ডা বেশি অনুভূত হয়। এরপরে আমরা দেখছি আরেকটা উদাহরণ যে ইউগান্ডার রাজধানী কাম্পালা। ইউগান্ডা হচ্ছে আফ্রিকার একটা দেশ যার রাজধানী কাম্পালা, তার উচ্চতা হচ্ছে 1,192 মিটার। এর থেকে ইকুয়েডরের রাজধানী কুইটো যার উচ্চতা 2,819 মিটার। তাহলে কুইটো কাম্পালার থেকে অনেকটা উঁচুতে অবস্থিত, তাই উঁচুতে থাকায় অক্ষাংশ কিন্তু এদের এক। তথাপি এদের গড় উষ্ণতার ক্ষেত্রে দেখলে দেখা যাচ্ছে যে কাম্পালার তুলনায় কুইটোর উষ্ণতা কম হবে না বেশি হবে?
1: কম হবে।
0: কেন?
1: তার কারণ কুইটো কাম্পালার থেকে উচ্চতা অবস্থিত, আমরা দেখছি উচ্চতা 2,819 মিটার। আর আমরা জানলাম যে স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার অনুযায়ী প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতার হ্রাস হচ্ছে, তাই সেই কারণের জন্যই এই কুইটোর উষ্ণতা তুলনামূলকভাবে কাম্পালার থেকে কম হবে।
0: কম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যে আলোচনায় যাচ্ছি সেটা হচ্ছে যে উচ্চ স্থান কেন শীতল হচ্ছে। নিশ্চয়ই এখানে কিছু কারণ রয়েছে যে কেন পাহাড়ের ওপরে উচ্চতা কম, কতভাবে কম সেটা আমরা দেখলাম, কিন্তু কেন কম সেই কারণগুলো এবার জানব। প্রথমত রয়েছে যে সূর্যরশ্মি সরাসরি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না, এই রশ্মি বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে আসে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তাই ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু বেশি উত্তপ্ত হয়, ফলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপ কমে। দ্বিতীয়ত, ওপরের বায়ুস্তর অপেক্ষাকৃত পাতলা, তাই তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়। তৃতীয়ত, ওপরের বায়ুস্তর ধূলিকণা, লবণকণা, জলীয় বাষ্প ইত্যাদি কম থাকে ওপরের বায়ুস্তরে, তাই তাপ শোষণ ও সংরক্ষণ করার ক্ষমতাও কম। এছাড়া নিচের বায়ু ওপরে উঠে প্রসারিত ও শীতল হয়। তাহলে এই কতগুলি কারণ আমরা দেখতে পাচ্ছি যে বায়ুস্তরের যত আমরা উচ্চ অংশে যাব বা উচ্চতা অনুযায়ী যত ওপরে দেখব যে সেখানকার উষ্ণতা কেন কম হচ্ছে, এই কারণগুলো আমরা দেখলাম। এরপরে একটা বিষয় আছে।

0: এই যে উচ্চস্থান শীতল হওয়ার সঙ্গে সঙ্গে কিছু ক্ষেত্রে আবার বিপরীত অবস্থারও সৃষ্টি হয়, অর্থাৎ উচ্চস্থান শীতল না হয়ে উষ্ণ হয়। একে বলা হচ্ছে বৈপরীত্য উত্তাপ। তাহলে সেই বৈপরীত্য উত্তাপের বিষয়টা এবার আমরা দেখি। পার্বত্য উপত্যকায় শীতকালে মেঘমুক্ত শান্ত আবহাওয়া, রাতের বেলায় পার্বত্য উপত্যকার ওপরের ভূভাগ দ্রুতভাবে তাপ বিকিরণ করে শীতল হয় এবং ওপরের ঠান্ডা ও ভারী বায়ু অভিকর্ষের টানে উপত্যকার ঢাল বেয়ে নিচে নেমে আসে। এই যে উপত্যকার ঢাল বেয়ে ঠান্ডা ভারী বায়ু বা বাতাস নিচের দিকে নেমে এলো, তাকে কি বলা হচ্ছে? না, ক্যাটাবেটিক বায়ু। এই ক্যাটাবেটিক বায়ুর প্রভাবে নিম্নাংশের উষ্ণতা কি হবে, হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? অর্থিতা বলো।
1: হ্রাস পাবে।
0: আচ্ছা, কেননা এই বাতাসটা হচ্ছে ভারী এবং ঠান্ডা বাতাস, তাই এর প্রভাবে নিম্নাংশের উষ্ণতা হ্রাস পায় এবং ঘন কুয়াশার সৃষ্টি হয়। আচ্ছা, আমরা যে দেখছিলাম যে উচ্চস্থান শীতল হয় তার যে কারণগুলো আমরা পর্যালোচনা করলাম, এরপরে কিন্তু এর কিছু বিপরীত অবস্থাও সৃষ্টি হয়। যেমন উচ্চস্থান শীতল হওয়ার সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শীতল না হয়ে উত্তাপ বৃদ্ধি পেল, অর্থাৎ উচ্চস্থান উষ্ণ হলো এবং নিচের যে কম উচ্চতার স্থানগুলো শীতল হয়ে পড়ল। একে বলা হয় বৈপরীত্য উষ্ণতা। এরকম ক্ষেত্রে আমরা দেখি যে পার্বত্য উপত্যকায় শীতকালে মেঘমুক্ত শান্ত আবহাওয়ায় রাতের বেলায় পার্বত্য উপত্যকা অঞ্চলের কি হয়, না ওপরের ভূভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে ওই ওপরের অঞ্চলে যে ঠান্ডা ভারী বাতাস অভিকর্ষের টানে উপত্যকার ঢাল বেয়ে নিচে নেমে আসে। এই যে বাতাস ঠান্ডা এবং ভারী যে সৃষ্টি হলো, এই যে ঠান্ডা ভারী বাতাসটা নিচের দিকে নেমে এলো, এই বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। এর প্রভাবে নিম্নাংশের উষ্ণতা হ্রাস পায় ও ঘন কুয়াশার সৃষ্টি হয়। উপত্যকার নিম্নাংশের অপেক্ষাকৃত গরম ও হালকা বায়ু ওপরে উৎক্ষিপ্ত হয়, ফলে উপত্যকার উঁচু অংশের উষ্ণতা বেশি হয়ে যায়। একে অ্যানাবেটিক বায়ু বলে। এইভাবেই বৈপরীত্য উত্তাপের সৃষ্টি হয়, অর্থাৎ উপত্যকার ঠান্ডা এবং পাহাড়ের ঢাল বরাবর উষ্ণতা বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে একটা উদাহরণ বলা যেতে পারে যে হিমাচল প্রদেশের কুলু উপত্যকার ঢালের মাঝামাঝি উচ্চতায় ঘন জনবসতি গড়ে উঠেছে। এইবার অর্থিতা বা সম্প্রীতি, তোমাদের মধ্যে কেউ একজন বলো যে তোমরা কি বুঝলে এই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে, যে হিমাচল প্রদেশের কুলু উপত্যকার ঢালের মাঝামাঝি উচ্চতায় কেন ঘন জনবসতি গড়ে উঠেছে?
1: হিমাচল প্রদেশের কুলু উপত্যকার উপরিভাগের পর্বত সংলগ্ন বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল ও ভারী হয়ে অভিকর্ষজ টানে ভূমির ঢাল বেয়ে ক্যাটাবেটিক বায়ুরূপে নিচের দিকে নামতে থাকে। উপত্যকার নিচের অংশের উষ্ণ ও হালকা বায়ু অ্যানাবেটিক বায়ুরূপে উপরের দিকে উঠতে থাকে, ফলে উপত্যকার মাঝামাঝি অংশে মনোরম আবহাওয়া বিরাজ করায় ঘনবসতি গড়ে উঠেছে।
0: আচ্ছা, তো এই ব্যাখ্যাটা আমরা বুঝতে পারলাম এই যে বৈপরীত্য উত্তাপের পরিপ্রেক্ষিতে। এরপরে আমাদের যে পয়েন্টগুলো রয়েছে আলোচনার, সেটা হলো জলভাগ ও স্থলভাগের বন্টন এবং সমুদ্র থেকে দূরত্ব। তো দিনের বেলায় স্থলভাগ জলভাগ অপেক্ষা দ্রুত উত্তপ্ত হয় এবং দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়। অন্যদিকে জলভাগে এই প্রক্রিয়া খুব ধীর হওয়ায় উষ্ণ থাকে। সমুদ্র থেকে যে স্থান যত দূরে অবস্থান করে সেই স্থানে উষ্ণতার প্রসার তত বেশি হয়, অর্থাৎ সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে সমস্ত স্থান আমরা দেখতে পাই তার থেকে যে সমস্ত স্থান অনেকটা অভ্যন্তর ভাগে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু উষ্ণতার একটা চরমতা লক্ষ্য করা যায়, কেননা সেখানে সমুদ্র বাতাসের কোনো প্রভাব পড়ে না। ফলে কি হয় যে চরমভাবাপন্ন জলবায়ুর সৃষ্টি হয়, যেমন দিল্লি, ভোপাল, লখনৌর জলবায়ু চরমভাবাপন্ন। সমুদ্র তীরবর্তী অঞ্চলে সামুদ্রিক বায়ুর প্রভাবে আবার সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়, যেমন দীঘা, পুরী, মুম্বাই। এদের কথা আমি একদম শুরুতেই বলেছিলাম যে কেন সারা বছর এই অঞ্চলগুলোতে পর্যটকদের ভিড় দেখা যায়। তাহলে বোধহয় আমরা উত্তরটা পেয়ে গেলাম যে সমুদ্র বায়ুর প্রভাবে এই স্থানগুলোতে সারা বছরই খুব গরমও থাকে না, আবার খুবও শীতও পড়ে না। এরপরে যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে বায়ু প্রবাহের প্রভাব। বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ঋতুতে যে সমস্ত বায়ু প্রবাহিত হয় তাদের প্রভাবেও উষ্ণতার হেরফের দেখা যায়। যেমন উত্তর ভারতে গরমকালে গরম উষ্ণ

0: উষ্ণ বা গরম হালকা বায়ু প্রবাহিত হচ্ছে, যেটাকে বলা হয় লু। যেমন উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গরমকালে এই ধরনের বাতাস প্রবাহিত হয়। তার ফলে এই সমস্ত অঞ্চলের উষ্ণতা যথেষ্ট বৃদ্ধি পায়। আবার যখন ভারতবর্ষে মৌসুমী বায়ু প্রবেশ করে, তখন মৌসুমী বায়ুর প্রভাবে ভারতবর্ষে বিভিন্ন জায়গার তাপমাত্রা অনেকটাই কমে যায়। আবার দেখা যায় যে শীতকালে উত্তর ভারতের শৈত্যপ্রবাহের জন্য বিভিন্ন স্থানের তাপমাত্রা হ্রাস পায়। তো এইভাবে আমরা দেখছি বায়ুপ্রবাহ কিভাবে উষ্ণতার তারতম্য ঘটায় স্থান ভেদে। এরপরে যে আলোচনা রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সমুদ্র স্রোত। এটিও একটা মানে কারণ বিভিন্ন জায়গায় উষ্ণতার তারতম্যের ক্ষেত্রে। যেমন আমরা দেখি সমুদ্র স্রোত কাকে বলে। সমুদ্র স্রোত হচ্ছে যে বায়ুপ্রবাহের দ্বারা সমুদ্রের জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে যখন প্রবাহিত হয় তাকেই বলা হচ্ছে। এবার সমুদ্র স্রোত দুরকমের হয়, উষ্ণ স্রোত এবং শীতল স্রোত। যে যে স্থানের পাশ দিয়ে, ধরা যাক যে স্থানটি উষ্ণ, তার পাশ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয়েছে, তাহলে সেই স্থানের উষ্ণতা কিছুটা হলেও হ্রাস পাবে। আবার যে স্থানটি হচ্ছে শীতল, সেই স্থানের পাশ দিয়ে যদি উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাহলে সেখানকার উষ্ণতা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এবার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ল্যাব্রাডর স্রোত, এটি একটি শীতল স্রোত। এটা উত্তর পূর্ব আমেরিকার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেখানকার, বিশেষ করে ক্যানাডার উত্তর পূর্ব দিক, ল্যাব্রাডর উপকূল ভাগ শীতল হয়ে পড়ছে এই সমুদ্র স্রোতের প্রভাবে। আবার দেখা যায় যে উষ্ণ আটলান্টিক স্রোত, তার প্রভাবে ইউরোপের উত্তর পশ্চিম দিকে, বিশেষ করে ব্রিটিশ দ্বীপপুঞ্জে শীতকালে বরফ দেখা যাচ্ছে না। তাহলে স্রোতের প্রভাবে আমরা দেখলাম কোনো কোনো জায়গার উষ্ণতা বৃদ্ধি পেল, আবার কোনো কোনো জায়গার উষ্ণতা হ্রাস পেল। এবার আরও যে পয়েন্টগুলো বাকি রয়ে গেল সেগুলোর মধ্যে রয়েছে ভূমির ঢাল। আচ্ছা, উত্তর গোলার্ধে পাহাড়ের দক্ষিণমুখী ঢাল বেশি উষ্ণ হয় এবং দক্ষিণ গোলার্ধে পাহাড়ের উত্তরমুখী ঢাল বেশি উষ্ণ হয়। এবার আল্পস পর্বতে সূর্যালোকিত পর্বতগাত্রকে বলা হচ্ছে এড্রিট। আচ্ছা, সম্প্রতি বলো যে আল্পস পর্বতে সূর্যালোকিত পর্বতগাত্র সেটি দক্ষিণমুখী ঢাল না উত্তরমুখী ঢাল হবে?
1: দক্ষিণমুখী ঢাল হবে।
0: আচ্ছা, সেটা আমরা বুঝতে পারছি, কেননা আল্পস পর্বতের অবস্থান হচ্ছে উত্তর গোলার্ধে ইউরোপে। আমরা এটা পড়েও এসেছি আগে বিভিন্ন ক্লাসে। তো সেক্ষেত্রে আল্পস পর্বতের তাহলে সূর্যালোকিত পর্বতগাত্রের নাম হচ্ছে এড্রিট এবং ছায়াচ্ছন্ন পর্বতগাত্র তাকে বলা হচ্ছে উবেক। এবার অর্থিতা বলো, তাহলে ছায়াচ্ছন্ন পর্বতগাত্র কোনটি হবে, কোন ঢাল হবে?
1: উত্তর ঢাল,
0: উত্তরমুখী ঢাল। ঠিক আছে, তাহলে আমরা ভূমির ঢাল সম্পর্কেও বুঝতে পারলাম যে এই ভূমির ঢাল কিভাবে বিভিন্ন স্থানের উষ্ণতার হেরফের ঘটায়। এরপরে আমরা আসছি যে আলোচনায়, সেটা হচ্ছে যে মেঘাচ্ছন্নতা, মেঘমুক্ততা এবং সঙ্গে অধক্ষেপণ। মেঘমুক্ত অবস্থায় দিনের বেলা উষ্ণতা বাড়বে না কমবে, কি মনে হয় সম্প্রীতি? যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে সেক্ষেত্রে দিনের বেলায় উষ্ণতা বাড়বে না কমবে?
1: উষ্ণতা বাড়বে।
0: আচ্ছা, কেননা কোনো বাধা পাচ্ছে না, সরাসরি বায়ুমণ্ডল থেকে, বায়ুমণ্ডল অতিক্রম করে সূর্যতাপ পৃথিবী পৃষ্ঠে আসতে পারছে। এবং যদি দেখা যায় যে মেঘমুক্ত না থেকে মেঘাচ্ছন্ন অবস্থা সৃষ্টি হয় তাহলে কি হবে অর্থিতা? যদি দিনের বেলা মেঘাচ্ছন্ন হয় তাহলে কি আমরা একটু ঠান্ডা অনুভব করব?
1: হ্যাঁ,
0: অবশ্যই ঠান্ডা অনুভব করব, কেননা মেঘ তখন বাধা দিচ্ছে, সেও পুরো তাপটাও আসতে পারছে না, তাই একটু ঠান্ডা অনুভব করছি। আমরা যদি এখন একটু দেখি যে আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে বেশ আরামবোধ হয়, এখন যেরকমভাবে আমাদের গরম চলছে চারিদিকে, এবার আমরা বৃষ্টির আশায় তখন থাকি, তাই না? আচ্ছা, এবারে যদি দেখা যায় যে মেঘাচ্ছন্ন রাত হলো, যে রাতে আকাশ মেঘাচ্ছন্ন, তাহলে কি আমরা খুব গরম অনুভব করব না ঠান্ডা অনুভব করব?
1: গরম অনুভব করব।
0: কেন সম্প্রীতি বলো?
1: তার কারণ মেঘাচ্ছন্ন রাতে, যে সকালবেলা তো মেঘ ছিল না, কিন্তু সূর্য তাপ
0: সেটা এলো
1: ভূত্বকে এসে পড়েছে, কিন্তু রাত্রিবেলা ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণ হতে পারছে না, কারণ মেঘ থাকার কারণে যে তাপ বিকিরিত হচ্ছে সেই তাপ পুনরায় মেঘে বাধাপ্রাপ্ত হয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে।
0: ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটাও আমরা বুঝতে পারলাম যে এই পরিপ্রেক্ষিতে বলতে পারি তাহলে মেঘ মুক্ত অবস্থায় দিনের বেলা তাপ বাড়ে এবং রাতের বেলা ঠান্ডা থাকে, যদি মেঘ মুক্ত অবস্থা থাকে। এবার হচ্ছে যে মরু অঞ্চলে দিন ও রাতের উষ্ণতার পার্থক্য কেন হয়, এই পরিপ্রেক্ষিতে

0: যদি আমরা দেখি তাহলে এর কি ব্যাখ্যা আমরা পাই? অর্থিতা বলো একটু।
1: মরু অঞ্চলে আকাশ মেঘমুক্ত থাকলে দিনের বেলা সূর্যরশ্মির প্রভাবে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এবং রাতের বেলা ভূপৃষ্ঠ তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়। এছাড়া মরু মৃত্তিকা বালুকাপূর্ণ হওয়ায় দ্রুত তাপ শোষণ ও বিকিরণ করে, তাই মরু অঞ্চলে দিন রাতের উষ্ণতার পার্থক্য হয়।
0: আচ্ছা, তাহলে এখানে উষ্ণতার সাথে মানে আমরা দেখলাম যে মেঘাচ্ছন্নতা বা মেঘমুক্ততার সাথে আরেকটা পয়েন্ট এসে গেল মাটির কথা। অর্থাৎ মরু অঞ্চলের মাটি নুড়ি কাকর বালিপূর্ণ হয়, তাই সেই ধরনের মাটির ক্ষেত্রে উষ্ণতা তাড়াতাড়ি বাড়ে এবং তাড়াতাড়ি শীতল হয়। মানে এই ধরনের মাটি তাড়াতাড়ি উত্তপ্ত হচ্ছে এবং তাড়াতাড়ি শীতল হচ্ছে, তাই মাটির পয়েন্টটাও এখানে এসে যাচ্ছে। এবার দেখি যে হালকা রঙের মাটি তাপ গ্রহণ ক্ষমতা কম এবং সেই সঙ্গে গাঢ় রঙের মাটি তাপ গ্রহণ ক্ষমতা বেশি। তাহলে যে সমস্ত স্থানের মাটির রং হচ্ছে গাঢ় সেখানে উষ্ণতা একটু হলেও তো বাড়ছে হালকা রঙের মাটি অপেক্ষা। এবার বলো যে পলি মাটিতে তাহলে কি হবে, উষ্ণতা বেশি হবে না কম হবে নাকি মাঝামাঝি হবে?
2: উষ্ণতা মাঝামাঝি
0: ভারসাম্যতা থাকছে, কারণ এ তো গাঢ় রঙের মাটিও নয় একেবারে হালকা রঙেরও মাটি নয়। ঠিক আছে, তাহলে আমরা মাটির পয়েন্টটাও আলোচনা করতে পারলাম। এরপরে আর আমাদের রয়েছে উদ্ভিদের উপস্থিতি, অর্থাৎ উদ্ভিদ কি করে না যে সমস্ত অঞ্চলে গাছপালা রয়েছে বা অরণ্য রয়েছে সেখানে কি হয়, স্বাভাবিকভাবেই আমরা একটু হলেও তো ঠান্ডা পাই, কারণ উদ্ভিদ প্রস্বেদনের মাধ্যমে জলীয় বাষ্প বৃদ্ধি করে এবং তারপরে তাপ শোষণও করতে পারে। তাই কেন তাপ শোষণ হচ্ছে না, জলীয় বাষ্প তাপ শোষণ করে মানে উষ্ণতা শোষণ করছে এবং সেই সঙ্গে বৃষ্টিপাতও বৃদ্ধি করছে। তাই যত গাছপালা থাকবে বা অরণ্য থাকবে সেখানে স্বাভাবিকভাবেই উষ্ণতা কম থাকবে। আর যেসব জায়গায় অরণ্য ধ্বংস করা হচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে, সেখানে নিশ্চয়ই উষ্ণতা কিছু হলেও তো বাড়বে এবং উষ্ণতার উপরে প্রভাব পড়বে। তাই ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বা সুন্দরবন অঞ্চলে যেখানে অরণ্য কাটা হচ্ছে বা গাছপালা কাটা হচ্ছে তার প্রভাব তো আমরা কোনো না কোনোভাবে পাবোই এবং উষ্ণতা বৃদ্ধি অবশ্যই করছে বা করবে। ঠিক আছে, এরপরে আর আমাদের হয়ে এসছে আলোচনা, তো সেক্ষেত্রে আমরা দেখব যে নগরায়ন ও শিল্পায়নের ব্যাপার। এই নগরায়ন এবং শিল্পায়ন বলতে আমরা কি বুঝছি? নগরায়ন মানে শহরের বিস্তার, যত শহর বাড়ছে জনবসতি বাড়ছে, রাস্তাঘাট উন্নত হচ্ছে, এবং শিল্পায়নের ক্ষেত্রে মানে হচ্ছে কলকারখানা বৃদ্ধি পাচ্ছে। আর জনবসতি বাড়া এবং রাস্তাঘাট উন্নত হওয়া তার সঙ্গে দেখা যাচ্ছে যে যানবাহনের পরিমাণও বাড়ছে এবং যানবাহন থেকে ক্রমাগত যে নানান ধরনের গ্যাস বেরিয়ে আসছে সেগুলো বায়ুমণ্ডলে মিশে উষ্ণতা বৃদ্ধিতে সাহায্য করছে, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সাহায্য করছে। আবার যেখানে শিল্পায়ন হচ্ছে সেখানেও কলকারখানা থেকে নানান ধরনের গ্যাস বেরিয়ে সেই জায়গার উষ্ণতা বৃদ্ধিতে সাহায্য করছে। এবং এই দুটো ক্ষেত্রে আমরা দেখছি যে যেগুলো একেবারে শহরাঞ্চল যেমন কলকাতা হাওড়া আসানসোল দুর্গাপুর এই জায়গাগুলোর উষ্ণতা একদম যে শহরাঞ্চলের মধ্যে যা হবে তার থেকে একটু দূরবর্তী অঞ্চলে নিশ্চয়ই একটু কম হবে। তাই আমরা দেখব যে দমদম বিমানবন্দরের কাছাকাছি যে স্থান রয়েছে সেখানকার উষ্ণতার তুলনায় কলকাতার একদম প্রকৃত কলকাতার যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু উষ্ণতা তুলনামূলকভাবে বেশি হবে। আবার যে হুগলি নদীর উভয় তীরে শিল্পাঞ্চল রয়েছে সেখানের ক্ষেত্রেও এর প্রভাব পড়ছে, কেননা নানান রকমের গ্যাস নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তারপরে মিথেন এবং নাইট্রাস অক্সাইড, এগুলো বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই যে আলোচনা করলাম সেক্ষেত্রে নিশ্চয়ই পয়েন্টগুলো আমরা যেভাবে শুরু করেছিলাম প্রথমে উদাহরণগুলো বেশ কিছু উত্তর তো আমরা পেয়েই গেলাম, প্রায় সবকটারই উত্তর আমরা পেয়ে গেলাম। নমস্কার।
3: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনলেন দশম শ্রেণীর ভূগোল বিষয় আলোচনা, সঙ্গে ছিলেন তারা সুন্দরী বালিকা বিদ্যা ভবনের শিক্ষিকা শুভ্রা ঘোষ ও দুই শিক্ষার্থী।
4: শুনলেন বিদ্যার্থীদের জন্য। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। আকাশবাণী কলকাতা, এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আজকের আকাশ প্রধানত মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। সন্ধ্যে 6:05 শুনবেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি, শিল্পী সতীশ রায় মুর্মু ও সহশিল্পীবৃন্দ। সন্ধ্যে 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ শুনবেন সাঁওতালি ভাষায় সাংস্কৃতিক ঐতিহ্যে পরিবর্তিত পরিস্থিতির আলোচনা। অংশগ্রহণে মাধব চন্দ্র হাঁসদা, প্রধান মুর্মু ও সীতারাম বাসকে। শুনবেন তৃতীয় পর্ব। সন্ধ্যে 6:38 কৃষি কথার আসর, বিষয় বর্ষাকালীন অড়হর চাষ। সাক্ষাৎকারে স্বপন কুমার সাময়, সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। লবণাক্ত অঞ্চলের খারিফ শস্যের চাষ, সাক্ষাৎকার ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গি, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 7:30 শুনবেন সমীক্ষা, রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় নার্ভের অসুখের জটিল সমস্যা ও তার নিরাময়। অতিথি ডক্টর সৌভিক দুবে, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 8:50 বিধানসভা পর্যালোচনা। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী ওস্তাদ আরশাদ আলী খান। 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান। রাত 10:30 শুনবেন ভজন, শিল্পী সোমলতা বেরা। রাত 10:45 পুরাতনী, শিল্পী কাজল বিশ্বাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী বিদুষী কল্যাণী রায়।

সঞ্জয়িতার দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যে 6:10 শুনবেন হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় পুনাম সিং। 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ গুলগুল সেন। সন্ধ্যে 7:10 শুনবেন মজদুর মণ্ডলীর আসর, শুনবেন ক্রাফটিং কোকোনাট বিষয়ে সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শুভেন্দু বাগ। 7:30 শুনবেন দর্পণ, উপস্থাপনায় পুনাম সিং। রাত 8:00 শুনবেন ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। রাত 9:16 স্পটলাইট। 10:30 শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্জয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্যে নতুন সরকার গঠনের পর পেশ হওয়া পূর্ণাঙ্গ রাজ্য বাজেটে গ্রামীণ অর্থনীতির বিকাশে একাধিক প্রস্তাব করেছে রাজ্য সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ তার বাজেট ভাষণে কৃষিক্ষেত্রে 8,565 কোটি টাকার বেশি বরাদ্দের কথা ঘোষণা করেছেন। শিল্পের সঙ্গে কৃষিকে অগ্রাধিকার দিয়ে এবারের বাজেট প্রস্তাব তৈরি করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, রাজ্যে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং মজবুত পরিকাঠামো তৈরি করে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে ভিভিজি রামজি আইন বাস্তবায়িত করার কাজ চলেছে।
1: জিরামজি রূপায়ণ করা হচ্ছে। আমি রাজ্য সরকারের অংশ হিসেবে এই খাতে 14,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। KYC সম্পন্ন জব কার্ড হোল্ডারদের জন্য 125 কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হবে।
0: অর্থমন্ত্রী জানান, গ্রাম বাংলায় সুলভ মূল্যে বাড়ি তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে চলতি অর্থবর্ষে 13,000 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। তপশিলি জাতি উপজাতি আর্থ সামাজিক উন্নতির জন্য কেন্দ্রীয় সরকারের PM অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা চালু হয়েছে। এর অধীনে 500 কোটি টাকা ব্যয়ে অন্তত 2,000টি তপশিলি অধ্যুষিত গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হবে। আর্থিকভাবে দুর্বল লোধা শহর টোটো এবং বীরহ সম্প্রদায়ের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ প্রকল্পের ঘোষণা করে অর্থমন্ত্রী। এর অধীনে আদিবাসী গোষ্ঠীগুলির প্রত্যেক পরিবারকে চাল ডাল ভোজ্য তেল চিনি লবণ আলু সহ খাদ্য প্যাকেট বিতরণ করা হবে। সুন্দরবনের দূরবর্তী দ্বীপগুলিতে পৌঁছানোর জন্য ছোট ডিঙি নৌকার সহযোগী পন্টুন ভিত্তিক জেটি তৈরি করা হবে। এর জন্য 100 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। PM পোষণ প্রকল্পে মিড ডে মিলের রাঁধুনিদের জন্য মাসিক ভাতা 1,000 টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও মিড ডে মিলের পড়ুয়া প্রতি খরচ 6 টাকা 78 পয়সা বাড়িয়ে 10

টাকা করা হয়েছে। বিজেপি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। 70 আসন বিশিষ্ট পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদে বিজেপির আসন সংখ্যা 14 এবং তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ছিল 54টি, আর দুটি আসন খালি ছিল। জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি পদত্যাগ করায় জেলাশাসকের নির্দেশে নতুন সভাধিপতি ও সহকারী সভাধিপতির নির্বাচন হল আজ। সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপির রামদেব গুছাইত এবং সহকারী সভাধিপতি নির্বাচিত হয়েছেন বাসুরী পণ্ডিত। উল্লেখ্য, রাজ্যে এই প্রথম কোন জেলা পরিষদ বিজেপির দখলে গেল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। গ্রামীণ সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধে 7:35 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। কৃষিকাজের জন্য জল হাওয়ার খবরে জানানো হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। দাঙ্গে পশ্চিমবঙ্গের বাকি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। রামভাই বলছি বন্ধুরা, যে সমস্ত কৃষক বন্ধু আপনারা চাষবাস করছেন, বিশেষত যারা ডাল চাষ করছেন, কারণ আমরা সকলেই জানি যে ডাল চাষে আমাদের রাজ্য হচ্ছে একটি ঘাটতি রাজ্য। আমরা অনেকটা পরিমাণ বিভিন্ন রকমের ডাল শস্য কিন্তু আমাদের আমদানি করতে হয় অন্য রাজ্য থেকে। তো সরকারি ক্ষেত্রে এবং বিশেষজ্ঞরা সবসময় কিন্তু বলছেন যে আপনারা ডাল চাষে এগিয়ে আসুন, ডাল চাষের পরিমাণটা আমাদের রাজ্যে অনেকটাই কম। আজকে আমরা কথা বলবো বর্ষাকালীন অরহর চাষ নিয়ে। তো এ বিষয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক স্বপন কুমার সাময়। স্বপনবাবু, আপনাকে স্টুডিওতে স্বাগত।
2: নমস্কার।
1: যে বিষয়টা বলছিলাম যে আমরা একটা ঘাটতি রাজ্য ডাল চাষের ক্ষেত্রে, কিন্তু বিভিন্ন রকমের ডাল তো আমাদের এখানে হয়ে থাকে। আমরা আলোচনাটা সীমাবদ্ধ রাখব অরহর, বর্ষাকালীন অরহর চাষ কিভাবে করতে পারি তা নিয়ে, আপনি যদি একটু শুরু করেন।
2: হ্যাঁ রাম ভাই, আপনি ঠিকই বলেছেন, আমাদের পশ্চিমবাংলায় ডাল শস্য চাষে অনেকটাই ঘাটতি আছে এবং অনেকটাই বাইরের রাজ্য থেকে আমদানি করতে হয়। তবে আমাদের পশ্চিমবঙ্গে ডাল শস্য নিরিখে অনেকগুলোই ডাল শস্য চাষ হয় এবং ভালোভাবেই হয়, যেমন মুগ, মুসুর, কড়াই, ছোলা, মটর, খেসারি ইত্যাদি। কিন্তু এর সাথে সাথেও কিন্তু আমাদের অড়হর অন্যতম একটি আরেকটি ডাল শস্য। পশ্চিমবঙ্গে প্রধানত আমাদের যে অড়হর চাষ হয় যে জেলাগুলিতে হয়, সব জেলাতে হয় না।
1: ঠিক কোথায় কোথায় হয়?
2: হ্যাঁ, কোথায় কোথায় হয় সেটাই বলতে যাচ্ছি যে কোথায় কোথায় হয়। এটা হচ্ছে কিছু কিছু জেলাতে হয়ে থাকে, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, নর্থে জলপাইগুড়িতে, মালদা, বাঁকুড়ার কিছু অঞ্চলে, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অঞ্চলে অড়হর চাষ হয়ে থাকে। তবে এই অড়হর চাষটা ব্যাপকভাবে না হলেও তাদের চাষিদের যে যে নিজ নিজ প্রয়োজনীয় যেটুকু লাগে তারা সেখানে তাদের নিজস্ব জমিতে তারা এই অড়হর চাষটা করে থাকেন।
1: আসলে বন্ধুরা যারা আজকের অনুষ্ঠান শুনছেন, দেখুন আমাদের শরীর গঠনের জন্য কিন্তু ভিটামিন যেমন দরকার আমরা কথায় কথায় আজকাল বলি, কিন্তু প্রোটিনের যোগানটা ভীষণভাবে দরকার। এবার আমরা মাছ মাংস থেকে প্রোটিন পাই, কিন্তু যদি ভেজিটেটিভ প্রোটিন এর কথা আমরা ভাবি তাহলে কিন্তু ডালের কোনো জবাব নেই, তাই তো?
2: কোনো বিকল্প নেই।
1: তো ডাল আমাদের যে খাদ্য তালিকা তার মধ্যে একটা বড় অংশগ্রহণ করে নেয়, কিন্তু আমরা বাঙালিরা শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে মসুর ডালের কথা ভাবি, পাশাপাশি ভাবে অন্যান্য ডাল শস্য, মুগ ডাল অবশ্য আমরা খাই, কিন্তু তার বাইরে আমরা যদি অন্য প্রদেশের কথা চিন্তা করি তাহলে কিন্তু তারা ভিন্ন রাজ্যে তারা যে ডালের বীজগুলো বিভিন্ন রকমের বীজ ওরা খেয়ে থাকে, মহারাষ্ট্র থেকে শুরু করে আপনি যদি সাউথ মানে আমরা যদি কি বলবো যে দক্ষিণের রাজ্যগুলোতে যাই তাহলে কিন্তু ডালের ব্যবহার অনেক বেশি, বীজ হিসাবে ওরা বীজ হিসাবে তরকারিটা করে। তো আমাদের সেই ক্ষেত্রে কিন্তু আমরা মসুর আর মুগের মধ্যে সীমাবদ্ধ থাকি তা নয় বন্ধুরা, আমাদের কিন্তু সমস্ত রকমের ডালই খাওয়া উচিত, তাই কি?
2: আপনি একটা বলছেন না কিভাবে আমরা এই ডাল অড়হরটাকে ব্যবহার করতে পারি?
1: ঠিক।
2: তো এইটা যদি আমরা দেখি যে আমাদের মূলত আমরা আপনি যেটা বলছিলেন যে আমাদের বিভিন্ন ডাল আমরা খেয়ে থাকি, ডাল ডাল শস্যের মধ্যে যেমন মুগ মুসুর আমরা ডাল হিসেবে খেয়ে থাকি, কিন্তু অড়হরটাকেও কিন্তু আমরা ডাল হিসেবে ম্যাক্সিমামটাই ব্যবহার করে থাকি। এছাড়া এই অড়হর থেকে আমরা তৈরি করতে পারি ছাতু, বেসন হিসেবেও আমরা কিন্তু এটাকে ব্যবহার করা যায়। এছাড়া এই অড়হরের নরম কচি পাতা এবং কচি শুঁটি সবজি হিসেবেও আমরা খেতে পারি, খাওয়া যায়। গাছের কচি পাতা, নরম ডগা, কাণ্ড পশুখাদ্য হিসাবে আমরা ব্যবহার করে থাকি। শুঁটির খোসা যেগুলো আমরা ফেলে দিই, অর্থাৎ মানে যখন আমরা বীজটাকে বের করে নিই দানাটাকে, যে শুঁটির খোসাগুলো থাকে বা ডাল তৈরির সময় যে ভাঙা অংশগুলো থাকে সেগুলো কিন্তু আমরা পশুখাদ্য হিসাবে আমরা ব্যবহার করি বাড়িতে। এছাড়া আমাদের আরও কাজে লাগে, আমরা যেসব জমিতে আমরা যেসব সবুজ সার চাষ করে থাকি, যেমন ধৈঞ্চা সন চাষ করে থাকি, সবুজ সার হিসাবেও কিন্তু আমরা অড়হর গাছ যদি আমরা জমিতে লাগাই এবং সবুজ অবস্থায় যদি আমরা মাটির সাথে মিশে দিই তাহলেও এখানে সবুজ সার এবং নাইট্রোজেন বৃদ্ধি পাবে। এছাড়া বিভিন্ন অঞ্চলে দেখা গেছে, বিভিন্ন রাজ্যে তো দেখা গেছে যে অড়হর গাছের যে গাছ বা ডাঁটা বা কাণ্ড ঘরের ছাউনি হিসাবে তো অনেকে এটা ব্যবহার করে থাকে। এছাড়া অড়হর গাছের যে ডাল পালা পাতা এগুলো কিন্তু আমাদের দেশীয়তে দেখা গেছে, গ্রামের দিকে দেখা গেছে যে তারা জ্বালানি হিসাবেও কিন্তু এরা ব্যবহার করে থাকে। আর একটা মূল কথা আমরা বলতে পারি, অড়হর যেহেতু আমাদের লাগানো হয় বর্ষাকালে বা অন্য সময় লাগানো হয়ে থাকে, কিন্তু আমাদের পশ্চিমবাংলা মাটিতে সয়েল মাটির ক্ষয় অনেক রকম হয়ে থাকে। এই মাটির ক্ষয় রোধের জন্য কিন্তু আমরা আচ্ছাদন ক্রপ হিসেবে, অর্থাৎ যেটা ক্রভার ক্রপ বলছি, আচ্ছাদন ক্রপ হিসেবে আমরা অড়হরটাকে আমরা লাগিয়ে থাকতে পারি।
1: তাহলে স্বপনবাবু, আপনি যা বললেন যে দেখাই যাচ্ছে যে অড়হর চাষের একটা বেশ বড় ভূমিকা রয়েছে, কিন্তু নানা কাজে ব্যবহার,
2: অনেক কাজে ব্যবহার হয়।
1: ঠিক, তাহলে এবার আমরা একটু চাষের বিষয়টা আসি যে অড়হর চাষের জন্য কি ধরনের জলবায়ু বা মাটি হওয়া উচিত।

0: অড়হর সাধারণত দেখা গেছে যে শীতেও হয় এবং গ্রীষ্মকালে হয়। মোটামুটি দেখা গেছে যে অড়হরের জন্য আমাদের যে তাপমাত্রা প্রয়োজন 20 ডিগ্রি সেলসিয়াস থেকে খুব কম, 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু আমাদের এই চাষটা হয়ে থাকে। তবে যদি তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি থাকে তাহলে এটা ভালো হয়ে থাকে। এবং অড়হর সব রকম মাটিতে হয়ে থাকে। এই অড়হরটা যদি আমরা যে কোনো মাটিতে হয়, তবে বেলে মাটি থেকে ভারী এঁটেল দোঁয়াশ মাটিতে ভালো চাষ হয়ে থাকে। এই জন্য আমাদের বিভিন্ন কারণে আমরা যে কোনো মাটিতে এই অড়হর চাষটা করে থাকতে পারি। আর কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, অড়হর কিন্তু জল দাঁড়ানো সহ্য করতে পারে। জমিতে যদি জল দাঁড়িয়ে যায় বর্ষাকালে তাহলে কিন্তু সেটা গাছ মারা যেতে পারে। আর মাটি সাধারণত নিউট্রাল মাটি, অর্থাৎ যদি মাটির পিএইচ নর্মাল থাকে, অর্থাৎ 6 থেকে 7.5-এর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু অড়হর চাষটা ভালোভাবেই হয়ে থাকে। তবে মাঝারি লবণাক্ত, যেখানে সমুদ্রকূলবর্তী অঞ্চল আছে, সেখানে যদি সামান্য লবণ থাকে জমিতে তাহলেও কিন্তু এই চাষটা হয়ে থাকে। আর একটা কথা দেখতে হবে, দেখা যায় যে অড়হর গাছের শেকড়টা মাটির অনেক গভীরে চলে যায়, সেই জন্য এটা খরাপ প্রবণ এলাকা যেখানে আছে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের কিছু কিছু অঞ্চল, সেখানে কিন্তু এইটা যেখানে অল্প বৃষ্টিপাত হয় সেখানে আমাদের অড়হর চাষটা ভালোভাবে হয়ে থাকে।
1: বেশ, তাহলে এবার যদি আমরা আসি বর্ষাকালীন যে অড়হর চাষের কথায়, একটু কি জানাবেন সফলবাবু আমাদের বন্ধুদের যে পশ্চিমবঙ্গে বর্ষাকালে কোন সময়ে, মানে ধরে নিন কোন মাসে অড়হর চাষ ভালো করা যেতে পারে?
0: ঠিক, পশ্চিমবাংলায় বর্ষাকালে আমাদের সাধারণত খারিফ হিসাবেই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যদি আমরা লাগাই, অর্থাৎ মে জুনেতে যদি আমরা অড়হর লাগাই, অর্থাৎ আমাদের যখন প্রি মনসুন, অর্থাৎ প্রাক মৌসুমী বায়ুতে যখন আমাদের বৃষ্টিপাত হয় সেপ্টেম্বর মে জুনের দিকে, প্রথম বৃষ্টির সঙ্গে সঙ্গে যদি আমরা জমি তৈরি করে অড়হর যদি আমরা বুনে দিই তাহলে কিন্তু আমাদের অড়হর বর্ষাকালে আমাদের কিন্তু এটা হয়ে থাকে। বর্ষাকাল ছাড়াও রবি হিসাবে রবিতেও আমাদের অড়হর হয়ে থাকে, সেটা আমাদের বর্ষা শেষের দিকে, অর্থাৎ আশ্বিন মাসের দিকে যদি লাগানো যায়, অর্থাৎ মিড সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি যদি আমরা লাগাই তাহলেও কিন্তু বর্ষা এই রবি হিসাবে আমাদের অড়হর চাষটা করে থাকে। শীতকাল ছাড়া দেখা গেছে, শীতকাল ছাড়া প্রায় সারা বছরই আমরা এই অড়হর চাষটা করে থাকি। এই ফুল ফোটা থেকে দানা পুষ্ট হওয়া পর্যন্ত এবং উজ্জ্বল যদি সূর্যালোক থাকে তাহলে আমাদের অড়হর চাষটা খুব ভালোভাবে হয়ে থাকে।
1: বাহ বন্ধুরা, তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম অড়হর চাষের জন্য, কারণ অড়হর চাষ নিয়ে খুব একটা বেশি কিছু আমাদের এই ধরনের যে মাধ্যমে তার মাধ্যমে আগে সেরকমভাবে বলা হয়নি, বা আপনারাও কিন্তু খুব বেশি এলাকা জুড়ে অড়হর চাষ করেন না। একটু অনুরোধ করব আপনাদের একটু চাষের পদ্ধতি জেনে নিয়ে, আপনারা দেখুন সারা বছরই প্রায় মোটামুটি স্বপনবাবু যেটা বললেন যে শুধু বর্ষাকাল বা খরিফ হিসাবে নয় রবিতেও ভালো অড়হর চাষ করা যেতে পারে। একটু জেনে নেব স্বপনবাবু আপনার কাছ থেকে অড়হরের উন্নত জাতগুলো সম্পর্কে, এবং সেটা কি মানে সিজন মরশুম অনুযায়ী আলাদা হয়?
0: না, পশ্চিমবঙ্গে যেসব অড়হর যে জাতগুলো আমরা চাষ করে থাকি তিনটে মেয়াদে এটা হয়ে থাকে। একটা হচ্ছে স্বল্প মেয়াদি, আর একটা হচ্ছে মধ্য মেয়াদি, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদি। স্বল্প মেয়াদি বলতে আমরা যেগুলো লাগানো শুরু থেকে কাটা পর্যন্ত, ফসল তোলা পর্যন্ত 120 থেকে 130 দিনের মতো সময় লাগে, অর্থাৎ 4 থেকে 5.5 মাস পর্যন্ত এটার সময় লাগে। এর জন্য কিন্তু আলাদা জাত আছে, তো স্বল্পমেয়াদী জাত, মধ্যমেয়াদী জাত, দীর্ঘমেয়াদী জাত আছে। এই স্বল্প, আপনি বললেন না যে কি কি জাত আছে, স্বল্পমেয়াদী জাতের মধ্যে উপাস 120, প্রভাত TAT 10, T21, পুষা আগতি ইত্যাদি আরো অনেক জাত আছে। তার মধ্যে পুষা 120 বা প্রভাত এগুলো কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। আর দীর্ঘমেয়াদী জাত যেগুলো আছে, যেমন 150 থেকে 160 দিনের মধ্যে এর সময় লাগে, ধরুন 5 থেকে 5.5 মাস, এর জন্য আলাদা কতগুলো জাত আছে, যেমন সারদা, বাহার, লক্ষ্মী, এই সব যেগুলো জাত আছে এগুলো কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী ফসল হিসেবে চাষ হয়ে থাকে। আর দীর্ঘমেয়াদী মানে একটু সময় বেশি লাগে, অর্থাৎ 200 লাগানোর থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত 220 থেকে 240 দিন পর্যন্ত সময় লাগে, প্রায় 7 থেকে 8 মাস সময় লাগে, এটা অনেকদিন একটু বেশি সময় লাগে। তার জন্য যে বিশেষ যেগুলো জাত আছে সেতা, যেমন B7 বা চুনি, B517, জাগৃতি, এই সব যে জাতগুলো আছে এগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকাতে ভালোভাবে চাষ করলে ভালো ফলন পাওয়া যেতে পারে।
1: বাহ, তো একটু জেনে নিতে চাইব যে অড়হর চাষের ক্ষেত্রে বিঘা প্রতি মানে কতটা বীজের দরকার হবে, আর বর্ষাকালে কি পদ্ধতিতে বীজটা লাগানো হবে?
0: হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কারণ আমাদের যে ডালশস্য চাষ হয়ে থাকে, বিভিন্ন চাষি বিভিন্ন রকমের লাগিয়ে থাকেন,
1: নানা পদ্ধতিতে
0: লাগিয়ে থাকেন, কেউ কেউ ছিটিয়ে লাগান, কেউ কেউ লাইনে লাগান। যদি আমাদের কোনো চাষি ছিটিয়ে লাগায় তাহলে আমাদের বিঘা প্রতি 3 থেকে 3.5 কেজি বীজ লাগবে। আর অনেক চাষি লাইনে লাগিয়ে থাকেন, লাইনে যদি লাগানো থাকে তাহলে আমাদের 3.5 থেকে 4 কেজি বীজের প্রয়োজন হবে। আর যদি লাইনে লাগানো একটা সুবিধা, যে লাইনে লাগালে আমাদের পরিচর্যাগত যে সুবিধা আছে পরিচর্যার দিক থেকে, সেইটা আমাদের
1: সুবিধা হয় অনেকটা।
0: কারণ বুনে ছিটিয়ে লাগালে আমাদের সেই সুবিধাটা পাওয়া যায় না, যেটা আমরা লাইনে লাগালে সেই সুবিধাটা পেয়ে থাকি।
1: একটু জেনে নিতে চাইবো স্বপনবাবু, যে সাধারণত আমরা তো বলে থাকি যে কোনো বীজ লাগানোর ক্ষেত্রে শোধন করাটা খুব জরুরি, তো এক্ষেত্রে অড়হরের বীজ শোধন এর কোনো প্রক্রিয়া আছে কি?
0: হ্যাঁ, আমরা বলে থাকি যে যে কোনো বীজ লাগানোর আগে বীজ শোধনটা অবশ্যই করতে হবে, অর্থাৎ বীজের টিকাকরণ, যেটাকে বাংলা বলা হয়। মানুষের যেরকম টিকা নেওয়া হয় সেরকম বীজেরও কিন্তু টিকাকরণ করা হয়। বীজ শোধনের আগে এইভাবে আমরা বীজটা শোধন করতে পারি। তাহলে কি হবে, বীজের মধ্যে যদি কোনো রোগের জীবাণু থাকে তাহলে শোধন করলে সেই সালে আমাদের যে জীবাণুটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের কি করা উচিত, যদি আমরা প্রতি কেজি বীজের সাথে লাগানোর আগে 2 গ্রাম কার্বনেজিম বা 3 গ্রাম ম্যানকোজেব মিশিয়ে যদি আমরা অড়হরটাকে লাগাই, লাগানোর আগে যদি এগুলো মিশিয়ে নিই ভালো করে, এইটা তাহলে আমাদের বীজটা শোধন করলে অনেকটাই উপকার পাওয়া যায়। এছাড়াও যদি আমরা আমাদের যে ছত্রাকনাশক আছে, জৈব ছত্রাকনাশক আছে যেমন ট্রাইকোডামাফিলিডি, এটি যদি আমরা দিয়ে ব্যবহার করি তাহলে প্রতি কেজি বীজের সাথে 4 গ্রাম ট্রাইকোডামা মিশিয়ে বীজটা শোধন করা যেতে পারে।
1: তাহলে এ তো গেল শোধনের কথা, এবার কথা হচ্ছে যে চাষ যখন আমরা করব, জমি তৈরি করব, তখন সার ছাড়া তো উৎপাদন সম্ভব নয়। সেক্ষেত্রে আজকাল তো জৈব সারের কথা বলা হচ্ছে, আবার জীবাণু সারের কথা বলা হচ্ছে, আর সাধারণত যে ধরনের কেমিক্যাল সার আমরা ব্যবহার করি সেটাও রয়েছে। আপনি যদি একটু চাষ এর ক্ষেত্রে অড়হরে সার প্রয়োগের বিষয়টা আলোকপাত করেন।
0: হ্যাঁ, আমাদের যে কোনো ফসল লাগাতে গেলে আমাদের সার প্রয়োগটা খুবই দরকার, কারণ সার না দিলে মানে কোনো ফসলই এখন হচ্ছে
1: ভালোভাবে
0: ভালো হবে না। আমাদের সার দিতে গেলে আমাদের এখানে আমরা সাধারণত সার দিয়ে থাকি, দেওয়া উচিত যে যে কোনো ফসল লাগানোর আগে যদি আমরা মাটিটা পরীক্ষা করে নিই, মাটিটা পরীক্ষা হলে আমাদের সুবিধা হয় যে আমাদের জমিতে কতটা খাদ্য উপাদান আছে, গাছের খাদ্য উপাদান যেগুলো আছে সেই খাদ্য উপাদান কতটা জমিতে থাকে আছে সেটা যদি আমরা জানতে পারি, সেই ভিত্তিতে আমরা কিন্তু সারটা দিয়ে থাকি।
1: সেক্ষেত্রে সুবিধা যেটা হবে যে মাটির জন্য যে ধরনের সার দরকার সেই উপযুক্ত সার আমরা ব্যবহার করতে পারি, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে সারের অপচয় তাহলে এখানে হবে না। তৃতীয় হচ্ছে তাহলে কিন্তু চাষের খরচা অনেক কমে যাবে। চতুর্থ হচ্ছে তাতে কিন্তু মাটি ভালো থাকবে।
0: অবশ্যই, তো আপনি যেটা বললেন রামবাবু, যে আমরা যদি সার প্রয়োগের ডিএটা দিই, আমরা সার প্রয়োগ যদি আমরা এটা করে থাকি করব, আমরা সাধারণত যদি মাটি পরীক্ষা নাও করা হয়, অনেক সাথী চাষি মাটি পরীক্ষা করতে পারে না, কারণ তার সুযোগ সুবিধা থাকে না। সেই জন্য জমি যখন তৈরি করা হবে তখন আমরা যদি বিঘা প্রতি 6 থেকে 8 কুইন্টাল জৈব সার বা কম্পোস্ট সার আমরা মিশিয়ে দিয়ে দিই ঠিক জমি তৈরির লাগানোর 1 সপ্তাহ আগে, এই সারটা যদি মাটিতে মিশিয়ে দিই তাহলে কম্পোস্ট সারটা বা জৈব সারটা আমাদের মাটির সাথে ভালোভাবে মিশে যাবে। আর যদি একটু আমরা যদি দেখি যে তরাই অঞ্চল বা যেখানে লাল মাটি অঞ্চল আছে, যেমন বাঁকুড়া পুরুলিয়া ওইদিকে লাগানো, তিন সপ্তাহ আগে যদি আমরা সেখানে

0: যদি মাটি অম্ল থাকে বা অন্য কিছু প্রবলেম থাকে, সেখানে আমরা বিঘা প্রতি 2 থেকে 2.5 কুইন্টাল ডলোমাইট এই সময় মাটির সাথে যদি মিশিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ভালো হয়।
1: আচ্ছা,
0: আর অড়স অড়হর ডালশস্যতে আমাদের যে সারটা দেওয়া হবে মাটি পরীক্ষা দিলে তো অবশ্যই খুবই সুন্দর হয়, কিন্তু যদি মাটি পরীক্ষা করতে না পারি তাহলে মূল সার হিসাবে বিঘা প্রতি আমাদের যে আমাদের নাইট্রোজেন ফসফরাস পটাস যে সারটা লাগবে সেটা যদি আমরা কনভার্ট করি ইউরিয়া সিঙ্গল ফর ফসফেট এবং মিউরেট অফ পটাসে, তাহলে দেখা যাচ্ছে বিঘা প্রতি যদি ইউরিয়া 8 কেজি এবং সিঙ্গল ফর ফসফেট 45 থেকে 50 কেজি এবং মিউরেট অফ পটাস 10 থেকে 12 কেজি বীজ লাগানোর একদিন আগে বা শেষ চাষের আগে যদি আমরা দিয়ে বীজটা লাগাই তাহলে কিন্তু আমাদের ভালো হবে। কারণ বীজ লাগানোর আগে এটা আমরা মূল সার হিসাবে এবং পুরোটাই আমরা মূল সার হিসাবে দিই, আমাদের এখানে চাপান সার দেওয়ার কোনো রাখছি না, মানে এই সারটা যদি আমরা দিয়ে লাগাই তাহলে মাটিতে যদি সার থেকেও থাকে আমাদের যেটা বাইরের থেকে সারটা দেওয়া হলো সেটা কিন্তু অঘরণ লাগানোর সাথে সাথে গাছ কিন্তু কয়েকদিনের মধ্যেই গাছটা খাদ্যটা মাটি থেকে নিতে পারবে, তাতে গাছের বৃদ্ধিটা খুব ভালোভাবে হবে।
1: তো এত গেল সার প্রয়োগের বিষয়ে, এবার ধরুন আমরা অড়হর বীজ শোধন করে যেমন নিলাম সেটা লাগানো হলো, তো লাগানোর পর থেকেই তো কৃষক বন্ধুদের মাথায় রাখতে হবে নানা ধরনের পরিচর্যাগত দিক।
0: হ্যাঁ অবশ্যই,
1: সেগুলো সম্পর্কে কি পরামর্শ দেবেন আপনি?
0: শুধু লাগানোই তো হলো না, সে তার জন্য আমাকে পরিচর্যা করতে হবে, পরিচর্যার দিকটা আমাদের খুবই খেয়াল রাখার দরকার। কারণ জমিতে লাগিয়ে দিলাম তারপরে আর জমিতে গেলাম না তাতে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়, একে তো বিভিন্ন রকমের অসুবিধা হয়, ফলন ঠিক মতো হবে না। সেই জন্য প্রত্যেক চাষি ভাই উচিত যে কোনো ফসল লাগানোর পরপরই আমাদের কিন্তু দেখভাল করতে হবে যে আমাদের বীজটা কেমন, কিভাবে গাছটা বেরোচ্ছে, কতটা বেরিয়েছে বা তারপরে কি পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো আমাদের করা দরকার। সাধারণত অড়হর বীজ লাগানোর পরে 20-30 দিনের মাথায় বা পরে আমাদের লাগানো হয়েছে, যদি লাইন থেকে লাইনে লাগানো হয় তাহলে সেখানে আমাদের একটা সুবিধা হচ্ছে যে আগাছা আমরা তুলে নিতে পারবো এবং আমাদের যে ঘন যদি গাছ হয়ে থাকে গাছটাও আমরা একটু পাতলা করে নিতে পারবো। কারণ অড়হর গাছ খুব বেশি ঘন হলে তাতে কিন্তু ফলন ভালো হয় না, সেই জন্য এই সময় গাছের যে গোড়াতে যে আগাছা থাকে সেই আগাছাগুলো তুলে নিতে হবে প্রথমত। তারপরে আগাছা যেহেতু তুলে নেওয়া হলো, যেহেতু বর্ষাকালীন অড়হর চাষ সম্বন্ধে আমাদের আলোচনা হচ্ছে, সেই জন্য বর্ষাকালে যাতে গাছের গোড়ায় জল না জমে সেই জন্য গাছের গোড়াতে জো থাকলে গাছের গোড়ায় মাটি আলগা করে যদি আমরা মাটি দিয়ে বেঁধে দিই এবং ভেলি বেঁধ দেওয়া হয় তাহলে আমাদের গাছের গোড়ায় জল জমবে না এবং গাছে পচে যাওয়ারও খুব একটা শেকড় পচা হতে পারে গাছে, সেই জন্য পচা গাছের পচা বা গাছের নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। আর একটা কথা হচ্ছে যে প্রথমে তো আমরা লাগানোর 20-30 দিনের মাথায় একবার আগাছা তুলে দিলাম, কিন্তু বর্ষাকালে মাঝে মাঝে বৃষ্টি হয়ে থাকে সেই জন্য আবার আগাছা আসতে পারে, সেই জন্য আবার যদি আমরা লাগানোর আগাছা তোলার পরে যদি আরো 20-22 দিন পরে যদি আবার আর একবার আগাছা তুলে দিই তাহলে কিন্তু আমাদের আগাছাটাকে তুলে দিলে গাছের বৃদ্ধিটা ভালো হবে এবং গাছ আগাছা যে আমাদের যে খাদ্য উপাদানটা খেয়ে নেয় সেটা খেতে পারবে না, আমাদের গাছটা তখন অড়হর গাছটা আমরা খাদ্যটা পাবে। তো সেই জন্য আগাছাটা তোলা খুবই দরকার। আর যাতে আগাছা প্রবণ যেখানে সব এলাকা বেশি আছে, যখন যে কোনো কোনো জায়গায় আগাছা প্রচুর হয় সেই জন্য আমরা খেয়ে কিন্তু আমরা আগাছানাশক ওষুধ দিতে পারি, যেমন বীজ বোনার 1-2 দিনের মধ্যে যদি আমরা বিঘা প্রতি 400-500 মিলিমিটার যে ওষুধটা আছে উইডিসাইড বা আগাছানাশক ওষুধ যেমন পেন্ডাম মিথালাইন 30% জলে গুলো যদি স্প্রে করে দিই ওই লাগানোর পরে পরই তাহলে কিন্তু আগাছার
1: উপদ্রবটা
0: অনেক কম হবে। এর সাথে যদি আমাদের প্রয়োজন মনে হয় তাহলে আমাদের হাত দিয়েও আমরা আগাছাটা তুলে ফেলতে পারি। এইভাবে আমরা যদি আমরা পরিচর্যা করি, এটা আমাদের পরিচর্যার দিক গেল। এই পরিচর্যাটা আমাদের
1: যেটা বললেন স্বপনবাবু, এবার আসি সমস্ত ফসলের ক্ষেত্রেই আমরা তো দেখি ফসল চক্রে যে ফসল রক্ষা করাটা একটা দারুণ ব্যাপার, কারণ ওই যে আপনি বলছিলেন যে ভেলি তুলে দিলে হয়তো গোড়া পচা রোগ কম হবে, তো রোগ শোকের ব্যাপারটা এবং পোকা,
0: সব ফসলই কিছু না কিছু রোগ পোকার উপদ্রব হয়ে থাকে, তবে অড়হরতে আমরা দেখেছি কয়েকটা মেন মেন পোকা লাগে, যেমন সুটি ছিদ্রকারী পোকা, অর্থাৎ যখন অড়হরটা ফুল থেকে ফল হচ্ছে এই পোকাগুলো আসে এই সময়, ছোট ছোট পোকা এগুলো, ছোট অবস্থায় এগুলো লেদা পোকা বলা হয়। এই লেদা পোকা যখন গাছ থাকে তখন গাছের কচি পাতাগুলো খেয়ে নেয়, পরে বড় অবস্থায় কুঁড়ি ফুল এবং সুটি ফুটো করে ভেতরে ঢুকে যায় এবং বাড়তে থাকে এবং বীজগুলি খেয়ে ফেলে এই সময়। এই সময় দেখা যায় আমরা দেখেছি জমিতে এই সময় কেবলমাত্র পুরোটা কিন্তু তার মুখটা কিন্তু যে সুটিটা হয় তার মধ্যে ঢুকিয়ে দেয় এবং বাকি শরীরটা কিন্তু গাছের বাইরে থাকে, সুটির বাইরে থাকে। এবং গাছ প্রতি যদি দু থেকে তিনটে ডিম বা পূর্ণাঙ্গ গাছে দু থেকে তিনটে লেদা পোকা দেখা যায় তখনই কিন্তু আমাদের প্রতিকারের ব্যবস্থাটা নিতে হবে, নাহলে কিন্তু তখন অড়হর চাষে ব্যাপক ক্ষতি হয়ে যাবে। তবে আপনি বলছিলেন যে কিভাবে এটা আমরা প্রতিকার করতে পারি,
1: ঠিক
0: তো প্রতিকার করতে গেলে আমাদের এটাকে অনেকগুলো বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। যে আমরা যদি প্রথম থেকেই যখন আমরা চাষ শুরু করব শস্য পর্যায়ে অনুযায়ী যদি আমরা অড়হর চাষটা করি তাহলে কিন্তু এই সুটি ছিদ্রকারী পোকার আক্রমণটা অনেক কম থাকবে। প্রথম অবস্থায় যদি সম্ভব হয় লেদা পোকাগুলো যখন দেখা যায় জমিতে, যদি সম্ভব হয় তাহলে সেগুলো হাতে ধরে যদি মেরে ফেলা যায় তাহলেও অনেকটা পোকাগুলো কম হবে। আর একটা হচ্ছে খেয়াল রাখতে হবে আমাদের বীজের বোনা, অর্থাৎ আমরা যদি ঠিক সময় মতো বীজ বুনে থাকি তাহলেও কিন্তু আমাদের পোকাটা অনেকটাই কম লাগবে। আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, অড়হরের সাথে যদি আমরা গম সর্ষে তিসি বা যেগুলো আমাদের মিশ্র ফসল হিসেবে চাষ করা হয় তার সাথে যদি আমরা অড়হর চাষ করি তাহলেও কিন্তু আমাদের আক্রমণটা অনেকটাই ঠেকানো সম্ভব হবে।
1: আচ্ছা,
0: আর একটা যে এগুলো তো আমরা বললাম অনেকটা এগুলো যদি করা যায় সুবিধা হয়। এছাড়া যদি আক্রমণের প্রথম দিকে আমাদের যে আমাদের জৈব ওষুধ আছে যেগুলো নিম জাতীয় কীটনাশক যেটা হচ্ছে অ্যাজারাক্টেরিন 1% প্রতি লিটার জলে 3 মিলিলিটার যদি আমরা স্প্রে করি প্রথম অবস্থাতে তাহলেও কিন্তু পোকার আক্রমণটা কম হতে পারে।
1: বেশ,
0: এছাড়া আরও উপায় আছে, যদি আমাদের বন্ধু পোকা আছে, যে আমাদের বন্ধু পোকাও আছে বা শত্রু পোকাও আছে, বন্ধু পোকা হিসেবে যেগুলো আমাদের আছে যেমন ট্রাইকো গামা চিলোনিস, এর ডিম যদি আমাদের বিঘা প্রতি পাওয়া যায়, যদি আমাদের সময় পাওয়া যায় তাহলে বিঘা প্রতি এর ডিম 2000 থেকে 2500টা যদি আমরা ডিম ছেড়ে দিই আমাদের প্লটে অর্থাৎ আমাদের খেতে এবং সপ্তাহে যদি দুবার ছাড়া যায় তাহলে এইগুলো কিন্তু আমাদের ওই পোকাগুলোকে খেয়ে ফেলবে। আর একটা শেষ পর্যায়ে যদি আক্রমণ যদি তাতেও না কমে, আক্রমণ না যদি কমে থাকে তখন আমাদের রাসায়নিক কিছু আমাদের ওষুধ আছে সেই ওষুধের দিকে আমাদের যেতে হবে। যেমন স্পিনোস্যাট 5% যে ওষুধ আছে সেটা যদি আমরা 5 মিলিলিটার প্রতি 10 লিটার জলে গুলে স্প্রে করি, অথবা আর একটা ওষুধ আছে ইনোক্সাক্রাব কার্ব 5 মিলিলিটার সেটাও 10 লিটার জলে আমরা গুলে যদি স্প্রে করি, বা আর একটা আমাদের ওষুধ আছে বিটি যাকে বলি ব্যাসিলাস
1: থোরিনিয়াসিস,
0: সেটাও যদি আমরা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করি তাহলেও কিন্তু এই পোকাটা আক্রমণটা অনেকটাই কম হবে।
1: বেশ স্বপনবাবু, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে একদম সময় নেই। তাহলে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন যে অড়হর চাষ সম্পর্কে। যদিও আমরা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে বর্ষাকালীন অড়হর চাষ, কিন্তু সাবেকিভাবে অড়হর চাষ কিন্তু সে আপনি খারিফেই করেন আর রবিতেই করেন, পদ্ধতি কি আছে, মেয়াদ অনুযায়ী আপনাকে জাত নির্বাচন করতে হবে, খুব সুন্দরভাবে কিন্তু স্বপনবাবু আপনাদের বুঝিয়ে বললেন যে অড়হর চাষ লাভজনক। অন্তত পক্ষে আমাদের অনুরোধ থাকবে নিজের প্রয়োজন মেটাতে আপনারা কিন্তু এই ধরনের ডাল শস্যগুলোর চাষ করুন, তাতে করে আখেরে লাভ আমাদেরই। বন্ধুরা, আজকে আমরা কথা বলছিলাম অড়হর চাষ নিয়ে, এতক্ষণ এ বিষয়ে আপনাদের জানালেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক স্বপন কুমার সাময়ী। স্বপনবাবু, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
0: নমস্কার, ধন্যবাদ।

0: এলাকার বা লবণাক্ত এলাকায় যে সমস্ত কৃষক বন্ধুরা থাকেন, এই খারিফ মরশুমে সেই সমস্ত কৃষক বন্ধুরা কি ধরনের চাষ করবেন বা আমাদের এই পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে কি রকমের চাষ হয় সে ব্যাপারে আজকের আমরা আলোচনা করব। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা আমাদের মধ্যে পেয়েছি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত কেন্দ্রীয় কৃষিরত মহিলা সংস্থা ভুবনেশ্বর ওড়িশার কৃষি প্রযুক্তি শাখার প্রধান ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গি। ডক্টর সারেঙ্গি, আপনাকে আজকের আসরে স্বাগত জানাই। নমস্কার।
1: নমস্কার।
0: আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুব্রত। আজ আমরা আলোচনা করতে চলেছি লবণাক্ত এলাকায় খারিফ মরশুমে চাষবাস। আমি প্রথমেই ডক্টর সারেঙ্গির কাছে জানতে চাইব যে খারিফ মরশুমে মূলত আমাদের এই পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে কি ধরনের চাষবাস হয়।
1: খরিফ মৌসুম বললে আমরা বুঝি যখন মনসুন বা বৃষ্টি শুরু হয় সেখান থেকে আমরা খরিফ চাষবাস শুরু করি। খরিফ চাষতে প্রধান চাষ হলো ধান চাষ। ধান চাষ ছাড়া কিছু কিছু আমরা সবজি চাষ করি, যেরকম শসা, উচ্ছে, করলা, লাউকি, এগুলো চাষ করি। কিন্তু আমাদের যেহেতু এখানকার জমিগুলো সব নিচু জমি, তো ধান চাষটা হচ্ছে এখানকার প্রধান ফসল।
0: তা এই সমস্ত ধরুন চাষের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা যে কথাটা আমরা আজকের আলোচনার মূল বিষয় যে লবণাক্ত এরিয়ায় সেই সমস্ত এলাকায় যে সমস্ত কৃষক বন্ধুরা থাকেন তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হন।
1: আমাদের যে এই খরিফ মৌসুমে যে বিভিন্ন সমস্যা আছে তার মধ্যে আছে প্রথম কথা হলো এই যে বৃষ্টি। আমাদের বৃষ্টি যদি ঠিক সময় না হয় বা কম বৃষ্টি হয় বা বেশি বৃষ্টি হয়, বন্যা হয়, এটা একটা সমস্যা। তাছাড়া যে লবণাক্ত অঞ্চলে যে লবণের সমস্যাটা প্রচুর আমাদের হয়, যেরকম যে বৃষ্টি কম হয় তাহলে লবণটা নিচ থেকে উপরে উঠে আসে আর লবণের প্রভাবে বিভিন্ন ফসল আমাদের নষ্ট হয়। লবণ একটা সমস্যা। তাছাড়া তে বৃষ্টির যে পরিমাণ যদি কম হয়, যেটাকে আমরা ড্রাউট বলি বা অনাবৃষ্টি বলি, আর যেটা বেশি বৃষ্টি হয়, যেটা জল জমাট হয়ে যায়, ওখানে বন্যা যদি হয়, সেটা একটা সমস্যা। তো এইগুলো মূলত আমাদের খরিফ মৌসুমে সমস্যাগুলো দেখা যায়।
0: তাহলে আমাদের একজন কৃষক বন্ধু যিনি এই সমস্ত এলাকায় রয়েছেন, তিনি তার জমিতে কি পরিমাণ লবণ রয়েছে বা তার মাটির লবণাক্তির পরিমাণটা কতটা সেটা তিনি বুঝবেন কিভাবে? তার আগে যদি আর একটা কথা আমি কৃষক বন্ধুদেরকে জানাতে চাই যে লবণটা মাটিতে আসছে কোথা থেকে।
1: এটা খুব ভালো প্রশ্ন। যে আমাদের এই যে এলাকাতে, যে দক্ষিণ চব্বিশ পরগনা হোক বা উত্তর চব্বিশ পরগনা হোক, মেদিনীপুর, হাওড়া, এইসব জেলাতে, এগুলো যে আমাদের সমুদ্রের কাছাকাছি যে নদীগুলো যুক্ত আছে, ওই নদীগুলো থেকে আমাদের যে লবণগুলো আছে, ওই লবণগুলো মাটির যে ভূগর্ভস্থ যে জল আছে ওখান থেকে ওই লবণগুলো এসে আমাদের মাটিতে চলে আসে। মাটিতে কি করে আসে, যখন গরম সময়ে যে জলগুলো নিচে, জমির নিচে যে জলগুলো আছে, ওই বাষ্পীকরণ হয়, মাটি ভিতরে যে কৌশিক নালীগুলো আছে যেটা ক্যাপিলারি পোর্স বলা হয় ইংরাজিতে, সেইগুলো দিয়ে জলগুলো যখন উপরে উঠে আসে ওই জলের সাথে সাথে লবণ গুলো উপরে চলে আসে। এসে তারপরে মাটির যে উপরে যখন জলটা উপরে বাষ্পীকরণ হয়ে যায়, এই লবণগুলো সব মাটির উপরে জমা হয়ে যায়। তারপর ওই জমা হওয়ার ফলে এগুলো আমাদের ফসলকে নষ্ট করে।
0: আর এই যে ক্ষেত্রে আমরা জমির উপরে যে সাদা সাদা কিছু আস্তরণ দেখি, এগুলো কি মূলত লবণ?
1: এটাই ঠিক, যেগুলো সাদা সাদা আস্তরণ গুলো আমরা দেখছি সেগুলো লবণ। যে থেকে যায় সেগুলো আস্তে আস্তে জমা হয়, তারপরে আমরা সেটাকে দেখতে পারি।
0: আর এর ফলে আপনার গাছের কি সমস্যা হতে পারে যদি মাটিতে এরকম লবণ উঠে আসে বা জমা হয়ে থাকে?
1: এই লবণ কি লবণ থাকতে পারে, এটাতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এর সাথে যে কার্বনেট, বাইকার্বনেট, সালফেট হয়ে এই যে লবণগুলো, বিভিন্ন লবণগুলো হয়, এগুলো কি করে মাটিতে যে জলটা আছে সেটা শিকড়টা নিতে পারে না। কেন, ওই যে অসমোটিক প্রেশার বেশি হয়ে যায়, তার ফলে শিকড়গুলো নিতে পারে না, শিকড়ের বৃদ্ধি ভালো হয় না। আর যে গাছগুলো হয় সেই গাছগুলো ভালো পাশকাটি হয় না, তারপরে পাতাগুলো সাদা সাদা হয়ে যায়, ধীরে ধীরে গাছের যে হেলথ বা স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। আর আমাদের একটা ইউনিট এরিয়াতে বা একটা জায়গাতে যতগুলো গাছ থাকার কথা থাকে না, তার ফলে অনেক পরিমাণে আমাদের ফসলের যে অমল কম হয়। মুখ্যত যে ধান ফসলে আমরা দেখব যে যখন শীষ আসবে শীষগুলো চিটে হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে, চিটে হয়ে যাবে, আর ওই দানাগুলো পুরুষ্ট হবে না, ফলে অনেক আমাদের ফসলের নষ্ট হয়।
0: আমাদের কৃষক বন্ধুরা বুঝতে পারলেন তাহলে যে জমিতে লবণাক্তের পরিমাণ বেশি হওয়ার কারণে বা মাটির উপরে যে সাদা আস্তরণ, যেগুলো লবণ জল বাষ্পীভূত হয়ে যাওয়ার পরে যেগুলো পড়ে থাকে, তার ফলে গাছের কি ক্ষতি হতে পারে। তাহলে কৃষক বন্ধুরা এই মাটিটাকে না পরীক্ষা করে তো বুঝতে পারবে না যে তার জমিতে কি পরিমাণের লবণ রয়েছে, তার জন্য তারা কি করবেন?
1: ঠিক কথা বলেছেন, মাটি আর জল আমরা এই দুটোকে পরীক্ষা করতে হবে। আমাদেরকে যে আশপাশ যে ডিও অফিস আছে বা আমাদের যে গবেষণা সংস্থা রয়েছে সেগুলোর থেকে আমরা মাটি বা যে জল এর স্যাম্পল নিয়ে ওখানে টেস্ট করতে হবে। আর নিয়ে আমাদের জেনারেলি কি দেখতে হয় যে ইলেকট্রিক্যাল কন্ডাক্ট টিভিটিটাকে দেখতে হয়, লবণের যে মাপটা আমরা করি এই যে সল্ট বা লবণগুলো থাকে যদি বেশি থাকলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা বেশি হয়, যেটা 4 থেকে বেশি হয়ে যায় মাটিতে, তাহলে আমরা এটাকে বলি এটা লবণাক্ত।

0: মাঝে মাঝে জল বা মাটির স্যাম্পল নিয়ে সেটাকে পরীক্ষা করে আমাকে বুঝতে হবে কি আমার মাটিতে কতটা লবণ আছে। আমরা বুঝতে পারবো যদি বেশি হয়, খুব বেশি হয়, সেই হিসাবে আমাদের চাষবাসের যে পদ্ধতিটাকে আমরা সেই হিসাবে আলাদা আলাদা করে নিতে হবে, তার ফলে আমরা যে লবণের যে সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারবো।
1: খারিফ মরশুমে প্রধান ফসল হিসেবে তো আপনি বললেন যে আমাদের এই অঞ্চলের ধান চাষটাই মুখ্য ফসল আর কি, তাহলে আমাদের কৃষক বন্ধুরা যারা থাকেন এই সমস্ত এলাকাতে বা যারা চাষ করতে চান, সেক্ষেত্রে কি ধরনের জাত নির্বাচন করবেন ধানের?
0: ধানের আমরা চাষ যেটা করি মুখ্যত তিন রকম জমিতে, আমরা তিন চার রকম জমিতে চাষ করি, যে সেটাকে আমরা বলি উঁচু জমি, মাঝারি জমি, নিচু জমি, আর কিছু কিছু জায়গাতে জল জমাট প্রচুর বেশি থাকে যেটাকে আমরা ডিপ ওয়াটার রাইস বলা হয়। তো যেখানে উঁচু জমি বা অফল্যান্ড এরিয়া আমরা বলি, সেখানে আমাদের যেটা ডিউরেশন কম বা যেটা অল্প দিন অমল হয়ে যায় সেই রকম জাতকে নির্বাচন করতে হবে, যেরকম ক্যানিং সেভেন বা মোহন বা আমাদের শতাব্দী, এরকম জাতের গুলো। আর যেটা মাঝারি জমি সেটাতে আমাদের যেটা মিডিয়াম ডিউরেশনের জাতের ভ্যারাইটি, যেগুলো উৎপলা, সুমতি, ভূতনাথ, প্রতীক্ষা, এগুলো আমাদেরকে করতে হবে। আর যেগুলো নিচু জমি যেটাতে আমরা মোটামুটি পাঁচ মাস থেকে বেশি জল থাকে, ওইসব জমিতে অমলমনা, গীতাঞ্জলি, সবিতা, পাটনাই, তুলসী, পানিধান, এইরকম বর্ষা ধান, এইরকম যেগুলো বেশি একটু সময় নিয়ে পাকতে সেইগুলো চাষ করতে হবে। তো এই রকম যে জাতের আমাদেরকে নির্বাচন করতে হবে, ধানের ফসল নিয়ে আমাদের জমির অবস্থা নিয়ে আমাদেরকে নির্বাচন করতে হবে।
1: জাত নির্বাচন তো হলো, ভালো বীজ যদি কৃষক বন্ধুরা লাগাতে চান সেক্ষেত্রে কিভাবে তারা বীজটা নির্বাচন করবেন?
0: আমরা বীজ যখন নির্বাচন করব, প্রথম হলো আমাদের যে যেখান থেকে আমরা বীজটাকে সংগ্রহ করব, যদি আমি একটা চাষি, আমি যদি আমার নিজে বীজটাকে রাখতে চাইবো, তাহলে সেই রকম আমাদেরকে মাথায় রাখতে হবে কি পরবর্তী ফসলে আমাকে এটাকে চাষ করতে হবে, সেরকম যে পরিচর্যাগুলো করতে হবে, যে ফসলে আমার ঠিক পরিমাণ মতন জৈবিক সার, রাসায়নিক সার দিতে হবে। আরেকটা মুখ্য কথা হলো বীজটা আমরা হারভেস্টিং করব, সেইটা যে ফসলটা খুব সময় ম্যাচিওর হতে হবে, মানে যদি গাছের যে বীজটা থাকবে সেটা কিন্তু ভালো করে যে পাকতে হবে সেটাকে আমাদেরকে দেখতে হবে, যে হলুদ মতন হয়ে যাবে যে বীজটা, আর যেটা পুরুষ্ট থাকবে, আর যে শীষগুলো ভারী ভারী থাকবে, নিচু মাথা থাকবে, সেরকম ভালো বীজ দেখে যেখানে রোগ পোকা থাকবে না আমাদেরকে, সেরকম একটা সুস্থ তো ফসল থেকে আমরা বীজটাকে নির্বাচন করব, তাহলে আমরা যে পরবর্তী ফসলে চাষটা ভালো হবে। তাছাড়া যদি আমি বাজার থেকে কিনি, তাহলে একটা সরকারি সংস্থা যেখানে বীজগুলো সার্টিফাই করা হয়, যেরকম আমরা যদি বীজটাকে সার্টিফিকেশন হিসাবে দেখতে হয়, তাহলে একটা ব্রিডর সিড আছে, ফাউন্ডেশন সিড আছে, সার্টিফাইড সিড আছে, ট্রুথফুল লেবেল সিড আছে। ব্রিডর সিড হচ্ছে পুরো 100% পিওর সিড, সেটা জেনারেলি আমাদের যে গবেষণা সংস্থা বা ইউনিভার্সিটিতে থাকে। তারপর হলো ফাউন্ডেশন সিড, ফাউন্ডেশন সিডটা 99.5% পিউরিটি থাকে, সেটাকে আমরা যদি ব্যবহার করি খুব ভালো হয়। নাহলে সার্টিফাইড সিড, যেটা সার্টিফাইড সিড, আমি বলবো সবাইকে সার্টিফাইড সিড ব্যবহার করতে বা সার্টিফাইড বীজ ব্যবহার করতে। আমরা এগুলো দেখে নেব যে প্রত্যেক বীজের যে প্যাকেট থাকে সেগুলোতে আমরা লেবেলিং থাকে, সেই লেবেলিং কে দেখে তার কত পার্সেন্ট জার্মিনেশন আছে, কত পার্সেন্ট ভায়াবিলিটি আছে, কত পার্সেন্ট পিউরিটি আছে, কত পার্সেন্ট মিক্সচার আছে, সেগুলো দেখে আমাদেরকে বীজটি নির্বাচন করতে হবে।
1: আচ্ছা, ধরুন আমরা কোন দোকান থেকে বীজ আমাদের কৃষক বন্ধুরা কিনলেন এবং সার্টিফাইড বীজ কিনলেন, সেক্ষেত্রে কি তাহলে বীজটাকে শোধন করা আবার প্রয়োজন আছে?
0: সেটাকে আগে দেখতে হবে, জেনারেলি সিড যেগুলো সার্টিফাইড সিড সেটা শোধন করা থাকে, যদি না থাকে, যদি আমরাও নিজের বীজটাকে ব্যবহার করছি, তাহলে শোধন অবশ্য করা দরকার, বীজটাকে শোধন অবশ্য করা দরকার। প্রথমে হলো বীজটা আগে আমরা যে আগে বীজ তোলাতে ফেলবো, তার আগে একটু রোদে শুকনো করতে হবে, তাহলে কি হবে, একটু শুকনো করার পরে তারপরে আমরা বীজটাকে শোধন করব। বিভিন্ন পদ্ধতি আছে শোধন পদ্ধতি, যেরকম আমরা যে লবণাক্ত অঞ্চলে আগে একটা লবণ জল দিয়ে শোধন করি, কি করে না, 10 লিটার জলতে 1 কেজি লবণ দিয়ে বীজটাকে আমরা ওইটাতে ফেলে দেবো, ফেলে দিয়ে এইরকম ব্যাচ ব্যাচ করে সেই বীজটাকে আবার তুলে নেব। তুলে নিয়ে যে বীজগুলো নিচে বসে যাবে সেগুলো ভালো বীজ, উপরে যে চিটেগুলো উপরে ভেসে উঠবে সেগুলো আমরা ফেলে দেবো, সেগুলো নেব না সেগুলো। তারপরে আরেকটা শোধন পদ্ধতি হলো, যদি আমরা রাসায়নিক পদ্ধতিতে যাই তাহলে

0: এমিশন 5 গ্রাম, স্ট্রেপটোসাইক্লিন 1 গ্রাম, 10 লিটার জলতে দিয়ে 10 কেজি বীজের জন্য এটা ট্রিটমেন্ট করতে হবে। আর যদি জৈবিক পদ্ধতিতে করতে হয় তাহলে আমরা একটা কম্পানিয়ন 1 গ্রাম আর তার সাথে সিডোমোনাস 4 গ্রাম এটা 1 কেজি বীজের জন্য নিয়ে এটা মিক্সচার করে ট্রিটমেন্ট করতে হবে। এরকম শোধন করলে বীজটা, তাহলে আমাদের পরবর্তী ফসলে, ধানের ফসলে যে চাষটা করব সেটা রোগ পোকা কম হবে, ফসলের বৃদ্ধিটা ভালো হবে।
1: এবারে বীজ শোধন হয়ে গেল, আমাদের জাত নির্বাচন হয়ে গেছে, বীজ নির্বাচন, বীজ শোধনও হয়েছে, বীজটাকে এবারে বীজতলাতে ফেলতে হবে। বীজতলা ফেলার আগে একটা বীজতলা তো তৈরি করার কোনো পদ্ধতি আছে, সেটা কিভাবে করবেন বীজতলা তৈরি?
0: বীজতলাটা খুব মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এই এই এলাকাতে চাষ করি, কেন এই এলাকাতে আমরা যেহেতু বিভিন্ন রকমের সমস্যা আছে সেই সমস্যাগুলোকে মাথায় রেখে আমাদেরকে বীজতলাটা তৈরি করতে হবে। যেরকম আমরা যদি বৃষ্টি বেশি হয়ে যায় তাহলে আমাদেরকে জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে, যদি বৃষ্টি কম হয় জল সেচের ব্যবস্থা রাখতে হবে, তারপরে যে লবণ সমস্যা আছে সেটাকে মাথায় রেখে আমাদেরকে যে বীজতলাটা করবো। সাধারণত যে আমরা বীজতলাটা করব, আমরা যে 1 মিটার বাই 10 মিটার এরকম একটা একটা বেড করতে হবে, আর বেডগুলো উঁচু করতে হবে, প্রায় 1 ফুট মতন উঁচু করতে হবে। কেন আমাদের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি বেশি হলে বীজতলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তো যদি আমরা উঁচু করব তাহলে এই জলটাকে আমরা নিকাশি ব্যবস্থাতে রাখবো, তারপরে আমরা জলটাকে বের করে দেবো যদি বৃষ্টি হয়। পরে যেই বীজটা আমরা ফেলবো বীজটাকে আগে জলতে দিয়ে তারপরে অঙ্কুর হয়ে যাওয়ার পরে যে বীজতলাটা করব সেটাকে যেরকম আমরা কাদা করে ভালো করে লেবেলিং করে যেরকম সব জায়গাতে জল ঠিক মতন থাকে বীজতলা তৈরি করব, করে আমরা যে বীজটা ফেলবো সেটাকে সেরকম ইউনিফর্মলি সব জায়গাতে যেরকম সমানভাবে পড়ে সেরকম দিতে হবে, আর বেশি ঘন করব না ও বেশি পাতলা করব না, প্রায় 1 স্কোয়ার মিটার জায়গাতে 1 মিটার বাই 1 মিটার জায়গাতে 25 থেকে 40 গ্রাম মতন বীজ দিতে হবে, দিয়ে আমাদের ওইটাকে সুন্দর করে বীজতলাটাকে তৈরি করতে হবে।
1: একটা বলুন যে বীজতলা তৈরির সময় সেক্ষেত্রে কোনো জৈব সার বা রাসায়নিক সার প্রয়োগের ব্যাপার থাকবে কিছু?
0: অবশ্য করতে হবে, কেন বীজতলা থেকে আমরা যদি ধানার বীজতলাটা ভালো করে করি, যেটা ভিগরাস সিডলিং প্রস্তুত করে বা বীজতলা করি, তাহলে তার পরবর্তী সময়ে আমাদেরকে যে ফসলের যে ফলনটা খুব ভালো হবে। যেরকম প্রথম আমাদেরকে ফার্মার ম্যানুয়র বা গোবর সার একটা দিতে হবে, আমি 1000 স্কোয়ার মিটার জন্য বীজতলা করি তাহলে 5 কুইন্টাল মতন এই গোবর সার দিতে হবে। 5 কুইন্টাল মানে যদি 50 কেজি বস্তা হয় 10 বস্তার মতন আমাদেরকে গোবর সার দিতে হবে, আগে দিয়ে সেটাকে ঘেটে দিতে হবে সব জায়গাতে সমানভাবে। তারপরে যদি রাসায়নিক সার কথা বলি তাহলে 5 কেজি নাইট্রোজেন, 3 কেজি ফসফরাস আর 1.5 কেজি পটাস এটা দিতে হবে, কিন্তু আগে প্রথমে অর্ধেকটা নাইট্রোজেন আর পুরো ফসফরাস পটাস, যদি নাইট্রোজেনটা আমি ইউরিয়া হিসাবে বলি, পুরো 5 কেজি নাইট্রোজেন মানে প্রায় 11 কেজি ইউরিয়া, সেটার অর্ধেকটা মানে 5.5 কেজি, আর যদি ফসফরাসটাকে আমি সিঙ্গেল সুপার ফসফেট থেকে দিই তাহলে 3 কেজি মানে 18-19 কেজি মতন সেটাকে পুরো, আর 1.5 কেজি পটাস যদি হয় তাহলে 2.5 কেজি মিউরেট অফ পটাস, এই তিনটাকে মিক্স করে আমি অর্ধেকটা নাইট্রোজেন, পুরো ফসফরাস আর পুরো পটাস এটাকে আমরা বীজতলাতে দিয়ে দেব। তারপরে আর যে বাকি নাইট্রোজেনটা থাকলো সেটা 15 দিন পরে সেটাকে আমি দিয়ে দেব।
1: এবার বীজতলাতে গাছ বেড়ে উঠছে, চারা গাছ, কতদিন পরে মূল জমিতে বীজতলা থেকে গাছগুলো রোপণ করা যাবে?
0: এটা একটা ভালো প্রশ্ন, যে আমাদের এই এলাকাতে বৃষ্টি উপরে আমরা যেহেতু নির্ভরশীল, যে বৃষ্টি মারতে বৃষ্টি জল হলে তারপরে আমরা রোপানো শুরু করি, সেজন্য আমরা দেখেছি এখানে যে এই খরিফ মৌসুমে প্রায় 40 দিন মতন যে বীজটা হয় বয়স সেটা হলে আমরা রোয়া শুরু করি, কিন্তু যদি যে জায়গাতে আমরা দেখছি যে জলের সমস্যা প্রচুর বেশি বা বন্যা হওয়ার সমস্যা বেশি, ওইসব জায়গাতে আমরা বুনন ধান চাষ করতে পারি। বুনন ধান মানে ওইটা বীজতলা না করে আমরা পুরো শুকনো জমিতে বৃষ্টি হওয়ার আগে এই শুকনো জমিতে চাষ করে বীজটাকে আমরা ফেলে দিই, যেটা যেরকম পেকে তোলা বা কাকড়ি তোলা করি সেরকম কাকড়ি তোলা মতন এটাকে পুরো ফেলে দেওয়া হয়। তারপরে কি হয়, যখন বৃষ্টিটা শুরু হয় যেটা ধানগুলো বেরোয়, তারপরে জল যখন বৃষ্টি হয়ে যায় ধান গাছের হাইট বা লেন্থটা অত হয়ে যায় যে ধানের বা জলের যদি বৃষ্টি বেশি হয় তাহলে ও ডুবে যায় না। তো এইরকম যদি আমরা বীজতলা না করে বুনন ধান চাষ করি

0: করতে পারতে পারি, যেখানে আমরা জলের সমস্যা বা বন্যার সমস্যা প্রচুর বেশি নিচু জমিতে সে জায়গাতে করতে পারি। কিন্তু বীজতলা করলে আমাদের প্রায় ৪০ দিন মতন বীজ যেটা একটু হাইট হয়ে যাবে, যার পরে আমরা
1: সেগুলো মূল জমিতে বসানোর
0: যোগ্য হয়ে যাবে।
1: আর মূল জমিতে বসানোর আগে যেমন আমাদের বীজতলার যে জমিটা তৈরি করার প্রয়োজন পড়লো বা সেখানে সার ওষুধের কথা বললেন আপনি, মূল জমিতে যেখানে ধানটা এবার বেড়ে উঠবে সেই জমিটা তৈরি করা তো একটা ভাইটাল ব্যাপার, সেটা কিভাবে করবে?
0: ঠিক কথা। তার আগে আমি আরেকটা কথা বলি, যে যে বীজতলাটা হলো সেইটাকে বীজতলাতে আমরা শিকড়টাকেও শোধন করতে পারি, যেটা জৈবিক সার এখন পাওয়া যাচ্ছে, যেরকম আজোস্পিরিলাম বা ফসফোব্যাকটেরিয়া, একে নিয়ে আমরা ওই বীজতলার যে শিকড়টাকে আমরা শোধন করতে পারি। যদি আজোস্পিরিলাম হয় তাহলে এক কেজি, আর যদি ফসফোব্যাক্টর হয় এক কেজি, সেটাকে ৪০ লিটার জলতে দিয়ে এই বীজতলার যে শিকড়গুলোকে আমরা আধ ঘন্টা রেখে দেবো। তাহলে কি হবে যে এই ব্যাকটেরিয়াগুলো পরবর্তী সময়ে যখন রোপণ হবে তাহলে ওইগুলো কাজ করবে। তারপরে যে আমরা রোপণও করব, ওই সময় যেরকম কাদা করি, যেরকম আমরা বীজতলাতে করেছি সেরকম সুন্দরভাবে কাদা করে পুরো জমিটাকে ইউনিফর্মলি তৈরি করে তারপরে আমরা বীজগুলো তারপরে রোপানো শুরু করব। সেটাতে আমরা জেনারেলি ১৫ সেন্টিমিটার বাই ৬ ইঞ্চ বাই ৬ ইঞ্চ বা রোপানো হবে, দূরত্বটা হবে, আর প্রত্যেক জায়গাতে দুটো করে বীজ আমরা দেব, বেশি দেব না। যদি আমরা যেহেতু
1: কিন্তু আমাদের কৃষক বন্ধুরা আমরা যখন গ্রাম বাংলাতে দেখি যেখানে মূল জমিতে রোপণ করেন সেখানে তো দুটো করে দেন না, ৪-৫টা করে একসঙ্গেই নিজেদের মতো করেই ওনারা বসিয়ে দেন, সেটা কি ঠিক করেন ওনারা?
0: না, বেশি দেওয়া উচিত না, কেন আমরা দেখুন যে হাইল্ডিং ভ্যারাইটি করছি বা হাইব্রিড ভ্যারাইটি করছি, বীজের দাম প্রচুর বেশি। আমরা আর যে পাশকাঠি হয় যে অনেক হাইল্ডিং ভ্যারাইটি হাইব্রিডের যে তার গুণ আছে, প্রচুর পাশকাঠি ওখান থেকে হয়, তো আমরা যদি অনেকগুলো ওখানে বীজ বসিয়ে দেবো তাহলে যে যে গুণটা আছে ওই বীজের গুণ বা যে পাশকাঠি বেশি হয় সেটা হবে না। আর যে গাছটা আমরা যতটা ফলন আমরা এক্সপেকটেশন করতে পারি তা হবে না, সেজন্য আমরা বেশি দেব না, আমাদেরকে দুটো থেকে তিনটে দেব। আর যে আমরা আমি বললাম যে যে ইউনিফর্ম যে প্ল্যান্টিং করব, সেই তা ফলে কি হবে প্রত্যেক জায়গাতে গাছ থাকলে যে আমরা শীষগুলো হবে একটা একটা শীষতে যে ধানগুলো হবে সেটা ভালো হবে, পুরুষ্ট হবে, তারপরে ফলন আমরা বেশি হবে। তো আমাদেরকে সেইগুলো দেখতে হবে, প্লান্ট পপুলেশনটাকে ডেন্সিটিটাকে মেনটেন ইউনিফর্মলি করতে হবে, তা ফলে আমরা যে চাষের যে ফলনটাকে বেশি পাব
1: এবং সেই সাথে গাছের যে বৃদ্ধিটা পাশকাঠি ছাড়া বা আলো পর্যাপ্ত আলো বাতাস পেলে তাদেরও বৃদ্ধিটা বোধহয় ভালো হবে।
0: খুব ভালো এটা বিষয়, আমাদেরকে দেখতে হবে যে ধানের যে প্রত্যেক যে হিল যেটা আমরা বলি যেরকম চারদিক থেকে হাওয়া বাতাস পায় বেশি পরিমাণ ঘনত্ব হয়ে যায়, তারপরে রোগ পোকা বেশি হয়ে যায়, তারপরে আমরা যদি বেশি নাইট্রোজেন সারও দিই তাহলে সেগুলো প্রচুর ধানের বৃদ্ধিটা বেশি হয়, তার ফলে যে রোগ পোকাগুলো বেশি আটাক, তাহলে আমাদেরকে সেরকম দেখতে হবে যে যেরকম আমরা রোগ পোকা কম হয় আর গাছের যে শক্তিটা সেটা বেশি হয় সেরকম হিসাবে
1: আমাদের রোপণ করা দরকার। আচ্ছা, আমরা তাহলে আজকের কথা বলছিলাম লবণাক্ত এলাকায় খারিফ মরশুমে চাষ, এ ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের স্টুডিওতে পেয়েছিলাম ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত কেন্দ্রীয় কৃষিরত মহিলা সংস্থার কৃষি প্রযুক্তি বিভাগের প্রধান ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গি। ডক্টর সারেঙ্গি, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে বিস্তারিতভাবে আমাদের কৃষক বন্ধুদেরকে বুঝিয়ে বলার জন্য।
0: অনেক অনেক ধন্যবাদ।
1: এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সুব্রত। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। সবাই ভালো থাকুন, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানে শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর ডোবা কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ। সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা

0: ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন। জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
2: শুরু হচ্ছে সমীক্ষা।
3: আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম দারুণ অগ্নিবাণে, লিখেছেন রক্তিম ভট্টাচার্য। তীব্র তাপপ্রবাহের দরুন সারা বিশ্বই সংকটের মুখে, মরুপ্রধান অঞ্চল হোক বা সমুদ্র নির্ভর এলাকা অথবা সমতলের অকৃত্রিম তৃণভূমি, সূর্যের রক্তচক্ষু বঞ্চিত করছে না কাউকেই। একের পর এক দেশে গড় স্বাভাবিক তাপমাত্রা বিগত কিছু বছরে তাৎপর্যপূর্ণভাবে কমেছে, বাড়ছে মেরু অঞ্চলে বরফ গলার পরিমাণ, বিশ্ব উষ্ণায়নের কথাও আমাদের অজানা নয়। বনাঞ্চল হ্রাস, খরা প্রবণতা বৃদ্ধি, মরুভূমির সম্প্রসারণ, ওজোন স্তরের ক্ষয়ক্ষতি, গ্রিন হাউস এফেক্ট প্রতিটি বিষয়ই যথেষ্ট পরিচিত ও বহুল চর্চিত। কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে নতুন এক আবহাওয়া সংকট মাথা চাড়া দিয়েছে, এল নিনো। বিষয়টি ঠিক কি? ভৌগোলিক ব্যাখ্যা অনুযায়ী মধ্য এবং পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রতলের তাপমাত্রা অস্বাভাবিক পরিমাণে বেড়ে যাওয়ার দরুন এলনিনো এফেক্টের জন্ম। সাধারণভাবে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য বায়ু বা ট্রেড উইন্ড উত্তর থেকে দক্ষিণ অভিমুখে প্রবাহিত হয়। এর ফলে এশিয়ার কাছাকাছি জায়গায় উষ্ণ জলস্রোত এবং প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে শীতল জলস্রোত দেখা যায়। কিন্তু এই বাণিজ্য বায়ুর প্রভাব দুর্বল হলে বা গতিমুখ পাল্টালে দক্ষিণ আমেরিকার উপকূল বরাবর উষ্ণ জলস্রোতের পরিমাণ বেড়ে যায়। তখনই এই অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি, যা সারা বিশ্বেই আবহাওয়া পরিবর্তনে প্রতিকূল প্রভাব ফেলে। মার্কিন যুক্তরাষ্ট্রের জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ সংক্রান্ত প্রশাসনিক সংস্থা ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন বা নোয়ার একটি রিপোর্টে বলা হচ্ছে, বিশ্বে এলনিনো খুব দ্রুত প্রভাব বিস্তার করবে। চলতি বছরের মে থেকে জুলাই মাসের মধ্যে 82% সম্ভাবনা রয়েছে এলনিনোর প্রভাব বৃদ্ধির। এই পরিমাণ 96% পৌঁছবে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত। ফলত ঠান্ডা যে কম পড়তে চলেছে বা শীতের প্রকোপ তেমন অনুভূত নাও হতে পারে, এমন অশনি সংকেতও রয়েছে। আন্তর্জাতিক সংকট থেকে এবার চোখ রাখা যাক নিজের দেশের মাটিতে। আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনে প্রথমেই ক্ষতিগ্রস্ত হন দেশের কৃষকরা। চাষাবাদে সমস্যা, অপর্যাপ্ত বৃষ্টিতে ফলনের ক্ষতি এবং আনুষঙ্গিক একাধিক বিষয়। প্রবল গরমের দরুন কৃষকরা মাঠে কাজ করতে যেতে সমস্যায় পড়ছেন। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে, অসুস্থ হয়ে, এমনকি মৃতের সংখ্যাও উদ্বেগজনকভাবে বেড়েছে। একটি প্রতিবেদনে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে কৃষিক্ষেত্রে মাত্র 70% জলের চাহিদা মিটছে, ফলে সেচ কাজের খরচ বাড়ছে, ভূগর্ভস্থ জলের গভীরতা কমছে, পাশাপাশি ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা ফসলের দামের ওঠানামা সামলাতে হিমশিম খাচ্ছেন। শুধু কৃষক নন, ঠিকাদারি শ্রমিক, ডেলিভারি এজেন্ট, ফুটপাথের অস্থায়ী বিক্রেতাসহ তাপপ্রবাহের অভিঘাতে জর্জরিত সকলেই। দৈনন্দিন কাজের সময়কাল কমছে, দিন প্রতি উৎপাদন সক্ষমতা কমছে পাল্লা দিয়ে। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষদের জীবনে ঘনিয়ে এসেছে আশঙ্কার ঘন অন্ধকার। বাজার মূল্য বাড়ছে, সবজি, ডাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে সরাসরি প্রভাব পড়ছে। কেন্দ্রীয় সংখ্যাতত্ত্ব প্রকল্প রূপায়ণ মন্ত্রকের উপভোক্তা মূল্যসূচক দেখাচ্ছে, খাদ্য নির্ভর মুদ্রাস্ফীতি এপ্রিল মাসেই বেড়ে হয়েছে 4.2%, যা যথেষ্ট উদ্বেগজনক। তীব্র উত্তাপ ঘরোয়াভাবে সামাল দিতে শহরাঞ্চলে এসির ব্যবহার বাড়ছে, বিদ্যুতের যোগান সমানুপাতিক হারে কমছে। মফস্বলের একাধিক এলাকা লোডশেডিংজনিত সমস্যার কবলে। যদিও ভারত জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবিলায় উল্লেখযোগ্য অবদান রাখছে বলে রাষ্ট্রসংঘের মত, তবুও বাস্তব পরিস্থিতি বিচারে দুঃসহ গরম এবং উত্তাপের অভিঘাতে আমরা এখন ঘোর বিপন্ন। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এই নীতি মেনে ঘরোয়া তাৎক্ষণিক কর্মপরিকল্পনা তো নিতে হবেই। পাশাপাশি বিশ্ব নেতাদেরও শুধুমাত্র শিখর সম্মেলনে চৌহদ্দিতে আটকে না থেকে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বের করে আনতে হবে সমাধান সূত্র, তবেই সম্ভব আদর্শ প্রতিকার। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন রক্তিম ভট্টাচার্য।
2: খবর শুনবেন এবার।
4: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের আরও 20% মহার্ঘ ভাতার কথা বলা হয়েছে বাজেটে। 1,00,000 পূরণের কথাও ঘোষণা করা হয়েছে। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 লোকসভা সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 ছাত্রের মৃত্যু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। তিনি আজ সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা অস্ট্রিয়া এবং ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার সরকারি, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বিধানসভায় আজ পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। 60,70,00,000 টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন, এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধে পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে। 1,00,000 পদে নিয়োগের কথাও ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় 5 ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে। রাজ্যে 5 নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা এবং গোপীবল্লভপুরে নতুন মহকুমা গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নে। 500 শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ

0: হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশা কর্মীদের জন্য মাসে 5000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনিদের 1000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা। বাগিচা শ্রমিকদের মজুরি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে চা শ্রমিক উন্নয়ন পর্ষদ গঠনেরও প্রস্তাব রাখা হয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে কমন টি প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে। পরিযায়ী শ্রমিকদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড এবং এক দেশ এক রেশন প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 3100 কোটি টাকা। নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে। পুরুলিয়া, বারুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরি করা হবে। শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোলে মেট্রো প্রকল্পের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 100 কোটি টাকা এবং বীরভূমে ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেনের ব্রিজ তৈরির জন্য 800 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। উত্তরবঙ্গে নতুন আইআইটি, আইআইএম, এইমস এবং ক্যান্সার হাসপাতাল তৈরির প্রস্তাব রাখা হয়েছে। আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ এবং ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও রাখা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী জানান, ভিভিজি রামজি রূপায়ণের লক্ষ্যে সরকার পদক্ষেপ নিচ্ছে।
1: ভিভিজি রামজি রূপায়ণ করা হচ্ছে। আমি রাজ্য সরকারের অংশ হিসেবে এই খাতে 14000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। কেওয়াইসি সম্পন্ন জব কার্ড হোল্ডারদের জন্য 125 কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হবে।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। বাংলার অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই বাজেটের মূল লক্ষ্য বলে তিনি জানান। প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, মাত্র 1.5 মাসের পুরনো সরকার সীমিত সময়ের মধ্যেই এমন একটি বাজেট পেশ করেছে যা কর্মসংস্থান, কৃষি, শিল্প, নারী কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নকে সমান গুরুত্ব দিয়েছে। বাজেট প্রস্তাবকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, চলতি অর্থ বছরে রাজ্যে বিভিন্ন সরকারি ক্ষেত্রে 100000 পদে নিয়োগ করা হবে। নতুন নিয়োগের 33% পদই মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
2: পরিষ্কার আমরা বলেছি, এই অর্থবর্ষে 100000 নতুন নিয়োগ হবে। 20000 পুলিশে এবং 50000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক, বাকি 30000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, UPSC-কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার।
0: শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আজ জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভার সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই 6 সাংসদ সঞ্জয় দিনকার পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব ওয়াকচাউড়ে, নাগেশ পাতিল এবং ওম প্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী শিন্ডে বলেন, 2022-এর জুনে 40 জন শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পর যে আন্দোলনের সূচনা হয়েছিল, আজ তার দ্বিতীয় অধ্যায়ের সূচনা হল। উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু হয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর কোচিং সেন্টারে এই আগুন লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, 16 থেকে 18 বছর বয়সী ওই 14 জন ছাত্রছাত্রী কোচিং সেন্টারের অ্যানিমেশন সেন্টারে ছিলেন, সেই সময় এই আগুন লাগে। আরও কেউ আটকে আছেন কিনা দমকলকর্মীরা তা খুঁজে দেখছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ত্রাণ উদ্ধার কাজ খতিয়ে দেখেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তিনি রাজ্য পুলিশের মহানির্দেশক এবং অতিরিক্ত মুখ্য সচিবের সঙ্গে কথা বলেন। দোষীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন।
3: मैं उन सभी परिजनों के प्रति जिन्होंने अपने परिवार के उन नौजवानों को खोया है, उनके प्रति मैं अपनी संवेदना व्यक्त करता हूं। और इस पूरे मामले के लिए मैंने उत्तर प्रदेश के पुलिस महानिदेशक और अपर मुख्य सचिव गृह को भी कहा है कि वे स्वयं मौके पे जाकर के इसकी रिपोर्ट प्रस्तुत करें। मैं स्वयं भी वहां के लिए प्रस्थान कर रहा हूं, जिससे इस पूरे मामले की तह में हम जाकर के दोषियों को सजा दे सकें।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ের দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়কে এককালীন 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। DTH পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে মঙ্গোলিয়ায় পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন, ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে বিশেষ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে ফলপ্রসূ আলোচনার অপেক্ষায় রয়েছেন তিনি। এই সফরে ডক্টর জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী বি বাৎসেগেতের সঙ্গে এক বৈঠকে বসেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের অবসরপ্রাপ্ত মহানির্দেশক মেজর জেনারেল আমির বারামের মধ্যে আজ নতুন দিল্লিতে বৈঠক হয়। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক কাঠামোর আওতায় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে ইসরায়েলের প্রতিশ্রুতির বিষয়ে আমির বারাম শ্রী সিংকে অবহিত করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। দলের অভ্যন্তর থেকে ক্রমবর্ধমান চাপের মুখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। 2 বছর আগে প্রধানমন্ত্রী পদে শপথকে তার জীবনে সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন স্টারমার। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10টায়। প্রথম ম্যাচে জিতে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। বর্তমানে বিশ্বকাপে 16টি গোল করে বিশ্বকাপের গোলদাতা তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন মেসি। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু রাত 8টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার ঘোষণা। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা অস্ট্রেলিয়া এবং ফ্রান্স ইরাক মুখোমুখি হবে। খবর পড়া আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50-এ।
4: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় শুনবেন স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় নার্ভের অসুখের জটিল সমস্যা ও তার নিরাময়। অতিথি ডক্টর সৌভিক দুবে, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। রাত 8:50 শুনবেন বিধানসভা পর্যালোচনা। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী ওস্তাদ আরশাদ আলী খান। 9:30 অনুরোধের আসর। 10টায় বাংলা ছায়াছবির গান। 10:30 শুনবেন ভজন, শিল্পী সোমলতা বেরা। রাত 10:45 পুরাতনী, শিল্পী কাজল বিশ্বাস। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী বিদুষী কল্যাণী রায়। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় ছায়াছবির গান, মাফ করবেন, সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় শুনবেন ছায়াছবির গান। 8:15 শুনবেন নানা রঙের গান। রাত 9:16 স্পটলাইট। 10:30 শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়।
2: এখন শুনবেন বিজ্ঞাপন বিরতি এবং তারপর খবর।
3: यार कोई ऐसी लाइफ इंश्योरेंस पॉलिसी बताओ जिसमें कम प्रीमियम हो, बोनस भी अच्छा मिले और भरोसे वाला भी हो।
4: PLI है ना?
5: सरकारी कर्मचारी के साथ साथ सभी प्रोफेशनल, ग्रेजुएट और डिप्लोमा होल्डर्स ले सकते हैं PLI पॉलिसी का फायदा, और साथ में पोस्टल डिपार्टमेंट का भरोसा भी। अपने नजदीकी पोस्ट ऑफिस से आज ही संपर्क करें या लॉगिन करें indiapost.gov.in पर।
6: প্ল্যাটফর্ম নম্বর 2 তে চলনে ওয়ালি সুপার ফাস্ট এক্সপ্রেস কে যাত্রী,
7: আমি এখানে।
8: দিদি তোকে নয় এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
7: বুদ্ধিতে চার্জ দে,
9: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
7: দেখলি
8: বাবা, দাঁড়াও আমি পে করছি, সিগন্যালই নেই।
9: এবার কি করবে?
8: আছে তো ফ্রি ওয়াইফাই।
7: বোকা, সুধরে যা।
9: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
8: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
9: RBI এ কথা বলে,
10: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
11: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুর রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা। সরকারি অফিসগুলিতে 1,00,000 শূন্যপদ পূরণের প্রস্তাব। চা শ্রমিকদের কল্যাণ ও জীবিকা সুরক্ষায় রাজ্য সরকার PM চা শ্রমিক প্রোৎসাহন প্রকল্প চালু করতে চলেছে। রাজ্যে গঠন করা হবে 5টি নতুন জেলা। ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। কল্যাণীর কাছে গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য 1,500 একর জমি চিহ্নিত করা হবে। বিজেপি এই বাজেটকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে আজকের বাজেট নিয়ে বিরোধী শিবিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি গঠন করেছে। আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উত্তর সিকিমে একটানা ভারী বৃষ্টির জেনে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর ক্রমশ বাড়ছে। আসি বিস্তারিত খবরে। রাজ্যে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় একটি বাজেট প্রস্তাব পেশ করেন। একটি প্রতিবেদন।
12: বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে গ্রামীণ অর্থনীতি, কৃষি উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন শ্রেণীর কর্মীদের আর্থিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর বাজেট বক্তৃতা এবং পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকের বার্তায় স্পষ্ট, গ্রাম বাংলার ভোট ব্যাংক এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের আর্থিক নিরাপত্তাকে পাখির চোখ করেছে রাজ্য সরকার। কৃষিক্ষেত্রে সবথেকে বড় ঘোষণা ধান চাষীদের জন্য। বর্তমানে ধানের সহায়ক মূল্যের সঙ্গে রাজ্য সরকার অতিরিক্ত 200 টাকা প্রতি কুইন্টালে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে ধানের দাম 3100 টাকা প্রতি কুইন্টালে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি কৃষকদের বিদ্যুতের খরচ কমাতে প্রতি ইউনিটে 2 টাকা ভর্তুকির কথা ঘোষণা করা হয়েছে। এই খাতে রাজ্যের ব্যয় হবে 800 কোটি টাকা। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কর্মসংস্থানেও বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের ভিভিজি রামজি প্রকল্পে 125 দিনের কর্মসংস্থান নিশ্চিত করার নির্বাচনী প্রতিশ্রুতির কথাও বাজেটে পুনরুল্লেখ করা হয়েছে। গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, জল সংরক্ষণ, সেচ, রাস্তা ও জনসম্পদ সৃষ্টিতে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় আর্থিক সংস্থান রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পাশাপাশি রাজ্য সরকারের তরফে অতিরিক্ত 3,000 টাকা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত কৃষকদের জন্য বড় স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে সেচ, নদীবাঁধ সংস্কার ও বন্যা নিয়ন্ত্রণে 3,699 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। কৃষি বিভাগে বরাদ্দ হয়েছে 8,665 কোটি টাকা। প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য চাষ, কৃষি বিপণন এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একাধিক বড় ঘোষণা রয়েছে। অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী 1 জুলাই থেকে 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে টাকা পাঠানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসূতি মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্পের সঙ্গে অতিরিক্ত আর্থিক সহায়তা যোগ করে 21,000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি 5টি পুষ্টিকর খাদ্য কিটও দেওয়া হবে। উচ্চশিক্ষায় মেয়েদের উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয় বা স্নাতক স্তরের ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বেকার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্পের কথা জানিয়েছে সরকার। স্নাতক যুবকদের প্রতি মাসে 3,000 টাকা এবং অন্যান্য যোগ্য যুবকদের প্রতি মাসে 2,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। বিভিন্ন প্রকল্প ভিত্তিক কর্মী ও স্বল্প বেতনের কর্মীদের ভাতা বাড়িয়েছে বাজেট ঘোষণায়। আশা কর্মী ও ICDS কর্মীদের মাসিক ভাতা 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। প্যারা টিচারদের ক্ষেত্রেও 5,000 টাকা ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। NVF, হোমগার্ড এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অতিরিক্ত 2,000 টাকা করে ভাতা বৃদ্ধির কথা বাজেটে প্রস্তাব করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা এই বাজেটের অন্যতম বড় আকর্ষণ। আগামী 1 অক্টোবর থেকেই এই বৃদ্ধি কার্যকর হবে। পেনশনভোগীরাও অতিরিক্ত DNS রিলিফ পাবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
11: অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 1,00,000 শূন্যপদ পূরণ করা হবে।
4: রাজ্য সরকারি অফিসগুলোতে 1,00,000 শূন্যপদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক এবং অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে।
11: সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য UPSC ধাঁচে গড়ে তোলা হবে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো। নতুন দিল্লির আদলে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য রাজ্য নিউটাউনে 5 একর জমি দেবে। মহিলাদের সুরক্ষায় জোর দিয়ে প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা এবং প্রতিটি থানায় নারী সহায়তা ডেস্ক গড়ে তোলা হবে। গঠন করা হবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে বিদ্যুৎ সংযোগ, পাখা ও ওয়াটার পিউরিফায়ার বসানোর উদ্যোগ নিচ্ছে সরকার। আন্তর্জাতিক স্বাস্থ্য পর্যটন কেন্দ্র হিসেবে বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যৌথভাবে 5টি আঞ্চলিক মেডিকেল হাব তৈরির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। হরিপাল, বামুনগোলা, ফারাক্কা, দীঘা, ঝালদা, মানবাজারের হাসপাতালগুলিকে আরও উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দীঘা, দার্জিলিং ও ফারাক্কায় তৈরি করা হবে ট্রমা সেন্টার। মুর্শিদাবাদ জেলায় বিড়ি শ্রমিকদের হাসপাতালে আধুনিকীকরণের পাশাপাশি সুন্দরবনে চালু করা হবে মোটরবোট অ্যাম্বুলেন্স। রাজ্যে গঠন করা হবে 5টি নতুন জেলা।
4: নতুন জেলাগুলো মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে একটা নতুন পুলিশ ডিস্ট্রিক্ট হবে, গোপীবল্লভপুরে একটা নতুন মহকুমা, নতুন পুরসভা হবে, নতুন ফায়ার ব্রিগেড স্টেশন হবে।
11: চা শ্রমিকদের কল্যাণ ও জীবিকা সুরক্ষায় রাজ্য সরকার PM চা শ্রমিক প্রোৎসাহন প্রকল্প চালু করবে। চা পর্যটন নীতি ও চা বাগানে 30% জমি ব্যবসার জন্য ব্যবহার করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় দেওয়া হবে আয়ুষ্মান ভারত কার্ড, অন্তর্ভুক্ত করা হবে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের অধীনেও। ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। হুগলির ডানকুনি ও মগরার মধ্যে একটি স্ট্র্যাটেজিক্যাল রোড করিডোর গড়ে তোলার জন্য বরাদ্দ করা হয়েছে 1,800 কোটি টাকার বেশি। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা নিউ টাউন এলিভেটেড করিডোরের ঘোষণা করা হয়েছে। হলদিয়া ও কলকাতা বন্দরের পাশাপাশি নতুন একটি গভীর সমুদ্র বন্দর পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। এলাকায় যানজট দূষণ কমাতে শালিমার গার্ডেন ব্রিজের মধ্যে রোরো টার্মিনালের নির্মাণের প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা এবং মালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। কল্যাণীর কাছে নতুন একটি গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য 1,500 একর জমি চিহ্নিত করবে রাজ্য সরকার।

0: ঐতিহ্য সংস্কৃতি রক্ষায় গড়ে তোলা হবে টেগোর কালচারাল সেন্টার। দুর্গাপুজোর বিশ্বব্যাপী আবেগকে মান্যতা দিয়ে অর্থমন্ত্রী পর্যটন ব্র্যান্ডিং অভিযান শুরুর কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। পূর্ণাঙ্গ বাজেট পেশের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবর্ষে প্রথম চার মাস ভোটন অ্যাকাউন্টের আওতায় চলায় তাদের হাতে কার্যত আট মাসের বাজেট তৈরির সুযোগ ছিল।
1: এপ্রিল, মে, জুন, জুলাই এই চার মাস ধরে ভোটন অ্যাকাউন্টের দ্বারা আমাদের এখানকার অর্থনীতি বা বাজেট নিয়ন্ত্রিত হচ্ছে। যদিও আপনারা পূর্ণাঙ্গ বলছেন, কিন্তু আমি বলবো আট মাসের বাজেট, কারণ আমরা বারো মাসের অর্থনৈতিক বাজেট পেশ করার সুযোগ আমরা পাইনি নিয়ম অনুযায়ী।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিজেপি আজকের রাজ্য বাজেটকে স্বাগত জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বাজেটকে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী বলে দাবি করেন। তিনি জানান, ক্ষমতায় আসা ৪৫ দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ দেওয়ার বিষয়ে কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই কাজ আজ শুরু হল।
2: সরকার গঠন হবার ৪৫ দিনের মধ্যেই এই সরকার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের যে প্রাপ্য ডিএ, যেটা তাদের অধিকারের মধ্যে পড়ে, সেই তার উপরে কাজ শুরু করবেন এবং কেন্দ্রের হারে আমরা এই রাজ্যে ডিএ দেব।
0: আজকের বাজেট নিয়ে বিরোধী শিবিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, সরকার অতি সম্প্রতি ক্ষমতায় এসেছে, বাজেটে ঘোষিত ইতিবাচক দিকগুলি বাস্তবায়িত করা হবে বলে তাঁর আশা। অন্যদিকে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বাজেট নিয়ে আলোচনায় অংশ নেওয়ার পরেই তাদের বক্তব্য জানানো হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী বলে মনে হলেও কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ন্যায় বিচার ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাজেটকে অন্তঃসারশূন্য বলে ঘোষণা করেছেন সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি গঠন করেছে। কলকাতায় আজ এক বৈঠকে স্পেশাল সেশন নামক এই বৈঠক থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে বেছে নেওয়া হয়েছে। সহ সভাপতি করা হয়েছে ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষের মতো প্রাক্তন মন্ত্রীদের। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এদিকে উত্তর সিকিমে একটানা ভারী বৃষ্টির জেরে নদীগুলির জলস্তর দ্রুত বাড়ছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8:10।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা।

0: প্রতি সোমবারের মতো আজও ঘড়ির কাঁটা যখন রাত 8টা পার করেছে আর যখন টিউন করেছেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, তার মানে অবশ্যই সময়টা সুস্থতার, অবশ্যই সময়টা সুস্বাস্থ্যের, অবশ্যই সময়টা একটা সুন্দর বর্তমান এবং ভবিষ্যতের লক্ষ্যে। হ্যাঁ, লাইভ ফোন ইন স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠান আকাশবাণী কলকাতার এই উদ্যোগ আমাদের শুধুমাত্র শ্রোতা বন্ধুরা নন, তাদের পারিপার্শ্বের প্রতিটি মানুষ, সমাজের প্রতিটি মানুষের সুস্থতা, ভালো থাকা, বিভিন্ন দিন বিভিন্ন বিষয়ে এ নিয়ে আমাদের আলোচনা হয়। আজ যে বিষয়ে আমরা আলোচনা করব, শুনতে বেশ খানিকটা খটোমটো, শুনেই মনে হয় যে ওরে বাবা, মানে এ তো আমাদের বোধগম্যের বাইরে, মানে জ্বর সর্দি কাশি পেট খারাপ এই অবধি আমরা বুঝতে পারি, কিন্তু নার্ভের কথা বললেই কোথাও যেন মনে হয় যে ওরে বাবা, মানে এ তো আমরা কিছুই বুঝব না এর। কিন্তু নার্ভের সমস্যা এখন ঘরে ঘরে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সুতরাং নার্ভের সমস্যাকে বুঝতে পারা, সবচেয়ে বড় কথা তাকে চিনতে পারা খুব প্রয়োজন। কারণ চিনতে দেরি হয়ে গেলে দেরি হয়ে যায় মুক্তিটাও, রোগমুক্তি। মুক্তি নিশ্চয়ই সম্ভব, কিন্তু তার আগে ওই যে শত্রুপক্ষকে ভালো করে চিনে জেনে নিতে হবে। আসুন সেই চেনা জানাটুকু সারি। নার্ভের নানান জটিল অসুখ, তার সমস্যা এবং প্রতিকার, এইসব বিষয়ে আজ জেনে নেব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের নিউরো মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার সৌভিক দুবে। ডাক্তারবাবু, স্বাগত জানাই আপনাকে। নমস্কার ডাক্তারবাবুর সঙ্গে আমি তো রয়েছি আপনাদের সঙ্গে শর্মিষ্ঠা সরকার, আর আমি জানি রেডিও সেটের অপর প্রান্তে যারা রয়েছেন নার্ভের সমস্যার কথা শুনেই যারা ভুক্তভোগী, অনেকেই ভাবছেন যদি একটু ডাক্তার দুবের সঙ্গে কথা বলা যেত। নিশ্চয়ই যাবে, ডায়াল করুন 2213134221342, আর আমাদের সেই চিরাচরিত কোড নাম্বার 033, হ্যাঁ 0232131342, এই নম্বরে চলে আসুন। আপনার যদি নার্ভ এবং নার্ভের সমস্যা সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে, নিশ্চয়ই ডাক্তারবাবুর কাছে সে প্রশ্ন রাখতে পারেন। ডাক্তারবাবু, নার্ভের নানান সমস্যা, জটিল রোগ এবং তার প্রতিকার, নার্ভের সমস্যা বলতে আমরা কি বুঝি?
1: নার্ভ মূলত আমাদের বুঝি আমরা মানুষের মস্তিষ্ক, মানে ব্রেন, ওই মেরুদণ্ডের মধ্যে যে নার্ভের কলামটা নামে, মানে যাকে আমরা স্পাইনাল কর্ড বলি, আর ওই স্পাইনাল কর্ড থেকে যেখান থেকে নার্ভ শুরু হয়ে মাসেল অবধি, মানে আমরা যেভাবে কাজ করি তার জন্য প্রত্যেকভাবে মাসেল পাওয়ার দরকার হয়, অর্থাৎ মাংসপেশিগুলোকে কাজ করতে হয়। এই পুরো যে কন্টিনিউমাস যে লাইনটা, এই পুরোটা একসাথে নার্ভ, মানে খুব সোজাভাবে বললে মস্তিষ্ক, স্পাইনাল কর্ড এবং পেরিফেরাল নার্ভ, অর্থাৎ স্পাইনাল কর্ড থেকে আমাদের যেটা মাংসপেশিতে বা স্কিনে আমাদের সেন্সারি অর্গানগুলোতে, অর্থাৎ সেন্স আমরা যেভাবে করি সেইটার একসাথে যে কন্টিনিউয়েশনটা, তার যে ক্রমবিন্যাসটা, সেটাকেই একরকমভাবে আমরা এক কথায় নার্ভ বলে থাকি বা নার্ভাস সিস্টেম বলে থাকি।
0: তাহলে ত্বক অবধি যদি পৌঁছে যাচ্ছে, তার মানে তো আমাদের শরীরের প্রায় সর্বত্র ছড়িয়ে রয়েছে নার্ভের জাল, তাই তো?
1: সর্বত্র, মস্তিষ্ক থেকে শুরু করে একদম সর্বত্র ত্বক অবধি নার্ভের আনাগোনা বা বিচরণ ক্ষেত্র। সেই কারণের জন্য এক এক ধরনের নার্ভের অসুখে এক এক ধরনের সিমটম তৈরি হয়, অর্থাৎ এক ধরনের লক্ষণ দেখা যায়। কিন্তু একটু যদি আমরা, মানে ধরুন, ব্যাপারগুলো সম্বন্ধে জানি, তাহলে আমার মনে হয় যে যাদের রোগী, যাদের বাড়ির লোক এবং আমরা নিজেরাও এই ব্যাপারে আগের থেকে সাবধানতা অবলম্বন করতে পারব।
0: ডাক্তারবাবু, এই সিমটমসগুলোতে, লক্ষণের দিকে তো আসবই, তার আগে আরও একটি প্রশ্ন, আমাদের মতন সাধারণ মানুষেরা নার্ভের সমস্যা এবং সাইকোলজিক্যাল প্রবলেম, মনের সমস্যা, এই দুটোকে আমরা বড় গুলিয়ে ফেলি। যে নার্ভের সমস্যা হলেই অনেকে ভাবেন সেটাই মনের সমস্যা, মনের সমস্যার সঙ্গে নার্ভ, আমরা কখন আপনাদের মতন নার্ভের নানান রোগের যে চিকিৎসকেরা রয়েছেন তাদের কাছে চলে যাব, নিউরোমেডিসিনের ডাক্তারবাবুদের কাছে, নাকি আমার এই সমস্যার জন্য আমি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাব, বুঝে উঠতে পারি না। একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলেন মন এবং নার্ভের এই দুই সমস্যা আলাদা কিনা এবং কিভাবে।
1: চিকিৎসকদের মধ্যে, আমাদের নিজেদের মধ্যেও এই নিয়ে বিস্তর আলোচনা হয় বিভিন্ন ধরনের, যে আমাদের সায়েন্টিফিক কনফারেন্সগুলো হয় ওখানে। তো এখন হচ্ছে মন আর নার্ভ ওতপ্রোতভাবে জড়িত। ঘটনা হচ্ছে যে দুটোরই কন্ট্রোল করে মানুষের মস্তিষ্ক, দুটো থেকে, মন এবং নার্ভের। এখন ঘটনা হচ্ছে যে আধারটা হচ্ছে, মানে স্ট্রাকচার, আধারটা হচ্ছে নার্ভ, আর তার যে ফাংশনাল আউটপুট, মানে তার যে কাজ হচ্ছে, সে যে কাজ করে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিউরোট্রান্সমিটার বলি আমরা, কেমিক্যাল নিউরোট্রান্সমিটার দিয়ে, সেই পার্টগুলো আমাদের যে মনের যে মানে এক্সপ্রেশন, অর্থাৎ সেটাকে আমরা যেভাবে বাইরে থেকে আমাদেরকে একজন মানুষ দেখছেন বা বুঝছেন, সেই পার্টটা হচ্ছে মনস্তত্ত্ব। এখন ঘটনা হচ্ছে যে ধরুন মস্তিষ্কে নার্ভগুলোর গঠনগত ত্রুটি আছে, আর মস্তিষ্কে নার্ভগুলোর কার্যক্ষমতাগত প্রবলেম আছে, ত্রুটি আছে। যদি প্রথমটা হয় তাহলে খুব ক্যাজুয়ালি, অর্থাৎ খুব সাধারণভাবে আমরা বলি গঠনগত ত্রুটির জন্য কোনো সমস্যা যদি হয় তাহলে সেটা নার্ভের প্রবলেম,
0: অর্থাৎ গড়ে উঠেছে একটু অন্যরকমভাবে,
1: বা এমন কোনো রোগ হয়েছে যাতে নার্ভগুলো গঠনগতভাবে নার্ভের ড্যামেজ হয়েছে। ধরুন যে একজন মানুষের বয়সকালে বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টরের জন্য স্ট্রোক হলো, এবারে স্ট্রোকে

0: এরপরে নার্ভের গঠনগত জায়গায় অসুবিধে হলো, তার জন্যেও যে প্রবলেমগুলো, তার জন্যও কিন্তু মানসিক অবসাদ আসতে পারে। সেটা আমরা নার্ভের জন্য বা অর্গ্যানিক ডিপ্রেশন বলি, যে এটা এই যে মন খারাপটা, এই অবসাদটা, এটা গঠনগত প্রবলেমের জন্য হচ্ছে। আর যখন ধরুন যে কোনো গঠনগত প্রবলেম নেই, কোনো গঠনগত অসুবিধে নেই, সেটা আমরা বিভিন্ন ধরনের সিটি স্ক্যান, এমআরআই বা এক্সামিনেশন করে, অর্থাৎ মানুষটিকে পরীক্ষা করে আমরা যখন জানতে পারি যে গঠনগত কোনো অসুবিধা আমি পেলাম না নার্ভের মধ্যে, কিন্তু তারপরেও এই যে নার্ভের সমষ্টিগুলো, তার যে নার্ভের যে জাংশনগুলো আছে, অর্থাৎ তাদের যে সংযোগস্থল, সেখানে যে নিউরোট্রান্সমিটার, অর্থাৎ তাদের যে কাজ করার জন্য যে হরমোনস, সেই লেভেলে যদি কোনো প্রবলেম হয়, অথচ গঠন ঠিক আছে,
1: আচ্ছা,
0: অর্থাৎ ওই লেভেলে প্রবলেম হলে তখন যদি কোনো মানুষের মানসিক অবসাদ হয় বা অন্য কোনো ধরুন মনস্তাত্ত্বিক রোগ হলো, তখন সেটাকে আমরা পিওর সাইকোলজিক্যাল প্রবলেম বা যে এটা মানসিক রোগ বলে মনে করি। কিন্তু একটা জায়গার পরে গিয়ে আমরা অনেক ভাবনা চিন্তা করে দেখেছি যে নার্ভ এবং মন দুটোর মধ্যে ওভারল্যাপ, অর্থাৎ একটা আরেকটার ওপরে পড়ে থাকে প্রায় 50% ক্ষেত্রে। সেই কারণের জন্য এরকম আলাদাভাবে নার্ভের প্রবলেমের জন্য এটা হচ্ছে বা আলাদাভাবে এটা মানসিক সমস্যার জন্য হচ্ছে, ঠিক এইভাবে ব্যাপারটা না করে এখনকার যে চিকিৎসা ব্যবস্থা বা মডার্ন যে চিকিৎসা ব্যবস্থা আসছে, তাতে আমরা বলছি যে একসাথে মনস্তত্ত্ব এবং নার্ভের গঠন সংক্রান্ত যে ত্রুটি, তার যে যদি এরকম কোনো কোর্স ডেভেলপ করা যায় যাতে হচ্ছে একসাথে প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে ছেলে মেয়েরা, ডাক্তারি স্টুডেন্টরা এবং পরবর্তীকালে সেখান থেকে সমাজের অনেক মানুষ অনেকভাবে উপকৃত হবে। কারণ একদিকটা দেখা মানে কোনো একটা দিক দেখা, আরেকটা দিক না দেখতে পাওয়া।
1: সুতরাং আমাদের পক্ষে এটা বোঝা সম্ভব নয়, সাধারণ মানুষের পক্ষে যার এই সমস্যাটা হচ্ছে, আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় যে আমার নার্ভের সমস্যা নাকি আমার মানসিক সমস্যা হচ্ছে। সুতরাং ডাক্তারবাবুর কাছে পৌঁছে যাওয়া এবং তাঁরা বুঝবেন যে তাঁর কাছে রাখবেন নাকি অন্য কোনো ডাক্তারবাবুর কাছে রেফার করবেন। বেশ, ডাক্তারবাবু, এইবারে নার্ভের নানান যে সমস্যার আপনি বলছেন আলাদা আলাদা তার লক্ষণই হয়ে থাকে, মূলত একেবারে সাধারণ কিছু নার্ভের সমস্যার কথা আপনি আমাদেরকে জানান, তারপরে না হয় আমরা জটিল রোগের কথায় আসব।
0: মানে এই যে নার্ভের যে আমি আধারটা বললাম, একদম মস্তিষ্ক থেকে শুরু করে ত্বক অবধি, না মস্তিষ্কের অসুবিধে কিভাবে বুঝবেন, আমি খুব মানে একদম সাধারণভাবে বলছি, মস্তিষ্কের অসুবিধে বোঝার জন্য মানে হিউম্যান ব্রেন যদি এফেক্ট হয় যে কোনো রোগে, আমি কোনো একটা রোগের কথা বলছি না, তাতে করে কতগুলো লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে ব্রেনের প্রবলেম। এক হচ্ছে কথা বলায় অসুবিধে বা কথা বোঝায় অসুবিধে, ভুলে যাওয়া বা কোনোভাবে একটা দিক অবশ হয়ে যাওয়া, একটা দিক মানে শরীরের একটা দিক, ডান দিকটা বা বাঁ দিকটা, মুখ বেঁকে যেতে পারে, কথাবার্তায় জড়তা আসতে পারে, চোখে দেখতে অসুবিধে হতে পারে এবং হঠাৎ করে মানুষটি অজ্ঞান হয়ে যেতে পারে বা খিঁচুনি হতে পারে। এই যে সমস্যাগুলো বা লক্ষণগুলোর কথা বললাম, এতে মোটামুটিভাবে বোঝা যায় যে এই সমস্যাটা মস্তিষ্ক থেকে হচ্ছে। এবারে যদি ধরুন মস্তিষ্ক থেকে হয়, তাহলে মানুষের শরীরটা এমনভাবে তৈরি, যে কোনো অর্গ্যানে, নার্ভ বলে কথা না, যে কোনো অর্গ্যানে, সেই নার্ভের মস্তিষ্কে নার্ভ আছে, নার্ভের কোটি কোটি নার্ভ আছে, তার সাথে সেই নার্ভগুলোর যে পুষ্টি, তাদের যে নিউট্রিশন, সেই কারণের জন্য রক্তজালিকা আছে যারা রক্ত নিয়ে যাচ্ছে, সেখান থেকে কিছু রক্তজালিকা আছে অর্থাৎ ভেন যারা রক্ত বার করে নিয়ে আসছে, সেই নার্ভগুলোর সংযোগস্থলে নিউরোট্রান্সমিটার আছে এবং নার্ভের বিভিন্ন, মস্তিষ্কের বিভিন্ন বিভিন্ন জায়গা এক এক রকমের কাজ করার জন্য আগে থেকেই সেভাবেই ডিজাইন্ড, যখন একজন মানুষ আমরা জন্মগ্রহণ করি তখন থেকে। এবারে ঘটনা হচ্ছে যে এই যে জায়গাগুলোতে, তার মানে ব্রেনের প্রবলেমটা নার্ভ লেভেলে হতে পারে, অর্থাৎ নার্ভের ড্যামেজ হলো, হতে পারে নার্ভের সংযোগস্থলে নিউরোট্রান্সমিটারের প্রবলেম হলো, হতে পারে নার্ভগুলো পুষ্টি যেভাবে পাচ্ছে অর্থাৎ রক্তজালিকা দিয়ে, রক্তজালিকায় কোথাও ক্লট হলে হতে পারে, এরকম হতে পারে নার্ভের যে আমরা যেমন জামা কাপড় পরি, তেমনি নার্ভগুলোর ওপরেও একটা জামা কাপড় থাকে, তাকে আমরা আমাদের পরিভাষায় মায়েলিন সিথ বলি। সেই জামা কাপড়ের কোনো যদি অসুবিধে হয়, মায়েলিন সিথের কোনো প্রবলেম হয়, তাহলেও

0: তাহলে আমরা বলি ডিমাইলিনেশন হয়েছে, এমন একটা রোগের নাম মাল্টিপল স্ক্লেরোসিস। তো এই গঠন বা ধরুন একটা ব্রেন প্যারেনকার মধ্যে একটা টিউমার হলো, ব্রেনের মধ্যে টিবি হলো, ব্রেনের মধ্যে কোনো কৃমি বাসা করলো, তাহলে সমস্ত ব্রেনের যে নর্মাল অ্যানাটমি এবং ফিজিওলজি অর্থাৎ গঠন এবং কাজে যে একটা মেলবন্ধন আছে, এই মেলবন্ধনটা নষ্ট হয়ে যায়। এই মেলবন্ধনটা নষ্ট হয় বলেই এই যে লক্ষণগুলোর কথা আগে বললাম, লক্ষণগুলো প্রকাশ পায়। কিন্তু জিনিসটা একদমই খুব শক্ত নয় যে এই ব্রেনের স্ট্রাকচারটা বুঝে গেলে যে কোথায় কোথায় কী কী আছে এবং তার যে কাজগুলো, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন এই লক্ষণগুলো হয়, কেন মানুষ অজ্ঞান হয়ে যান, কেন হঠাৎ করে খিঁচুনি শুরু হয়, একটা দিক অবশ হয়, কেন মুখটা একদিকে বেঁকে যায়, কেন কথাটা বলতে গেলে জড়িয়ে যায়। এই সমস্ত লক্ষণগুলোই ব্রেনের প্রবলেমের জন্য।
1: অর্থাৎ আমরা যেটাকে তালমেল বলি, যে একসঙ্গে অনেক কিছু কাজের একটা সিঙ্ক্রোনাইজেশন, কোনো একটা কিছুতে আঘাত পড়লেই বা কোনো একটা জায়গায় সমস্যা হলেই বাকি জায়গাগুলো তো সেই
0: তার নিচ থেকে প্যারালাইসিস হয়ে যাবে। এটা বোঝা সবচেয়ে সোজা যে স্পাইনাল কর্ডের প্রবলেম বোঝা কি, যে একটা লেভেল থাকে, যে আমার যদি বুক লেভেলে অসুবিধা হয় তার নিচটা, ওপরটা কিন্তু নর্মাল থাকবে। মানে বুকের লেভেলে কোনো প্রবলেম হলে আমার হাত নর্মাল থাকবে কিন্তু আমার পাগুলো অবশ হয়ে যাবে। একরকমভাবে আমাদের যে ইউরিনেশান এবং ডিফিকেশান অর্থাৎ মানুষের যে পেচ্ছাপ এবং পায়খানা কন্ট্রোল করার যে নার্ভের যে ক্রিয়াক্রম সেটাও চলে যায়, এবং চলে যায় বলে অনেক ক্ষেত্রে স্পাইনাল কর্ড প্রবলেমের জন্য মানুষের ইউরিনেশান এবং ডিফিকেশান অর্থাৎ স্টুল এবং ইউরিনেও খুব বেশিভাবে অসুবিধে হয়। তার সাথে ওই স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে শুধু আমাদের গায়ের জোর বাড়ানোর অর্থাৎ মাংসপেশিকে সাপ্লাই করে এরকম নার্ভ নেই, আমাদের ত্বক থেকে যারা সেন্সেশন ক্যারি করে এরকম নার্ভও আছে, সেই নার্ভগুলোও ড্যামেজ হয়, ফলে আমাদের ওই লেভেলের নিচ থেকে আমরা আর কোনো সার পাই না। এইভাবে আমরা স্পাইনাল কর্ডের লক্ষণ বুঝি, অর্থাৎ যে লেভেলে তার লেভেলের নিচ থেকে সার চলে যেতে পারে বা জোর চলে যেতে পারে, না হলে আমাদের ইউরিনেশন বা স্টুলে প্রবলেম হতে পারে। আর ওই স্পাইনাল কর্ড থেকে যেখান থেকে নার্ভ বেরিয়েছে, পেরিফেরাল নার্ভটা, সেখান থেকে যখন মাসেল অবধি পৌঁছচ্ছে অর্থাৎ ফাইনাল কমন পাথ হয়ে আমরা বলি যে এইটা হচ্ছে এমন একটা রাস্তা, অনেকগুলো রাস্তার শেষ রাস্তা, তাহলে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। ওখানটাতে যদি কোনো প্রবলেম হয় তাহলে তার একটা খুব খুব মানে খুব কমন রোগ এবং যেটা খুব ভয়ঙ্কর আকার নিয়ে নেয় মাঝে মাঝে, কিছুদিন আগেই খুব কথা হচ্ছিল জিবি সিন্ড্রোম, গুলেনবেলি সিন্ড্রোম, হঠাৎ করে চার হাত পা অবশ হয়ে যাওয়া বা আরেকটা
1: সব ঠিক আছে হঠাৎ করে তার,
0: হ্যাঁ, এবং এটা অধিকাংশ ক্ষেত্রে একটা সাধারণ জ্বরের পরে হতে পারে, সাধারণ একটা পেট খারাপের পরে হতে পারে। এবং এই জিবি সিন্ড্রোম দশজনের মধ্যে ছজনের ক্ষেত্রে হচ্ছে, দেখবেন ছয় সাতজনের ক্ষেত্রে ঠিকঠাকভাবে ইম্প্রুভমেন্ট হয়ে যায়।
1: অটোইমিউন ডিজিজ বলে,
0: হ্যাঁ, এই যে জ্বর হলো বা পেট খারাপ হলো, এটা আইদার কোনো ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে, তাদের এগেনস্টে যে বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশতভাবে সেই অ্যান্টিবডিটা গিয়ে নার্ভের ওপর এফেক্ট করে যায়, আইদার নার্ভের কাভারিংসটা মাইলিনসিসটা নষ্ট করে দেয়, নাহলে নার্ভের ভেতরে যে অ্যাক্সনটা থাকে অর্থাৎ নার্ভের যে বডিটা থাকে বডিটাকে নষ্ট করে দেয়। এবার এই অ্যাক্সনটা নষ্ট হলেও চার হাত পা দুর্বল হয়ে যাবে, আর মাইলিনসিসটা নষ্ট হলেও নার্ভটা ঠিকঠাক কাজ করতে পারবে না। তো সেই কারণের জন্য পেরিফেরাল নার্ভের ডিজিজ, এইরকম জিবির মতনই আরেকটা খুব ভয়ঙ্কর রোগ আছে যার নাম হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস। অ্যাস্থেনিয়া কথাটার বাংলা মানে হচ্ছে দুর্বলতা, মায়েস কথাটার অর্থ হচ্ছে মাসেল, অর্থাৎ হঠাৎ করে মাসেলের দুর্বলতা। সেই ক্ষেত্রে মায়াস্থেনিয়া গ্রেভিস মানে বড়, অর্থাৎ রোগটার নামের মধ্যেই আছে দুর্বলতা পেশির বড়ভাবে, এবং এমনভাবে বড়ভাবে থাকে যে শুধুমাত্র শরীরের চার হাত পায়ের পেশি দুর্বল হয়ে যাওয়া নয়, এক্ষেত্রে খাবার যে আমরা খাই সেই পেশিগুলোও দুর্বল হয়ে যায়, এবং আমরা শ্বাস প্রশ্বাস যে পেশি দিয়ে নিই সেই পেশিও দুর্বল হয়ে যায়।
1: তো মারাত্মক সমস্যা তার মানে।
0: এই অনেক সময় এই জিবি সিন্ড্রোম আর মায়াস্থেনিয়ার উইকনেসের একদম এক একরকমের লক্ষণ হয়। ওই জন্য এই দুটো কথা আমি একসাথে বললাম যে

0: আমরা সব সময় আমাদের যে পেশেন্ট যেখানে ভর্তি থাকে আমাদের ওয়ার্ডেও আমরা সব সময় আলোচনা করি, যখনই একটা মানুষ কয়েক দিনের হঠাৎ করে দুর্বলতা নিয়ে আসবেন তখন আমরা আমাদের ছাত্রদেরকে বলি সব সময় যে নেভার ফরগেট টু এক্সক্লুড দিস টু, যাতে শ্বাসকষ্ট হচ্ছে বা যাতে খাবার খেলতে খেতে অসুবিধে হচ্ছে। খাবার গিলতে গেলাম, জল দিয়ে সবচেয়ে প্রথম প্রবলেমটা বোঝা যায়। জল খেতে গেলাম, জলটা নাক দিয়ে বেরিয়ে আসছে।
1: আচ্ছা,
0: কথাটা নাকি সুরে হয়ে যাচ্ছে, মানে এরকম কথাটা হয়ে যায়
2: আমার নাম,
0: মানে নাক দিয়ে কথাটা আসছে, তখনই বুঝতে হবে কিন্তু যে এটা এই মাংসপেশী দুর্বলতাগুলো উপরে উঠে গেছে, অর্থাৎ ভয়ঙ্কর জায়গায় উঠে গেছে, যেখান থেকে শ্বাসের কষ্ট বা যেখান থেকে খাবার খেতে অসুবিধে শুরু হচ্ছে। এই অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি এবং যথাযোগ্য চিকিৎসা খুব তাড়াতাড়ি শুরু হওয়া দরকার এই দুটো রোগের ক্ষেত্রে। এইভাবে মোটামুটি আমরা ব্রেন প্রবলেম, খুব গ্রসলি স্পাইনাল কর্ড প্রবলেম, আর যে আমাদের পেরিফেরাল নার্ভের প্রবলেমকে আমরা এইভাবে আলাদা করি। আরও অনেক রকম নার্ভের অসুবিধে আছে, কিন্তু সাধারণভাবে বোঝার জন্য এই রকম লক্ষণগুলো আমরা পাই আর কি।
1: আরও কথায় আসবো, তার আগে ডাক্তারবাবু একটু টেলিফোনে আসি, আর একবার জানিয়ে দিই আমাদের শ্রোতা বন্ধুদের, আজ আমরা নার্ভের নানান অসুখ, জটিল রোগ এবং তার প্রতিকার, সেসব বিষয়ে কথা বলছি মাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসের নিউরোমেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার সৌভিক দুবে, তিনি আছেন আমাদের সঙ্গে। 2213-1342 কে রয়েছেন? নমস্কার। যিনি ফোনে আসবেন আপনার রেডিও সেটের ভলিউমটা একদম কম করে দেবেন। হ্যালো, না এইভাবে সত্যি অনুষ্ঠানের কিন্তু ছন্দ পতন হয়, বারে বারেই বলি আমরা কিছু যদি বলার জন্য বা আপনার প্রয়োজন না থাকে দয়া করে টেলিফোন লাইনটা এনগেজ করবেন না, কারণ অনেকেরই অনেক সমস্যা থাকে, তাদের একটু সুযোগ করে দিন। হ্যালো, 2213-1342 নমস্কার।
3: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ, আপনাদের যে আলোচনা হচ্ছে ওই নার্ভের ব্যাপারটা দেয়া গেল।
1: হ্যাঁ হ্যাঁ, ওখানেই বলুন বলুন ডাক্তারবাবু আছেন।
3: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার বলুন।
3: হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, একটা আমি জিজ্ঞাসা করছি, মানে যৌন বিষয়ে অনেককে দেখেছি, মানে বিবাহ ওই আমার আমার জানা রিলেটিভ আছে, মানে বিবাহের পরে অনেক পুরুষের যৌন ক্ষমতা থাকে না, এটা কি নার্ভ থেকে হয়, নার্ভের চিকিৎসা করলে এটা কি ঠিক হয়ে যায়?
0: আচ্ছা
1: বেশ, শুনতে থাকুন,
0: আমি উত্তরটা দিয়ে দিই। উত্তরটা হচ্ছে এই সমস্যাটা যেটা আপনি বললেন, এই সমস্যাটার 90% কারণ হচ্ছে মনস্তাত্ত্বিক, এবং সঠিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে, অর্থাৎ শুধু ওষুধ না, সঠিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মধ্যে এর চিকিৎসার এবং চিকিৎসা এবং রোগ মুক্তি তার মধ্যেই আছে। 10% ক্ষেত্রে, 10% ক্ষেত্রে এই সমস্যা আপনি যেটা বললেন এটার জন্য নার্ভ অর্থাৎ নিউরোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ অর্থাৎ এন্ডোক্রিনোলজিস্টের ওপিনিয়ন লাগে, কিন্তু 90% ক্ষেত্রে এর কিন্তু মূল গোড়া লুকিয়ে আছে মনস্তত্ত্বে। সুতরাং যদি খুব বেশি মাত্রায় সুগার অনেক দিন না থাকে বা ছোটোবেলা থেকে বড় অন্য কোনো নার্ভের সমস্যা না থাকে, আপনি প্লিজ একজন মনোবিদের সাথে কনসাল্ট করুন, এবং দরকার হলে সাইকোলজিস্ট দিয়ে আপনার বন্ধুবান্ধবদেরকে কাউন্সেলিং করাতে বলুন। এই রোগের সমস্যার সমাধান খুব কঠিন নয়, কিন্তু সমাজে এই রোগ নিয়ে এত ধরনের মিথ এবং স্টিগমা, অর্থাৎ এই নিয়ে এত বেশি মানুষ অন্যরকমভাবে আলোচনা করে, সেই কারণের জন্যই রোগগুলো জটিল হয়। এই রোগ থেকে রোগমুক্তি সঠিকভাবে যে পথ বললাম, সেই পথ যদি মেনটেন করেন তাহলে খুব অসুবিধে হওয়ার কথা নয়।
1: আরো একটু টেলিফোনে আসি। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন বলুন।
4: হ্যালো
1: বলুন, শুনতে পাচ্ছি বলুন।
4: হ্যালো
1: বলুন, শোনা যাচ্ছে বলুন।
4: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার। হ্যাঁ
4: হ্যাঁ,
1: নমস্কার, বলুন।
3: আমি উত্তর চব্বিশ পরগনার শাসন পাড়া অন্তর্গত অন্তর্গত শাসন পাড়া থেকে
0: বলুন।
3: যদি দেখো আমার বাপাটা না, বাপাটা আমার অসার হয়ে গেছে, বুঝলেন তো, মানে কোন সার নেই।
0: আচ্ছা, এই যে প্রশ্নটা উনি করলেন, এটা অনেক বয়স্ক মানুষদের একরকম সমস্যা, যে একটা দিক চিনচিন ঝিনঝিন করা, একটা দিক অবশ হয়ে যাওয়া, একটা পা। যদি আমাদের স্পাইনাল কর্ডের মেরুদণ্ডের নিচের হাড়গুলো ক্ষতিগ্রস্ত হয়, আমাদের পায়ের নার্ভগুলো নিচের হাড়ের মধ্যে যে অল্প গ্যাপটা থাকে সেখান দিয়ে হচ্ছে বেরোয়, যেগুলোকে আমরা ওই লাম্বোস্যাক্রাল র্যাডিক্যাল বলি, অর্থাৎ নার্ভের শুরুটা ওই গ্যাপগুলো দিয়ে হয়, ওখান দিয়ে নেমে আসে পায়ের দিকে। তো আপনাকে আমি যেটা বলবো, যে এটা নিয়ে অযথা ভয় পাবেন না, এটা কোমরের নিচের দিকের হাড়ের মধ্যে, মেরুদণ্ডের হাড়ের মধ্যে যে ডিস্ক থাকে, সেই ডিস্কগুলো একটু বেরিয়ে গিয়ে কোথাও মানে খুব অসমভাবে নার্ভের ওপরে কম্প্রেশন তৈরি করে, সেই জন্যই ফিলিংটা হয়। এর প্রধান চিকিৎসা হচ্ছে রেস্ট। এমআরআই করিয়েছেন, এমআরআইতে যে ক্ষয় দেখতে পাওয়ার কথা সেই ক্ষয় পাওয়া গেছে। এমআরআই না করালেও বোঝা যাচ্ছে আপনার অসুবিধে শুনে যে ওটা ওইখানেই নার্ভের কম্প্রেশন হয়েছে। রেস্টে থাকবেন, সামনে ঝুঁকবেন না, কোনো রকম কোনো ভারী জিনিস তুলবেন না, এবং আপনাকে ডাক্তারবাবু যে ওষুধ দিয়েছেন সেই ওষুধগুলো খাবেন। যদি কোনো মানে আনইভেন রাস্তা, অর্থাৎ গর্ত আছে খুব, মানে রাস্তাটা খুব স্মুথ নয়, প্লেন নয়, এরকম কোনো রাস্তায় যাতায়াত করেন, তাহলে কোমরে একটা হালকা বেল্ট জড়িয়ে যাতায়াত করবেন। আর এখন আপাতত যখন বাড়াবাড়ি হবে, দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ মতন একটু রেস্টে থাকবেন, তাহলে এর দেখবেন এখান থেকে আপনি উপকার পাবেন।
1: এক্ষেত্রে কি আবার ফেরত চলে আসতে পারেন তারা স্বাভাবিক জীবনে? একদমই
0: হ্যাঁ, পারে স্বাভাবিকভাবে, মোটামুটিভাবে দশ জনের মধ্যে আটজন পারেন।
1: আচ্ছা,
0: দুজনের ক্ষেত্রে সমস্যা যেটা হয় তিনটে ভাবে। একটা হচ্ছে যে এই এক ব্যাপার যেটা বলছিলাম, যে এই একদিকের পাটা ঝিনঝিন করাটা অসুবিধেই শুধুমাত্র ওখানেই থাকলো না, হঠাৎ করে এটা পেচ্ছাপ বা পায়খানার, অর্থাৎ ইউরিন এবং স্টুলের সমস্যা শুরু হলো, এটা একটা অ্যালার্ম সাইন, রেড ফ্ল্যাগ সাইন আমরা বলি, যে লাল লাল লক্ষণ, অর্থাৎ এটা মানে আমাকে কিছু করতে হবে, মানে এটা আর শুধু ওষুধে হবে,
1: বাড়ছে
0: বাড়ছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যদি পায়ের পাতাটা আর কেউ না তুলতে পারে, অর্থাৎ ফুটটা যদি ড্রপ হয়ে যায়, পায়ের পাতাটা উপরে তোলার একজন চেষ্টা করছেন কিন্তু পারছেন না। আর তিন নম্বর হচ্ছে যে এত ব্যথা হচ্ছে যে ব্যথাটা কোনো রকম কোনো ওষুধে সেটা 50% কমছে না। এই তিনটে জিনিস যদি হয় এবং যদি দেখা যায় যে এই রোগের কারণটা এমআরআই করে, যে শুধুমাত্র ডিস্কগুলোর গঠনগত ওই বয়সের জন্য বা ডিস্কের চেঞ্জেসের জন্য নয়, কারণ ওই জায়গাটাতে অনেক সময় অন্যান্য রোগও হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, খুব খারাপভাবে কোনো সময় ক্যান্সারাস কোনো গ্রোথ হতে পারে, এরকম বা মাল্টিপল মায়োলোমা বলে একটা রোগ আছে হতে পারে, এগুলোর কারণে যদি হয় তাহলে হচ্ছে কিন্তু ওগুলো অন্য ধরনের চিকিৎসার মধ্যে দিতে হবে, যেটা শুধুমাত্র যে মানে প্রথাগত চিকিৎসা যেটার কথা বললাম এই চিকিৎসাতে হয় না। এবং কিছু ক্ষেত্রে নার্ভের যে শল্য চিকিৎসক যারা, অর্থাৎ নিউরোসার্জেন, ওনাদেরও হেল্প লাগে, কিন্তু সেটা পুরোটা আগে মানে নির্ণয় করার পরে যে কোনটা থেকে কি হচ্ছে, না হলে অপারেশন করার পরেও ফিরে আসতে পারে।
1: আচ্ছা, অর্থাৎ নিউরোমেডিসিনের ডাক্তারবাবুরা আগে দেখবেন, তারা যদি মনে করেন তো শল্য চিকিৎসায়, এবং যদি এখানে মাল্টিপল মায়োলোমা বা অন্য কোনো কিছু থাকে, তাহলে তো নিউরোমেডিসিনের ডাক্তারবাবুরাই বলে দেবেন যে আপনি
0: এইরকম ভাবে চিকিৎসাটা করতে হবে।
1: ডাক্তারবাবু, এই যে আমাদের এক বয়স্ক শ্রোতা বন্ধুই বললেন যে তার এই সমস্যা, অনেক বয়স্ক মানুষের এটা হয় যে হঠাৎ করে হাত ঝিনঝিন করতে থাকে, বয়স হয়ে গেলে কাপ প্লেট ধরে চা খেতে গিয়ে দেখি তাদের হাত কাঁপছে, আমরা ভাবি হয়তো বয়সজনিত কারণেই এটা হচ্ছে, এটার সঙ্গে নার্ভের কোনো যোগ আছে কি না, এবং হলে সেক্ষেত্রে আমরা কী করবো যদি জানান?
0: নিবিড় যোগাযোগ, প্রথমে আপনার উত্তরটা বলি, নিবিড় যোগাযোগ। এবার ধরুন, আমি এক এক করে বলছি, ধরুন যে শুধুমাত্র হাতটা কাঁপছে চায়ের কাপটা ধরতে গেলে বা জলের বোতলটা ধরতে গেলে, এবং দুটো হাতই কাঁপছে, এবং উনি শুনেছেন বা দেখেছেন যে ওনার বাবা মা কারোর মধ্যে ছিল, মাই ফ্যামিলিতে কারোর মধ্যে
1: তাদেরও বয়সকালে হয়েছে,
0: তাদেরও বয়সকালে হয়েছে, এই জিনিসটা যদি শুধু হয় তাহলে সেটা নিয়ে ভাববার কোনো কারণ নেই। এটাকে আমরা এসেন্সিয়াল ট্রেমার বলি। এটা খুবই সাধারণ একটা রোগ, কিন্তু মানুষ অত্যন্ত ভয় পেয়ে যায় এবং এর সাথে পার্কিনসন রোগ গুলিয়ে যায়। কিন্তু আমি যেটা বললাম এটা খুব মনে রাখার মতন, খুব জরুরি, যে শুধুমাত্র কোনো জিনিস হোল্ড করার সময়, ধরার সময়, চায়ের কাপ খেতে যাচ্ছি কাঁপছে, একটু টেনশন অ্যাংজাইটি হলো কাঁপটা বেড়ে গেল, জলের বোতল ধরছি কেঁপে যাচ্ছে হাতটা, দুটো হাতই কাঁপছে, বাবা মার ছিল, এই রকম ব্যাপারটা হলে এগুলোকে আমরা এসেন্সিয়াল ট্রেমার বলি। 60% ক্ষেত্রে কোনো চিকিৎসা লাগে না, শুধুমাত্র রোগীকে ভালো করে বুঝিয়ে দেওয়া ছাড়া যে এটা কোনো রকম কোনো ভয়ের রোগ নয়। ঠিক উল্টোভাবে আরেকটা ধরনের হাত কাঁপা, যে আমি কিছুই করছি না, হাতটা রেস্টে রেখে দিয়েছি এবং কোনো একটা দিকে হঠাৎ করে কাঁপা শুরু হলো, এবং সেটাও বুড়ো আঙুলটা ঘোরার মতন করে কাঁপছে, বুড়ো আঙুলটা বেশি কাঁপছে,
1: ঘুরছে
0: ঘুরছে। এই ধরনের অর্থাৎ রেস্টে যদি কোনো কাঁপ থেকে যায় হাতে, তাহলে সেটাকে আমরা বলি রেস্টিং ট্রেমার। অর্থাৎ রেস্টেও ট্রেমারটা থাকছে, যদি রেস্টে এই রকম কাঁপা থাকে তাহলে কিন্তু সেটা পার্কিনসন রোগের খুব প্রাথমিক লক্ষণ হতে পারে। শুধুমাত্র এটা দিয়েই পার্কিনসন বলা যাবে না, কিন্তু হতে পারে, কারণ পার্কিনসনে এটা দিয়ে হয়তো শুরু হয়, পরের দিকে অত্যন্ত স্লোনেস, অর্থাৎ মানুষটি খুব ধীর হয়ে যান এবং তারপরে আস্তে আস্তে বডিটা স্টিফ হয়ে যায়, সেগুলো পরে, কিন্তু খুব এটা হচ্ছে রেস্টিং ট্রেমার। অর্থাৎ মানে আমি যখন কোনো কাজ করছি না তখন কাঁপটা থাকছে। আরেক ধরনের কাঁপ হচ্ছে যে ধরুন আপনি আমাকে বললেন যে জলের গ্লাসটা আপনি ধরুন, আমার এমনি হাতে কোনো কাঁপা নেই, আমার ধরলেও কাঁপাটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু যত আমি জলের গ্লাসটার দিকে যাচ্ছি আমার কাঁপাটা বেড়ে যাচ্ছে।
1: আচ্ছা,
0: এই ধরনের যদি কোনো কাঁপা হয় তাহলে সেটা নির্দেশ করে যে আমাদের লঘু মস্তিষ্ক যেটা আছে, অর্থাৎ সেরিবেলাম, সেইখান থেকে এই কাঁপাটার তৈরি। অর্থাৎ এই যে তিনটে জিনিস বললাম, যে কাঁপারও তিনটে ভাগ আছে প্রধানত, পরেরগুলো তো আমি পরে আসছি, যে এক নম্বর হচ্ছে এসেন্সিয়াল ট্রেমার, যেটা কোনো জিনিস ধরলে কাঁপবে, একটা কাঁপা যেটা পার্কিনসন রোগের প্রাথমিক লক্ষণ সেটা রেস্টে রাখলে কাঁপবে, আরেকটা হচ্ছে কোনো জিনিস ধরতে গেলে কাঁপটা বেড়ে যাবে, সেটা হচ্ছে লঘু মস্তিষ্কের কোনো প্রবলেম হলেও তার দিক নির্দেশ করতে পারে,
1: ধরে ফেললে থেমে যাবে। আচ্ছা,
0: এটা হচ্ছে লঘু মস্তিষ্কের কোনো অসুবিধার জন্য এটা হতে পারে। অন্যদিকে বলি, যেগুলো খুব আরও সাধারণ, নার্ভের সাথে জড়িত নয়, সবচেয়ে সাধারণ কারণটা হচ্ছে টেনশন এবং অ্যাংজাইটি।
1: আচ্ছা,
0: হাত কাঁপছে, পরীক্ষা হলে গেলাম, প্রিপারেশন অতটা ভালো নেই, বা কোনো ভাইভা টেবিল ফেস করছি, ইউপিএসসির এক্সাম ফেস করছি, আইএস আইপিএসের ইন্টারভিউ দিতে যাচ্ছি, একটু মনে হচ্ছে হাতটা কাঁপছে, পাটা কাঁপছে, ইন্টারনাল ফিলিং, টেনশন অ্যাংজাইটি হাত কাঁপার সবচেয়ে বড় একটা কারণ। এ বাদ দিয়ে থাইরয়েডের, অর্থাৎ যাদের থাইরয়েডের মাত্রা, অর্থাৎ থাইরয়েড বেশি কাজ করে, হাইপার ফাংশনিং থাইরয়েড গ্ল্যান্ড থাকে তাদের ক্ষেত্রে হাত কাঁপে, থাইরয়েড কম থাকলে নয়, মানে হাইপোথাইরয়েড নয়, হাইপার থাইরয়েড যাদের থাকে তাদের কাঁপ থাকতে পারে। অল্প বয়সে স্মোকিং খুব ইম্পর্ট্যান্ট একটা কারণ। আরেকটা কারণ, যারা অ্যালকোহল খান তাদের অ্যালকোহল খাওয়া, যারা ধরুন 4 দিন অন্তর অন্তর অ্যালকোহল খান, তারা ধরুন 4 দিনের জায়গায় 6 দিন হয়ে গেল অ্যালকোহল খেলেন, তাদের ক্ষেত্রে হাত কাঁপতে শুরু করল। সুতরাং
1: মানে না খেলে,
0: হ্যাঁ, উইথড্রলে হাত কাঁপতে শুরু করল
1: অ্যালকোহল।
0: তো এতগুলো কারণ আছে এবং এগুলো আমরা দেখে, এই যেভাবে বোঝানোর চেষ্টা করলাম এইভাবে দেখে আমরা বোঝার চেষ্টা করি যে মানে এই লক্ষণগুলো কোন জায়গার সাথে যাচ্ছে বা কাঁপার প্যাটার্নটা কীরকম আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমি বলছি, আমার দর্শক যারা শুনছেন শ্রোতা বন্ধুদেরকেও আমি এক জিনিস বলার বা বোঝানোর চেষ্টা করছি, যে অযথা বিচলিত হবেন না, কারণ 80-90% কারণ থাকে যেগুলোর মধ্যে ভয় পাওয়ার ব্যাপার নেই।
1: আমরা বিভিন্ন ক্ষেত্রে একে দেখেছি যে যদিও ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে, এ বিষয়ে আরও জানব, তার আগে কয়েকটি সাধারণ অভ্যেসের কথা একটু আমরা আসি। এই সময়টাতে আমরা শুনছি যে বডি পশ্চার, অর্থাৎ আমাদের শোয়ার ধরন, বসার ধরন বা হাঁটার ধরন, অনেকে একটু কুঁজো হয়ে থাকেন বা নানান ক্ষেত্রেই পশ্চারের কারণে নানান রকমের সমস্যা হয়। একটু নার্ভের সমস্যার কথায় আসি, এই সময়টাই এমন যে বহু মানুষকে দীর্ঘ সময় ল্যাপটপে বা কম্পিউটারে কাজ করতে হয়, অনেক ছাত্রছাত্রীদেরকেও ব্যবহার করতেই হয় ল্যাপটপ, অনলাইন ক্লাস হয়, এই ল্যাপটপ বা কম্পিউটারে বসে কাজ করার জন্য দীর্ঘ সময় ধরে কোনোরকম এই পশ্চাৎজনিত কারণে কি নার্ভের সমস্যা?

0: হতে পারে।
1: ঠিকই, তার মধ্যে হচ্ছে যে মানে আপনি যেটা বললেন আর কি, যে স্ট্রেট বসা উচিত, সোজা হয়ে বসা উচিত। অনেকেই আমরা ঝুঁকে বসি কোনো একটা দিকে, একটু হয়তো কাত হয়ে হেলান দিয়ে বসলাম, এতে হচ্ছে ওই একই রকমভাবে যে আমাদের মেরুদণ্ডের হাড়গুলোর মধ্যে যে ডিস্কটা থাকে, ডিস্কটা কোনো সময় এদিক ওদিক সরে যায়, এবং সেটা দুটো জায়গাতে সবচেয়ে বেশি সরে, একটা হচ্ছে ঘাড়ের লেভেলে আর একটা হচ্ছে কোমরের লেভেলে। এবং ঘাড়ের লেভেলে যদি সরে, সেটা এমনভাবে নার্ভের বিন্যাসটা থাকে মেরুদণ্ডের হাড়গুলো ঠিক মাঝে মাঝে, যে ডিস্কটা একটু সরে গেলেই নার্ভের ওপরে চাপ পড়বে এবং হাত ঝিনঝিন করতে পারে, আর একটা হচ্ছে কোমরের নার্ভের ডিস্কের ওপর ওরকম চাপ দিলে পা ঝিনঝিন করতে পারে। সুতরাং ঘাড় এবং কোমরের সমস্যা সবচেয়ে বেশি হয় এই পশ্চারগুলোর জন্য। তার জন্য যেটা সমাধান সেটা হচ্ছে স্ট্রেট বসতে হবে, এক। দু নম্বর হচ্ছে আপনি যেটা বললেন, কম্পিউটারে বেশিক্ষণ কাজ করলে আমরা ইউজুয়ালি টেবিলের ওপর হাতটাকে রেখে টাইপ করি, তাতে রিস্টের ওপরে চাপ পড়তে পারে, এবং রিস্টের ওপরে চাপ পড়লে আমাদের রিস্টের নিচে অর্থাৎ কবজির ঠিক নিচ দিয়ে একটা টানে আছে, যে টানেলটাকে আমরা ডাক্তারি পরিভাষায় কার্পাল টানেল বলি। এই কার্পাল টানেলের মধ্যে দিয়ে হাতের খুব একটা গুরুত্বপূর্ণ নার্ভ যায়, যেটাকে আমরা মিডিয়ান নার্ভ বলি, যেটা আমাদের তর্জনী, বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং মধ্যমা এই তিনটেকে সাপ্লাই করে এই নার্ভটা। এই তিনটে নার্ভে, এই তিনটে আঙুলে চিনচিন ঝিনঝিন শুরু হয় এবং আমাদের এই জায়গাটা বসে যেতে পারে অনেক সময়, তো সেটাকে আমরা কার্পাল টানেল সিন্ড্রোম বলি। সুতরাং টাইপ করবেন, কিন্তু টাইপ করার সময় খেয়াল রাখবেন যে রিস্টটা ডিরেক্টলি অনেকক্ষণ ধরে টেবিলের টাচে যেন না থাকে।
0: আরেকটা হচ্ছে হাতের তালুর একদম নিচের অংশটা,
1: হাতের তালুর একদম কবজির মাঝখানটায়
0: ওই জায়গাটা যেন
1: চাপ না পড়ে অনেকক্ষণ। আরেকটা হচ্ছে স্টুডেন্টদের জন্য যে হাতটাকে চেয়ারের সময় কোনোইটা ভাঁজ করে রাখা, সেটা টেবিলে রাখা বা গালে হাত দিয়ে পড়া বা কোনোইটাকে টেবিলের সাথে রেখে পড়লাম, তাতে করে যেটা হয় এখানেও দিয়েও আমাদের আলনার নার্ভ ঠিক অন্য দুটো আঙুল, মানে আমাদের মানে
0: অনামিকা
1: আর আমাদের যে
0: কোড়ে
1: আঙুল যে দুটো থাকে, এই দুটো আঙুলে আলনার নার্ভটা সাপ্লাই করে, তো আলনার নার্ভটা আবার ওপরে চাপ পড়ে যেতে পারে ওখানে। সুতরাং কোনুইয়ের ওপরে ভর দিয়ে অনেকক্ষণ ধরে থাকবেন না।
0: আচ্ছা,
1: আরেকটা হচ্ছে যে ধরুন খুব রিল্যাক্স হয়ে হাতটাকে চেয়ারের পেছন দিকে ঘুরিয়ে এমনভাবে রাখলেন যাতে হচ্ছে আপার আর্মটা চেয়ারের ওখানে লাগলো, চেয়ারের হ্যান্ডেলে লাগলো, তাতে করে ওখানে রেডিয়াল নার্ভটা ইঞ্জুরি হতে পারে, তার ফলে রিস্ক ড্রপ হয়ে যেতে পারে। কিন্তু তিনটে লেভেলে, তিনটে আমি আলাদা আলাদা করে বললাম ঘাড় বাদ দিয়েও, কবজিতে যদি প্রবলেম হয় তাহলে মিডিয়ান নার্ভ অর্থাৎ আপনার ওই মধ্যমা, তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠতে অসুবিধে হতে পারে, একটু ওপরে কোনুইতে অসুবিধে হলে আপনার আপনার অনামিকা এবং কোড়ে আঙুলের অসুবিধে হতে পারে, আর যদি তারও উপরে হয় আর্মের ওপরের সেখানে যদি হয় তাহলে রেডিয়াল নার্ভ অর্থাৎ আপনার রিস্টটা ড্রপ হয়ে যেতে পারে, আপনি রিস্টটা নাও তুলতে পারেন। ওই জন্য খুব ক্যাজুয়ালি অনেকক্ষণ ধরে হাত পেছনের দিকে করে মানে এমনভাবে রাখবেন না যাতে আপার আর্মটা হাতের ওপরে ডিরেক্ট মানে প্রেশার পড়ে আর কি, চাপ পড়ে, সেরমভাবে রাখবেন না।
0: সুতরাং আমরা কিভাবে বসছি দীর্ঘ সময় ধরে, সেই বসার উপরেও কিন্তু আমাদের নার্ভের সমস্যা
1: নির্ভর
0: করে, আমাদের সেই দিকে একটু খেয়াল রাখা উচিত। একই সঙ্গে ইদানিং আমরা জানি যে স্কুলের ব্যাগের ওজন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী কেন্দ্র সরকার, রাজ্য সরকার সকলেই বেঁধে দিয়েছেন, কারণ অতিরিক্ত বেশি ওজন পিঠের ব্যাগে বহন করার জন্য বাচ্চারা সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, শির দাঁড়ায় এবং নানান রকমের সমস্যা হয়, তাদের নার্ভের উপর এর কোনো এফেক্ট পড়ে কি না একটু শুনব।
1: প্রশংসনীয় উদ্যোগ, প্রথমেই এটা বলবো, তার কারণ হচ্ছে আমি একটু টাইম কম তবুও বলি যে শিক্ষা কি, শিক্ষা হচ্ছে মানসিক বিকাশ। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের মনের যে কোমল অন্তঃস্থল থাকে, সেখানে যদি আমরা তার মনের সামগ্রিক বিকাশ চাই তাহলে পুঁথিগত বিদ্যার ওজন কমাতে হবে।
0: আহা,
1: এবং পুঁথিগত বিদ্যার এই ওজন শুধুমাত্র ঘাড় এবং কোমরের উপরে চাপ তৈরি করে না, অদৃশ্যভাবে এটা মস্তিষ্কের সুকোমল পরিবৃত্তিগুলোতে যে সাহায্য করে যে নিউরনগুলো, তাদেরকেও অত্যধিক খারাপ অবস্থার মধ্যে এরা চ্যালেঞ্জ করছে এই চাপ। সুতরাং পুঁথিগত বিদ্যার ওজন কমিয়ে সামগ্রিকভাবে শিক্ষার বিকাশ এবং মানসিক বিকাশ যদি ঘটাতে হয়, সমাজ যদি চায়, তাহলে যে উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাচ্চাদের পড়াশুনোর সাথে, মানসিক বিকাশের সাথে ব্যাগের ওজন ঠিক ইনভার্সলি, অর্থাৎ উল্টোভাবে প্রপোর্শনেট, ব্যস্তানুপাতে।

0: সমানুপাতিক। যত ওজন বাড়বে সামগ্রিক শিক্ষার বিস্তার তত কম হবে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
1: সত্যি এই ভাবনাটা আমরা ভাবি না, আমরা ভাবি যত বই যত পুঁথি তত বেশি জানা তত বেশি উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু আমরা ক্ষতি করছি বাচ্চাদের। টেলিফোনে আসা যাক, কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ বলুন।
2: ধনেখালী থেকে বলি।
1: হ্যাঁ বলুন বলুন।
2: বলছি আমার একটা শালীর ছেলে, বয়স 13 বছর, চোখের পাতাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তা ওকে আমরা মেডিকেলে নিয়ে গেলাম, মেডিকেলে এক মাস মতো ভর্তি রাখলো। ভর্তি রাখার পর চিকিৎসায় বললো যে এর একটা সমস্যা, বিরাট সমস্যা হচ্ছে, এটা ঝট করে কমবে না, এবং কিছু মেডিসিন দিয়েছিল। তারপর ওখান থেকে আমাদের মন মানছিল না বলে একবার নিউরোসায়েন্সেও নিয়ে গিয়েছিল। হ্যাঁ, ওখানেও যা এখানে যা বলেছে ওখানেও ঠিক তাই বলেছে, একই বদমাস ওষুধ খেয়ে যেতে হবে। এরপরে আমি
0: দেখুন দেখুন আমি আপনাকে বলছি, আমি তো শুধু শুনলাম যে আপনার মানে ওই আত্মীয়ের চোখের পাতা দুটো পড়ে যাচ্ছিল, আমি তো রোগ সম্বন্ধে কিছু বলেননি, কিন্তু আমি আপনাকে বলছি এই লক্ষণ কিন্তু মায়াস্থেনিয়ার, একটু আগেই যে আমি আলোচনা করছিলাম মায়াস্থেনিয়ার লক্ষণ কিন্তু এটা পরিষ্কার। কারণ চোখের পাতা পড়া এবং চোখে একটা জিনিসকে দুটো দুটো করে দেখা শুরু হওয়া দিয়েই এই রোগের লক্ষণ শুরু হয়। এদের মায়াস্থেনিয়া আস্তে আস্তে শুরু হয়, তাদের ক্ষেত্রে কিন্তু প্রধানত এই দুটো লক্ষণ দিয়েই শুরু হয়। আমার মনে হয় আপনার রোগের যেহেতু নিউরোসায়েন্সে দেখিয়েছেন, আমাদের বাঙ্গুরে দেখিয়েছেন, পিজিতে দেখিয়েছেন এবং মেডিকেল কলেজে দেখিয়েছেন, অত্যন্ত ভালো ভালো জায়গায় দেখিয়েছেন, এবং আমার মনে হয় আপনার আত্মীয় রোগের নির্ণয় ঠিকই হয়েছে। কারণ নার্ভের ডাক্তারদের ক্ষেত্রে এই লক্ষণ দেখলেই, মানে যেটা আমি হয়তো শুনছি, যারা দেখছেন সামনে থেকে তারা হয়তো এই রোগের নির্ণয় খুব কঠিন কিছু হবে না, তার কারণ এটা মায়াস্থেনিয়ার দিকেই যাচ্ছে শুনে তাই মনে হয়।
1: আশা করি আপনি পেলেন উত্তর। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ একটু আগেই বলছিলেন যে মাসেলের অত্যন্ত বড় রকমের দুর্বলতার রোগ মায়াস্থেনিয়া। আমরা তেমনি এখানে ফোন পেলাম, দেখা যাক এবারে টেলিফোনে কে আছেন। নমস্কার। হ্যালো।
3: হ্যালো।
1: হ্যাঁ বলুন বলুন।
3: ডাক্তার বাবু এবং দিদি দিদিকে আমার নমস্কার নেবেন।
1: হ্যাঁ নমস্কার বলুন।
3: আমি সাগর দি রুদ্রনগর থেকে সজল কুমার ডিঙ্গাল বলছিলাম। ডাক্তারবাবু আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলে বয়স 15 ক্লাস চলছি, তো ছেলে দেখলাম আজ থেকে ধরুন ছোটবেলা থেকে দেখলাম 4 থেকে 5 বার দেখলাম ও রক্ত দেখলে অজ্ঞান হয়ে যাচ্ছে, কয়েকটা মিনিটের মধ্যে আবার ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু অজ্ঞান হয়ে যাচ্ছে, এটা কি কোনো নার্ভের সমস্যা না ঠিক হয়ে যাচ্ছে?
0: বলে দিচ্ছি বলে দিচ্ছি, উনি যে অসুবিধাটার কথা বললেন ওনার ছেলের, এটাকে আমরা ভেসোবেগাল সিনকোপ বলি। ভেসোবেগাল সিনকোপ মানে কোনো একটা ফ্রাইটেনিং সিন, মানে খুব মানে ভয়ের কোনো ছবি দেখলে বা ভয়ের কোনো এমন একটা জায়গায় আছি যেখানে দেখে আমার খুব ভয় লাগছে, তাতে করে কি হয় আমাদের যে রক্তজালিকাগুলো বলেছি সবই যেগুলো ব্রেনে রক্ত নিয়ে যাচ্ছে, হঠাৎ করে কি হয় ওর টোনটা কমে যায়, তার ফলে ব্রেনে খুব অল্প সময়ের জন্য ব্রেনে রক্ত সঞ্চালনায় একটু অসুবিধে হয়, এবং তখনই মনে হয় মাথাটা ঝিমঝিম করছে, চোখের সামনেটা কালো হয়ে গেল, একটু ঘাম দিল, এবং একজন মানুষ খুব সাধারণভাবে হচ্ছে এটা বাচ্চা মেয়েদের মধ্যে বেশি পাওয়া যায়, মানে কোনো ভয়ের ছবি নিতে সহ্য করতে পারে না, ছেলেদের মধ্যেও অনেক ক্ষেত্রে হয় যারা খুব সেন্সিটিভ। এই ক্ষেত্রে না এটা বড় কোনো রোগ নয়, এটাতে হচ্ছে প্রথম যেটা করতে হবে বাবা মাকে আস্তে আস্তে ওই হঠাৎ করে যাতে ওই রকম ব্লাড বা ওরকম কোনো ভয়ের ছবি বা চিত্র ওগুলো থেকে অ্যাভয়েড করে রেখে আগে ব্যাপারটা বোঝাতে হয় যে দেখুন যে দেখো দেখ বাবা বা দেখো বাবা যে এটা এরকমভাবে এরকম হয়, এটা কাজের জন্য হয়, এটা নিষ্ঠুরতা নয়, মানে নিষ্ঠুরতা আর দরকার এই দুটো, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা ভালো করে বোঝাতে হবে। এবং এটা কিন্তু একদমই ওষুধ নয়, শুধুমাত্র একটু মনস্তাত্ত্বিক কাউন্সিলিং বা একটু বুঝিয়ে বলা, এতেই আস্তে আস্তে ব্যাপারটা ঠিক হয়ে যায়, হ্যাবিচুয়েশনের মধ্যে চলে আসে।
1: বেশ ডাক্তারবাবু, আরও একটি আমাদের দৈনন্দিন সমস্যার দিকে আসি। ইদানিং মোবাইল ফোনের ব্যবহার তো প্রত্যেককে করতেই হয় নানান কারণে, প্রয়োজনেও করেন অনেকে, অপ্রয়োজনেও করেন। দুপুরবেলায় আর কোনো কাজ নেই, শুয়ে সেই যে হাতে মোবাইলটা নিলেন, কীভাবে যেন বিকেল হয়ে গেল। এই যে দীর্ঘ সময় ধরে হাতে মোবাইল নিয়ে থাকা, এর ফলে কোনো রকমের ঘাড় বলুন হাত বলুন আমরা জানি না, আপনার কাছে জানতে চাইব কি ক্ষতি হতে পারে বা আদৌ ক্ষতি হয় কিনা?
0: না ক্ষতি তো হয়, এবং আগে যেভাবে যেভাবে নার্ভগুলো বললাম যে ওই ম্যাক্সিমাম ক্ষতিটা হয় মোবাইলটা ধরে রাখতে গিয়ে কবজির ওখানে টানটা সবচেয়ে বেশি পড়ে এবং সেই কারণে

0: জন্য মিডিয়ার নার্ভে অসুবিধে হয়, এবং যেভাবে বলছিলাম ওই ঝিনঝিন ঝিনঝিন হাতের তালুতে ঝিনঝিন দিয়ে শুরু হয়। এখন ঘটনাটা হচ্ছে এই ব্যাপারটা শুধুমাত্র এই বাইরের নার্ভ, আমরা পেরিফেরাল নার্ভ বলি, মানে মস্তিষ্ক বাদ দিয়ে বাইরের নার্ভগুলোকে আমরা পেরিফেরাল নার্ভ বলি, পেরিফেরাল নার্ভের প্রবলেম দিয়ে এটা শেষ হয়ে যায় না। ধরুন একটা কারোর মিডিয়ার নার্ভে চাপ পড়লো, ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু ওষুধ দিলেন, সেরে গেল, অসুবিধাটা তার থেকেও গভীরতর জায়গায় যায়। সেই গভীর জায়গাটা হচ্ছে ওই যে ক্রমাগত মোবাইল দেখে যাওয়া, মানে আমার বিশ্বাস করতে অসুবিধে হয়, মানে ব্যক্তিগতভাবে আমি জানি না, অনেক মত থাকতে পারে, অনেক ভালো দিক থাকতে পারে, আমার মনে হয় যে ভালো কাজের দিক আধ ঘন্টা এক ঘন্টার বেশি থাকে না। তারপরে আমরা যেটা করি, আমি আমরা বলেই বলছি, আমরা যেটা করি সেটা কিন্তু বদভ্যাস, মানে এই যে মোবাইল ফোন দেখা, এটা কিন্তু যে কোনো সাবস্টেন্স, মানে অ্যালকোহল, গাঁজা এবং আরও অনেক যারা যেগুলো সাবস্টেন্সে মানুষ নেশা করে, তার থেকেও বাজে নেশা হচ্ছে এই মোবাইল ফোন। এই যে নেশাটা মস্তিষ্কের ক্ষতি করে, এতে হচ্ছে মস্তিষ্কের একাগ্রতা অর্থাৎ অ্যাটেনশন স্প্যান কমে যায়। এবং আপনি যদি একটু গভীরে ভেবে দেখেন যে আমাদের ব্রেন এর আধার এবং আমাদের মনে রাখার ক্ষমতা, আমাদের ইন্টেলেকচুয়ালিটি অর্থাৎ একটা মানুষ কতটা ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন হবেন, তার ভাষা কতটা জোরদার হবে এবং সেই মানুষটা কতটা উন্নতি করবেন, সেটা পুরোপুরি নির্ভর করে একাগ্রতার উপরে। বেশি বেশি পেছনেও না, মানে বিবেকানন্দের যেটা ছিল সেটা হচ্ছে একমাত্র একাগ্রতা, সেই জন্য উনি ওই জায়গায় রিচ করতে পেরেছিলেন। আর মোবাইল ফোন মানে খুব অদ্ভুতভাবে ঘন্টার পর ঘন্টা সার্চ করে যাওয়া, মানে এই একাগ্রতার জায়গাটা সবচেয়ে খারাপভাবে মানে সেখানে ধ্বংস করছে একাগ্রতার জায়গাটা। এবং এর ফলে যে দিন সামনে আসবে, যেটা হচ্ছে এখনই বন্ধুবান্ধব সবার কাছ থেকে, সমাজের অন্যান্য প্রত্যেকের কাছ থেকে শুনে দেখেছি যে রিল নাকি 20 সেকেন্ডের বেশি হয় না, তার কারণ হচ্ছে মানুষ 20 সেকেন্ড ধরে রাখতে পারছে না একাগ্রতাটা। এরপরে 5 সেকেন্ড হবে, তারপরে 2 সেকেন্ড হবে, তারপরে মানুষের একাগ্রতা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কমতে থাকবে। মানুষকে বুঝতে হবে, এটা আমি আপনি আলোচনা করে পারবো না যতক্ষণ অবধি মানুষ নিজের অসুবিধাটার কথা মানুষ নিজেরা না বুঝতে পারছেন। একাগ্রতা কমছে, ব্রেনের ফাংশন খুব বাজে রকমভাবে অধোগামী হচ্ছে কন্টিনিউয়াস অর্থাৎ ঘন্টার পর ঘন্টা মোবাইল ইউজ করে যাওয়ার ফলে। এটা করবেন না, আমি আমার সমস্ত শ্রোতা বন্ধুদের বলছি, এটা করবেন না। মোবাইল ফোন এতক্ষণ দেখার কিছু নেই, কাজ আধ ঘন্টা এক ঘন্টার বেশি থাকে না মোবাইলে।
1: ঘড়ির কাঁটা রীতিমতো চোখ রাঙাচ্ছে ডাক্তারবাবু। একদম শেষের দিকে কয়েকটি প্রশ্ন। প্রথমত, নার্ভের প্রবলেম যদি আমার বাবার থাকে বা আমার মায়ের থাকে বা আমার পিসের থাকে, আমার আমার বাড়ির কারুর রইল, তাহলে কি আমাকে সতর্ক হতে হবে যে এটা বংশগত হওয়ার সম্ভাবনা রয়েছে, আমিও একটু সতর্ক হই?
0: সতর্ক থাকতে হবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার কারণ যে আপনি যে জায়গাটা উল্লেখ করতে চাইলেন, হেরিডিটারি অর্থাৎ বংশগত নিউরোলজিক্যাল প্রবলেম, বংশগত নার্ভের সমস্যা, বংশগত নার্ভের সমস্যা হয় না বলে মিথ্যে কথা বলে আমি এখান থেকে যেতে পারবো না। হয়, কিন্তু শতাংশের হিসেবে কম।
1: আচ্ছা,
0: সুতরাং সতর্ক থাকবেন, কিন্তু এই নিয়ে অযথা ভয় পাওয়ার বা বাবা মার বা কোনো ফার্স্ট ডিগ্রি ক্লোজ রিলেটিভ অর্থাৎ খুব ক্লোজ আত্মীয়ের মধ্যে আছে বলেই আমার হয়ে যাবে, এই রকমভাবে অযথা আতঙ্কিত হওয়ারও কিছু নেই। কারণ খুব কম রোগী আছে যেটা একদম ডাইরেক্টলি বাবা মা থাকলে ছেলে মেয়েদের মধ্যে চলে আসে। সেই ধরনের রোগগুলো আমরা জিনের পরিভাষায় অটোজোমাল ডমিনেন্ট বলি। অটোজোমাল ডমিনেন্ট রোগ অর্থাৎ যেগুলো বাবা মায়ের থাকলেই ছেলে মেয়েদের মধ্যে হবে, ফর্চুনেটলি সৌভাগ্যবশত নার্ভের দিকে তার পরিসংখ্যান কম।
1: আচ্ছা, বেশ, এবারে জানতে চাইব যে গতকালই আমরা যেহেতু বিশ্ব যোগা দিবস, বিশ্ব যোগ দিবস পালন করে এলাম, যোগের সঙ্গে আমরা জানি যে সকলেই বলেন যে মন শান্ত থাকে, আমরা এক্ষুনি মনঃসংযোগের কথা আপনিও বলছিলেন, নার্ভকে সুস্থ রাখার জন্য যোগের ভূমিকা বা উপকার কি রয়েছে?
0: খুবই উপকার রয়েছে যোগের। যোগ এমন একটা জিনিস যেটা একসাথে এক মেলবন্ধনে আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা নিয়ে আসে। মানসিক সুস্থতা অনেক বেশি শারীরিক সুস্থতার থেকে আনে। মানসিক সুস্থতার সবচেয়ে বড় দিক হচ্ছে যে আমাদের ব্রেনের যে একত্রিত কাজ করার যে ক্ষমতা, সেটাকে যোগ বাড়িয়ে দেয়। তো সেই কারণের জন্য জোর করে নয়, কেউ বলে দিচ্ছে বলে নয়, টাইম মেনটেন করে নয়, যখন আপনার মনে হবে, যখন একজন মানুষের মনে হবে যে না আমি এই সময়টাতে আমার ব্রেনকে শান্ত রাখবো, ঠান্ডা রাখবো, তখনই একজন মানুষ যোগ করতে পারেন এবং সেটা মানসিক এবং শারীরিক দুদিকেই খুব উপকারের।
1: বেশ, তাহলে নিশ্চয়ই আমাদের শেখর আমাদেরকে যা শিখিয়েছে আমাদের সেই কথা মনে রাখা উচিত। ডাক্তারবাবু, এবারে একদম শেষ প্রায় বলা যায় অনুষ্ঠান, আমরা সার্বিকভাবে সুস্থ থাকার জন্য বা বলা যায় আমাদের নার্ভের এই যে টোটাল নার্ভাস সিস্টেম যাকে আমরা বলি, আমাদের এই নার্ভকে যাতে একটু সুস্থ রাখা যায়, তরতাজা রাখা যায়, তার জন্য এমন কি দৈনন্দিন অভ্যেসের মধ্যে এমন কিছু আমরা করতে পারি, খাওয়া দাওয়া বা অন্যান্য কিছু যার মধ্যে দিয়ে আমরা আমাদের নার্ভকে একটু সুস্থ রাখতে পারি?
0: সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি খুব ছোট করে শেষ করব। এক নম্বর হচ্ছে শারীরিকভাবে সুস্থতার থেকেও গুরুত্বপূর্ণ মনের সুস্থতা। নার্ভের অসুবিধেগুলো মানসিক সুস্থতার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং মানসিক সুস্থতার সবচেয়ে বড় চাবিকাঠি হল একদম পুরনো দিনের সবচেয়ে গোড়ার কথা, সেটা হচ্ছে ভ্যালু। অর্থাৎ আমরা যদি নীতি নিয়ে চলি, আমরা যদি ভ্যালু বেসড সিস্টেম, সেটা যে কোনো সিস্টেমে আমরা যদি ভ্যালু আনতে পারি, তাহলে আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে নার্ভের সমস্যাকে দূর করা যাবে। কারণ এখন দেখা যাচ্ছে যে ভ্যালু বাদ দিয়ে ভ্যালু, এথিক্স এবং মরালিটি, অর্থাৎ আমাদের যে নিজস্ব চিন্তাভাবনার মান এবং মরালস, যার যত উন্নত হয় নার্ভের রোগ, মস্তিষ্কের রোগ অনেক কম তাকে গ্রাস করে। সুতরাং সামগ্রিকভাবে আমাদের উচিত যে হাই ভ্যালু, মরালস এবং এথিক্যাল হওয়া, যাতে করে আমাদের মাথা শান্ত থাকে, একাগ্রতা থাকে এবং নার্ভ অ্যাজ এ হোল সবচেয়ে ভালো কাজ করতে পারে শারীরিকভাবে আমরা সুস্থ থাকতে।
1: অর্থাৎ নৈতিকতা এবং মূল্যবোধ, এই দুইকে চর্চা করতে হবে,
0: খুবই গুরুত্বপূর্ণ।
1: বাহ, এরকমটা তো সত্যিই আমরা ভেবে দেখি না যে নার্ভকে আমরা জানি সুস্থ রাখতে গেলে হয়তো আমরা ব্যায়াম করলাম, ঠিকঠাক খাওয়া দাওয়া করলাম, সুষম খাবার খেলাম।
0: সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নীতিবোধ এবং মূল্যবোধ।
1: বাহ, এটা সত্যি এমনটা আমি তো জানতাম না, জানি না আমার শ্রোতা বন্ধুরা আপনারাও জানতেন কি না, যে একটি সুস্থ শরীরের সঙ্গে যদি আমরা সুস্থ মনকে রাখতে পারি তবেই কিন্তু আমরা সুন্দর একটা সুস্থ জীবন পেতে পারি। কারণ ডাক্তারবাবু বারে বারে বলছেন যে মন একটা খুব বড় কাজ করে যেটা আমরা বুঝতেই পারি না, শরীরের দিকে তাকিয়ে থাকি। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু,
0: নমস্কার,
1: এত সুন্দর করে আমাদের বুঝিয়ে বললেন, নমস্কার। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ নার্ভের নানান সমস্যা এবং জটিল রোগ সেই সম্পর্কে কথা বলছিলাম স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে বাঙুর নিউরোসায়েন্সেস, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসের অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার সৌভিক দুবের সঙ্গে। এতক্ষণ আমি ছিলাম শর্মিষ্ঠা সরকার, শুনলেন আপনারা নার্ভের নানান বিষয়ে। আসুন ডাক্তারবাবুর কথাগুলো মেনে চলি, সুস্থ থাকার জন্য যা যা করার করব তো বটেই, আর শেষ কথাটা নীতিবোধ মূল্যবোধ, এইটার চর্চা রাখতেই হবে। ভালো থাকুন সকলে, নমস্কার।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বিধানসভা পর্যালোচনা। পর্যালোচনা করছেন সাংবাদিক সুগত বন্দ্যোপাধ্যায়।
1: পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, এই সরকারের প্রথম রাজ্য বাজেট আজ সোমবার বিধানসভায় পেশ হল। প্রথম থেকেই মানুষের আগ্রহ ছিল এই বাজেটকে ঘিরে। বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি অর্থাৎ সংকল্পপত্রের কতটা প্রতিফলন ঘটল এই বাজেটে, সেক্ষেত্রে বলা যেতে পারে সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণার ক্ষেত্রে একটা বড় মাপের ঘোষণাই হলো এই বাজেটে। আগেই রাজ্যে নতুন বিজেপি সরকার অন্নপূর্ণা ভাণ্ডার চালু করেছে, এবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি কর্মীদের জন্য ঘোষণা করলেন 20% ডিএ। এত বিপুল পরিমাণ ডিএ এর আগে রাজ্যে কোনো সরকার ঘোষণার নজির নেই। রাজ্য সরকারি কর্মচারীদের এখন বেতনের সঙ্গে 18% ডিএ পান, তাদের পাওনা দাঁড়িয়েছিল 42%। এক ধাক্কায় এই বকেয়া ডিএর 20% মেটানোর কথা বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। 1 অক্টোবর থেকে এই ডিএ পাবেন তারা, অর্থাৎ সরকারি কর্মীরা নভেম্বর মাসে বেতনের সঙ্গে পাবেন এই ডিএ থাকা। শুধু সরকারি কর্মচারী নয়, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী সকলেই পাবেন এই ডিএ। অবসরপ্রাপ্ত পেনশন ভোগীরা এই ডিএ থেকেও বঞ্চিত হবেন না। অর্থমন্ত্রী এদিন বাজেট পেশের সময় শুরুতেই জানিয়ে দিয়েছেন দুর্নীতিমুক্ত প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তবে তার আগে স্মরণ করিয়ে দিয়েছেন সরকারের ঘাড়ে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত 8,15,891 কোটি টাকার ঋণ। এই ঋণের হার বছরের শেষে জিএসডিপি নিরিখে অন্তত 1% কমানোই এখন লক্ষ্য। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট বক্তৃতা দিতে গিয়ে স্পষ্ট জানিয়ে দেন যে হস্তক্ষেপ বা চাঁদাবাজির ফলে ব্যবসায় ক্ষতি হচ্ছে, এই কারণে আগামী দিনে আইন আনা হবে ব্যবসাকে সিন্ডিকেট ও অন্য বেআইনি অর্থ আদায় থেকে রক্ষা করাই হচ্ছে, আরই এই আইন আনা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ কোন পথে এগোবে, অর্থমন্ত্রী দিশা দেখিয়েছেন এই বাজেটে। সিন্ডিকেট রাজের অবসান ঘটিয়ে সরকার পরিচালনার ক্ষেত্রে বলিষ্ঠ প্রশাসনিক পদক্ষেপ চালু করে পঙ্গুত্ব কাটিয়ে তোলা। 2 হচ্ছে অর্থনৈতিক বিপর্যয় এড়িয়ে রাজ্যকে কল্যাণমূলক কর্মসূচিকে সরলীকরণ করা, রাজ্যের নীতিগত পরিবর্তন ঘটিয়ে শিল্পোদ্যোগ বৃদ্ধি, উদ্ভাবন ও প্রযুক্তি ব্যবসা বাণিজ্যে। ডবল ইঞ্জিন সরকার কেন্দ্রের সঙ্গে অকারণে বিরোধের সমাপ্তি ঘটিয়েছে, ফলে নানাবিধি সুবিধা পাচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। সরকারি ক্ষেত্রে নিয়োগ নিয়ে বাজেটে আসার কথা শুনিয়েছেন অর্থমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন রাজ্যে 1,00,000 পদে নিয়োগ করা হবে আগামী বছর। নতুন নিয়োগের 33% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদের মধ্যে 20,000 পুলিশ বিভাগে, 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হবে, যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবিদদের জন্য সংরক্ষিত থাকবে। বাজেটে 2026-27 অর্থবর্ষে জন্য মোট 4,38,775 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে কৃষিতে, 8,565,84,00,000 টাকা, কৃষি বিপণনে 368,99,00,000 টাকা, পানিসম্পদ উন্নয়নে 1,404,42,00,000 টাকা বরাদ্দ হয়েছে। প্রশাসনিক সংস্কারের কথা মাথা রেখে অর্থমন্ত্রী বাজেট পেশ করতে গিয়ে জানিয়ে দিয়েছেন রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব রয়েছে। এই 5টি প্রস্তাবিত জেলা হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি কাঁথিতে একটা নতুন পুলিশ জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। গোপীবল্লভপুরে তৈরি হবে নতুন মহকুমা, 9টি নতুন পৌরসভা তৈরি হবে। রাজ্য সরকার নতুন বাজেটে জোর দিয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে। কলকাতার কাছে আরও 1টি বিমানবন্দর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। কল্যাণীর কাছে 1টি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরিতে 1,000 থেকে 1,500 একর জমি চিহ্নিত করবে সরকার। পাশাপাশি কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় পুরুলিয়া, বালুরঘাট, মালদায় বিমানবন্দর তৈরি করবার পরিকল্পনা রয়েছে। বাজেট জুড়েই আশাকর্মী, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তির ভিত্তিতে কর্মরত কন্ডাক্টর, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ, হোমগার্ডদের পারিশ্রমিকে থেকে বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউট নিয়ন্ত্রণে আনতে এককালীন 50,000 টাকা আর্থিক সাহায্য দেবে সরকার। শর্ত একটাই, অবিবাহিত থাকতে হবে ছাত্রীদের, আবার 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার জন্য অক্টোবর থেকে ভরসা কর্মসূচি চালু হবে। এই প্রকল্পকে স্নাতক বেকারদের জন্য মাসে 3,000 টাকা এবং অন্যদের জন্য মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে। যে পরিবারে আয় 1,00,000 টাকার কম, যারা অন্য কোনো সামাজিক সুবিধা পাচ্ছেন না, তাদের জন্য এটি প্রযোজ্য হবে। আবার কৃষকদের জন্য বিদ্যুৎ খরচ ছাড়ের কথাও এদিন বাজেটে

0: ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, চাষের খরচ কমাতে, চাষিদের আয় বাড়াতে সরকার কৃষি সেচের উদ্দেশ্যে ব্যবহৃত সাবমার্সিবল পাম্পে ব্যবহৃত বিদ্যুতের প্রতি ইউনিট বিদ্যুৎ খরচের ওপর 2 টাকা ভর্তুকি দেবে। তা আজ বিজেপি ভোটে বিজেপির সংকল্পপত্রের ঘোষণার অনেকটাই প্রতিফলন ঘটেছে রাজ্য বাজেটে।
1: বিধানসভা পর্যালোচনা শেষ হল। পর্যালোচনা করলেন সাংবাদিক শ্রী সুগত বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন রাগেশ্রী রাগে খেয়াল, শিল্পী ওস্তাদ আরশাদ আলী খান। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন বিভাস সাংহাই, সারেঙ্গিতে সহযোগিতা করেছেন আল্লা রেখা কালাবন্ত এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সনাতন গোস্বামী। শুনবেন রাগেশ্রী রাগে খেয়াল, শিল্পী ওস্তাদ আরশাদ আলী খান।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন রাগেশ্রী রাগে খেয়াল, শিল্পী ওস্তাদ আরশাদ আলী খান। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন বিভাস সাংহাই, সারেঙ্গিতে সহযোগিতা করেছেন আল্লারা খাকালাবান্ত এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, এখন অনুরোধের আসর। আজ প্রথম গানটি অনুরোধ করেছেন ছোট বৈনান মাধবডিহি পূর্ব বর্ধমান থেকে টিঙ্কু, নিতাই, রিয়া, শিবু, শঙ্কর, পুতুল এবং অলোকা অধিকারী। তাদের পছন্দের শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেন।

অনুরোধের আসরে শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আপনাদের পছন্দের গান। এবারের শিল্পী কিশোর কুমার গানটি অনুরোধ করেছেন জামশেদপুর থেকে সুদীপ্ত হাজরা। ছবির নাম প্রতিশোধ।

পরের গানটি অনুরোধ করেছেন মেহেদি হাসান মামুন, নার্গিস পারভিন ও আজিজ খান। জীবনপুর, চৌরিডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ, ঢাকা, বাংলাদেশ থেকে তারা এই গানটি অনুরোধ করেছেন তাদের পছন্দের শিল্পী আশা ভোঁসলে।

এবারের শিল্পী সুমন কল্যাণপুর। গানটি অনুরোধ করেছেন সুব্রত কুমার ঘোষ, মাধবডিহি, পূর্ব বর্ধমান থেকে।

আবার মাঠে তামার টাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাতে আপন নাটে, শঙ্খ চিলের সঙ্গে চেঁচে পাল্লা দিয়ে।

0: শুনলেন অনুরোধের আসর। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়।

মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৮ জুন রবিবার ঠিক সকাল ১১টায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন ছায়া ছবির গান, ছবির নাম জাতিশ্বর, প্রথম শিল্পী রূপঙ্কর বাগচী।

ফিরিঙ্গি জবর জঙ্গি, তুই জাত ফিরিঙ্গি জবর জঙ্গি, তোকে পারবো না তো তরাতে, আমি পারবো না তো তরাতে, শোন রে ভ্রষ্ট বলি স্পষ্ট, তুই রে নষ্ট মহাদুষ্ট, তোর কি ইষ্ট কালী কেষ্ট, ভজগে যা তুই যীশু খ্রিস্ট, শ্রীরামপুরের গির্জাতে ওই

শুনলেন ভজন শিল্পী সোমলতা বেরা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন পুরাতনী শিল্পী কাজল বিশ্বাস।

0: শুনলেন পুরাতনী, শিল্পী কাজল বিশ্বাস, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব।
0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, রাগ দুর্গা, শিল্পী বিদুষী কল্যাণী রায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রুদ্র কল্যাণী, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রুদ্রনারায়ণ কল্যাণী। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দুর্গার আগে সেতার, শিল্পী বিদুষী কল্যাণী রায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন সেতার, রাগ দুর্গা, শিল্পী বিদুষী কল্যাণী রায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রুদ্রনারায়ণ কল্যাণী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন সংবাদ দিল্লি কেন্দ্র থেকে।

বিকিরণ চিকিৎসার নবদিগন্ত, এদিন প্রথম পর্ব। বলবেন ডক্টর অরিন্দম চৌধুরী। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং সম্মান দাস। রবীন্দ্রসঙ্গীত 7:45 শিল্পী শ্রীধারা গুপ্ত। 8:00 জানা অজানা, কথিকা স্মরণে বরণে অ্যালান টার্নিং। আধুনিক গান 8:05 শিল্পী স্বপন কুমার শিকদার। উত্তরণ 8:20 স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা দৃষ্টিশক্তিতে বিশেষভাবে সক্ষম সুশান্ত কুমার শেঠের সাক্ষাৎকার নিয়েছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 8:30 শুনবেন তবলা শিল্পী পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়। গানে গানে 9:00 জেলার চিঠি 9:25 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় সঞ্চিতা মিত্র। যুববাণীর অনুষ্ঠান খেলাধুলা উপস্থাপনায় কিংসুক ঘোষ এবং সৌরিক ঘোষ। পুরাতনী গান বেলা 12:00 শিল্পী শ্রাবণী মণ্ডল। লোকগীতি 12:15 শিল্পী অন্তরা মুখোপাধ্যায়। 12:33 কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর, পরে উনজমির দুনো ফসল, ডক্টর মৃন্ময় দত্তর সাক্ষাৎকার, বিষয় কৃষি বনায়ন, সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। নির্বাচিত নজরুলগীতি 1:00 মাননীয় ইস্যু 1:45 উপস্থাপনায় অমরেশ মুখোপাধ্যায়। সাঁওতালি অনুষ্ঠান 2:30 গান শুনবেন শিল্পী চূড়ামণি মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। পরে আলোচনায় সাঁওতালি বই প্রকাশনার গুণমান ও পরিমাণ, অংশগ্রহণে নিরঞ্জন হাঁসদা, কালীপদ হেমব্রম ও সীতারাম বাস্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন 5:00 শুনবেন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন রতন কুরি। শুনবেন ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে আয়োজিত বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠান। 5:30 বিদ্যার্থীদের জন্য 10ম শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা, থাকবেন সর্বেরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খোকন কুমার সর্দার এবং 2 শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান 6:05 শুনবেন লোকগীতি শিল্পী ফকিরচন্দ্র হেমব্রম এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে সাঁওতালি নাটকের বর্তমান পরিস্থিতি, এ বিষয়ে রবিলাল টুরুর সাক্ষাৎকার। কৃষি কথার আসর 6:38 কৃষির দায়িত্ব বৃদ্ধিতে বীজ উৎপাদন ও সংরক্ষণ, এ বিষয়ে ডক্টর সুদেশনা পাজার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। তরজা গান 7:10 পরিবেশনায় শিবানী হালদার ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা বলবেন শর্মিষ্ঠা সরকার। 8:00 আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। শহর কলকাতা 8:15 স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী সুবর্ণকুলক রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রযোজনা রফিউদ্দিন। বাংলা ছায়াছবির গান 8:45 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন তবলা পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়। শ্রবণী রাত 9:30 লঘু রসের কাণ্ডারী বঙ্কিমচন্দ্র, আলোচনায় পার্থ প্রতিম চট্টোপাধ্যায় ও রুমা ঘোষ। বাজেট বিষয়ক বিশেষ অনুষ্ঠান।

সকাল 6:15 শুনবেন সুবদ্ধ সঙ্গীত। রুদ্রবীণা পরিবেশন করবেন ওস্তাদ আসাদ আলী খাঁ। রবীন্দ্রসঙ্গীত 6:25 শিল্পী শ্রীধারা গুপ্ত। রামচরিত মানুষ 6:35 এদিন পর্ব 150। ভজন 6:45 শিল্পী শুভ্র রায়। যুববাণীর অনুষ্ঠান 7:10 উপস্থাপনায় দেবজিৎ অধিকারী। 8:30 নজরুল গীতি শিল্পী শ্যামল মুখোপাধ্যায়। পুরাতনী গান 8:45 শিল্পী শ্রাবণী মণ্ডল। 9:00 লোকগীতি শিল্পী অন্তরা মুখোপাধ্যায়। 9:10 রাজধারা উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। 10:15 আঞ্জুমান উপস্থাপনায় তলদ সালাহউদ্দিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তানন্দী সুরভি বেলা 12:00। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী চিরদীপ বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:15 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীধারা গুপ্ত। উর্বশী 5:20 উপস্থাপনায় প্রীতি মুরারকা। হিন্দি বার্তা 6:10। 6:30 গুলগুল সেন। শ্যামাসঙ্গীত 7:10 শিল্পী শ্রাবণী মণ্ডল। 7:30 দর্পণ। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক। 11:10 হিন্দি ছবির গান শুনলেন 23 জুন 2026 মঙ্গলবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.8 ডিগ্রি কম। সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 87%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.3 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে বা নদীতে মাছ ধরতে চান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:19 হয়ে 26 সেকেন্ড। জয় হিন্দ।